0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலாம் சுஃபலாம் மலய ஜ சீதலாம்.

আজ বুধবার, তেসরা আষাঢ়, 1948 শকাব্দ, 24 জুন 2026 খ্রিস্টাব্দ, 9 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে সকাল 4:54 হয়ে 37 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধে 6:22 হয়ে 22 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 22 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় বলা হয়েছে, গতকাল থেকে আজ অবধি পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং মাঝে তার ঝাপটা ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই মৎস্যজীবীদের আজ অবধি পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল থেকে দূরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্জে, DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: আমি এবং আমার শরীর এ দুইকে পৃথক করিয়া বুঝিলে পরকালের প্রমাণ সহজই হয়। আমি আমার শরীর হইতে ভিন্ন, আমি যখন দূরবীক্ষণ সহকারী গ্রহ উপগ্রহের গতিবিধি নিরূপণ করি তখন সে দূরবীক্ষণ আমি নহি এবং আমার চক্ষু আমি নহি, আমার মস্তিষ্ক আমি নহি, আমার হৃদয়ও আমি নহি। অন্ন পানে শরীরের পুষ্টি হইতেছে, রোগ দ্বারা শরীর ক্ষয় হইতেছে এবং কয়েক বৎসরের মধ্যে তাহার প্রত্যেক পরমাণু একেবারে পরিবর্তিত হইয়া যাইতেছে, কিন্তু আমি যে একই সে একই রহিয়াছি। বিষয় আর বিষয়ী, অন্ধকার আর আলোকের ন্যায় পরস্পর ভিন্ন স্বভাব। যাহারা ইহাদের মধ্যে সমুদয় প্রভেদ বিলীন করিতে চাহেন তাহারা সহস্র সহস্র যুক্তিতেও তাহা অতি সামান্য লোককেও বুঝাইতে পারেন না। বিষয় আর বিষয়ী ইহাদের মধ্যে কিছুতেই ঐক্য নাই, এ দুয়ের মধ্যে কোনো এক গুণও সমান নহে। আকৃতি বিস্তৃতি বিষয়ের গুণ আর স্মরণ তুলনা অনুমান প্রীতি দয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা এ বিষয়ীর গুণ, ইহার মধ্যে কিছুতেই সাদৃশ্য নাই। একজন দ্রষ্টা স্রষ্টা জ্ঞাতা মন্তা বোদ্ধা কর্তা, অপর আমাদের প্রত্যক্ষের বিষয়। আকাশ নাই আর জড়বস্তু আছে এ আমরা মনেই করিতে পারি না, কিন্তু আকাশ বিষয়ীর অবলম্বন নহে। যখন শরীর আত্মা এত পৃথক তখন মৃত্যুর পরেই আত্মার কি প্রকারে বিনাশ হইতে পারে? আমরা কোনো বস্তুরই বিনাশ কল্পনা করিতে পারি না। যাহার সৃজন শক্তিতে এ সমুদায় সৃষ্ট হইয়াছে তাহারই সংহার শক্তিতে এ সমুদায় ধ্বংস হইতে পারে। ঈশ্বরের পালনী ইচ্ছার বিরাম ব্যতীত সৃষ্টির কণামাত্র ধ্বংস হইতে পারে না, কিন্তু ঈশ্বরের সেই ইচ্ছার বিরাম হইয়াছে কিনা এ প্রশ্নের উত্তর আমরা জড়বস্তু হইতেই প্রাপ্ত হইতেছি। জড়বস্তুর মধ্যে কোনো বস্তুরই বিনাশ হইতেছে না। জল বাষ্পরূপে উত্থিত হইয়া শুষ্ক হইয়া যাইতেছে, কিন্তু সেই বাষ্প আবার জলমূর্তি ধারণ করিতেছে। শুষ্ক বৃক্ষপত্র সকল ভূমিতলে পতিত হইয়া অদৃশ্য হইতেছে, কিন্তু তাহাই আবার বাষ্পীয় পদার্থ বিশেষে পরিণত হইয়া উদ্ভিজ্জের বৃদ্ধি বিষয়ে সাহায্য করিতেছে। মৃত দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যেক অস্থি প্রত্যেক পরমাণু বিচ্ছিন্ন হইতেছে, কিন্তু তার কিছুই বিনষ্ট হইতেছে না। অতএব কোন উপমিতির দ্বারা ইহা সপ্রমাণ হয় যে মৃত্যুর পরে আত্মারই বিনাশ হইবে? যখন একটি জড়ীয় পরমাণু বিনষ্ট হইতে পারে না, তখন কি আত্মারই বিনাশ ইচ্ছা করিবেন?
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

0: সঙ্গীতাঞ্জলি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি জানিয়ে দিয়ে আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে একটু পরেই আজকের চাষবাস, 6:30। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা বিকিরণ চিকিৎসার নবদিগন্ত শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার অরিন্দম চৌধুরী। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী ও মিতালি ভট্টাচার্য। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুতনু মিত্র। কথিকা ভালোবাসা ও বন্ধুত্ব, বলবেন ডক্টর মুকুল কান্তি মান্না। জানা অজানায় শুনবেন সকাল 8টায়। 8:05 নজরুলগীতি শিল্পী প্রিয়াঙ্কা দত্ত, মূর্তিমান কলকাতা এই কথিকা শুনবেন 8:20, বলবেন গৌতম বসু মল্লিক। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 8:30, শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বাংলা ছায়াছবির গান গানে গানে সকাল 9:00-9:25 জেলার চিঠি, নদিয়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। গানে গানের পরবর্তী অংশ 9:30, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। যুববাণীর অনুষ্ঠান বেলা 11টায় বলতে চাই, উপস্থাপনা সৌরভ দেবনাথ ও সায়নী মজুমদার। মধুরা ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন শ্যামা সঙ্গীত দুপুর 12টায়। 12:15 লোকগীতি শিল্পী চৈতালী রায়। 12:33 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, গ্রাম বাংলার একাল সেকাল, এই বিষয়ে নাসিম মুর্তাজার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। বাংলা ছায়াছবির গান বেলা 1টায়, 1:45 মহিলা মহল, আমার কলম, উপস্থাপনা শ্রীতমা মুখোপাধ্যায়। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 বাংলা আধুনিক গান। দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য, সন্ধে 6:05 সাঁওতালি লোকগীতি পরিবেশনায় মালতী টুডু ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 পশ্চিমবঙ্গের বাজেট সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ, 8:30 আইনি কথা, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অঞ্জন সাহা। অনুরোধের আসর 9:30, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 ভজন শিল্পী মধুরা ভট্টাচার্য, 10:50 বেহালায় লঘু সঙ্গীতের সুর শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, 11:00 বাংলা আধুনিক গান শিল্পী প্রিয়াঙ্কা দত্ত, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই 6:25 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী চৈতালি রায়, 6:35 রামচরিত মানুষ পর্ব 151, দ্বিজেন্দ্র গীতি, 6:45 শিল্পী প্রিয়াঙ্কা দত্ত, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য, মধুরা ভট্টাচার্যের কণ্ঠে ভজন, 8:30, 8:50 বেহালায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, রাজধারা 9:10, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিস, উপস্থাপনা সংযুক্তা নন্দী, সুরভি বেলা 12:00, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অঞ্জন সাহা, দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 শুনবেন ভজন শিল্পী চৈতালি রায়, 5:20 উর্বশী, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, হিন্দি অনুষ্ঠান বার্তা 6:10, 6:30 গুল গুলশান, 7:10 বেহালায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, দর্পণ 7:30, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হোরাইজন ইংরেজি সাপ্তাহিক শ্রুতি পত্রিকা, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ, হিন্দি ছায়াছবির গান 11:10, 12:00 দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ সারাদিনের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার প্রথম ও দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুই দেশের নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের মন্তব্যের জবাবে বলেছেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। এলনিনোর কারণে মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ায় কৃষিক্ষেত্রের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকার খারিফ মরসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেন। গ্রুপ এল এর অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুই দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। দুই নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 285,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশি পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার, একটি বিদেশি পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং 6টি বিদেশি পতাকাবাহী সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। কাতারের বিস্ফোরণ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ওই ঘটনায় 12 জন ভারতীয় নাগরিক নিহত এবং মোট 66 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, মৃতদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে চলেছে।
3: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I'm told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains, as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
2: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ ও ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্স গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বরিষ্ঠ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের সময়কালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষিণী বিশ্বের দেশগুলির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অবদান রাখাই দেশের লক্ষ্য। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির ওপর নিয়োগ নিয়ে আলোচনা হয়।
4: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
2: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে সমৃদ্ধি ও চ্যালেঞ্জ উভয়ই ভাগাভাগি হলেও সংঘাত ও অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলির ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সার্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। বিশ্ব অর্থনীতি ভারসাম্যহীনতার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সব ধরনের ভারসাম্যহীনতা একরকম নয়। জনসংখ্যাগত বৈশিষ্ট্য, উন্নয়নের স্তর, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অর্থনৈতিক কাঠামোর পার্থক্যের কারণে অনেক ক্ষেত্রে এই বৈষম্য তৈরি হয়। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। এলনিনোর কারণে দুর্বল মৌসুমি বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315 জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111 জেলায় সেচ ব্যবস্থা 25% কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, তেলেঙ্গানা, ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলিকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং যে সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। শ্রী চৌহান আরও জানান যে কৃষকদের সময় মতো পরামর্শ প্রদান নিশ্চিত করতে কৃষি বিজ্ঞান কেন্দ্র, অ্যাগ্রোমেট ইউনিট এবং SMS, হোয়াটসঅ্যাপ, কল সেন্টার, রেডিও, টেলিভিশন ও সমাজ মাধ্যম সহ একাধিক পরামর্শমূলক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। সামুদ্রিক ক্ষেত্রে এলনিনো পরিস্থিতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশন ইনফরমেশন সার্ভিসেস। হায়দ্রাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে চেভেল্লার সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি প্রথম বুলেটিনটি প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এলনিনো পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং চলতি বছরের নভেম্বর থেকে 2027 জানুয়ারির মধ্যে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, তেহরান তাদের পারমাণবিক পরিকাঠামোর দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক নজরদারিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌ পরিবহন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে এবং আর্থিক ছাড় দেবে, তবে তা কঠোর মার্কিন তত্ত্বাবধানে থাকবে। সামাজিক মাধ্যমে এক বিস্তারিত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি কূটনৈতিক আলোচনায় ইরানি নেতৃত্ব উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে।

0: বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। অন্যদিকে গ্রুপ এলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এলের অপর একটি ম্যাচে ক্রোয়েশিয়া পানামার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ক্রোয়েশিয়া 1-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ কের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুই দেশের নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের মন্তব্যের জবাবে বলেছেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা। খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পুষ্টি বাগানে সবজি ও ফলের চাষ, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফ্রুট সায়েন্সের অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী।
1: নমস্কার বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় পুষ্টি বাগানে সবজি ও ফলের চাষ। এখন পুষ্টি বাগান কাকে বলে? বাংলায় একটি প্রবাদ আছে, চাল ভরা কুমড়োর লতা লক্ষ্মী বলেন আমি তথা। লক্ষ্মীর ভাণ্ডার তো আমাদের বাড়িতেই আছে, নিউট্রিশন গার্ডেন, মানে খাদ্য নিরাপত্তার পর পুষ্টি নিরাপত্তা, ফুড সিকিউরিটির পর নিউট্রিশনাল সিকিউরিটি। গৃহ লালিত সমবেত উদ্যোগ এটি, যথাসম্ভব প্রতিটি গৃহে ছোট্ট রান্না বাগান বা কিচেন গার্ডেন, সঙ্গে দু একটা ফল গাছ। এই উদ্যোগ দেশকে পুষ্টিমূল্যে বৈভবশালী করে তুলতে পারে। মাইক্রো গার্ডেনের উৎপাদিত ফসল যোগ করে করে মাইক্রো ইকোনমিক্স থেকে ম্যাক্রো ইকোনমিক্স, দেশের সব মানুষের মুখে তুলে দিতে হবে পুষ্টির নানান রসদ, চষতে হবে বাড়ির লাগোয়া ভূমিখণ্ড। এটি পুষ্টি বাগানের মূল চিন্তন। আবাস সন্নিহিত সামান্য ভূমিকে ফেলে না রেখে বৈচিত্র্যময় ফসলে মিশ্র চাষ হবে, জমির সদ্ব্যবহার হবে। ফাঁকা জমি না থাকলে গৃহের চাল মাচা ব্যবহার করতে পারি, ভাবতে পারি পুকুর পাড়ের উঁচু জায়গা, গোয়াল ঘরের চাল, বেড়ার উপরে চড়িয়ে দিতে পারি উচ্ছে, ঝিঙে, কুঁদরি, গৃহে প্রবেশের গেটের মাথায় প্যাশন ফ্রুট, জমির আলে উপযুক্ত স্থানে শশা, টক ঢ্যাঁড়স, বকফুল। জলা জায়গায় জেগে ওঠা যে শুকা মরশুমের বাগান, সেখানেও হতে পারে টবে বা

0: রাস্তায় আদা, হলুদ, রাঙা আলু, শাঁকা আলু, আর ছাদ বাগান, বারান্দা বাগান। পুষ্টি বাগান দৈনিক খাদ্যে পুষ্টি মূল্য যোগ করে। পরিকল্পনা করে শাকসবজি, ফলমূল, ওষুধি বিরুত, উপকারী মশলাপাতি আমরা লাগাতে পারি। অনটনের মধ্যে পুষ্টি সরবরাহে দুয়ার যাবে খোলে, অপুষ্টির হাত থেকে রেহাই দেবে। ভারতীয় সংস্কৃতিতে পুষ্টি বাগান হচ্ছে দেবী শাকম্বরী দুর্গার উদ্ভিজ্জ রূপ, সবুজ ও সোনালি ফসলের আশীর্বাদ। দেবী অন্নপূর্ণা খাদ্য নিরাপত্তার দেবী যদি হন, দেবী শাকম্বরী হচ্ছেন পুষ্টি নিরাপত্তার দেবী। ধান্য লক্ষ্মী থেকে দেবী হলেন সবজি লক্ষ্মী। বাগানে যেহেতু নিজের পছন্দের উৎপাদন, দিনের দিন তুলে নেওয়া যায়, তাই কোনো অপচয় ঘটে না। টাটকা সবজি, ফল গ্রহণের যে সুপারিশ চিকিৎসকেরা করে থাকেন, পুষ্টি বাগান সেই উদ্দেশ্যকে চরিতার্থ করে। পারিবারিক শ্রম, বাড়ির আবর্জনা, আগাছা, ফল সবজির খোসা, গৃহপালিত পশুর মলমূত্র থেকে জৈব সার তৈরি হয়। এই উৎপাদন ব্যবস্থাকে তাই সাশ্রয়ী করে তোলে। খরচ কম, সম্পদের সদ্ব্যবহার, পরিত্যক্ত জলটুকুও ফেলনা নয়। শিশু কিশোর পরিচর্যা করে আনন্দ পায়, অভিজ্ঞতা অর্জন করে, পারিবারিক শ্রমদিবস তৈরি হয়, বাজারের খরচ অনেকটা কমে, উদ্বৃত্ত থেকে আয় করাও যায়, গৃহের সৌকর্য বৃদ্ধি পায়। এই পুষ্টি বাগান হয়ে ওঠে এক উর্বর কৃষিক্ষেত্র, ভূমিক্ষয় রোধ করে, অনুর্বর জমি পুনরুদ্ধার হয়, যথাসম্ভব কম দূষণের কৃষিকাজ এটি। জৈবিক পদ্ধতিতে এই বাগান হওয়া উচিত। আমরা পরিবেশ রক্ষা করতে চাই, সপরিবার সবান্ধব বাঁচতে চাই। খাদ্য গ্রহণ করি তো কেবল পেট ভরাতে নয়, কেবল পুষ্টি লাভ করতেও নয়, নিরোগ থাকতে, শারীরিক মানসিক সুস্থ থাকতে, সাত্বিক জীবন লাভ করতে। দেহের কোষকলায়, নাড়িতে, স্নায়ুতে বিষের অবশেষ নিয়ে আমরা বাঁচতে চাই না, বিষাক্ত নিঃশ্বাস ফেলতে চাই না। প্রকৃতির মাঝে প্রকৃতি দত্ত যে কৃষি সামগ্রী, সেটি আমরা ভোজন করব। কংক্রিটের জঙ্গলে থেকে যতটা সম্ভব সবুজে শ্যামলে ভরিয়ে দেব, এটাই পুষ্টি বাগানের মূল লক্ষ্য। নগরে রাজধানীর যে বিস্তীর্ণ ছাদ রয়েছে, বারান্দা রয়েছে, জানলা রয়েছে, সুযোগ মতো সবজি ফলের গাছ সেখানে লাগানো চাই। ঘরের ভেতর সুযোগ মতো মাশরুমের চাষ করতে পারি, পুষ্টি বাগান একটি আশীর্বাদ হয়ে উঠতে পারে। বাংলায় শাকসবজি সংস্কৃতি খুবই পুরনো। কবি কঙ্কন চণ্ডীতে শাকসবজি নানান রান্না করার কথা আছে। ভূত চতুর্দশীতে চোদ্দ শাক খায়, মানভূম অঞ্চলে জিহর দিনে একুশ রকমের শাক রান্না হয়, কার্তিক মাসে জমপুকুর ব্রতে যে কুমারী মেয়েরা তারা কলমি শুষ্ণি হিংচে শাকের কিয়ারি তৈরি করে, ডাক খনার বচনেও যে বিভিন্ন ফলের গাছ আছে, আগে পুঁতে কলা, বাগবাগিচা ফলা, সন্ধ্যে বলি চাষার পো, ক্রমে নারিকেল পরে গো। বাস্তুতেই এক আধ কাটা জমি পড়ে থাকে, কখনো বেশি। যদি বিজ্ঞানসম্মতভাবে কিচেন গার্ডেন করি, ছোট মাঝারি মাপের ফল গাছ লাগানো যায়, পাঁচ শতক জায়গায় এগারো বারোটি ছোট প্লটে এরকম একটা বাগান তৈরি করলে সারা বছর কিন্তু সবজি লাগানো যায়, অপুষ্টির অভিশাপ থেকে গ্রাম বাংলাকে বাঁচানো যায়। তারই সঙ্গে ফলের গাছ লাগাতে হবে, বেটে ফলের গাছ, সেটি হতে পারে পাতিলেবু, হাইব্রিড জাতের আম, বারোমাসি কাঁঠাল, করমচা, ড্রাগন ফ্রুট, পেয়ারা, গ্র্যানাইন জাতের কলা। ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন পুষ্টি বাগানে সবজি ও ফলের চাষ। এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফ্রুট সায়েন্সের অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী।
2: এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের প্রায় সর্বত্র এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান প্রভৃতি জেলায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় বলা হচ্ছে 7-11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু একটি জায়গায়, 30 থেকে

বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

0: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আপনার স্বাস্থ্য, আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন বিকিরণ চিকিৎসার নবদিগন্তের দ্বিতীয় পর্ব। বলছেন কল্যাণী এইমসের রেডিয়েশন অঙ্কোলজিস্ট চিকিৎসক অরিন্দম চৌধুরী।
2: অনেকেই মনে করেন ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে কথাটির প্রাসঙ্গিকতা অনেক কমে গেছে। অনেকে এটাও ভাবেন যে ক্যান্সারের চিকিৎসা মানে শুধুমাত্র অস্ত্রোপচার, কিন্তু বাস্তবে ক্যান্সার চিকিৎসার তিনটি প্রধান স্তম্ভ হল অস্ত্রোপচার, রেডিওথেরাপি এবং ওষুধভিত্তিক চিকিৎসা বা সিস্টেমিক কেমোথেরাপি। রেডিওথেরাপি বা তেজস্ক্রিয় রশ্মি দ্বারা, বিকিরণ দ্বারা চিকিৎসা হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে উচ্চশক্তির তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে ক্যান্সারের যে কোষগুলো রয়েছে সেগুলো ধ্বংস করা হয়, অথবা যদি সম্পূর্ণরূপে আমরা ধ্বংস করতে সক্ষম নাও হই তাদের বৃদ্ধি কমানো যেতে পারে। রেডিওথেরাপির প্রধান স্তম্ভ হচ্ছে আমরা ক্যান্সারের কোষকে যতটা অধিক পরিমাণে রেডিয়েশন দিতে পারবো এবং তার চারপাশে যে নর্মাল টিস্যুগুলো রয়েছে, নর্মাল অর্গানগুলো রয়েছে, সেগুলোকে কতটা কম আমরা রেডিয়েশনে এক্সপোজ করতে পারবো। বিশ্বব্যাপী পরিসংখ্যান বলছে ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রায় 50-60% ক্ষেত্রে জীবনের কোনো না কোনো সময়ে রেডিওথেরাপির প্রয়োজন পড়ে। কেন রেডিওথেরাপি এত গুরুত্বপূর্ণ? প্রথমত, অনেক ক্যান্সারে এটি রোগ নিরাময়ের অন্যতম প্রধান উপায়, যেমন মাথা ও গলার ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং কিছু ফুসফুসের ক্যান্সার। দ্বিতীয়ত, অস্ত্রোপচারের আগে বা পরে রেডিওথেরাপি দিলে রোগটি ছোট হয় এবং অস্ত্রোপচার যাতে নির্ভুল এবং সফলভাবে করতে পারি সেক্ষেত্রে সাহায্য করে। এই সমস্ত ক্ষেত্রে অস্ত্রোপচারের পরে রেডিওথেরাপি দিলে রোগ ফিরে আসার ঝুঁকিও কমে যায়। তৃতীয়ত, অনেক ক্ষেত্রেই অস্ত্রোপচার ছাড়াই শুধুমাত্র রেডিওথেরাপি বা কেমো রেডিওথেরাপির মাধ্যমে ভালো ফল পাওয়া যায়। এতে অনেক ক্ষেত্রে অঙ্গ সংরক্ষণও সম্ভব হয়। উদাহরণস্বরূপ, কণ্ঠনালীর কিছু ক্যান্সারে রোগীর স্বাভাবিক কথা বলার ক্ষমতা রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করলে বজায় রাখা যেতে পারে। চতুর্থত, রোগ যদি শরীরের অন্যত্র ছড়িয়েও পড়ে তখনও রেডিওথেরাপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি বর্তমান সময় দাঁড়িয়ে SBRT, SRT বা SRS, যেটাকে আমরা স্টিরিওট্যাকটিক রেডিওথেরাপি বলি, স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি অথবা রেডিও সার্জারি, তার মাধ্যমে ক্যান্সার যদি এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে গিয়ে সেইখানে দানা বাঁধে, যেটিকে আমরা বৈজ্ঞানিক ভাষায় মেটাস্টাসিস বলি, সেই ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় যেখানে মেটাস্টাসিস হয়েছে সেইখানেও সেই ক্যান্সারের কোষগুলোকে চিকিৎসা দেওয়া সম্ভব। এই সমস্ত ক্ষেত্রে হাড়ে ব্যথা, মস্তিষ্কে মেটাস্টাসিস, রক্তপাত বা স্নায়ুর উপর চাপজনিত উপসর্গ দ্রুত উপশম করা সম্ভব হয়। বর্তমানে চিকিৎসা পরিকল্পনা CT, MRI এবং PET-CT সাহায্য নিয়ে করা হয়, ফলে টিউমারের উপর বেশি ডোজ দেওয়া সম্ভব হয় এবং সুস্থ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যথাসম্ভব রক্ষা করাও সম্ভব হয়। তবে অনেক মানুষের মধ্যে এখনও রেডিওথেরাপি নিয়ে অযথা ভীতি এবং ভুল ধারণা রয়েছে।

0: বাস্তবে চিকিৎসার সময় রোগী কিন্তু তেজস্ক্রিয় হয়ে যান না এবং বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা সম্পূর্ণ ব্যথাহীনভাবে হয়। সঠিক সময় রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় রেডিওথেরাপি গ্রহণ করলে বহু রোগী সম্পূর্ণ সুস্থ জীবনযাপনে ফিরে যেতে পারে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব শুনলেন বিকিরণ চিকিৎসার নবদিগন্ত। বললেন কল্যাণী এমসের রেডিয়েশন অঙ্কোলজিস্ট চিকিৎসক অরিন্দম চৌধুরী।
2: শুনলেন আপনার স্বাস্থ্য আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

রোজকার মতোই একটা ভোর, আর তারপর সকাল, যে সকালটা একটা নতুন সম্ভাবনার কথা বলে। গতকালের ঝড় বৃষ্টি বেশ কিছু বিপর্যয়ের ছবি রেখে গিয়েছে প্রকৃতি জুড়ে। সেই বিপর্যয়ের ছবির মধ্যে কোথাও গাছ ভেঙে পড়ে রয়েছে, কোথাও বা ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর তার মধ্যেই হয়তো একটা নতুন সম্ভাবনার স্বপ্নের পাখির বাসা ভেঙে পড়ে রয়েছে বৃষ্টিস্নাত রাস্তার উপরে। কিন্তু তার মধ্যেও নতুন জীবন চলতে থাকে, আর সেই জীবনের ছবি সকাল থেকেই আমাদের নতুন দিনের চলার পথ প্রশস্ত করে দেয়। সেরকমই একটি সকাল আজ, আর সেই সকালে প্রাত্যহিকই রোজকার মতোই।

0: চলে আসি আজকের দিনে। রায়বাহাদুর রাজেন্দ্র মল্লিকের আজ জন্মদিন। কলকাতার চোরবাগানের মল্লিক পরিবারের বংশধর নীলমণি মল্লিক রাজেন্দ্র মল্লিককে শিশু বয়সে দত্তক নেন। রাজেন্দ্র যখন 3 বছরের শিশু, তখন বিপুল সম্পত্তি রেখে নীলমণি প্রয়াত হন। শিক্ষাজীবনে রাজেন্দ্রনাথ ইংরেজি, সংস্কৃত ও ফরাসি ভাষা শেখেন। মাত্র 16 বছর বয়সে তিনি কলকাতার বিখ্যাত মার্বেল প্যালেস তৈরির কাজে তত্ত্বাবধান শুরু করেন। এই বিখ্যাত সৌধটির নির্মাণ কাজ 5 বছরেই শেষ হয়। রাজেন্দ্র মল্লিক শুধু শিল্পপ্রেমী ছিলেন না, নানা সমাজসেবামূলক কাজেও তাঁর অনেক অবদান ছিল। 1866 সালে উড়িষ্যার দুর্ভিক্ষ পীড়িত অনেক মানুষ কলকাতায় আশ্রয় নেন। রাজেন্দ্র মল্লিক তাঁদের জন্যে এক ত্রাণ কেন্দ্র খোলেন। তাঁর এই দয়াশীলতার পুরস্কার হিসেবে ব্রিটিশ সরকার তাঁকে রায়বাহাদুর উপাধি দেন। তিনি তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে আলিপুর চিড়িয়াখানায় প্রচুর পশু ও পাখি দান করেন। 1819 সালের 24 জুন, অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেন রায়বাহাদুর রাজেন্দ্র মল্লিক।
1: আজ দামোদর হরি চাপেকারের জন্মদিন। ভারতের স্বাধীনতা সংগ্রামে যে অসংখ্য যোদ্ধা আত্মদান করেছিলেন, দামোদর হরি চাপেকার ছিলেন তাঁদের একজন। মহারাষ্ট্রের পুনাতে তাঁর জন্ম। চাপেকারের আরও 2 ভাই ছিলেন তাঁর সহযোদ্ধা। ছোটবেলা থেকে দামোদরের সৈনিক হবার ইচ্ছা ছিল। তাঁর আদর্শ ছিলেন লোকমান্য বাল গঙ্গাধর তিলক। সৈনিক হওয়ার ইচ্ছা থাকলেও ব্রাহ্মণ হওয়ার কারণে তৎকালীন ব্রিটিশ সরকার তাকে সৈন্য দলে নিয়োগ করেনি। কিন্তু দেশমাতার বন্দিদশায় যার মন কাঁদে, তাকে তো এভাবে দমিয়ে রাখা যায় না। তাই দামোদর হরি ও তাঁর 2 ভাই বালকৃষ্ণ হরি ও বাসুদেব হরি চাপেকার বাল গঙ্গাধর তিলকের অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। র্যান্ড সাহেবকে হত্যার অপরাধে দামোদর হরি চাপেকারকে ফাঁসি দেওয়া হয়। 1869 সালের আজকের দিনে, অর্থাৎ 24 জুন, জন্মেছিলেন এই দেশপ্রেমী শহীদ দামোদর হরি চাপেকার।
0: আজকের দিন আরও একজনের জন্মদিনের বার্তা বই আনে গুরু গোপীনাথের জন্মদিন আজ। কথাকলি নৃত্য সম্পর্কে কিছু জানতে গেলে যিনি অপরিহার্যভাবে এসে পড়েন তার নাম পেরুমানুর গোপীনাথন পিল্লাই, যিনি গুরু গোপীনাথ নামেই বিখ্যাত ছিলেন। গোপীনাথ ছিলেন একাধারে অভিনেতা ও নৃত্যশিল্পী। কেরালার ঐতিহ্যমণ্ডিত কথাকলি নৃত্যশিল্পের বিস্তৃত ব্যাখ্যা দিয়ে তিনি এই শিল্পকে শুধু সারা ভারতেই নয়, বিশ্বের দরবারেও জনপ্রিয় করে তোলেন। উদয়শঙ্করের মতো গুরু গোপীনাথও প্রমাণ করেন, পৌরাণিক কাহিনীগুলিকে শুধুমাত্র পাঠ্য করে রাখলে জনগণের কাছে পৌঁছানো যায় না, কথাকলি নৃত্যশিল্পের মাধ্যমে অনায়াসেই তা করা যায়। আমেরিকার মিশিগানের রাগিনী দেবী ছিলেন তাঁর নৃত্যসঙ্গী। রবীন্দ্রনাথ ছিলেন গোপীনাথের মুগ্ধ ভক্ত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দান করে। আমেরিকা, ফ্রান্স, জার্মানি ও সুইজারল্যান্ডে গুরু গোপীনাথের মর্মর মূর্তি আছে। 1908 সালের আজকের দিনে, অর্থাৎ 24 জুন, তিনি জন্মগ্রহণ করেছিলেন।
1: প্রাতকি শুরুতেই আজকের দিন শুনে নেওয়া গেল। আর এবার আজকে কী কী অনুষ্ঠান রয়েছে তার কথা একটুখানি জানিয়ে দেওয়া যাক। বিভিন্ন প্রেক্ষাগৃহে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় স্মৃতি সংসদের 9ম বার্ষিক অনুষ্ঠানে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান প্রদান ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আজ বিকেল 5:30 বাংলা একাডেমি সভাঘরে। অন্যদিকে বিবেকানন্দ রোডের অশোকনাথ গৌরীনাথ শাস্ত্রী স্মারক সমিতির রথীন্দ্রনাথ সভাঘরে শ্রী শ্রী গঙ্গা বিষয়ে বক্তৃতা আজ সন্ধ্যা 6:00। আর এবারে দেশবন্দনা।

0: দেশবন্ধনা শুনলেন সমবেত কণ্ঠে। প্রাত্যহিকীর প্রত্যেক দিনের একটা কাজ আছে আমাদের, সেটা হলো হ্যাঁ অবশ্যই আপনাদের চিঠির ছাপি। চিঠি পাঠান আপনারা, সেই চিঠি মেইলের আকারে এসে আমাদের হাতে পৌঁছয়, কখনো বা হাতে লেখা চিঠি আপনাদের, আর সেই সমস্ত চিঠির ঝাঁপি প্রত্যেক দিন সকালে প্রাত্যহিকীতে খুলে যায়। আর আপনাদের চিঠি পড়ার চেষ্টা করি আমরা। পড়ার চেষ্টা করি কেন বললাম, তার কারণ আপনারা যে ভাব নিয়ে, যে ভাবনা নিয়ে লেখেন, সেই ভাবনা আমাদের পড়ার মাধ্যমে কতটা আমরা ফুটিয়ে তুলতে পারি সেটা তো আপনারাই বলবেন। এবারে আজকের চিঠির ঝাঁপি যা নিয়ে, সেটা হচ্ছে এ মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, তাই তো মিতালি?
1: হ্যাঁ, জনের নাম বিশ্বকাপ। যদিও এক সপ্তাহের অপেক্ষা, কিন্তু বিষয়টা তো বলে দিতেই হয়।
0: অবশ্যই।
1: জুন মাসের দ্বিতীয় পক্ষের বিষয় জনের নাম বিশ্বকাপ। চার বছর পরপর মাসখানেকের জন্য তার আগমন। ফুটবল প্রেমীরা মুখেই তো থাকেন, এমনিতে ততটা আগ্রহ যাদের নেই তারাও আক্রান্ত হন ফুটবল জ্বরে। রাত জেগে খেলা দেখা, আর পরদিন পথে ঘাটে অফিসে বাজারে সেই নিয়ে আলোচনা তর্ক বিতর্ক। হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশের পতাকায় সজ্জিত হয়ে আমাদের চেনা গুলিগুঁজি কেমন অচেনা ঠেকে। ওই কটা দিন বিদেশি খেলোয়াড়েরা যেন হয়ে ওঠেন নিতান্তই ঘরের ছেলে, আপনজন। বিশ্বকাপের এমনই মহিমা। ঐতিহাসিকভাবে বাঙালি ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে আড়াহারি আড়াআড়িভাবে বিভাজন থাকলেও বৃহত্তর ভাবনায় ফুটবল কিন্তু মানুষকে মিলিয়েও দেয়। লিখুন এই বিষয়ে আপনাদের অনুভূতির কথা। জানিয়ে দিই আরেকবার আপনাদের আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chitihijnpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আরেকবার বলি, জুন মাসের দ্বিতীয় পক্ষের বিষয় জ্বরের নাম বিশ্বকাপ।
0: ঘড়ির কাঁটায় সাতটা এখনো বাজেনি, সুতরাং চিঠির ঝাঁপি খুলে ফেলা যাক, অর্থাৎ প্রথম চিঠিটি পড়ে ফেলা যাক। প্রথম চিঠিটি রয়েছে আমার হাতে, মালিহাটে মুর্শিদাবাদ থেকে এসেছে। প্রিয় প্রাত্যহিকী, ফুটবল বা ক্রিকেটে যখন বিশ্বকাপ আসে তখন আমাদের সবার মধ্যে টান টান উত্তেজনা ও এক ধরনের উন্মাদনা তৈরি হয়, যেটিকে আমরা ভালোবেসে বিশ্বকাপ জ্বর বলে থাকি। এ ধরনের জ্বর কোনো থার্মোমিটারে মাপা যায় না। আসলে এ জ্বর শরীরে নয়, মনে। অথচ তার উত্তাপে গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ একসঙ্গে কাঁপতে থাকে। চার বছর পরপর এই ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ ফিরে ফিরে আসে, নিঃশ্বাসে পতাকার গন্ধ, দুচোখে অপার বিস্ময়, স্বপ্নের ঘোর। রাত একটায় অ্যালার্ম দিয়ে উঠে খেলা দেখতে বসা, আবার সকাল ছটায় উঠে চোখ কচলাতে কচলাতে অফিস যাওয়া মানুষটি জানে এই অসুখের নাম নেইমার, মেসি। চিরন্তন তর্ক বিতর্ক ও চায়

0: এর কাপে ঝড় তোলা ও আড্ডাগুলো পুরো পাড়াকে এক সুতোয় বাঁধতে পারে। টিফিনের পয়সা বাঁচিয়ে প্রিয় খেলোয়াড়দের নামে জার্সি কিনতে যাওয়া এবং জার্সি পরে সারাদিন ঘুরে বেড়ালেই মনে হয় নিজেই মাঠে নেমেছি। আজকের দিনে যখন মানুষে মানুষে এত দেয়াল, তখন বিশ্বকাপ যেন এক পশলা বৃষ্টির মতো সব ধুয়ে দেয়। অফিস পাড়ার গম্ভীর বস আর জুনিয়র ইন্টার্ন দুজনে মিলে যখন একই দলের জার্সিতে গোল বা উইকেটের পর চিৎকার করে পরস্পরকে জড়িয়ে ধরেন, তখন সব দূরত্ব মুছে যায়। এই জ্বরের সবচেয়ে সুন্দর দিক হল এর আবেগের উঠানামা। এখানে যেমন আছে বুক ফাটানো কান্নার দৃশ্য, তেমনই আছে বাঁধ ভাঙা উল্লাসের মুহূর্ত। বিশ্বকাপ শেষ হয়, ট্রফি চলে যায় কোনো এক বিজয়ী দলের ঘরে, কিন্তু রেখে যায় হাজারো গল্প, কিছু মন ভাঙার বেদনা আর আগামী চার বছরের জন্য এক বুক অপেক্ষা। তাই তো এই জ্বরকে কেউ তাড়াতে চায় না, কারণ জগতের সব জ্বর হয়তো শরীর দুর্বল করে, কিন্তু বিশ্বকাপ জ্বর মানুষকে, মানুষের মনকে সতেজ আর প্রাণবন্ত করে তোলে। চিঠিটি লিখেছেন অনিল ঠাকুর, মালিহাটি, মুর্শিদাবাদ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। চিঠির ঝাঁপিতে আপনাদের চিঠি পড়া তো চলতেই থাকবে, কিন্তু এখন একটা বিজ্ঞাপন বিরতি।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: হাতে রয়েছে হাওড়া জেলার বিলকুলাই গ্রাম থেকে একটি চিঠি, লিখেছেন আজমিরা প্রামাণিক, লিখেছেন ছড়ায় ছন্দে। প্রিয় প্রাত্যহিকী, বিশ্ববাসীর জ্বর এসেছে, ঘরে ঘরে কি উত্তাপ। কারণটা কি? কারণটা ভাই, শুরু হলো বিশ্বকাপ। জ্বরের মেয়াদ 45 দিন, তার আগে তো সারবে না। লক্ষ্য সবার কাপের দিকে, কাউকে তো কেউ ছাড়বে না। সমর্থকদের মধ্যে দেখি উত্তেজনা বাড়ছে বেশ, রাস্তাঘাটে আলোচনা, কাপটা পাচ্ছে কোন সে দেশ। 4টি বছর অপেক্ষাতে ধৈর্য যে আর থাকছে না, খেলা ছাড়া মগজে কেউ অন্য চিন্তা রাখছে না। পরিবেশবিদ ভেবেই চলেন, কুল কিনারার হদিশ নাই, বিশ্বকাপের জন্য নাকি দ্বিগুণ হবে দূষণ। তাই বিশ্বকাপে প্রথম খেলছে কেভারদের মতো দেশ, স্পেনের সাথে টক্কর দিয়ে প্রথম ম্যাচেই লড়ল বেশ। 48 দেশ খেলছে, কিন্তু তাদের মধ্যে ভারত নেই। বিশ্বকাপে খেলবে কবে, আছি সে অপেক্ষাতেই। অন্য দেশের পতাকাতে সাজছে ক্লাব ও পাড়া সব, এক এক দলের জার্সি পরে করছে কেবল কলরব। ফাইনালেতে উঠবে কারা, সেই নিয়ে তো তাপ আর চাপ। কার মাথাতে উঠবে মুকুট, কে হারাবে বিশ্বকাপ? পায়ের জাদু কে দেখাবে, কেইবা করবে গোল বেশি? পর্তুগালের রোনাল্ডো না আর্জেন্টিনার সেই মেসি? হ্যারিকেন আর ইয়ামালও ভিতর ভিতর খুব চাপে, নজর কাড়বে পেদ্রি নাকি নেইমার আর এমবাপে? সবার দিকেই থাকবে ফোকাস, প্রতীক্ষা সেই চরমে। শেষ হাসিটা হাসবে কারা, মরবে কারা মরমে? তবেই থামবে উন্মাদনা, শীতল হবে মনের তাপ। প্রাত্যহিকি, ঠিক বলেছ, এ জ্বরের নাম বিশ্বকাপ। শুভেচ্ছা আনতে আজমিরা প্রামাণিক, গ্রাম ডাক, বিলকুলাই জেলা, হাওড়া।
0: একটা কথা এখানে বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই বিশ্বকাপ শুরু হলে যখন রাত জেগে খেলা দেখতে হয় মিতালি, একটা বিষয় কিন্তু নজরে পড়ে, সেটা হচ্ছে সকালের দিকে ট্রেনে কিংবা বাসে অথবা মেট্রোতে প্রচুর ঘুমন্ত মানুষ নজরে আসে। রাতের ঘুমটা কেড়ে নিয়ে যায় ওই বিশ্বকাপ জ্বর। জ্বরের নাম বিশ্বকাপ। চিঠি লিখছেন শেওড়াফুলি থেকে, শেওড়াফুলি হুগলি থেকে। পড়া যাক। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, বাঙালির

ফুটবল আবেগ এই গানে সম্পূর্ণ ফুটে উঠেছে। ফুটবলে পা দেয়নি এমন বাঙালি মেলা ভার। কৃষাণু, সুব্রত, বিদেশ, মানস আমাদের হিরো ছিল। একসময় তিন ক্লাবের পরস্পরের খেলা থাকলে আগের রাতের জ্বর এখন বিশ্বকাপের জ্বরের চাইতে কম ছিল না। বিশ্বকাপ টিভিতে দেখার পর হিরোদের নাম পাল্টে গেল, হাজার হাজার মাইল দূরের দেশগুলো কাছের হয়ে গেল, পরিচিত হয়ে উঠল নানান পতাকা, কেউ আত্মজের নাম রাখল সোনার বুট প্রাপকের নামে। ১৯৮৬ সাল থেকে ছোট সাদা কালো টিভিতে বিশ্বকাপ দর্শন, ঝিরঝির করা টিভি। বন্ধু তার নাম দিয়েছিল তিলোত্তমা। বাড়ির সকলে বসে চোখ কচলাতে কচলাতে ড্রিবলিং, আশ্চর্য গোল দেওয়া, অবিশ্বাস্য গোল আটকানো দেখা, নিজের দলের সাফল্যে চিৎকার আর ব্যর্থতায় মনমরা। ফিফা ২০২৬ শুরু হয়েছে, মানুষের উত্তেজনার পারদ যে ঊর্ধ্বমুখী তার প্রমাণ পেলাম মেসির হ্যাট্রিকের পর। আমার প্রিয় দল ব্রাজিল ১৯৫৮ সালে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতি ২০ বছর অন্তর একটা নতুন দল এই শিরোপা পেয়েছে, ১৯৭৮ আর্জেন্টিনা, ১৯৯৮ ফ্রান্স। তবে তার ২০ বছর পর ফুটবলে আবার ফরাসি বিপ্লব ঘটেছে, ২০২২ আবার আর্জেন্টিনা। আমাদের এই জ্বরের মধ্যেই চর্চা চলছে দর্শনীয় গোল নিয়ে, কে হবেন গোল মেশিন তকমা নিয়ে সোনার বুটের দাবিদার, এবার কোন দল কোথায় গিয়ে শেষ করবে, উত্তর দেবে ভবিষ্যৎ। আজ বিশ্বকাপ জ্বর নিয়ে রঙিন টিভির ঝকঝকে ছবির সামনে বসে মনে পড়ে আমাদের সেই তিলোত্তমার সামনে বসে সকলে খেলা দেখা। আজ এই খেলায় আনন্দ বিষাদ ভাগ করে নেওয়ার মানুষের বড় অভাব। ফিফা ২০২৬ জ্বরের মাঝে গোল বলে চিৎকারের কণ্ঠ কই। লিখেছেন সোমেশ সরকার, এপি আড্ডলেন, শেওড়াফুলি, হুগলি, ৭১২২২৩ থেকে। ধন্যবাদ আপনাকে।

হুগলি থেকে সিমরান ইলাহি বলছেন, আমার কাছে বিশ্বকাপ মানেই তো একটা বয়স মাপার যন্ত্র। চার বছরের এই ব্যবধানগুলো ধরে ধরেই নিজের বয়সটা মেপে এসেছি। মনে পড়ে ছোটবেলায় বর্দা ফারহানের সঙ্গে ভাঙা টিভির সামনে বসে বিশ্বকাপ দেখার সেই সোনালী দিনগুলো। তখন দাদা ক্লাস 8 আর আমি সবে স্কুলে ভর্তি হয়েছি। আজ দাদার কোলে ছোট্ট আহিল, সবাই যে যার মতো ব্যস্ত, আর আমি আজ এমএ পাশ করে জীবনের সবচেয়ে অন্ধকার মোড়ে দাঁড়িয়ে নিজের বয়স আর ভবিষ্যৎটা মাপছি। ডিগ্রির খাতাটা বন্ধ হতেই চারপাশের চেনা দুনিয়াটা হঠাৎ বড্ড ভারী আর অচেনা ঠেকছে। আগামী চার বছর পর যখন আবার ফুটবলের আসর বসবে, মাঠ জুড়ে আলোর রোশনাই থাকবে, তখন আমি কোথায় থাকব? নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করতে পারবো, নাকি বেকার নামের একবিংশ শতাব্দীর সবচেয়ে নিষ্ঠুর তকমাটা পিঠে নিয়ে এক কোণে বসে একা একা কাঁদব, নাকি আর পাঁচটা সাধারণ মেয়ের মতো সমস্ত জেদ সমস্ত পড়াশোনা বিসর্জন দিয়ে অন্যের সংসার গুছোতে গুছোতে নিজের অস্তিত্বটাই ধুলে মিশিয়ে দেব? বড্ড ভয় করে। চার বছর পর যখন আবার কেউ গোলপোস্টে বল জড়াবে, আয়নায় আমি কি আমার এই চেনা প্রাণবন্ত আমিকে আর কোনোদিন খুঁজে পাব, নাকি সেখানে এক ক্লান্ত হেরে যাওয়া কোনো অচেনা গৃহবধূর ছায়া দাঁড়িয়ে থাকবে? ভবিষ্যৎ বড্ড কুয়াশায় ঢাকা, তবুও চোখের জলটুকু মুছে বুকের ভেতরে কান্নাটাকে পাথর চাপা দিয়ে একটা শেষ বিশ্বাস আঁকড়ে ধরে রাখতে চাই। আগামী বিশ্বকাপের আলো যখন আমার ফ্যাকাশে মুখে এসে পড়বে, আমি যেন নিজের চোখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলতে পারি, পরিস্থিতি আমার হিসেব মেলাতে দেয়নি সত্যি, কিন্তু আমি নিজের কাছে হেরে যাইনি। অন্ধকারে নিজের অস্তিত্ব খুঁজে বেড়ানো সিমরান ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি, পিন 712149।

0: চিঠির ঝাঁপিতে আপনারা চিঠি লেখেন, আর সেই চিঠি আমরা আমাদের মতন অনুভূতি দিয়ে পড়বার চেষ্টা করি। অবশ্যই চিঠি লিখবেন ইমেল মারফত, কিংবা আমাদের যে ঠিকানা রয়েছে পোস্টাল অ্যাড্রেস সেই ঠিকানাতেও চিঠি পাঠাতে পারেন। অবশ্যই জুন মাসের দ্বিতীয় অর্ধের বিষয় জ্বরের নাম বিশ্বকাপ, আর সেই বিষয় নিয়েই চিঠি লিখেছেন পূর্ব মেদিনীপুর থেকে চিঠিটি এসেছে হলদিয়া থেকে। এরপরের চিঠি, জ্বর তো বটেই, ফুটবলের গ্রেটেস্ট শো অন আর্থ বলে কথা, বাঙালি মানেই ফুটবল আর ফুটবল মানেই বাঙালির আবেগ। প্রথম স্মৃতি হিসেবে মনে পড়ে 2006 বিশ্বকাপ, ক্লাস টু, তখন রেডিওতে বাবা ফাইনাল খেলা শুনছে, বলছে দেখলে কিভাবে টুর্নামেন্টের নায়ক ফাইনালে এসে খলনায়ক হয়ে গেল, এমনকি দুর্গাপুজোর আলোতেও সেবার থিম হয়ে গেল জিদানের গুঁতো। তারপর হঠাৎ একদিন ছোট মাসির জমানো পুরনো ম্যাগাজিনগুলো ঘেঁটে খুঁজে পেলাম রত্ন সম্ভার, হাঁ করে গিলতে থাকতাম মারাদোনার হ্যান্ড অব গড, জুলে রিমে চুরির গল্প, এসকোবারের মৃত্যু, রবার্টো বাজিওর সেই বিখ্যাত পেনাল্টি মিস, আর তারপর দাঁড়িয়ে থাকা কাফু, ইউসেবিও, দোনাদুনি, পুস্কাস, গার্ড মুলার, গ্যারি লিনেকার, বিভিন্ন বিশ্বকাপের অফিসিয়াল বল ম্যাসকটের নাম সব মুখস্থ করতে লেগে পড়লাম। তবে আমার জীবনে সবচেয়ে মনে রাখার মতো 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, বোর্ডিং স্কুলে আমরা, সে এক বিরাট কাণ্ড। সবাই সাদা খাতায় খেলোয়াড়দের ফটো সংগ্রহ করে লাগাচ্ছে, স্কুল টুর্নামেন্টের জার্সি এলো ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, স্পেনের আদলে। শোনা গেল আমাদের ইংরেজি শিক্ষককে এক প্রাক্তন ছাত্র ভুভুজেলা পাঠিয়েছেন, সচক্ষে দেখলাম, উফ, গায়ে কাঁটা দিয়ে উঠল। মার্কার কলম দিয়ে খেলার গেঞ্জিতে আমরা লিখছি রুনি, কাকা, রোনাল্ডো, বুফো, মেসি, তোরেস, আরও কত নাম। রাত্রি 12টা, রাইজিং বেল বাজছে, খেলা দেখানো হবে, ভরা প্রেক্ষাগৃহে প্রায় 800 জনের চিৎকার। এরপর আমরা স্কুল থেকে কলেজ, কলেজ পার হয়ে কর্মজীবনে, মাঝে সুয়ারেজের কামড়, ব্রাজিলের 7 গোল খাওয়া, মেসির কাপ জয় সব দেখলাম। বিশ্বাস করো আজও বিশ্বকাপের মেজাজটা কিন্তু একই, নইলে আমার ষাটোর্ধ্ব পিতৃদেব রাত 3টে থেকে উঠে ব্রাজিলের খেলা দেখে। তাই বলতেই হয় ফুটবল যুগ যুগ জিও, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। লিখেছেন ডাক্তার নির্মাল্য সাহু, চৈতন্যপুর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে। ধন্যবাদ আপনাকে। কিছু কিছু বিষয়ে কখনো কখনো একটু আবেগ প্রবণ করে দেয় মিতালি, তার কারণ হ্যাঁ, অলিম্পিককে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়, কিন্তু ফুটবল বিশ্বকাপ সত্যি সত্যি একটা বিশাল বড় টুর্নামেন্ট, যাতে 48টা দেশ এখন খেলছে। যেটা এই ভুভুজেলা শুনেই আমার মনে পড়ে গেল ওই মানে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের যে থিম মিউজিকটা ছিল, সেই ওয়াকা ওয়াকা
1: ওয়াকা ওয়াকা
0: মনে পড়ে গেল। যাই হোক, পরের চিঠি তোমার হাতে।
1: হ্যাঁ, পরের চিঠি হুগলি থেকে। আসলে বিশ্বকাপটা প্রজন্মের পর প্রজন্ম একটা নস্টালজিয়া বহন করে আনে, তো আর এটা আমাদের বইয়ে নিয়ে যেতেই হয়।
0: লিখেছি
1: একদম জ্বরের নাম বিশ্বকাপ। লিখছেন হুগলি জেলার মানকুণ্ডু থেকে সাধনা ঘোষ। এখন অদ্ভুত এক জ্বরে কাঁপছে সমস্ত বিশ্ববাসী। 4 বছর অন্তর এই জ্বর আসে, তাই বোধহয় এত আন্তরিক আপ্যায়ন। তবে বাঙালির জ্বরের প্রকোপ যেন একটু বেশি। নিজেদের দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারলেও আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা জার্মানি যে কোনো একটা টিমের জার্সি গায়ে জড়িয়ে হইচই করতে বাঙালির জুড়ি নেই। বন্ধুবান্ধবদের সঙ্গে তর্ক চ্যালেঞ্জ চলতেই থাকে। বিশ্বকাপ জ্বর কোনো কোনো ক্ষেত্রে যে কী মারাত্মকভাবে মানুষকে আক্রান্ত করে সচক্ষে দেখেছিলাম 1994 সালে। সেবার বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ব্রাজিল আর ইতালি। লম্বা বারান্দায় টিভির সামনে বসেছে খেলা দেখার আসর, পাড়ার ছেলেরা অনেকেই উপস্থিত, টান টান উত্তেজনা। গোলের সামনে বল যাচ্ছে কিন্তু দুদলই বারবার লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। সবার মুখে হতাশার নানা রকম ধ্বনি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পরে টাইব্রেকারে ইতালিকে 3-2 গোলে পরাজিত করে ব্রাজিল এবং কাপ ছিনিয়ে নেয়। সতীর্থদের নিয়ে কাপ হাতে ব্রাজিলের অধিনায়ক দুঙ্গা যতটা উচ্ছ্বসিত, টিভির সামনে বসে থাকা মানুষগুলোর উচ্ছ্বাস তার থেকে কোনো অংশেই কম নয়। অনেকক্ষণ ধরে চলল খুশির রেশ, বাইরে অজস্র বাজি ফাটানোর শব্দ, হঠাৎ একটা বিকট শব্দে সব খুশি চাপা পড়ে গেল। বাইরে বেরিয়ে দেখি দুটি ছেলে রাস্তার পাশে পড়ে গোঙাচ্ছে, পরনে ব্রাজিলের জার্সি। ওদের মস্ত বড় বাইকটা পাশে কাত হয়ে পড়ে আছে, সামনের চাকাটা তখনও ঘুরছে অনবরত। চোখে মুখে জল দেওয়ার পর থানায় ফোন করা হলো, পুলিশ এসে যখন পৌঁছলো তখন একজন নিথর হয়ে গেছে চিরদিনের জন্য। নিজেদের প্রিয় টিমের জয়ের উল্লাসে লাগাম ছাড়া গতিতে গাড়ি চালানোয় এই বিপত্তি। প্রাত্যহিকে শখের বিশ্বকাপ জ্বর উপভোগ করুক সবাই, জ্বরের বাড়াবাড়িতে জীবনে কোনো বিপর্যয় যেন না আসে। বিনীত প্রার্থনা একটাই, সকলের জন্য অনেক শুভকামনা রইল। নমস্কার আনতে সাধনা ঘোষ, মানকুণ্ড, হুগলি।
0: সময় কমে আসছে, তাই ঝটপট আরেকটা চিঠি পড়ে নিই। কৃষ্ণনগর নদিয়া থেকে এসেছে এই চিঠি। ফুটবল মানেই আমাদের ক্রীড়া বিনোদনের চিরাচরিত এক নান্দনিক উন্মাদনা। যদি সে বিশ্বকাপ ফুটবলের মতো রাজস্বীয় যজ্ঞ হয় তাহলে তো কথাই নেই। চার বছরে একবার ওই যজ্ঞের কটা দিন ফুটবল জ্বরে আক্রান্ত হই আমরা সবাই। স্টেডিয়ামে উপস্থিত থাকা নাইবা হলো অডিও ভিজুয়াল প্রযুক্তি, টেলিভিশনের দৌলতে খেলার জীবন্ত ছবি আর ধারাভাষ্যের যুগলবন্দি এখন কাঁপুনি দিয়ে জ্বর এনে দেয় পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, ঘরে ঘরে। মনে পড়ে ছোটবেলায় আমাদের মফস্বল শহরে ক্লাব আর স্কুল মাঠের ফুটবল খেলা, আর বয়স্কদের সঙ্গে রেডিওতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো বড় খেলার ধারাভাষ্য শোনায় সীমাবদ্ধ ছিল আমাদের ফুটবল প্রেম। প্রিয় ক্লাব আর তাদের নামী প্লেয়ারদের নিয়ে বয়স্কদের নানা চটুল দ্বন্দ্ব আর হার জিতের কাটা ছেঁড়ায় মরশুম জুড়ে চলত ওই বিনোদনের রেশ। তবে বিশ্বকাপ আমাদের ছোটদের ফুটবল প্রেমে জায়গা করে 1970 সালে। তিনবার চ্যাম্পিয়ন হয়ে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল যখন চিরস্থায়ীভাবে ঘরে নিয়ে যায় বিশ্বকাপ জুলের রিমে ট্রফি, পত্রপত্রিকা আর রেডিওর খবর উদ্ধৃত করে বড়দের ব্রাজিল আলোচনায় তখন নতুন মোড়। বাঙালি ফুটবল বুদ্ধিমত্তা তখন পেলে গার্সন গ্যারিনচাদের ফুটবল শিল্পশৈলীর চর্চায়, আর আমাদেরও বিশ্বকাপ ফুটবল প্রেমে ডুবে যাওয়া। আরও 8 বছর পর 1978 বিশ্বকাপে আর্জেন্টিনা হল্যান্ডের ফাইনাল টেলিভিশনের পর্দায় প্রথম লাইভ টেলিকাস্ট দেখার সুযোগ পেয়ে অভিভূত হলাম। খেলার জীবন্ত ছবি আর ধারাভাষ্যের যুগলবন্দি যেন সেদিন পৌঁছে দিয়েছিল স্টেডিয়ামে উল্লসিত দর্শকদের উচ্ছ্বাসের মধ্যে। অজান্তেই সেদিন গলা মিলিয়েছিলাম স্টেডিয়ামের দর্শক উন্মাদনায়, একটা গোল, একটা দুরন্ত ফ্রি কিক বা একটা ছন্দবদ্ধ আক্রমণের উল্লাসে। লিখেছেন প্রণয় পাল, প্রণয় পাল, রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া, 741103 থেকে। ধন্যবাদ
1: শান্তমদা। তুমি একটু আগে ওয়াকা ওয়াকার কথা বলছিলে। আসলে ওই যে বলছিলাম না যে বিশ্বকাপ একটা মানে কমন নস্টালজিয়া সকলের মধ্যে, আর সেই বিষয় নিয়েই আবার লিখছেন রিশরা থেকে শর্বাণী মুখোপাধ্যায়। চার বছর পর এক অদ্ভুত রোগ ফের দেখা দিয়েছে বাংলায়, উপসর্গ একাধিক। আপামর বাঙালি অ্যালার্ম ছাড়াই মাঝরাতে ভোররাতে উঠে পড়ছে, কাক ভোরে কিংবা গভীর রাতে গোল গোল বলে চিৎকার করছে, ঢুলু ঢুলু চোখে সারাদিন অফিস করছে, অন্য মনস্কতায় চা কফিতে চুমুক দিতে ভুলে যাচ্ছে, এর কোনো দাওয়াই নেই। জানা গেছে রোগের নাম ফুটবল বিশ্বকাপ জ্বর, গোটা রাজ্য এই জ্বরে কাবু। যোগাবনিত ওয়াকা ওয়াকা গিভ মি ফ্রিডমের তালে মাদকতায় ভেসে যাচ্ছে নানান দেশের পতাকা শোভিত মহল্লা। পতাকা তো অনেক, তার মাঝে ব্রাজিল আর আর্জেন্টিনার অনুরাগী সংখ্যাই সর্বাধিক। প্রজন্মের পর প্রজন্ম ধরে দুই দলের সমর্থকরা লড়ছেন, বাবা জ্যাঠারা লড়ছেন পেলে বড় নাকি মারাদোনা সে নিয়ে, আর সে তর্ক এসে দাঁড়িয়েছে মেসি না নেইমারে। তর্কের আসরে ঠাঁই পান খাঁটি পর্তুগিজ রোনাল্ডো, এমবাপের নামও আজকাল বাদ নেই। বিশ্বকাপ বাঙালি স্পর্ধাও বটে। ফুটবলপ্রেমী দম্পতি পান্নালাল ও চৈতালী চট্টোপাধ্যায় 4 বছর ধরে টাকা জমাতেন বিশ্বকাপ দেখবেন বলে। সঞ্চিত অর্থ নিয়ে তিনি চলে যেতেন বিশ্বকাপ ফুটবলের আসরে। ভাবা যায়, কলকাতার ফুটবল ময়দানের পানুদা 1982 সালে প্রথমবার স্পেনে বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন স্ত্রীকে নিয়ে। সেই শুরু। 2018 সালের বিশ্বকাপেও রাশিয়ায় গিয়েছিলেন দুজনে। খিদিরপুরের এই দম্পতি 10-10টি বিশ্বকাপ মাঠে বসে দেখেছেন। এটা স্পর্ধা নয়, মধ্যবিত্ত বাঙালির স্বপ্ন উড়ান নয়। প্রিয় দল হারলে জ্বরগ্রস্ত বাঙালি কাঁদবে, প্রতিপক্ষের সমর্থকরা ঠেস দেবে, জিতলে হাসবে, মধ্যরাতে জীবনের সব চিন্তা ভুলে নাচবে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, মেসি, রোনাল্ডোদের হয়ে গলা ফাটিয়েই এ সময় তৃপ্ত বাঙালি। 4 বছর অন্তর মনের এই আরামটুকু বয়ে আনে ফুটবল বিশ্বকাপ। তাই থাকুক গোটা রাজ্য এই জ্বরের খোরে, হোক জ্বরের জন্য দায়ী ফিফা। স্বাগত ফুটবল বিশ্বকাপ জ্বর। লিখেছেন রিশরা থেকে শর্বাণী মুখোপাধ্যায়।
0: আর এই চিঠির সঙ্গেই আজকের চিঠির ঝাঁপি বন্ধ করতে হচ্ছে। তবে হ্যাঁ, জ্বরের নাম বিশ্বকাপ নিয়ে চিঠি, আপনাদের পাঠানো চিঠি, যেগুলো মেলে আপনারা পাঠাবেন। মেল আইডিটা একটুখানি জানিয়ে দিই, chithirjhanpi.air@gmail.com এই ঠিকানায় চিঠি লিখতে পারেন, অথবা লিখতে পারেন প্রাত্যহিকীর পোস্টাল অ্যাড্রেসে, অর্থাৎ আকাশবাণীর ঠিকানায়। আকাশবাণীর ঠিকানা তো আপনারা জানেনই, তবে ওপরে লিখবেন প্রাত্যহিকী, জুন মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, জ্বরের নাম বিশ্বকাপ, আর নিচে লিখবেন আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে আজকের মতো চিঠির ঝাঁপি এই পর্যন্তই।
1: জানিয়ে দিই আজকের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলছে, আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 2.2 ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 68%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 59.3 মিলিমিটার।
0: এই মুহূর্তে সকালটা বেশ মনোরম, সকলে কাজে দৌড়চ্ছেন এবং সেই কাজে দৌড়নোর আগে প্রাত্যহিকীর স্বাদ নেওয়া কিছুক্ষণের জন্য, সেটার সময় মানে তারপরে যখন আপনি বাড়ির বাইরে পা রাখছেন, প্রাত্যহিকী শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তারপর আপনি যখন খবর টবর শুনে বাড়ির বাইরে পা রাখছেন, তখন বেশ মনোরম আবহাওয়া, কিন্তু আজকে একটু গরম বাড়তে পারে আর কি। তো সুতরাং তার জন্য প্রস্তুত হয়েই বেরোবেন রাস্তায়। আর দ্বিতীয়ত যে বিষয়টা বলবার মিতালি, সেটা হচ্ছে যে এই বিশ্বকাপ একটা খবর দিতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে কলকাতার ফড়িয়াপুকুরের একটি এলাকা, সেটা বিশ্বকাপ পাড়া হয়ে যায় প্রত্যেকবার, মানে গত বেশ কয়েক বছর ধরেই এরকমটা হয়ে আসছে, বিশ্বকাপের পাড়া, পুরো একদম মনে হবে যেন সেখানেই বিশ্বকাপটা হচ্ছে আর কি। আর এই ছবিটা গতকাল ফিফা শেয়ার করেছে, ফিফা তুলে ধরেছে তাদের নিজেদের ওয়েবসাইটে,
1: ফিফা মহল্লা,
0: একদম ফিফা কলকাতার এই পাড়ার ছবি তুলে ধরেছে নিজেদের ওয়েবসাইটে। এটা সত্যি সত্যি কলকাতার কাছে একটা গর্বের বিষয়, আর এই গর্ব নেই, গর্ব আমাদের থাক, আমাদের ফুটবল থাক, না খেলতে পারলাম বিশ্বকাপে, কিন্তু বিশ্বকাপ জ্বর তো অবশ্যই থাকবে, তাই না?
1: একদম। আচ্ছা, আপনাদের জানিয়ে দিই আর কয়েকটা বিষয়, যে আপনারা চিঠি লিখুন, শব্দ সংখ্যা 250-এর মধ্যে সীমিত রাখতে চেষ্টা করবেন, একই ইমেল একাধিকবার পাঠাবেন না, চিঠি নয় ইমেল, দুটি একসঙ্গে নয়। ইমেলে পিডিএফ বা JPEG ফরম্যাটে অ্যাটাচমেন্ট হিসেবে লেখা পাঠাবেন না, চিঠির ছবি তুলেও পাঠাবেন না, সরাসরি মেল বডিতে লিখুন। আসলে আপনাদের চিঠির অপেক্ষা তো আমাদের থাকেই, আপনাদের চিঠি আমাদের সেই দূরত্ব ভেঙে দেয়, আপনারা হয়ে ওঠেন আমাদের প্রত্যেক দিনের সকালের কাছের মানুষ।
0: আমাদের খুব কাছের মানুষ হয়েই থাকুন আপনারা, আমরাও কাছের মানুষ হয়ে থাকবার চেষ্টা করব। আজকের প্রাত্যহিকই শেষ করার সময় হয়ে গিয়েছে। সঙ্গে ছিলাম শান্তম চক্রবর্তী,
1: আমি মিতালী ভট্টাচার্য।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কাতারে বিস্ফোরণের ঘটনায় প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার পেট্রোল ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। এই বিষয় নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছে সরকার। এলনিনোর কারণে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতিতে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুই দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশমন্ত্রক জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশি পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার, একটি বিদেশি পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং 6টি বিদেশি সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশমন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: পাশাপাশি বৈঠকের পর শ্রী দোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই সৈগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের মধ্যে তাদের মধ্যে এই আলোচনা হয়। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমশ আরও শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে শ্রী গোয়েল জানান, 7 ফেব্রুয়ারি যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে সমৃদ্ধি ও চ্যালেঞ্জ উভয়ই ভাগাভাগি হলেও সংঘাত ও অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সার্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। কেন্দ্রীয় সরকার পেট্রোলে ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। সরকার এটি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে কিছু তথ্য জনগণকে বিভ্রান্ত করছে বলেও জানিয়েছে সরকার। তেল বিপণন কোম্পানি, জ্বালানি পরীক্ষা সংস্থা ও গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সরকার ইথানল মিশ্রণ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে কাজ করছে। আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। এল নিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315 জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111 জেলায় সেচ ব্যবস্থা 25% কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানা শস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং এই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগামী 3 উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ ও গোয়ার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2 গোল করেছেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে 6 ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে গ্রুপ এলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এলের অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ কের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কাতার বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, অন্যায় ও দুর্নীতি মোকাবিলায় বর্তমান রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি রাজ্যে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আর্থিক সাহায্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ গড়ে তোলায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উচ্চশিক্ষা দপ্তর 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করছে। বকটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতে বিভিন্ন জেলায় গতকাল 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছি বিস্তারিত সংবাদে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের উপরে ধন্যবাদ সূচক ভাষণে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 FIR দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি।
1: যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন। 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘর ছাড়া করেছেন। আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে।
0: বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের আমলে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে, তাঁর নামে 102টি মামলা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিকসভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার 1 মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে 1 মাসে রাজ্যের কোষাগার 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে।
1: প্রতি মহকুমায় মহিলা থানা আর 112 প্রতি থানায় একটি করে গাড়ি। আপনার সরকার, আমাদের সরকার আরো দুটো কাজ করেছে, দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি IPS দময়ন্তী খুঁজে খুঁজে বার করব, আরজি করার বিচার হবে।
0: মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জি সরকার BSF কে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এখনও পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের 12টি হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত 1800 জন রয়েছেন। রাষ্ট্রের নিরাপত্তা এবং বাংলাকে সুরক্ষিত রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি জানান। শ্রী অধিকারী জানান, রাজ্যে নতুন সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটাতারের বেড়া দিতে এখনও পর্যন্ত BSF এর হাতে 142.79 একর জমি তুলে দিয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিংয়ের কাজ সম্পূর্ণ হবে। সরকারি সম্পত্তি রক্ষায় বিধানসভা অধিবেশনে

এদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। মুখ্যমন্ত্রীর ভাষণের শেষ লগ্নে বিরোধী দলনেতা নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াক আউট করে, পরে ধ্বনি ভোটে রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব গৃহীত হয়। পশ্চিমবঙ্গে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার জন্য আর্থিক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নতুন সরকারের শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের দিশাকে বাস্তব রূপ দিতে গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন এডিবির শীর্ষ আধিকারিকরা। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের আধিকারিকরা। সূত্রের খবর, মূলত নীতি আয়োগের উপরেখা মেনে রাজ্যে একাধিক সিটি ইকোনমিক রিজিয়ন গড়ে তোলা ছিল বৈঠকের আলোচ্য বিষয়। এডিবির পক্ষ থেকে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রস্তাব এদিন রাজ্য সরকারকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে সুরাটের আদলে কলকাতা, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া ও ডানকুনিকে যুক্ত করে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, লজিস্টিক্স ক্লাস্টার তৈরি করা। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারকে যুক্ত করে আইটি, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটন হাব গড়ে তোলার প্রস্তাবও রয়েছে। কলকাতাকে আরও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য ইতোমধ্যে কাজ করছে এডিবি। একইভাবে হাওড়া শহরের অত্যাধুনিক রূপ দেওয়ার কাজও করতে চায় তারা। রাজ্যে গণপরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে বেশ কিছু প্রস্তাব দিয়েছে এডিবি। যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা কিংবা নির্দিষ্ট শৌচাগার ব্যবহার না করে প্রকাশ্য স্থানে মলমূত্র ত্যাগ করলে এবার থেকে জরিমানা করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে 200 টাকা, রাস্তাঘাট, নর্দমা, জলাশয় বা জনসমক্ষে আবর্জনা ফেললে কিংবা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলে 200 টাকা, জনসমক্ষে থুতু ফেললে 100 টাকা জরিমানা করা হবে। পশ্চিমবঙ্গ গড়ে তোলায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উচ্চশিক্ষা দপ্তর 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করছে বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি গতকাল শ্যামাপ্রসাদ

কাজকে স্বমহিমায় তুলে ধরতে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাকে নিয়ে গতকাল থেকে আলোচনা, বিতর্ক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বকটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহান শেখ ওরফে কিসমত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার চার বছর পর কলকাতার মির্জা গালিব স্ট্রিট এলাকা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। বকটুই গণহত্যা মামলায় এফআইআর দায়ের হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। সিবিআই এর দেওয়া চার্জশিটে রোহান সহ মোট 27 জন অভিযুক্তের নাম রয়েছে। পলাতক থাকায় তার নামে হুলিয়াও জারি করা হয়েছিল। 2024 সালের 5ই এপ্রিল রামপুরহাট আদালত রোহানকে ঘোষিত অপরাধী বলে ঘোষণা করে। উল্লেখ্য, বীরভূমের বকটুই গ্রামে 2022 সালের 21 মার্চ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখের দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়। তারপরেই হিংসাকাণ্ডে মারা যায় অন্তত 10 জন। বিধানসভা নির্বাচনের প্রচারাভিযানে ডিজে সংক্রান্ত মন্তব্য

0: ওইদিন কোনো রকম অস্ত্র প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রায় ডিজে বাজানোর উপরেও থাকছে নিষেধাজ্ঞা। তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। মহরমের দিন আগামী শুক্রবার সম্প্রীতি বজায় রাখার দিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ প্রশাসন। প্রত্যেক থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট ডিসি পদমর্যাদার আধিকারিকরা গতকাল বৈঠক করেন। লালবাজারের নির্দেশ থানাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী শুক্রবার কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে মহরম। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরে আজ সকাল 5:30 পর্যন্ত গত 24 ঘণ্টায় 59 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 2.2 ডিগ্রি কম। একটি প্রতিবেদন।
1: অনুকূল পরিবেশ থাকায় রাজ্যের বহু জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গতকাল দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে মানুষ রেহাই পায়। তবে আচমকা হাওয়ায় শহর কলকাতায় প্রচুর গাছ ভেঙে পড়ে। ডিএল খান রোড, ডাফরিন রোড, এস এন ব্যানার্জি রোড, মেয়র রোড, কলকাতা প্রেস ক্লাব, কলকাতা হাইকোর্ট চত্বরে গাছ ভেঙে পড়ে। ঘণ্টা দুয়েকের অতিরিক্ত বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলও জমে যায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় শিয়ালদহ স্টেশন। বিভিন্ন জেলা থেকে বাজ পড়ে মৃত্যুর খবরও পাওয়া গেছে। আজও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদেরও আজ পর্যন্ত রাজ্য ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালদার পারদেওনাপুর ঘাট থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান যাওয়ার পথে মাঝগঙ্গায় যাত্রীবোঝাই নৌকায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন অন্তত 12 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে ধুলিয়ানের অনুপনগর এবং জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরুলিয়ায় বাজ পড়ে 2 জনের মৃত্যু হয়েছে, জখম 10 জন। তাদের পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোচবিহারে বজ্রপাতে 2 জন প্রাণ হারিয়েছেন। সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন 4 জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 1 জনকে মৃত ঘোষণা করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। অন্যায় ও দুর্নীতি মোকাবিলায় বর্তমান রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি রাজ্যে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আর্থিক সাহায্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর শুনবেন 9:15।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুতনু মিত্র।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন সুতনু মিত্রের কণ্ঠে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: জানা অজানা,
3: জানা অজানায় ভালোবাসা ও বন্ধুত্বের রসায়ন নিয়ে কথিকা, বলছেন ডক্টর মুকুল কান্তি মান্না।
4: ভালোবাসা এক চিরন্তন আবেদন, যা নিজেকে নিজের অস্তিত্বের সঙ্গে, প্রিয়জন, প্রিয় পোষ্য, এমনকি প্রিয় নিষ্প্রাণ জিনিসের সঙ্গে বেঁধে রাখে। বলা হয় লাভ ইজ গড, ভালোবাসা হল ঈশ্বর, ভালোবাসা চিরন্তন। ভালোবাসার ধরন আমরা মোটামুটি চার ভাগে ভাগ করতে পারি। প্রথমত পারিবারিক ভালোবাসা, বাবা মা ও অন্যান্য প্রিয়জনের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। দ্বিতীয়ত বন্ধুত্বের ভালোবাসা, যেখানে একই রকম উদ্দেশ্যপূর্ণ কাজের জন্য আমরা আমাদের প্রতিবেশী ও সহকর্মীদের ভালোবাসি। তৃতীয়ত নারী ও পুরুষের প্রেম ঘটিত ভালোবাসা। আর চতুর্থত হল শর্তহীন ভালোবাসা। এ ভালোবাসা হতে পারে ঈশ্বরের প্রতি, হতে পারে নিজের পোষ্য কুকুর বেড়ালের প্রতি। মায়ের শরীরের মধ্যেই যখন একটি প্রাণ বেড়ে ওঠে, তখনই এই ভালোবাসার প্রেক্ষাপট তৈরি হতে থাকে গর্ভের মধ্যেকার ভ্রূণে। সন্তান জন্মানোর পর সে আস্তে আস্তে তার বাবা মা ও প্রিয়জনকে ভালোবাসতে শেখে। তারপর বড় হতে হতে জীবনের অলিগলিতে খুঁজে নেয় ভালোবাসার নানা রূপকে। এখন দেখা যাক এই ভালোবাসাকে শারীরবিজ্ঞানীরা কীভাবে দেখছেন। আমাদের মস্তিষ্কের বিশেষ অংশ, যাকে বলা হয় লিম্বিক সিস্টেম, তা আমাদের ভয়, রাগ, ভালোবাসার অনুভূতি, আনন্দ ও বেদনার প্রকাশে সবচেয়ে বেশি সক্রিয়। এই স্নায়বিক অঞ্চল আবার নানান ছোট ছোট অংশ, যেমন হাইপোথ্যালামাসের বেজাল নিউক্লিয়াস, থ্যালামাস, অ্যামিগডালা, এসব নিয়ে তৈরি। এর একটা অংশের উত্তেজনায় এক এক ধরনের আবেগের অনুভূতি হতে পারে। যদিও বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে, এমনকি নারী পুরুষের ক্ষেত্রেও তা আলাদা হতে পারে। আমাদের শরীরে আছে নানান রাসায়নিক ও হরমোন, যারা মস্তিষ্কের নানা অংশে তাদের নির্দিষ্ট গ্রাহক কোষে কাজ করে আর জাগিয়ে তোলে নানান আবেগকে। বিজ্ঞানীরা এখন হাইপোথ্যালামাসে তৈরি হয় একটি হরমোন, যা পিটুইটারি গ্রন্থিতে এসে জমা হয়, তাকে বলছেন লাভ হরমোন। এই হরমোনটি হলো অক্সিটোসিন। দেখা গেছে শরীরে এই হরমোন কমে গেলে ভালোবাসার প্রবণতা কমে যাচ্ছে, বাড়ছে দুশ্চিন্তা। দেখা গেছে যে মানুষেরা একা থাকেন

0: তাঁদের তুলনায় নতুন প্রেমিক প্রেমিকাদের শরীরে অক্সিটোসিনের মাত্রা অনেক বেশি থাকে। তবে শুধু অক্সিটোসিন একাই এই কৃতিত্ব দাবি করতে পারে না, কারণ প্রথম দর্শনে প্রেম এরকম আবেগতাড়িত মানুষের রক্তের নমুনা নিয়ে দেখা গেছে অক্সিটোসিন ছাড়াও এপিনেফ্রিন, এন্ডরফিন, ডোপামিন ও ভেসোপ্রেসিনের পরিমাণও পরিবর্তন হচ্ছে। এন্ডরফিন এক ধরনের পেপটাইড যা পিটুইটারি গ্রন্থি ও হাইপোথ্যালামাসে তৈরি হয়, যা ভালোবাসার, ভালো লাগার অনুভূতির কাজে লাগে। ডোপামিন এক ধরনের নিউরোট্রান্সমিটার যা শরীরের নির্দিষ্ট অংশ থেকে থাইরয়েড হরমোন, যৌন হরমোন এবং এপিনেফ্রিন বার করতে সাহায্য করে। শেষের এই হরমোনগুলোর যথেষ্ট ভূমিকা আছে ভালোবাসার আবেগ প্রকাশে। ডোপামিন কিন্তু একটি নির্দিষ্ট মাত্রায় কাজ করে। ডোপামিন কমে গেলে পার্কিনসন রোগ, হতাশা যেমন দেখা যায়, তেমনি বেড়ে গেলে সিজোফ্রেনিয়া ও নানান মানসিক রোগও দেখা দেয়। 2010 সালে হার্ভার্ড মেন্টাল হেলথ লেটারে জানানো হয়েছে যে প্রেমের অনুভূতির জন্য মস্তিষ্কে একটি সূক্ষ্ম অংশ নিউক্লিয়াস অ্যাকম্বেন্সে ডোপামিন বার হয়। পরবর্তী পরীক্ষায় দেখা গেছে 2 বছরও বেশি সময় ধরে যারা প্রেম করছেন তাদের মস্তিষ্কের অন্য এক আনন্দদায়ক অঞ্চল ভেন্টাল প্যালিডামে ভেসোপ্রেসিন গ্রাহক কোষের সংখ্যা বেড়ে যাচ্ছে। ভালোবাসার চুলচেরা রাসায়নিক বিশ্লেষণ চলতেই থাকুক।
1: জানা অজানায় শুনলেন ভালোবাসা ও বন্ধুত্বের রসায়ন নিয়ে কথিকা, বললেন ডক্টর মুকুল কান্তি মান্না।
2: শুনলেন জানা অজানা, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী প্রিয়াঙ্কা দত্ত।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন প্রিয়াঙ্কা দত্তর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন কথিকা মূর্তিমান কলকাতা, বলছেন গৌতম বসু মল্লিক।
2: বিশিষ্ট জনের পূর্ণাবয় মূর্তি দিয়ে শহর সাজাবার ঔপনিবেশিক প্রথার সূচনা হয়েছিল ব্রিটিশ শাসকদের হাতেই। 1803 সালে লর্ড কর্নওয়ালিসের মূর্তি দিয়ে আরম্ভ, আর 1939 সালে সম্রাট পঞ্চম জর্জের ব্রোঞ্জ মূর্তি ছিল শহর কলকাতায় প্রতিষ্ঠিত শেষ ইংরেজ রাজপুরুষের মূর্তি। মাঝে ইংরেজ ছাড়াও রমানাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রানী রাসমণি, কৃষ্ণদাস পালের মতো বেশ কয়েকজন কৃতবিদ্য ভারতীয়ের মূর্তি প্রতিষ্ঠিত হলেও এই 136 বছরে কলকাতায় বসানো হয়েছিল মোট 40টি ব্রিটিশ রাজমূর্তি। এর মধ্যে রয়েছে 20টি গভর্নর জেনারেল, 5টি লেফটেন্যান্ট গভর্নর, 4টি সেনানায়ক, 5টি রাজারানী এবং 1টি করে বিশপ, বিচারপতি, ভারত সচিব, শিক্ষাবিদ ও সুপ্রিম কাউন্সিলের সদস্যের স্ট্যাচু। ব্রিটিশ যুগের মূর্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে একটা কথা অবশ্য মনে রাখতে হবে, আজকের দিনে মূর্তি তৈরির জন্য যেমন সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয় করা হয়, ইংরেজরা সে যুগে কিন্তু স্ট্যাচু প্রতিষ্ঠার জন্য কখনোই সরকারি অর্থ ব্যয় করেনি। দেশের মানুষের চাঁদাতেই তৈরি হয়েছিল সেসব মূর্তি, এই দানও ছিল স্বতঃস্ফূর্ত। শাসকদের সুনজরে পড়ার লোভে দেশীয় বণিক ও রাজন্যবর্গ এত বিপুল পরিমাণ টাকা দান করার প্রতিযোগিতা আরম্ভ করেছিলেন যে শেষে লর্ড বেন্টিঙ্কের মূর্তি প্রতিষ্ঠার সময় চাঁদার ঊর্ধ্বসীমা নির্ধারিত হয়েছিল 50 সিক্কা। সিদ্ধান্ত হয়েছিল এর বেশি টাকা দান হিসেবে গ্রহণ করা হবে না। স্বাধীনতার পর 1969 সাল নাগাদ শহরের প্রকাশ্য স্থানে প্রদর্শিত বিদেশিদের মূর্তি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। মূর্তি তুলে ফেলা হলেও রয়ে গিয়েছিল অসাধারণ কারুকার্য খচিত পাদপীঠগুলি, পরবর্তীকালে সেগুলোর উপরেই বসানো হয়েছে অন্য মূর্তি। আবার সুদৃশ্য পাদপীঠের রিলিফের অলঙ্করণের উপর প্লাস্টার দিয়ে সমতল করে ফেলা হয়েছে, এমন নজিরও বিরল নয়। 40টি মূর্তির মধ্যে 15টি রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভারতীয় জাদুঘর, হেয়ার স্কুল, সেন্ট পলস ক্যাথিড্রাল ও কলকাতা হাইকোর্টে 1টি করে মূর্তি স্থান পেয়েছে। অকল্যান্ডের মূর্তিটি উপহার দেওয়া হয়েছে নিউজিল্যান্ড সরকারকে। দেরাদুনের সেনা একাডেমিতে গেছে আল রবার্টসের মূর্তি। ভাঙাচোরা কিচনারের মূর্তিটি সারিয়ে বসানো হয়েছে খিদিরপুরের পূর্ত দপ্তরের গুদামের পাশে। অবশিষ্ট 13টি মূর্তি নির্বাসিত হয়েছে ব্যারাকপুরের ফ্ল্যাগস্টাফ হাউস লাটবাগান চত্বরে, যার মধ্যে রয়েছে কার্জন, ল্যান্সডাউন, পিল, উডবার্ন ও পঞ্চম জজের মূর্তি। আর খোঁজ পাওয়া যায় না হার্ডিন্স, জেমস উইলসন, অ্যাশলি ইডেন, ডাফরিন ও স্টুয়ার্ট কলভিনদের 5টি মূর্তির। প্রকাশ্য স্থান থেকে বিদেশি ভাস্করদের তৈরি ব্রিটিশ রাজন্যবর্গের মূর্তি তুলে তার জায়গায় এক এক করে বসানো হয়েছে দেশীয় শিল্পীদের নির্মিত মনীষী ও বিখ্যাত ব্যক্তিবর্গের মূর্তি। তবে বিধানসভা ভবনের কাছে বসানো ক্ষুদিরাম বসুর মূর্তি বা ওই রকম হাতে গোনা কয়েকটি ছাড়া অনেক স্বনামধন্য শিল্পরসিকই সেসব মূর্তির মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন সময়। 1803 সালে লর্ড কর্নওয়ালিসের মূর্তি দিয়ে কলকাতার মূর্তি সংস্কৃতির সূচনা হলেও পরবর্তী 78 বছর ধরে প্রতিষ্ঠিত সমস্ত মূর্তি ছিল ইংরেজ রাজন্যবর্গ এবং বিশিষ্ট জনেদের। 1821 সালে জোড়াশাখা ঠাকুর পরিবারের প্রতিষ্ঠাতা নীলমণি ঠাকুরের পৌত্র তথা ইউনিয়ন ব্যাংকের কোষাধ্যক্ষ রমানাথ ঠাকুরের মূর্তি দিয়েই কলকাতায় প্রথম কোনো ভারতীয়ের মূর্তি প্রতিষ্ঠা হয়। গ্রিসের প্যারিয়ান মার্বেল দিয়ে তৈরি ওই মূর্তির ভাস্কর হলেন ই জেফলস্কি। কলকাতা টাউন হলে প্রতিষ্ঠিত করা হয় রমানাথ ঠাকুরের মূর্তি। রমানাথ ঠাকুরের মূর্তির রূপকার হাঙ্গেরির ভাস্কর ই জেফলস্কি গড়েছিলেন পাথুরে গাঁটা ঠাকুর পরিবারের সন্তান প্রবাদ প্রতিম আইনজীবী প্রসন্নকুমার ঠাকুরের মূর্তি। এটি প্রথমে বসানো হয়েছিল অধুনালুপ্ত সেনেট হলের সামনের বারণ্ডায়। পরে সেনেট হল ভেঙে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী ভবন তৈরির পর সেই মূর্তির স্থান হয় দ্বারভাঙা বিল্ডিংয়ের একতলায়। ব্রিটিশ শাসনকালে কলকাতায় স্থাপিত কৃতবিদ্য ভারতীয়দের মূর্তির মধ্যে রমানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর ছাড়াও হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার সম্পাদক সাংবাদিক কৃষ্ণদাস পাল, দ্বারভাঙার মহারাজ লক্ষ্মীশ্বর সিং, আয়ুর্বেদ চিকিৎসক দ্বারকানাথ সেন, ওষুধ ব্যবসায়ী বটকৃষ্ণ পাল, অভিনেতা গিরিশচন্দ্র ঘোষ, শিক্ষাবিদ আশুতোষ মুখোপাধ্যায়, স্থপতি রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিবর্গের মূর্তি উল্লেখযোগ্য। ওই সময়কালেই প্রতিষ্ঠিত হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। বিদ্যাসাগরের আগে প্রতিষ্ঠিত ব্রিটিশ ও ভারতীয়দের সমস্ত মূর্তি গড়া হয়েছিল ইউরোপে সেখানকার শ্বেতপাথর দিয়ে, এবং শিল্পীরা প্রত্যেকেই ইউরোপীয়। কিন্তু বিদ্যাসাগরের স্বদেশি শিল্পপ্রীতি ও স্বাবলম্বী মতাদর্শের কথা স্মরণ করে স্থির করা হয় বিদেশি নয়, দেশি উপাদান ও দেশি কারিগর দিয়েই নির্মিত হবে তার মর্মর মূর্তি। সিদ্ধান্ত অনুসারে জয়পুরের শ্বেতপাথর কেটে গড়া হয়েছিল তাঁর মূর্তি। নির্মাণ করেন বারাণসীর শিল্পী দুর্গা মিস্ত্রি। সেদিক থেকে বিচার করলে বিদ্যাসাগরের মূর্তি কলকাতায় বসানো ভারতীয় উপাদানে গড়া ভারতীয় শিল্পীর তৈরি প্রথম মূর্তি। জোড়াসনে বসা বিদ্যাসাগরের ওই মূর্তিটি প্রথমে বসানো হয় সংস্কৃত কলেজের দক্ষিণে। মূর্তিটি অবশ্য বেশিদিন ওই জায়গায় ছিল না, 8 বছর পরে 1907 সালে সেটিকে ওখান থেকে সরিয়ে কলেজ স্কোয়ারের পশ্চিম প্রবেশপথে স্থাপন করা হয়। আজও সেখানেই আছে মূর্তিটি। কলকাতা শহরে রবীন্দ্রনাথের প্রথম মূর্তি বসানো হয় 1961 সালে তাঁর জন্মশতবর্ষের সময়। উত্তর কলকাতার বীরন স্কোয়ারে বা রবীন্দ্র কাননে 1961 সালের 8ই মে বসানো কবির মর্মর মূর্তিটি নির্মাণ করেন ভাস্কর নিতাইচরণ পাল। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মহর্ষি ভবনের সামনে 1963 সালে প্রতিষ্ঠিত রবীন্দ্রনাথের দ্বিতীয় মূর্তিটি তৈরি হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নে। সোভিয়েত ইন্ডিয়ান সোসাইটি ফর কালচারাল রিলেশনস এর পক্ষ থেকে সেটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে উপহার দেওয়া হয়েছিল। গ্রানাইট পাথরে খোদাই করা ওই মূর্তির নির্মাতা রাশিয়ান ভাস্কর জেইর আইজোকোভিচ আজগুর। সরকারি অর্থ ও উদ্যোগে তৈরি রবীন্দ্রনাথের প্রথম মূর্তিটি বসানো হয় রবীন্দ্র সদনে 1975 সালে। কৃষ্ণনগরের শিল্পী কার্তিকচন্দ্র পাল 12 ফুট উচ্চতার ওই ব্রোঞ্জ মূর্তিটি নির্মাণ করেন। রামকিঙ্কর বেইজের গড়া কোনো রবীন্দ্রমূর্তি এ শহরে না থাকলেও তাঁর ছাত্র সেলিম মুন্সির তৈরি রবীন্দ্রনাথের পূর্ণাবয়ব একটি মূর্তি রয়েছে রবীন্দ্র সদনের পাশে একাডেমি অফ ফাইন আর্টস প্রাঙ্গণে। কংক্রিটের তৈরি ওই মূর্তিটি আধুনিক শৈলীতে গড়া রবীন্দ্রনাথের প্রথম মূর্তি। এগুলি ছাড়াও রবীন্দ্রনাথের আরও কয়েকটি মূর্তি বিভিন্ন সময় প্রতিষ্ঠিত হয়েছে কলকাতা শহরে। স্বাধীনতা উত্তরকালে কলকাতা শহরে বিভিন্ন সময়ে রাজা রামমোহন রায়, কালীকৃষ্ণ দেব, হরিরাম গোয়েঙ্কা, ফুটবলার গোষ্ঠপাল, বিপ্লবী রাসবিহারী বসু, স্বামী বিবেকানন্দ, রানী রাসমণি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষ

0: চন্দ্র বসু, মোহনদাস করমচাঁদ গান্ধী, বাল গঙ্গাধর তিলক, শহীদ ক্ষুদিরাম বসু, অরবিন্দ ঘোষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, বিধানচন্দ্র রায়, হেমন্ত কুমার বসু, বাঘা যতীন, প্রীতিলতা ওয়াদ্দাদার, ভীমরাও আম্বেদকর, শরৎচন্দ্র বসু, জওহরলাল নেহরু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জয়প্রকাশ নারায়ণ প্রমুখ কৃতবিদ্য ভারতীয়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। মূর্তি দিয়ে শহর সাজানোর রীতি ব্রিটিশদের হাতে সূচনা হলেও এখনও তা বজায় আছে, তবে পাল্টেছে মূর্তি নির্মাণের মাধ্যম। আগেকার বেশিরভাগ মূর্তি নির্মিত হয়েছে ব্রোঞ্জ বা শ্বেতপাথর দিয়ে, কিন্তু এখনকার প্রায় সব মূর্তি তৈরি হচ্ছে কংক্রিট বা ফাইবার গ্লাস দিয়ে। সুদৃশ্য মূর্তি শহরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আশা করা যায় কলকাতা শহরে ভবিষ্যতে আরও অনেক সুদর্শন মূর্তি নির্মিত হবে, যা আমাদের প্রিয় শহরকে করে তুলবে আরও সুন্দর, আরও ঐতিহ্যময়।
1: শুনলেন কথিকা মূর্তিমান কলকাতা, বললেন গৌতম বসু মল্লিক। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। রাগ ললিত, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সৌমেন নন্দী, হারমোনিয়ামে হিরণময় মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল, ললিত রাগে খেয়াল পরিবেশন করলেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সৌমেন নন্দী, হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
3: বলুন।
2: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
3: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
2: সেটা কিভাবে হবে?
3: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
2: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
3: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
2: ব্যাস
3: ব্যাস,
2: বুঝে গেছি।
3: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব। আজ শুনবেন শেষ উত্তর ছবির গান, শিল্পী কানন দেবী।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্বে আজ শুনছেন শেষ উত্তর ছবির গান, শিল্পী কানন দেবী।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্বে শুনছিলেন শেষ উত্তর ছবির গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কাতারে বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় সেদেশের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক শুরু করেছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 2টি গোল করেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। বিস্তারিত খবরে, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলির প্রযুক্তি প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: পাশাপাশি বৈঠকের পর শ্রী ডোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শৈগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে আলোচনা হয়। ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও এতে পর্যালোচনা করা হয়। উভয় পক্ষই ভারত রাশিয়া বিশেষ ও অগ্রাধিকারমূলক পারস্পরিক অংশীদারিত্বের আওতায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত চিকিৎসা সহায়তা পেয়েছেন তা নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুদেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000-এরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আইএমওর মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজ এক বিবৃতিতে জানিয়েছেন যে এই উদ্ধার কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও নিরাপদ নৌ চলাচলের অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে এই উদ্ধার অভিযান চালানো হবে। ইরান, ওমান এবং ওই অঞ্চলের অন্যান্য দেশ ও সামুদ্রিক পরিবহন সংস্থাগুলির সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করা হবে। রাষ্ট্রসংঘের জেনিভা কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আলী বাহারাইনি ঘোষণা করেছেন যে বাণিজ্যিক জাহাজগুলির জন্য হরমুজ প্রণালী এখন কোনো মাশুল ছাড়াই সম্পূর্ণ উন্মুক্ত। বাহারাইনি আরও জানান, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার আলোচনার অগ্রগতির উপর ভিত্তি করে 60 দিন পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে ও নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এ ধরনের মন্তব্য করছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
2: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
0: সাংবাদিক বৈঠকে জয়সওয়াল বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রতিবাদ প্রসঙ্গে জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল জানান, 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে একটি ট্যাঙ্কারে 285,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন দিল্লিতে দুপক্ষ উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। আগামী 24 জুলাই এর আগে দুই দেশ অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারে বলে মনে করা হচ্ছে। ওই দিনে বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের কাছ থেকে আমদানিযোগ্য পণ্যের ওপর ওয়াশিংটনের আরোপিত 10% শুল্কের মেয়াদ শেষ হতে চলেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী গোয়েল জানিয়েছেন, 7 ফেব্রুয়ারির যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত ও পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট ইরানের বিরুদ্ধে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান রুখতে ও ইরানে তার পরবর্তী পদক্ষেপের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন গ্রহণের লক্ষ্যে একটি বিল পাশ করেছে। গতরাতে 50-48 ভোটে এই প্রস্তাবটি পাশ হয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে প্রতিনিধি পরিষদে এটি অনুমোদিত হয়েছিল। এই প্রস্তাবে পশ্চিম এশিয়ার সীমিত পরিসরে সামরিক উপস্থিতির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে আমেরিকা ও মিত্রদেশগুলির উপরে আকস্মিক আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আর কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে। তার মতে, এই ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমেই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। পেনসিলভেনিয়ায় ম্যাকুঙ্গুইতে অবস্থিত ম্যাক ট্রাক্স উৎপাদন কেন্দ্রে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই তার প্রশাসনের ইরান নীতির মূল লক্ষ্য। এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খরিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা জানান।
3: ওভারঅল অভি তক 43% বরসাত কম হুই হ্যায় হামারি খরিফ কি ফসল উস পর ইসকা আসর পড় সকতা হ্যায় 315 জিলে এসে হোঙ্গে জাহাঁ বর্ষা কম রহনে কি সম্ভাবনা হ্যায় ইনমে সে 111 জিলে হামারি উচ্চ প্রাথমিকতা ওয়ালে জিলে হোঙ্গে ক্যোঁকি ইনমে সিঁচাই 25% সে কম হ্যায় মধ্যম প্রাথমিকতা ওয়ালে মতলব জাহাঁ 25-50% সিঁচাই কি ব্যবস্থায় হ্যায় এসে 76 জিলে হ্যায় অর 128 জিলে নিম্ন প্রাথমিকতা ওয়ালে ইসলিয়ে কি ওয়াহাঁ সিঁচাই কে লিয়ে ড্যাম অর বাকি চিজোঁ কি ব্যবস্থা হ্যায়।
0: এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 2টি গোল করেন। রোনাল্ডো 6টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। অন্যদিকে গ্রুপ এল এর অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। গ্রুপ এল এর অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে হারিয়ে দেয়। গ্রুপ কে এর আরেকটি ম্যাচে কলম্বিয়া ডি আর কঙ্গোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে কলম্বিয়া 1-0 গোলে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী কলকাতা জেলার চিঠি নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। নদিয়ার কল্যাণীর কাছে বিমানবন্দর স্থাপনের রাজ্য বাজেটের প্রস্তাবে খুশি কল্যাণীর বাসিন্দারা। বিমানবন্দর স্থাপনের সম্ভাবনার কথা বাজেট বক্তৃতায় উঠে আসার সঙ্গে সঙ্গে শহর জুড়ে খুশির হাওয়া। শহরের ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ, শিক্ষক, খেটে খাওয়া অটোচালক, টোটো চালক সবার আশা। এর ফলে কল্যাণীতে কর্মসংস্থানের আরও সুযোগ আসবে, প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের। কল্যাণীতে বিমানবন্দর স্থাপন করার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর প্রয়াস চালাচ্ছিলেন। জেলায় প্রাকৃতিক চাষাবাদের প্রসারে প্রয়াস শুরু হয়েছে। রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব কৃষির দিকে ঝুঁকেছেন অনেক কৃষক। সরকারের তরফ থেকে এ নিয়ে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার ব্লকে ব্লকে কৃষকদের মধ্যে এ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে চলেছে কৃষি কর্মশালা। কম খরচে উৎপাদন এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার সুবিধা থাকায় প্রাকৃতিক চাষ জনপ্রিয়তা পাবে বলে কৃষিজীবী মানুষজন অনেকেই মনে করেন। এই চাষের কৌশল জানতে উৎসাহিত হচ্ছেন কৃষকগণ। সম্প্রতি কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে আয়োজিত এক সভায় নদিয়ার জেলা শাসক ডক্টর শ্রীকান্ত পল্লী এক কর্মশালায় বক্তব্যে প্রাকৃতিক চাষের গুরুত্ব আরোপ করে পরিবেশ রক্ষার বার্তা দেন। সম্প্রতি গয়েশপুরে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে টিকা নেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করতে এক শিবির অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা টিকাকরণ নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার বার্তা দেন। সচেতনতা সভায় ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। কল্যাণী এইমসে গত 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে এক বিশেষ বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের বিশিষ্ট যোগ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সুস্থতার জন্য প্রাকৃতিক সহযাত্রী বিষয়ের উপর বক্তব্য রাখবেন ডক্টর আনন্দ বালযোগী ভবানানী। সমন্বিত স্বাস্থ্যসেবার জন্য যোগ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন বিএন গঙ্গাধর, কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডাইরেক্টর অরবিন্দ সিনহা প্রমুখ। কল্যাণী এইমসে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দিবস অনুষ্ঠিত হয়। সমন্বিত স্বাস্থ্যসেবার জন্য যোগ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন বিএন গঙ্গাধর, কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা প্রমুখ। যোগচর্চার বৈজ্ঞানিক গুরুত্ব ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এইমস কর্তৃপক্ষ। কল্যাণী এইমসে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দিবস অনুষ্ঠিত হয়। চিকিৎসক, নার্স, ছাত্রছাত্রী ও কর্মীরা এতে অংশ নেয়। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় জেলা স্টেডিয়াম হয়ে উঠেছিল স্বাস্থ্য ও সুস্থতার মিলনক্ষেত্র। সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায়, জেলা শাসক ডক্টর শ্রীকান্ত পল্লী সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরাও সাধারণ মানুষের সঙ্গে যোগাসনে সামিল হন। অনুষ্ঠানে বৃক্ষাসন, ভুজঙ্গাসন, বজ্রাসন, কপালভাতি, প্রাণায়ামের মতো বিভিন্ন যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়। রানাঘাটে মহকুমা শাসকের পক্ষ থেকেও যোগ দিবস পালন করা হয়। মহকুমা এলাকার বহু মানুষ যোগ শিবিরে অংশ নেন। উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক মোহাম্মদ সাবুর খান। মেয়েরা যুব ভারত নদিয়ার উদ্যোগে পালিত হয় 12তম আন্তর্জাতিক যোগ দিবস গয়েশপুরের গোকুলপুর আদর্শ স্কুলের মাঠে। শতাধিক ছাত্রছাত্রী এই উদ্যোগে অংশগ্রহণ করে। কৃষ্ণনগরের সরকারি কলেজের অডিটোরিয়ামে 14 নম্বর ব্যাটালিয়ানের এনসিসি ক্যাডেটদের এক সভায় গতকাল বক্তব্য রাখেন অতিরিক্ত মহানির্দেশক মেজর জেনারেল অমর পাল সিং চাহাল। তিনি বলেন, এনসিসি শুধু প্যারেডের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি যুব সমাজের জন্য কর্মসংস্থান ও নেতৃত্ব গঠনের অন্যতম বড় প্ল্যাটফর্ম। এনসিসির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় 20 লক্ষ, সারা বিশ্বে যা বৃহত্তম। এনসিসির সি সার্টিফিকেটধারীরা ইউপিএসসি ও বিভিন্ন সরকারি চাকরিতে বিশেষ সুবিধা পাচ্ছে। ইতোমধ্যেই 200 ক্যাডেট চাকরি পেয়েছে এবং আরও 5,000 কর্মসংস্থান

0: আসনস্থানে সুযোগ তৈরি হচ্ছে বলে তিনি জানান। জেলার চিঠি শেষ হল, নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্ব। শুনবেন দ্বীপের নাম টিয়ারং, দ্বীপের নাম টিয়ারং ছবির গান। প্রথম গানটির শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্বে আজকে প্রথমে শুনলেন দ্বীপের নাম টিয়ারং ছবির গান। এবারে শুনবেন কুসুমিতার গপ্প ছবির গান। প্রথম গানটির শিল্পী সিদ্ধার্থ রায়, সিধু।

সুরজিৎ চট্টোপাধ্যায় এবং প্রস্মিতা পালের দ্বৈত কণ্ঠে। এ গানের সঙ্গেই শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বের সব শেষে শুনলেন কুসুমিতার গপ্প ছবির গান, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

আরাধনা, এই ছবির গান যখন রিলিজ করলো, আমরা জানি আগে গান রিলিজ করে তারপরে ছবি দেখতে পাওয়া যায়, গানই সুপারহিট, ছবিও তাই। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় বেশিরভাগ গানেরই কথা তৈরি হয়েছে, আর সুর সেই ম্যাজিশিয়ান এস ডি বর্মন। আমরা সত্যি অবাক হয়ে যাই যে কিছু কিছু ছবি, কিছু কিছু গান, যে সকল গান বা ছবি আমাদের এক একটা সময়কে ডিফাইন করে, এক একজন মানুষকে ডিফাইন করে দেয়, সেই গান শুনলেই সেই মানুষদের কথা মনে পড়ে যায়, আলাদা করে ছবিখানির কথা নয়। সজিন দেব বর্মন, রাহুল দেব বর্মন, কিশোর কুমার, এরা অবশ্যই আলাদা করে বলতে হয় না যে বাংলা ছবি বা হিন্দি ছবির গানে তাদের কন্ট্রিবিউশন, তাদের অবদান কতটা। কিন্তু ভারী মজা লাগে যে এই মানুষগুলির পারস্পরিক সম্পর্ক এমনভাবে জড়িয়ে রয়েছে যে এমনও বা হয়তো হতে পারত যে এঁদের মধ্যে কোনো একজন না থাকলে আরেকজনকে আমরা পেতামই না। অবশ্যই বাবা ছেলের সম্পর্ক সচিন দেব বর্মন এবং রাহুল দেব বর্মন তো বটেই, কিন্তু কিশোর কুমার বর্মন পরিবারের কেউ তো তিনি নন, এবং তিনি যে পরিবারের, ততদিনে সেই পরিবার রীতিমতো নাম করে ফেলেছে দাদামণির হাত ধরে, অশোক কুমারের হাত ধরে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু সেই বাড়ির ছেলে কিশোর, তাকে আমরা গানে হয়তো এভাবে পেতামই না যে গানের জন্যই তিনি বলা যায় এইভাবে প্রজন্মের পর প্রজন্ম মাতিয়ে রেখেছেন, মাতিয়ে রেখেছে তার সৃষ্টি সবটাই। কিভাবে, ভারী মজার সেসব গল্প। এমন অনেক গল্প রয়েছে যে গল্পগুলি সচিন কর্তা অথবা রাহুল দেব বর্মন, কিশোর কুমার, এদের পারস্পরিক এই যে অদ্ভুত কেমিস্ট্রি, অদ্ভুত এক রসায়ন, যে রসায়ন শুধুমাত্র কিন্তু গান তৈরি বা ছবি এর সঙ্গে সত্যি আলাদা করে কিন্তু আমরা ফারাক ধরতে পারি না, যে কখন গানের সঙ্গে, সুরের সঙ্গে, পেশার সঙ্গে, প্রফেশনালিজমের সঙ্গে জীবনটা জড়িয়ে যায়, ব্যক্তিগত সম্পর্ক জড়িয়ে যায়, কখন যেন পেশাগত জীবন পরিবারের এক অংশ হয়ে ওঠে। এভাবেই তারা কাজটা করতেন বলেই হয়তো এতটা ভালোবাসা, শ্রদ্ধা, টান মিশে থাকতো বলেই বোধ হয় এমন সব ম্যাজিক তারা তৈরি করে ফেলতে পারতেন। আমরা আজও বিমোহিত সে সকল ম্যাজিকে। আমরা বাংলা ছবির গান শুনি অবশ্যই, আজ বুধবার সকাল 10টা থেকে 11টায় একটা ঘন্টা বাংলা ছবির গান শুনব, বাংলা ছবির সঙ্গে জড়িয়ে থাকা সে সকল গুণীজনেদের জীবনের কথা শুনি এই দিনটায়। আজ কোনো একজন নয়, আজ বরং আসুন সেই রসায়নটা একটু খুঁজে দেখি, সেই কেমিস্ট্রি, সুরকার এবং গায়কের মধ্যেকার সেই কেমিস্ট্রি, যেই কেমিস্ট্রি আমাদেরকে অবাক করেছে বারেবার। তিনজন মানুষ, বাবা এবং ছেলে, কে যে বেশি সফল সুরকার আমরা আলাদা করে বলতে পারি নে, সচিন কর্তা, সচিন দেব বর্মন নাকি রাহুল দেব বর্মন। আর তাদের দুজনের সঙ্গেই কাজ করেছেন, শুধু কাজ নয়, বলা যায় তাদের মণিমুক্তগুলিকে শেপ দিয়েছেন, গড়ে তুলেছেন অলঙ্কারের মতন করে কিশোর কুমার। অদ্ভুত তাদের মধ্যেকার সেই সম্পর্ক, কেমিস্ট্রি, সেসব নিয়ে আসুন না আজকের একটু গল্প হোক। তার সঙ্গে অবশ্যই এই তিনজনের কথা যখন হবে অনেক অনেক গান মনে এসেই যায়, সেসব গানও শোনাব। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার, আপনারাও আছেন জানি রেডিও সেটের অপর প্রান্তে। ডায়াল করুন 2213342211342, শুরুতে কর দিতে ভুলবেন না 033। আপাতত সচিন কর্তার গান।

রীতিমতো মাসুরিয়ার মতোই বাঁশি বাজিয়ে সেই হ্যামলেনের বাঁশিওয়ালার মতন সুর নিয়ে এগিয়ে গিয়েছেন তিনি, শচীন কর্তা, শচীন দেব বর্মনার। সেই সুর শুনে পিছন পুছন মোহিত হয়ে, মহাবিষ্ট হয়ে এগিয়ে গেলেন কিশোর কুমার। ভাগ্যিস, না হলে কি আর তাকে পেতাম? নিশ্চয়ই পেতাম না, সে কথা স্বয়ং কিশোর কুমারই বলছেন। কিশোর কুমার এক জায়গায় বলেছেন, বোম্বাইতে এসেছিলাম অভিনয় করব, প্রযোজনা করব বলে। গান করার কথা স্বপ্নেও মনে ভাবিনি। বুড়ো লোকটা আমার পিছু নিতেন, রাগ হতো, পালিয়ে পালিয়ে বেড়াতাম। একদিনের কথা, গাড়ি করে ডাক যাচ্ছি, ট্রাফিক সিগনালে গাড়ি থেমেছে। হঠাৎ পাশ থেকে শুনি, আরে কিশোরী রানা। দেখি ওই বুড়ো মানুষটা তার গাড়ির দরজা খুলে নেমে আমার গাড়িতে ঢুকে পড়লেন। ড্রাইভারকে বললেন, শহর ছাড়াইয়া গাড়ি লইয়া চলো। গাড়ি চলতে চলতে একটা সময় সবুজ মাঠের ধারে এসে পৌঁছয়। গাড়ি থেকে নেমে ক্ষেতের মাঝে হেঁটে যান সেই মানুষটি, কিশোর কুমারের কথায় বুড়া মানুষটি। হাঁটুর উপর ধুতি তুলে আল ধরে হাঁটতে থাকেন, গাইতে থাকেন একটার পর একটা গান। কিশোর কুমার বলছেন, সে গান শুনতে শুনতে আমি কেমন যেন স্বপ্নাবিষ্ট হয়ে যাই, দিক জ্ঞান হারিয়ে ফেলি। কেবল মনে হতে লাগলো, এই মানুষটাকেই তো এতকাল খুঁজছি, আজ থেকে উনি যা বলবেন তার বাইরে কখনো যাব না। জানুনি, ভাগ্যিস সে কারণেই অভিনয় আর প্রযোজনাকে পেশা করবেন বলে বোম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে পড়া কিশোর কুমার এই দিনের পর থেকে একেবারে গুরু মানলেন শচীন দেব বর্মনকে। যা বলতেন শচীন দেব বর্মন তেমনটাই করতেন, সেভাবেই চেষ্টা করতেন তার কথার মান রাখতে, আর গানে গানে ভরিয়ে তুললেন আমাদের। ভাবা যায়, ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে নিজের গাড়ি থেকে নেমে কিশোর কুমারের গাড়িতে উঠে তাকে নিয়ে শহর ছাড়িয়ে দূরে মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে, আলের ধারে একের পর এক গান গাইতে গাইতে যাচ্ছেন। এভাবেই তো বড়রা পথ দেখান। আরও যদি স্পেশালি বলি তাহলে বলতে হয় যে জহুরিরা জহর চেনেন, আর চেনেন বলেই আমরা সেই জহরের ছটায় উজ্জ্বল হয়ে উঠতে পারি।

আরাধনা বাংলায় যখন মুক্তি পেল সালটা 1978, কিন্তু তার বহু আগে, প্রায় বছর দশেক আগে, এই আরাধনা হিন্দিতে, অর্থাৎ প্রথম তো এটা হিন্দিতেই মুক্তি পেয়েছিল, সালটা 1969। ততদিনে কিশোর কুমার রীতিমতো কিশোর কুমার হয়েই উঠেছেন, অনেক অনেক গান গাইছেন, তার সঙ্গে ছবিতে অভিনয় করছেন, তার নিজের প্রোডাকশন হাউস রয়েছে, সেখানেও করছেন, কিন্তু কোথাও যেন মোহাম্মদ রফির ঠিক পিছনটিতে রয়ে যাচ্ছেন তিনি। সেখানে 5 এবং 6 দশক জুড়ে মোহাম্মদ রফি তালাত মাহমুদ, মুকেশ, মান্নাদে পাল্লা দিয়ে গান গাইছেন, সেখানে তাঁদের ছটায় কিশোর কুমার আছেন বটে, কিন্তু কোথাও যেন সেই এক নম্বরের জায়গাটা, নাম্বারিং তো এখনও চলেই, তো সেই জায়গাটাই যেন তিনি কোনোভাবেই এগিয়ে আসতে পারছেন না, কোনো একটা জায়গাতে গিয়েও মোহাম্মদ রফির একটু পিছনে পড়ে যাচ্ছেন। এত ছবিতে অভিনয় করছেন, কিন্তু তবু স্বপ্নের নায়ক হিসেবে কোনোদিনই কিশোর কুমার হয়ে উঠতে পারছেন না। সুতরাং নায়ক হিসেবে, গায়ক হিসেবে কাজ তার চলছে, কিন্তু কোনো দিক থেকেই তিনি সেই যে নাম্বার ওয়ানের জায়গাটা, সেইটা তিনি পাচ্ছেন না। 1969 সাল, তখন এক তরুণ সুরকার, হ্যাঁ তরুণ, বয়স তার 63 বছর, কারণ এমন যিনি সুর করতে পারেন তাকে তরুণ না বলে কি আর উপায় আছে? বয়স সে তো শুধুই একটা নম্বর। এস ডি বর্মন, শচীন দেব বর্মন, তিনি এই আরাধনা ছবির গানে সুর করলেন। এবং ইতিমধ্যেই আমরা জানি এস ডি বর্মন বহু প্রথিতযশা শিল্পীদের দিয়ে গান গাইয়েইছেন, ইতিমধ্যেই আমরা সকলেই জানি, কিন্তু তবু কিশোর কুমার যেন তার চোখের মনি ছিল। আরাধনায় অসাধারণ সুর করলেন, সেই গানে মেতে উঠল সমগ্র ভারতবর্ষ। মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি তু, যার বাংলা ভার্সন এই মুহূর্তে আপনাদেরকে শোনালাম মোর স্বপ্নেরই সাথে। একের পর এক গান, রূপ তেরা মস্তানা প্যার মেরা দিওয়ানা, সে গানে দুলতে থাকলো, নাচতে থাকলো সঙ্গীতপ্রেমী, ছবিপ্রেমী মানুষেরা। আর ক্রমশ যেন গানের জগতের সেই নাম্বারিং সিস্টেম বলুন, সব কিছুর রেকর্ড ধুয়ে মুছে সাফ করে দিলেন কিশোর কুমার। জলজল করতে লাগলো হিন্দি ছবির গানের জগতে এই নামখানি, যে নামের পরে আগে সমকক্ষ আর কেউ নেই। আজকের এই গানের ভেলা একটু অন্যরকম, কোনো একজন মানুষ নয়। আজকের এই গানের ভেলায় বরং আমরা শুনছি সম্পর্কের কথা, রসায়নের কথা। গীতিকার, সুরকার এবং গায়ক একে অপরের সঙ্গে তাদের সম্পর্ক কিভাবে তাদের পেশাগত জীবনকে বদলে দেয়,

0: শুনছেন বাংলা ছবির গান লাইভ ফোন ইন গানের ভেলা অনুষ্ঠানে। আর আজ দুই সুরকার এস ডি বর্মন, আর ডি বর্মন, তাদের সঙ্গে কিশোর কুমারের যে অদ্ভুত রসায়ন কাজের জগতের এবং ব্যক্তিগত জীবনের, সে সবটার খানিক টুকরো ছবি তুলে ধরার চেষ্টা করছি। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: চন্দন সাধুবাবু কৃষ্ণনগর থেকে বলছি।
0: বলুন চন্দনবাবু।
1: আকাশবাণী বারে বার শিখিয়ে দেয় আমাদের, সত্যি কথা। আমি লেখাপড়া ভীষণ কম জানি, কিন্তু সঞ্চালন করি বিভিন্ন অনুষ্ঠানে, এবং সবটুকু আমার শেখা নেয়া আকাশবাণী থেকেই। ওই জন্য এত বিনোদনের মধ্যেও আকাশবাণীকে ভুলতে পারি না। আকাশ বাইরে মেঘলা থাক কিংবা বৃষ্টি কিংবা রোদ, বুধবারের গানের ভেলা কান থেকেই যায় রেডিওই। আজকের অনুষ্ঠান শুনছি, কিছুটা মেয়েকে স্কুল দিতেও গেছিলাম, কিন্তু ভালো লাগার এইটুকু রয়েই যায়। আজকে কিশোর কুমারের গান শোনাচ্ছেন সুরকার, যে মহান মানুষ, তার সুরের বিভিন্ন গল্প আকাশবাণী থেকে শুনেছি। তিনি কোনো গানে একটা মিউজিক ব্যবহার করবেন জলের শব্দ, সেটাও খুব ভোরবেলা উঠে বাবুঘাটে গিয়ে ওই যে দাঁড়িয়ে থাকা নৌকা বা বোটে এসে জলের ধাক্কা মারছে সেই শব্দটা উনি রেকর্ড করে আনতেন। মানে কতটা ভাবনা চিন্তা উন্নত ছিল, যার জন্য এতগুলো বছর পার করেও এই মানুষগুলো রয়েই গেছে। এই মানুষগুলোর বোধহয় মৃত্যু হয় না, এই মানুষগুলোর সৃষ্টি বোধহয় মরে না। নমস্কার, ধন্যবাদ।
0: সত্যি তাই, মৃত্যু তো হয় না শিল্পীদের, কখনোই মৃত্যু হয় না, কারণ তারা তাদের শিল্পের মধ্যে দিয়ে থেকে যান, অমরত্ব লাভ করেন। নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি, নমস্কার।
0: নমস্কার, নমস্কার, বলুন।
2: আমি বালি থেকে গৌতম দাস বলছি।
0: বলুন গৌতম বাবু।
2: এই একবার হয়েছিল কি, আমাদের বইয়ের সময় সচিন কর্তা বারবার বলছে যে কিশোর গলাটা ঠিক রাখিস, এই করিস তাই করিস, বারবারে রাতে ঘুমিয়ে পড়ছেন ওনাকে ফোন করছে বারেবারে যে গলাটা ঠিক আছে কিনা জানার জন্য। তো ওই রূপতেরা মস্তানা ওই গানটা মানে রেকর্ডিং হবে, বলছে যে উমিত্রের সাথে লই আসবি। হ্যাঁ দিদি,
0: বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
2: এইবার অমিত কুমারকে নিয়ে গেছে, তো গানের সুর ছিল এরকম, রূপ তেরা মস্তানা প্যার মেরা দিওয়ানা। দিয়ে কিশোর কুমার সব, রাজেশ খান্না সব, যারা বড় বড় শিল্পীরা সবাই উপস্থিত। তো কিশোর কুমার বলতেছে সচিনদা কোথাও ভুল হচ্ছে, বলছে একদম ইয়ারকি মারবি না, ফলো মারবি না, যেমন যেমন সুর দিয়েছি এরকম কোনো গাইবি। বলছে কি, আমার একটা সুর মনে পড়ছে, আপনি একটু শুনুন। তো বলছে বল, কর। বলছে একটু পরে শ্বশুর বাড়ি গিয়ে দেব হামাগুড়ি। বলছে এর সাথে এই রূপ তেরা মস্তানার কি মিল খুঁজে বলি। বলছে পেলেন না, রূপ তেরা মস্তানা প্যার মেরা দিওয়ানা। মানে এই যে সুর, মানে একটা মানে সুন্দর সৃষ্টি হলো, এটা শচীন কর্তারই সুর, কিন্তু সে পুরনো সুর উনি ভুলে গেছিলেন। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিশোরের তাই থাকবে।
0: আচ্ছা, আমি তো মানে এটা কিন্তু আমারও জানা হলো, কারণ আমি সত্যি জানতাম না যে রূপ তেরা মস্তানার সুর তৈরির পিছনে এমনও কোনো গল্প আছে।
2: তারপরে আরেকটা শুনুন, আমাদের আরতি দির গান রেকর্ডিং হয়েছে, মরি মরি কি লজ্জা। হ্যাঁ, তো এই গানটা খুব হিট হয়েছিল সেই সময়। তো কিশোর কুমার বোম্বে থেকে ফোন করছেন ইয়েকে, আরতি মুখার্জিকে, বলছে লজ্জা লজ্জা। বলছে মানে উনি মানে একদম লজ্জায় ছিটিয়ে গেছে, মানে কিশোর কুমার এইভাবে বলছে, মানে গানটা যে খুব সুন্দর হয়েছে, মানে ফোনে ফোন ধরেই বলছে যে লজ্জা।
0: সত্যি তাই, মজার মানুষ কিশোর কুমার তো, ভারী মজার মানুষ ছিলেন। তার তিনি সেটে থাকলে অভিনয়ের জন্য বা প্রযোজক হিসেবেও সেটে থাকলে সেই সেট গমগম করত, তিনি রেকর্ডিং স্টুডিওতে থাকলে সেই রেকর্ডিং স্টুডিও গমগম করত, এতটাই মজার মানুষ ছিলেন কিশোর কুমার।
2: হ্যাঁ

কেন আগে এই গানখানি শুনিয়ে নিলাম খানিকটা, কারণ সেই মজাটুকু কিশোর কুমার, মান্না দে, মাহমুদ তিনজন মিলে এই গানখানি গেয়েছেন। মূলত কিশোর কুমার এবং মান্না দে, মাহমুদের কিছু কিছু জায়গা রয়েছে। সুর করলেন রাহুল দেব বর্মণ। সালটা 1968। সে সময় শচীন দেব বর্মণের ছায়া থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে রাহুল দেব বর্মণ নিজের মতন করে গানে সুর দিচ্ছেন এবং ক্রমশ নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। অসাধারণ তার গান, সে গানে পাশ্চাত্য থেকে প্রাচ্য সুরমূর্ছনা মিশে যায়।

0: जा रे खा रे खागा का का का क्यों शोर मचाए।
1: এমন মজার গান এবং এমন ভাবে সুর করা সেই সময়টায় কিন্তু একমব দ্বিতীয়ম হিসেবে রাহুল দেব বর্মা নিজের জায়গা করে নিলেন। এবং তার এই ধরনের এক্সপেরিমেন্টের সবচেয়ে বড় ভরসার জায়গা ছিল দুটি নাম, কিশোর কুমার এবং মান্না দে। এই যে সাউথ ইন্ডিয়ান ভার্সনটা, অর্থাৎ শিক্ষকের ভূমিকায় যে গানটা সেটা মান্না দে এবং কিশোর কুমার তো নিজের জায়গাতেই। এই গানখানি কেন এভাবে শোনাচ্ছি, এই গানখানি রেকর্ডিং হলো যেদিন সেদিন কিছুতেই কাউকে কনসেন্ট্রেট করতে দিচ্ছেন না, মনোযোগ দিতে দিচ্ছেন না কিশোর কুমার ওই রেকর্ডিংয়ে স্টুডিওতে। একটু আগে আমাদের এক শ্রোতা বন্ধু বলছিলেন যে কিভাবে মজা করতেন কিশোর কুমার, এতই মজার মানুষ ছিলেন। তো উনি রেকর্ডিং স্টুডিওতে যা খুশি তাই করতেন এবং যারা সিরিয়াসলি কাজও করবেন ভাবতেন তাদের কাজও রীতিমতো আটকে যেত কিশোর কুমারের জন্য। পারুশান ছবির সবকটি গানই প্রায় সুপারহিট, এত সুন্দর সুন্দর গান আছে, মেরে সামনে ওয়ালে খিড়কি মে, চাঁদ কা টুকরা রহতা হ্যায়, বা ম্যাচেলি ম্যাচেলি, আর তার সঙ্গে এই গানখানি তো বটেই। এই গানের যেদিন রেকর্ডিং হচ্ছে স্টুডিওতে সকলে রয়েছেন, কিশোর কুমার বারবার এমন এক একটা কাণ্ড করছেন, সকলে হেসে ফেলছেন, সে হাসি আর থামানো যাচ্ছে না। ঠিক যেমন মজা এই গানে রয়েছে, রেকর্ডিংটাও তেমনই মজার হয়েছিল। এবং সেই গানখানি অর্থাৎ একটিমাত্র গান রেকর্ড করতে সারা রাত কেটে গিয়েছিল সেদিন, শুধুমাত্র কিশোর কুমারের এই নানান রকম মজার কাণ্ডগুলো আর সেই কাণ্ড দেখে সবার হাসির জন্য।

0: গান তার সঙ্গে অভিনয় গায়কদের মাঝে মাঝেই আমরা দেখি যে অসাধারণ অভিনয় করছেন শুধুমাত্র গায়কের মধ্যে দিয়ে, কিন্তু একজন সুরকার কত বড় অভিনেতা হতে পারেন এই ধরনের গানগুলো শুনলে বোঝা যায়। অর্থাৎ সুরকার যখন সুর করবেন তার আগে ওই সিনটুকু সিচুয়েশনটুকু তাকে তো বুঝিয়ে দেন পরিচালক, সেটা বোঝার পর সেই অভিনয়টুকু গানের সুরের মধ্যে দিয়ে দেওয়া, এই ওই যে বারবার একটা শব্দ বন্ধ। এছাড়া আমার সত্যি প্রজ্ঞা অতটা নেই ভাষায়, ম্যাজিক ছাড়া আর সত্যি আর কোনো শব্দ আমার মাথায় আসে না। যদি আপনাদের আসে নিশ্চয়ই বলতে পারেন 2213134 ফোন করে যে এইভাবে সুরের মধ্যে দিয়ে অভিনয় দিয়ে দেওয়া, এটাকে ম্যাজিক ছাড়া আর কি বা বলা যেতে পারে। আসি এবারে টেলিফোনে কথা বলবো, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে নিরঞ্জন সব কথা বলছি।
0: বলুন নিরঞ্জন বাবু।
1: আজকের কথা হচ্ছে কিশোর কুমার এবং এস ডি বর্মন এবং আর ডি বর্মন এই গানের রসায়ন নিয়ে, সেই সঙ্গে কিশোর কুমারের যে রসায়ন, সেই রসায়নের সঙ্গে নিজের আরেকটা রসায়ন আমি যোগ করতে চাইছি, উত্তম কুমারের সঙ্গে কিশোর কুমারের যে অভিনয় এবং লিপের যে রসায়ন সে কথাটুকুই বলতে চাইছি। সালটা 1972-73 সাল হবে, ছবির নাম অমানুষ। সন্দেশখালী আমার বাড়ির পাশাপাশি জায়গা, সেখানে এই অমানুষ ছবিটা নদীমাতৃক দেশে শুটিং হচ্ছিল। তা আমরা তখন একেবারে যুবক মানুষ, দৌড়ে গেছিলাম উত্তম কুমারকে দেখার জন্যে। একদিন থাকার পরে তারপরের দিনকে দেখতে পেলাম সেদিনকে ওই শুটিংটা হচ্ছে যে ওই যে পদা যেখানে গায়ে কাদা মাখিয়ে দিচ্ছে নৌকার পাশে মদ খাওয়ার সিনটা, সেই সিনটা দেখার মতো সৌভাগ্য আমাদের জীবনের হয়েছে এই রসায়নের মধ্যে দিয়ে। আর একটা জিনিস দেখলাম, সেই সঙ্গে শক্তি সামন্ত যিনি ফিল্মের হচ্ছে পরিচালক তাকেও একসঙ্গে দেখলাম। এই সুন্দর রসায়ন উত্তম কুমার এবং কিশোর কুমারের যে গান রয়েছে কিয়াশায় বাঁধি খেলা ঘর, এই গানটা উত্তম কুমারের জীবনে একটা শ্রেষ্ঠ গান। এই উত্তম কুমার এবং হচ্ছে আপনার ওই কিশোর কুমারের যে রসায়ন, এটা জীবনে একটা স্মৃতি ফলক হয়ে থাকবে, যতদিন বাঁচবো ততদিন মনের মধ্যে জল জল করবে। এটুকুই বললাম, ধন্যবাদ।
0: সত্যি তাই নিরঞ্জন বাবু, আসলে এমন সব মানুষেরা, এই সকল কিংবদন্তি লিভিং লেজেন্ডস তো তাদের বলতেই হয়, কারণ তারা যখন বেঁচে ছিলেন সেই সময়েই তারা লিজেন্ড হয়ে গিয়েছেন, জীবন্ত কিংবদন্তি। তাদের দেখা পাওয়া অবশ্যই সৌভাগ্য তো বটেই, যতদিন নিজেরা বেঁচে থাকি এরকম কিছু মুহূর্ত যদি থাকে মনে হয় তা আমাদের কুড়িয়ে নেওয়া অনেক শ্রেষ্ঠ পাথের মধ্যে একটা। কে রয়েছেন? নমস্কার।
2: শর্মিষ্ঠাজি নমস্কার, সুপ্রভাত।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন?
2: স্নেহাশিস সাহা, লক্ষণ দাসন, হাওড়া ময়দান থেকে।
0: বলুন স্নেহাশিস বাবু।
2: আপনি তো এস টি বর্মন, আর ডি বর্মন, কিশোর কুমার এই ত্রয়ীর একটা রসায়নের কথা বলছেন,
0: ঠিক ঠিক।
2: আমি তো শুধু কেমিস্ট্রি কেন, আমি একটা হিস্ট্রিও বলবো, কারণ এখনো বিভিন্ন জলসভা যাকে আমরা বাংলা কথায় মাচা বলি, সেই অনুষ্ঠানে এনাদের সৃষ্টি যখন কিশোর কুমারের কণ্ঠের গানগুলো কোন এই প্রজন্মের শিল্পী গান, তখন 8 থেকে 80 আমরা সবাই একটা আলাদা মুগ্ধতায় ভরে যাই, এবং এখানেই মনে হয় গানগুলোর সার্থকতা। আসলে তখন শিল্পী সুরকার এবং মানুষের মধ্যে এত সুন্দর একটা সুসম্পর্ক ছিল এবং তারা গানগুলো খুব এনজয় করে গাইতেন। আমরা তো এখন অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি গানে, কিন্তু তখন সেই সুযোগটা না থাকা সত্ত্বেও গানগুলো এত শ্রুতিমধুর আমাদের কাছে। আর আপনি মানে এস ডি বর্মনের প্রসঙ্গ তুলেছিলেন প্রথমে, তারপর আস্তে আস্তে আর ডি বর্মন কিশোর কুমারের রসায়নের কথা বলেছেন। আমার তো একটা কথা যেটা মনে হয় যে আর ডি বর্মন বুঝতে পারছেন যে কোন গানটা বা কি সুর সৃষ্টি করলে সেটা কিশোর কুমারের কণ্ঠে খুব ভালো ম্যাচ করবে। এই যে আগে থেকে অনুধাবন ক্ষমতা, এইটা কিন্তু সত্যি একটা আলাদা রসায়ন, এবং তার সমাধান আমরা যতই গান শুনি বুঝতে পারবো না। সেটা মনে হয় রাহুল দেব বর্মন ওনারাই ভালো মানেন, এই কারণেই ওনারা তো আমাদের কাছে লেজেন্ড, চিরকাল আমাদের মনের মণিকটে ওনারা থাকবেন। আপনি শুনিয়ে যান, আরো সমৃদ্ধ হই।
0: এস ডি বর্মন, আর ডি বর্মন এবং কিশোর কুমার, তাদের রসায়নের গল্প বলতে গেলে এই গান শোনাতেই হবে।

1950 সাল, অর্থাৎ তখন কিশোর কুমার তখনও রীতিমতো নায়ক হবেন বলেই স্বপ্ন দেখছেন। এই কণ্ঠও কিন্তু কিশোর কুমারের। গীতা দত্ত তখনও দত্ত হননি, গীতা রায় এবং কিশোর কুমার।

0: 1950 সালে যখন সমর ছবি তৈরি হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বন করে সমর একটা বাংলা ছবি তৈরি করছেন নিতিন বসু। সেই ছবিতে অভিনয় কিশোর অশোক কুমার এবং সুমিত্রা দেবী, সুর করবেন শচীন দেব বর্মন। ততদিনে তার চোখ পড়ে গিয়েছে তার কিশোরীরার উপর। কিশোর কুমারকে তিনি কিশোরীরা বলেই ডাকতেন। তিনি কিশোর কুমার এবং গীতা রায়, সেই সময়ে গীতা রায়, তখনও তিনি গীতা দত্ত, তাদের দিয়ে সুন্দরীলোর সুন্দরী গানখানি করালেন। তার প্রায় 30 বছর বাদে 1981 সাল তৈরি হচ্ছে অনুসন্ধান ছবিখানি। সুর করবেন রাহুল দেব বর্মণ। এখানেও তিনি ভরসা রাখলেন সেই কিশোর কুমারের উপরেই। ততদিনে গীতা দত্ত আর ছিলেন না, তাই সঙ্গে আশা ভোঁসলে। বাবার করা সেই এক সুর সুন্দরীল সুন্দরীর মতন করে একই সুরে গান বাঁধলেন ছেলে আর ডি বর্মণ। আর দুই জায়গাতেই 30 বছরের ব্যবধানে কণ্ঠে রয়ে গেলেন কিশোর কুমার, কারণ তার সঙ্গে বাবার এবং ছেলের দুয়ের সম্পর্ক বা দুয়ের রসায়নেই অদ্ভুত এক ভালোবাসা, শ্রদ্ধা এবং সবচেয়ে বড় কথা ভরসার জায়গা। কান রাখবো আবারও টেলিফোনে 2213134221342, যদিও হাতে আর সময় খুব বেশি নেই। নমস্কার। হ্যালো।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: অসীম কুমার মন্ডল, বিতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
0: বলুন বলুন।
1: প্রথমে আমি ক্ষমা চেয়ে একটু প্রসঙ্গ ঘুরিয়ে বলতে চাই, বিষয়টা যখন গানের ভেলা তখন বলতেই পারি যে একটি মন্দিরে যখন বিভিন্ন দিনে বিভিন্ন পূজারীর কণ্ঠ ভেসে আসে, যেমন সেটা একটা সুন্দর বিচিত্র মহিমা লাগে, ঠিক তেমনই আকাশবাণীর এই গানের ভেলা থেকে বিভিন্ন দিনে উপস্থাপকের কণ্ঠে নানান স্বাদের অনুষ্ঠান পায়, স্বভাবতই তেমন তুলনা এসেই যায়। তো আমি একটি অন্য প্রসঙ্গক্রমে ছোট করে বলি, দেখুন আমরা বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সুর, তাদের প্রচুর ইতিহাস জানি, শুনি, মুগ্ধ হই, কিন্তু আমার মনে হয়েছে যে শীত কাটা, আমরা মুখ দিয়ে যে শীত কাটি, এটি কিন্তু একটা অত্যন্ত প্রাচীন প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু হয়েছে বলেই মনে করা হয়। তো এটা নিয়ে একটা কোনোদিন কোনোদিন গানের ভেলাতে কি অনুষ্ঠান করা যায় না?
0: বেশ, নিশ্চয়ই আমরা অনেক জায়গাতেই এই শীষ দেওয়া গানের মধ্যে আমরা পেয়েছিও, বাংলায় বলুন বা হিন্দিতেই বলুন, তাকে নিয়ে সম্পূর্ণ আলাদা, শুধুমাত্র এই শীষ দেওয়াকে নিয়ে, এবং সেটা একটা অত্যন্ত সুন্দর শিল্পও বটে। একটা সম্পূর্ণ গানের ভেলা সম্ভব না হলেও নানান ধরনের এক্সপেরিমেন্ট নিয়ে একটি গানের ভেলা তো হতেই পারে। মাথায় রইল, নিশ্চয়ই চেষ্টা করব যে এমন কোনো একটা গানের ভেলা নিয়ে আসতে যেদিন এইভাবে শীষ নামক একটি যে শিল্প তাকে কিভাবে বাংলা ছবিতে বা হিন্দি ছবিতে ব্যবহার করা হয়েছে গানে, তা নিয়ে আসা যায়।

সচিন দেব বর্মন সুর করেছেন আরাধনায়, আর সেখানেই দ্বৈতকণ্ঠে রাহুল দেব বর্মন এবং লতা মঙ্গেশকর। গায়ক হিসেবেও রাহুল দেব বর্মনের উপর ভারী ভরসা ছিল তার বাবার, সচিন দেব বর্মনের। কিন্তু সবচেয়ে বেশি ভরসাটা তিনি করতেন কিশোর কুমারের উপরেই, আর সেই ভরসার জন্য ভালোবাসাটা এক অদ্ভুত জায়গায় ছিল। অনুষ্ঠান প্রায় শেষের দিকে আর একখানি গল্প বলে শেষ করব। 1975 সালের কথা, ঋষিকেশ মুখোপাধ্যায় একটি ছবি বানাচ্ছেন হিন্দিতে, মিলি, আপনারা সকলেই জানেন সুপারহিট ছবিখানি মিলি। সেখানে সচিন দেব বর্মনের বাড়িতে রিহার্সাল হচ্ছে। তখন এরকম বাড়িতে বসে বসেও প্রচুর গানের রিহার্সাল হয়ে যেত, রীতিমতো সুরকারেরা ডেকে নিতেন গায়ক গায়িকাদের, চলে এসো আমার মাথায় একটা সুর এসেছে। তো মিলি ছবিতে এখানে গান ব্যবহার করা হবে, সেই গানখানি কিশোরীরাকে শেখাবেন সচিন কর্তা। বাড়িতে বসেছে রিহার্সাল, রীতিমতো ধৈর্য নিয়ে সেই গানখানি শুনলেন, শিখলেন কিশোর কুমার। বড়ি সুনি সুনি সি হ্যায় জিন্দগি ইয়ে জিন্দগি, এই গান কিশোর কুমার তুলে নিলেন তো বটেই, কিন্তু রিহার্সালের সময় থেকেই সচিন কর্তার শরীরটা ভালো যাচ্ছে না, বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। রিহার্সাল দিয়ে কিশোর কুমার বাড়িও চলে গেলেন, কিন্তু সচিন কর্তার শরীর কিছুতেই ঠিক হচ্ছে না। বাড়িতে ডাক্তারবাবু এলেন এবং এসেই বললেন কিচ্ছু করার নেই, এক্ষুনি ভর্তি করতে হবে হাসপাতালে। কিন্তু বেঁকে বসেছেন সচিন দেব বর্মন। এই গানখানির রেকর্ডিং রয়েছে পরের দিন, রেকর্ড কিশোর কুমারকে দিয়ে না করিয়ে এবং রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে না থেকে তিনি কিছুতেই হাসপাতালে যাবেন না, বাধ্য হয়ে ছুটে গেলেন রাহুল দেব বর্মন কিশোর কুমারের কাছে। বললেন, বাবা হাসপাতালে তোমার রেকর্ডিং না করিয়ে কিছুতেই যেতে চাইছেন না, তুমি গিয়ে বোঝাও। কিশোর কুমার ছুটতে গেলেন সঙ্গে সঙ্গে সচিন কর্তার কাছে, গিয়ে বললেন, আমার গলাটা খুব খারাপ, রেকর্ডিংটা দুদিন পরে করুন, আপনি বরং ততদিনে হাসপাতাল থেকে ঘুরে আসুন, ভালো হয়ে আসুন, খুব খারাপ আমার গলা। সচিন দেব বর্মন বাধ্য হলেন যে তাই তো, গাইতে পারবে না, হাসপাতালে গেলেন। এদিকে রেকর্ডিংয়ের ডেট সব কিছু ফিক্সড, স্টুডিও বুক করা আছে। সচিন কর্তাকে বাদ দিয়েই এই গানের রেকর্ডিং হলো। এই গানখানি রেকর্ডিংটুকু রাহুল দেব বর্মন নিয়ে গেলেন হাসপাতালে, বাবাকে শোনালেন। গান শুনতে শুনতে দুচোখ বেয়ে জল পড়ছে সচিন কর্তার। বললেন, জানতাম কিশোর এ গান ভালো গাইবে, আমি ঠিক জানতাম, তারই সুর করা একখানি গান, তারই সবচেয়ে পছন্দের যে গায়ক পুত্রসম, সে গেয়েছে, রেকর্ড করেছে, হাসপাতালে বসে সে গান শুনছেন, দুচোখ বেয়ে জল পড়ছে সচিন দেব বর্মনের।

এভাবে সত্যি আমরা ভাবতেও পারি না, গানগুলি শুনতে শুনতে, ছবিগুলি দেখতে দেখতে কত না গল্প লেখা হয়ে যায় এই গানের পিছনে, ছবির পিছনে। আর সেই মানুষগুলো শুধুমাত্র পেশা, শুধুমাত্র কাজের জগৎ নয়, জুড়ে যান তারা মনের দিক থেকে একটা বৃহৎ পরিবার। আর সেই পরিবারের এই যে সৃষ্টি, তা রয়ে যায় আমাদের কাছে। শেষ করব আজকের গানের ভেলা এখানেই। ভালো থাকুন সকলে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। নমস্কার।

শুনলেন গানের ভেলা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন যুববাণীর অনুষ্ঠান।

0: আরে আরে আরে আরে বাপরে বাপ, মানে শুরু হতে পারলো না আর তুমি এখানে সেই হ্যাপি বার্থডে টু ইউ গাইতে শুরু করে দিলে।
1: আজ শুনো শুনো শুনো, আজ আমি কোনো বাধা মানছি না, মানবো না। কারণ কারণ
0: কারণ কি কারণ?
1: কারণ ওই যে বললাম যে আজকে এই যে নীল সাদা পরে এসেছি, কেন
0: আজকে তুমি একা নীল সাদা পরে আসনি? আমিও পরে এসেছি
1: না, তোমারটা ঠিক নীল মনে হচ্ছে না।
0: তুমি কালার ব্লাইন্ড, আমি বুঝেছি।
1: না না, কালার ব্লাইন্ড কিনা জানি না, কিন্তু আজকে আজকে আমি সত্যি ব্লাইন্ড হয়ে গেছি। এবং ব্লাইন্ড যার জন্য আমি ছোটবেলা থেকে, হ্যাঁ যবে থেকে খেলা বুঝতে পেরেছি তবে থেকে আমি যার জন্য একেবারে অন্ধ ভক্ত, যার তার আজকে জন্মদিন সায়নী।
0: ও আচ্ছা, এইবার আমি বুঝেছি যে আজকে কেন সৌরভ এরকম নীল সাদা
1: সবকিছু নাকি।
0: খুব খারাপ, খুবই খারাপ।
1: কেন বলো?
0: মানে ওই এই যে আজকে নীল সাদা পরে এসেছে এবং আমি না বুঝেই পরে চলে এসেছি।
1: আচ্ছা,
0: তো এই যে আজকে একটা জন্মদিনের ব্যাপার এবং তার সঙ্গে একটা ফুটবলের মরশুম, পারিবারিক ঝামেলা আটকাতে নীল সাদাটা পরে এসেছি। না না, তুমি যেরকম ভাবে আমাকে পোস্টারে প্রেজেন্ট করেছো তাতে তো মানে ঝামেলাটা অনিবার্য।
1: তুমি তো পর্তুগাল ফ্যান আমি জানি।
0: ই বাবা, যারা শুনছে এই মুহূর্তে তারা কিন্তু বুঝতে পেরেছে যে আজকে কার জন্মদিন এবং আমরা আজকে কি নিয়ে কথা বলছি, তাই না?
1: হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছে এবং সেটা সত্যি আর বলার অপেক্ষা রাখে না যে আজকে কার জন্মদিন। কারণ যাকে নিয়ে উন্মাদনা তুঙ্গে, মানে শহর জুড়ে বলো মফস্বল গ্রাম সবাই, মানে ফুটবল প্রেমীদের কাছে আজকে একজন ভগবানের জন্মদিন যাকে বলে, ঠিক আছে?
0: এবং এবং আরেকটা জিনিস তুমি দেখো যে এই যে আজকে তুমি, আমি না বলেই দিচ্ছি, আমি এতক্ষণ আর আর আটকাতে পারছি না, আজকে হচ্ছে যে মেসির জন্মদিন, দ্য গোট। এবার তো এই জন্মদিনের দিনই কিন্তু একটা খুব সুন্দর অনুষ্ঠান আমরা কিন্তু আগামী এক ঘন্টা নিয়ে যেতে চলেছি।
1: আচ্ছা, কি সুন্দর অনুষ্ঠান?
0: আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে, বলতে চাই মানে এই যে জুন মাসের বলতে চাই আমাদের বিষয় ছিল সেরা আর সেরা।
1: আচ্ছা,
0: সেরা আর সেরা
1: তো একজনই, শুনো মেসি কে কোনো কথা,
0: ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি মেসি ফ্যান বলে তুমি হচ্ছে গিয়ে সেরা সেরা মেসি বলে দিলেই হবে, বাকিরা যারা রয়েছে তারা তো এক্ষুনি প্রোটেস্ট করবে।
1: না না না না, মেসি মেসি তো আমার কাছে সেরা সেরা, এবং আমি
0: জানি শুধু তোমার কাছে সেরা সেরা, না না শুধু তোমার না,
1: 5% লোকের কাছেই মেসি সেরা। মেসি, হ্যাঁ নামটাও ভুল বললে আমার একটা কেমন খারাপ লাগে। তো হ্যাঁ, মানে সেই যে সেই সব মানুষজনদের কাছে বা ওই যে 5% যাদেরকে বললাম যারা বাকি থেকে গেল, তাদের কাছেও তো কিছু সেরা সেরা মানুষজন বা সেরা সেরা ফুটবলার থাকতে পারে।
0: এবং
1: নিয়ে আমরা লেখা চেয়েছিলাম,
0: লেখা চেয়েছিলাম এই জুন মাসে, এবং অনেকেই কিন্তু লেখা পাঠিয়েছে। আর তার সঙ্গে এই যে তোমার ধরো শুধু যে সেরা সেরা তা নয়, এই যে ফুটবল আমাদের জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে, আমাদের বাঙালিদের সঙ্গে ফুটবল কিভাবে জড়িয়ে, সেই যে নস্টালজিক ব্যাপারগুলো, সেই সমস্ত কিছু নিয়েও কিন্তু অনেকে লেখা পাঠিয়েছে। সেই সমস্ত লেখা নিয়েই আজকে আমাদের বলতে চাই এর অনুষ্ঠান সেরার সেরা। তোমার সঙ্গে রয়েছে আমি তোমার যুববাণীর বন্ধু সায়নী, আর সঙ্গে রয়েছে
1: সৌরভ। এবং ঘড়িতে বাজে ঠিক 11:04, ঘড়ি কিন্তু দৌড়চ্ছে, আর ঘড়ি দৌড়চ্ছে মানেই, ঘড়ির কাটা চলছে মানেই যে আমাদের চিঠি পড়ার সময়, মানে যেই লেখাগুলো তোমরা সারা মাস ধরে আমাদেরকে বলতে চেয়েছো ফুটবল নিয়ে, অবশ্যই, কারণ এই মাসের বিষয় একটু আগে সায়নী বললো যে সেরার সেরা ফুটবলার, ফুটবল তোমরা কেমন ভাবে দেখো ফুটবল খেলাটাকে, বা তোমাদের কাছে কোনো মেমোরিজ ছিল কিনা, সেই সমস্ত জিনিস নিয়েই আজকে আমরা আছি।
0: এবং আজকে কিন্তু একটা ফ্রি বোনাস আছে এই ফুটবলের মরশুমে,
1: ফ্রি হিট নাকি,
0: ফ্রি হিট একদম, সেটা হচ্ছে বলে দাও।
1: সেইটা হচ্ছে যে প্রত্যেক মাসে তোমরা দেখো যে আমরা কিন্তু এই যে চিঠিগুলো তোমাদের থেকে নিই, পাই তোমাদের থেকে যুববাণী বিভাগে, সেই সব চিঠিগুলো কিন্তু আমরা বেছে তার থেকে কয়েকটা চিঠি আমরা পড়বার সুযোগ পাই আর কি অনুষ্ঠানে, কারণ সবার লেখা তো,
0: হ্যাঁ, এবং সময়েরও একটা ব্যাপার থাকে,
1: একটা ব্যাপার থাকে এবং আরো অনেক ব্যাপার থাকে যেটা নিয়ে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে, কেন আমরা সব লেখা পড়তে পারি না সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু যে লেখাগুলো আমরা পেয়েছি এই মাসে পেয়েছি, আমার মনে হয়েছে এবং সায়নেরও মনে হয়েছে যে এই যে ফুটবল একটা মরশুম চলছে, ওয়ার্ল্ড কাপ চলছে, তো শ্রোতাদের জন্য কিছু এক্সট্রা কিছু থাকবে না, তাতে হয় না, তো আমরা ঠিক করেছি যে এই মাসে তোমরা যা যা লেখা পাঠিয়েছো বা যারা পাঠিয়েছো তাদের লেখাটা তো আমরা
0: পড়বই, হ্যাঁ।

0: কিন্তু যারা পাঠাতে পারোনি বা সময়ের অভাবে যারা মনে হয়েছে যে ইস ডেটটা চলে গেল, তাদের জন্য আজকে একটা কিন্তু আরো বড় সুযোগ আছে। তোমরা কিন্তু ফোন লাইনে আমাদেরকে বলতে পারো তোমাদের কোনো মেমোরিজ ফুটবল নিয়ে, বা তোমার চোখে ওই সেরা সেরা গ্রেটেস্ট অফ অল টাইম এইরকম কিছু মানুষজনদেরকে, তাদের কথা তোমরা আমাকে বলতে পারো, আমাদেরকে বলতে পারো, বা আমাদেরকে ফেসবুকে যুববাণী বিভাগে যুববাণী কলকাতার ফেসবুক পেজ, সেখানে আজকের পোস্টার গীতাঞ্জলির পোস্টার সেরা সেরা বলতে চাই, জুন মাসের বলতে চাই, সেখানেও কমেন্ট করে জানাতে পারো।
1: যেখানে যেখানে নিজে আর্জেন্টিনা জার্সি পরেছে এবং আমাকে একটা পর্তুগালের জার্সি পরিয়েছে, সেই পোস্টারের কমেন্ট বক্সে গিয়ে কিন্তু তোমরা জানাতে পারো তোমাদের চোখে সেরা সেরা কে, এবং ফোন করতে পারো আমাদের সরাসরি 0332231342 এই নাম্বারে। আমি আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি 0332231342 এই নাম্বারে। আচ্ছা সৌরভ, বলছি যে এই যে
0: দারুণ একটা ব্যাপার, আমাদের ব্যাপার আছে।
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা এই ব্যাপারটা তো এগিয়ে নিয়ে যাবই, কিন্তু তার সঙ্গে এই আড্ডাটাকে আরেকটু জমজমাট করতে
0: কি কথা, মানে ধরো এই যে ফোন নাম্বার তুমি বললে শ্রোতা বন্ধুদের, এবং শ্রোতা বন্ধুদেরকে ধরো এমন কোন শ্রোতা বন্ধু ফোন করলো যে তোমার ফোনটা পুরোটা কথা না শুনে কেটে দিল,
1: এই ব্যাপারটা না আমি গানের ওপার থেকে এসে বলবো, ঠিক আছে, এই ব্যাপারটা আমি গানের পরে এসে বলবো, কিন্তু আপাতত তোমাদের জন্য রইল একটা গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

0: শ্রীকান্ত আচার্যর কণ্ঠে আমরা এই মুহূর্তে শুনলাম তিন ডানা, যেই গানের সঙ্গে সত্যি আমাদের একটা নস্টালজিক ফিলিং তো কাজ করে, তাই না? এবং এই গানটা সত্যি শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এত ভালো লাগে, মানে সময় পেলেই হয়তো শোনা হয়, তাই
1: না?
0: একদমই তাই, একটা একটা মন খোলা একটা ব্যাপার আছে। ফুটবল মানেই তো মন খোলা একটা খেলা বলতে পারো, মানে যেখানে
1: শরীর একদম মানে ফিট হয়ে যায়,
0: ফিট হয়ে যায়। একদমই তাই,
1: জীবনে ফুটবল না খেলা আমি এত কিছু জ্ঞান দিচ্ছি।
0: হ্যাঁ সেটাই দেখছি, মানে তোমার
1: না না আমার ফুটবলের একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি
0: যারা সায়নীকে পার্সোনালি চিন বা যারা বাড়ির লোক তারা তো এই মুহূর্তে ভাবছে মানে এসো ভাই তুমিও ফুটবল মাঠে এসো, একটু তো এসো এই কথাগুলো বলার আগে। যাই হোক, আজকে সেই রকম একজন মানুষের সঙ্গে আমি আড্ডা দিচ্ছি এবং তোমরা আমাদের সঙ্গে আছো। আর আজকে ওই যে বললাম আজকে দিনটা হচ্ছে বলতে চাই, মানে তোমরা সারা মাসে ফুটবল নিয়ে যা যা চিঠি পাঠিয়েছো, যা যা লেখা তোমরা বলতে চেয়েছো আমাদেরকে, সবটা নিয়েই আজকে আমরা আছি। আমি সৌরভ এবং আমার সঙ্গে আছে সায়নী। তাহলে এবার কি সময় চিঠি পড়বার একটা, নাকি?
1: একদম, এইবার সময় হচ্ছে তোমরা যে চিঠিগুলো আমাদেরকে পাঠিয়েছিলে সেই চিঠিগুলোকে পড়বার।
0: বোলপুর শান্তিনিকেতন কোপাই থেকে লিখছেন আকাশ নীল চট্টোপাধ্যায়। ওনার লেখাটির নাম মিশে আছি মেসিতেই। জীবনে কখনো যদি আত্মজীবনী লিখতে বলে কেউ, তাহলে ছেলেবেলার বর্ষার বিকেল আর ফুটবল খেলার স্মৃতি সবার আগে একেবারে প্রথম পাতায় থাকবে আমার ছেলেবেলার অধ্যায়ে। সে একদিন ছিল বটে, সারাদিন বৃষ্টির জলে যখন মাঠ থই থই হতো, বিকেলবেলায় পাড়ার সব ছেলেরা মিলে বেরিয়ে পড়তাম ফুটবলে মারতে, আর তখন আমরাই এক একজন মারাদোনা কিংবা রোনাল্ডো। তবে আমার ব্যক্তিগতভাবে মেসিকেই ভালো লাগে চিরকাল, ওই যে সাই সাই করে মাঠে ঢোকে, তখন একটা আলাদাই পরিবেশ তৈরি হয় মাঠের, ওনাকে নিয়ে একটা আলাদাই উন্মাদনা আমার এখনও কাজ করে। ওই নীল সাদা জার্সিটার যে কি মোহ তা বলে বোঝানো যাবে না, বুঝলেন? এই তো সেদিনও মেসি নাকি রোনাল্ডো সেই নিয়েই এক প্রস্ত ঝামেলা বেঁধে গেল আমার বন্ধু পল্টু ওরফে বিক্রমের সঙ্গে। আরে ভাই, এরা কারা যারা মেসি ফ্যান নয়? আমার শহর হলে মোহনবাগান, আর আন্তর্জাতিক ক্ষেত্রে মেসি। এই তো, এইটাই তো ফুটবল প্রেমীদের ভালো লাগা হতেই হবে, তা নয় সব আজে বাজে কথা বলে গেল সেদিন পল্টু। যাগে, সবাইকে নিয়েই মানিয়ে গুছিয়ে থাকতে হয় আর হবেও, কি আর করা যাবে বলুন। তাহলে আরেকবার আরেকবার বলুন দেখি, জয় আর্জেন্টিনা, জয় মেসির জয়। জয় আর্জেন্টিনা। সত্যি আকাশ নীলের এই যে লেখাটি, আকাশ নীল সত্যি তোমায় অনেক ধন্যবাদ, এবং আমার পছন্দের খেলোয়াড় ফুটবলার, তারই লেখা, তার জন্য লেখা তোমার এই লেখাটি মিশে আছি মেসিতেই। খুব ভালো লাগলো আমার এই লেখাটি, এবং আকাশ নীলকে আবারও বলছি আমার এবং সায়নীর তরফ থেকে, আমাদের যুববাণী কলকাতার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এই মাসের।
1: এবং ব্যাপারটা হচ্ছে যে এই যে লেখাটা আকাশ নীলের, যে মিশে আছি মেসিতে, এই লেখাটা মানে দেখার পরেই সৌরভ কিন্তু বলে দিয়েছিল যে এটা আমি
0: আমি পড়বো। একদম, আকাশ নীল আমার জন্যই লিখেছে, ও আমি বন্ধু।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই যে তুমি বন্ধুর কথা বললে, ফোন লাইন কিন্তু আমাদের ব্লিঙ্ক করছে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের একজন বন্ধু।
0: শুনি, তাহলে শুনে নি বন্ধু কি বলছে ফোনে।
1: কি বলছে?
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল কথা বলছি।
0: বলুন রীতা দেবী।
2: আমার হচ্ছে পেলেকে আমি চোখে দেখিনি, কিন্তু তার খেলা শুনেছি।
0: আচ্ছা।
2: আর আর মারাদোনা তাইগুলো সেটা দেখেছি। আর এখন আমার খুব পছন্দের খেলোয়াড় মেসি তো বটেই, তাছাড়া তার আগে ছিল রুড গুলিত, আর এখন হচ্ছে ফ্রান্সের এমবাপ্পে।
1: ঠিক আছে, আজকে মেসির জন্মদিন বলে তুমি এরকম করো না।
0: আরেকটি চিঠি পড়বার সময় কি শায়নি হয়েছে?
1: একদম, আরেকটি চিঠি, আরেকটি চিঠি তোমার লিখেছে হচ্ছে মুইনাক মুখার্জি। সত্যি বাঙালি আর ফুটবল শব্দ দুটো যেন একে অপরের সঙ্গে মিশে আছে সেই কোন কাল থেকে। আর আমার কাছে ফুটবল তো একটা অত্যন্ত কাছের আবেগ, নিজেকে খুঁজে পাওয়ার একটা বড় আশ্রয়। প্রথম খেলাটার সঙ্গে কী করে যে পরিচয় হয়েছিল সেটা সত্যিই মনে পড়ে না। পাড়ার মাঠে বড়দের খেলতে দেখতে দেখতে কবে যে খেলাটার সঙ্গে জুড়ে গেছি সত্যিই মনে আসে না। গ্রীষ্মের ছুটির বিকেল থেকে বৃষ্টি ভেজা মাঠে পরন্ত সন্ধ্যা হওয়ার মুহূর্ত সবটুকু জুড়েই ছিল ফুটবল। ছিল কেন বলছি, কারণ মুহূর্তের সময় পেরিয়ে আজকে স্মৃতিগুলো সেগুলোই তো নস্টালজিয়া। আমাদের ফুটবল আইকন তখন বাইচুং ভুটিয়া, হোসে র্যামিরেজ ব্যারাটো, সুব্রত পাল, শিলটন পাল মোহনবাগানের হয়ে ঝড় তুলছে, আর কাকা রোনালদিনহো, বেকহ্যাম, রুনি থেকে স্বপ্নের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঠিক ধরেছেন, আমি সেই লড়াকু রোনাল্ডোর এক পাগল ভক্ত। আমার দেশ কবে ফুটবল ওয়ার্ল্ড কাপের মঞ্চে দাঁড়াবে তা জানি না, কিন্তু আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার মাঝে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেনের নায়করাই আমাদের নাইনটিজের বাচ্চাদের কাছে স্বপ্ন আর স্বপ্ন পূরণের সাথী হয়ে থেকে যাবে চিরকাল। আমি কিন্তু 90 দশকে জন্মাইনি।
0: ও আচ্ছা, তুমি কি 80 দশকে নাকি?
1: অদ্ভুত তো, কিন্তু তুমি দেখো এই যে মানে মেসির পরেই কিন্তু ঠিক রোনাল্ডোর কথাটাই উঠলো, মানে এক একজনের কাছে কিন্তু
0: আমরা তো মেসিকে নিয়ে কথা বলছি, মেসি অনেকেরই আমাদের প্রিয় পছন্দের তালিকায় একেবারে প্রথমের দিকেই থাকছেন। রোনাল্ডোকে নিয়েও তুমি একটা লেখা পড়লে, মুইনাকের লেখাটি, এগুলোকে নিয়ে তো আমরা কথা বলছি, কিন্তু যাদের নিয়ে আমি কথা শুনতে চাই বা যেই শ্রোতা বন্ধুদের ফোন আমি পেতে চাই আজকের এই অনুষ্ঠানে, তারা হলেন গোষ্ঠপাল, যেটা আকাশবাণীর একেবারে সামনে, যার মূর্তি আছে কলকাতার আকাশবাণীর সামনে, এবং সেই গোষ্ঠপালের কথা আমরা জানতে চাই। তাদের তাকে নিয়ে কোনো স্মৃতি আছে কিনা কোনো শ্রোতা বন্ধুর, আমি জানতে চাই আমাদের কলকাতার ইস্ট বেঙ্গল মোহনবাগান কিংবা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিভিন্ন রকম যে আইকনিক ফুটবলার, লেজেন্ডারি ফুটবলার যাকে বলা যায়, যাদেরকে বলা যায়, সেই সব মানুষজনদের কথা কিছু মানুষ বলুক, কিছু শ্রোতা বন্ধু বলুক, এবং মোহনবাগান টিমের একটি জয়, ঐতিহাসিক জয়, সেটা নিয়েও আজকের বলতে চাইতে আমি কিছু শেয়ার করব তোমার সঙ্গে এবং আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে। কারণ আমার ভীষণ ইচ্ছে যে ভারতীয় ফুটবল তো মানে বটেই, কিন্তু বাংলা ফুটবল, যেই বাংলা একটা সময় তোমার স্বাধীনতার পূর্বে যেই বাংলা একটা সময় ফুটবল নিয়ে মেতেছিল বা ফুটবলকেই স্বাধীনতা পাওয়ার একটা অঙ্গ হিসেবে মনে করেছিল, সেই ফুটবলকে নিয়েও আজকের বলতে চাইতে যেন কথা হয়, আমি সেটা চাই, এবং সেই কথাও বারবার করে উঠে আসবে। কিন্তু ফোন লাইন আবার ব্লিঙ্ক করছে।
1: তাহলে শুনে নিই যে আমাদের শ্রোতা বন্ধু কি বলছে।
0: একদমই তাই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি বলছি, দেখুন ভাই, বাংলা ফুটবল তো অসাধারণ, ও তো ভালোই লাগে, তবু আমি আমার প্রিয় ফুটবলার বলছি জোয়ান ক্রুইফ, ঠিক আছে, মানে আধুনিক ফুটবলে যেমন, তারপরে দেখুন এক একটা সময় জোয়ান ক্রুইফ আগে ছিল, পেলে, জোয়ান ক্রুইফ, তারপরে পাওলো রোসি, তারপরে মারাদোনা 86 এ, ওই মারাদোনার 86 থেকেই আর্জেন্টিনার প্রতি প্রীতিটা প্রচুর লোক বেড়েছে। আমি গত 2018 ওয়ার্ল্ড কাপ দেখতে রাশিয়া গিয়েছিলাম, আমি চোখের সামনে মানে মেসিকে 3 গোলে হারতে দেখেছি,
0: এ বাবা,
3: আমি ফ্রন্টের দিকে সিটটা পেয়েছিলাম, তারপরে দেখি যেহেতু হ্যারিকেন দেখেছি, আমি ব্রাজিলের ম্যাচও দেখেছি, তবু বলছি এক একটা সময় এক একটা আছে, যেমন 94 সালে রোমারিও, 98 সালে জিদান মানে বিখ্যাত, 2002 এ রোনাল্ডো, 2002 ছিল, 2010 এ আমার আমার প্রিয় টিম তো নেদারল্যান্ড, নেদারল্যান্ডের তখন আর হচ্ছে মানে ইনিয়েস্তা বা স্পেন, 2014-18 তে হচ্ছে এমবাপে যুগ আরম্ভ হলো, এমবাপে প্লাস মেসি, 18 সালে তো মেসি মানে পদত্যাগ করে করেছিল মারাদোনার রিকোয়েস্টে আবার এলো এবং সে আবার নিজের
0: ওনার
1: কথা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে মানে ওনার মধ্যে যে একটা উত্তেজনা একটা উন্মাদনা রয়েছে সেটা কিন্তু ওনার কণ্ঠে পুরো স্পষ্ট।
0: একদম একদম, এরকম মানে টিকিট কেটে বিদেশে গিয়ে খেলা দেখার যে মজা বা মানে ওই উন্মাদনা না থাকলে বা ওই উত্তেজনা না থাকলে কিন্তু এই কাজটা করা কখনোই সম্ভব নয়। তো সেটাই আর কি, যে ফুটবল নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে বলো কিংবা ভারতীয়দের মধ্যে বলো সবারই একটা কিন্তু একটা একটা আলাদা জায়গা সফট কর্নার আছে, তাই না?
1: একদমই। আর এই যে তোমার মানে আমরা এই যে ফুটবল নিয়ে কথা বলছি, দেখো এখনকার জেনারেশনের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখছি যে আউটডোর গেমসের থেকে ইনডোর গেমস অনেক বেশি, এবং হ্যাঁ এবং সেখানে তোমার ওই হাতে ফোন নিয়ে হয়তো ঘন্টার পর ঘন্টা হয়তো ফোনেই তারা ফুটবল খেলে নিচ্ছে, ফোনেই তাদের হয়তো দাবা খেলা হয়ে যাচ্ছে, তো সমস্ত কিছু ফোনের মধ্যেই আবদ্ধ হয়ে গেছে।
0: ভীষণ চিন্তার বিষয় আছে,
1: ভীষণ চিন্তার বিষয়। আর আমি যখন এখান থেকে ফিরি, ধরো কোনোদিন যখন সকালবেলা ফিরছি বা বিকেলের দিকে, তখন যখন ওই ময়দানের পাশ থেকে যাই, তখন ওই মাঠে যখন দেখি যে ছেলেমেয়েরা সবাই খেলছে, তো ওটার একটা আলাদা দেখতে লাগে তুমি দেখবে। এবং পাড়াতেও যখন দেখি যে সবাই মিলে একসঙ্গে ফুটবল খেলছে, ওই দৌড় ঝাঁপ দৌড়াদৌড়ি এদিক ওদিক, মানে আমি হয়তো খেলতে পারি না কিন্তু ওইখানে দাঁড়িয়ে ওই মজাটা, ওটা কিন্তু একটা আলাদা ব্যাপার, একটা আলাদা অনুভূতি।
0: এবং তোমাকে আমি আরেকটা কথা বলছি, যে এই যে আমরা ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের কথা অ্যাম্বিভার্টের কথা বারবার করে শুনি আজকের যুগে আজকের প্রজন্মের কাছ থেকে, জানো তো ইন্ট্রোভার্ট হওয়ার পেছনে এই আজকের প্রজন্মের আমার মনে হয় একটা আমার ব্যক্তিগত মতামত অবশ্যই, আমার মনে হয় এই যে মাঠে গিয়ে খেলা বা ওই কাদায় খেলা বা ওই মাঠে জল কাদায় খেলা বা বন্ধুদের সঙ্গে ওই খেলা নিয়ে একটা তর্ক বিতর্ক একটা ঝগড়া, এইগুলো না হলে না বোধহয় মন খুলে একটা বাচ্চা বড়ও হতে পারে না, এবং সেই তার মধ্যে না সেই কি বলবো ওই পুরো বিষয়টাকে অত সহজে গ্রহণ করবার ক্ষমতাটাও তৈরি হয় না। আমার মনে হয় এটা যে সারাক্ষণ বাড়িতে একা বসে বসে ফোনে কিছু একটা দেখা বা ফোনে খেলা, যেটা তুমি একটু আগে বলছিলে অনলাইনের ব্যাপারটা, এগুলো করলে কিন্তু ওই বাচ্চাটির চরিত্র গঠনটা একটু আমার মনে হয় কোথাও সীমিত হয়ে যায়।
1: মানে এবং এই যে আমি তোমাকে বলছিলাম তখনই না মনে হয় যে মাঠটা যেন ডাকছে
0: সত্যি,
1: যে আসো এখানে একটু খেলে যাও। মানে এইরকম
0: শিল্পী লোপামুদ্রা মিত্রের একটি গান আছে না, ডাকছে আকাশ, শোনাবে নাকি? সেটা
1: শোনানোই যায় তাহলে যদি আরেকটু উন্মাদনা তৈরি হয়।
0: একদম একদম একদম। তাহলে এই মুহূর্তে শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে ডাকছে আকাশ ডাকছে বাতাস,
1: ঠিক আছে হয়েছে।

0: ফিরে এলাম গানের পরে। সত্যি ডাকছে আকাশ, ডাকছে বাতাস, একেবারে গানটা সত্যি ফুটবল খেলা বা ওই ছোটবেলা থেকে ওই যে উন্মাদনা আমাদের মধ্যে কাজ করে, বিকেল হলেই একদম স্কুলের ব্যাগটা মানে বাড়িতে রেখেই একদম মাঠে ছুটে যাওয়া, এই জিনিসটা কিন্তু সত্যি গানটার মধ্যে প্রকাশ পায়
1: একদমই। এবং এই যে আমরা আজকে সেরা সেরা নিয়ে কথা বলছি, সেখানে আমাদের ফেসবুক পোস্টারে দুটো কমেন্ট এসেছে, আমি দুটো একটু পড়তে চাই। প্রথমে হরিহর নৃত্য মন্দির, তিনি লিখেছেন যে, আমি গরু বাঁধতে গেছি খামারে, দাদুমণি বসে আছেন সদরে চোখে জল, বললেন ছটা কুড়ির খবর শুনেছ? আমি বললাম না। দাদুমণি বললেন মারাদোনা অবসর নিয়েছেন। তারপর কান্না ভেজায় গলায় গাইলেন, যেদিন পড়বেন পড়বেন আমার পায়ের চিহ্ন এই ব্যাটে। মানে কতটা যোগ থাকলে
0: একদম একদম
1: এই বিষয়টা আসে।
0: এবং কি জানো তো শাইনি, মানে একটা সময় পর আমাদের এই আইডল বা এই যে ফুটবলার বলো, ক্রিকেটার বলো, বা যে কোনো মানুষকে আমরা যখন আইডলাইজ করি, তাকে না সে আমাদের অনেক বেশি কাছের হয়ে যায়, মনে হয় পরিবারের কেউ একজন চলে গেলেন বা কারোর একজন জন্মদিন। এটা সত্যি হয়, মানে ওনার কমেন্টটা পড়ে আমার সত্যি এটা মনে হলো।
1: এবং আরেকজন একটা বেশ বড় কমেন্ট লিখেছে, অমরজিৎ দত্ত, সে লিখেছে যে, উই আর প্রিভিলেজড যে 2026 দাঁড়িয়ে ইয়ামাল, ভিনি, এমবাপে, হল্যান্ডের যুগেও সেরা সেরা ওই দুজনেই। রোনাল্ডো ইজ দ্য এপিটোম অফ হার্ডওয়ার্ক, ফিটনেস, ট্রু, কিন্তু কমেন্টেটার্সদের ভাষায় মেসি ইজ সামথিং এলস। প্রত্যেকটা ফিনিশ, প্রত্যেকটা রান, প্রত্যেকটা টাচ, দ্য মেয়ার প্রেজেন্স ইন দ্য ফিল্ড অ্যান্ড হিজ অ্যাবিলিটি টু কন্ট্রোল দ্য গেম আমাদের বারবার বাধ্য করে অভিভূত হতে, প্রশ্ন করতে, ইজ হি হেভেন আ হিউম্যান? যদিও আমাদের কাছে গোট ডিবেট অনেক আগেই সেটেলড, বাট যেখানে মেসি নিজেই ইন্টারভিউতে সেরা ফুটবলারের লিস্ট থেকে নিজের সঙ্গে রোনাল্ডোকেও আলাদা রাখে, সেখানে আর বলতে বাকি থাকে না সেরার সেরা কে বা কারা। তবুও ফ্যান বয় হিসেবে আমি এটাই মানি, ওয়াই বি দ্য কিং ওয়েন ইউ ক্যান বি দ্য গড।
0: সত্যি, মানে ফেসবুকে আমরা এত সুন্দর সুন্দর কমেন্ট পেলাম, এই দুটো কমেন্ট এত ভালো লাগলো আমাদের। কিন্তু ফোন লাইনে আবার কিন্তু ব্লিঙ্ক করছে, ফোন লাইনেও কিন্তু শ্রোতা বন্ধুরা এসে গেছে, দেখি কি বলছে শ্রোতা বন্ধু।
1: চলো,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, সুখদেব পাল বলছি, দেড়গ্রাম থেকে। অনুষ্ঠানটা জমে উঠেছে, হচ্ছে মোহন বাগান ইস্ট বেঙ্গলের খেলা হয়েছে, দলের এক দল নাই হেরে গিয়েছে।
0: সত্যি, মানে এই যে স্মৃতিগুলো বা এই যে মানুষের বিভিন্ন রকম যে নস্টালজিয়াই কাজ করে বলো, মানে ফুটবল নিয়ে
1: একদমই
0: তাই। এবং চিঠির কথা বলছিলাম, মানুষ আমাদের প্রচুর বন্ধু কিন্তু চিঠি পাঠিয়েছে, তবে যেটা বলছিলাম শাইনি তোমাকে এবং আমাদের শ্রোতা বন্ধুদের একদম প্রথমেই, যে আমরা কিন্তু প্রচুর চিঠি এবং এ মাসেও পেয়েছি এবং প্রত্যেক মাসেই পাই, কিন্তু আমরা কিছু চিঠি পড়তে পারি না। সেই বিষয়গুলো একটু তোমাদের কাছে বলে দেওয়া ভালো, যে কেন আমরা কিছু চিঠিকে পড়তে পারি না। আসলে কিছু চিঠিতে তোমরা শব্দসীমা 300 শব্দের মধ্যে আমাদের কিন্তু বলতে চাইতে চিঠি লিখতে হয়, সেই শব্দসীমার বাইরে অনেকে লিখে ফেলো, তো সেটা যদি একটু তোমরা বুঝে লেখো আর কি, লেখা আমাদেরকে পাঠাও, তাহলে কিন্তু তোমাদের চিঠিও আমরা পড়তে পারি গীতাঞ্জলি স্টুডিওতে, বলতে চায় আড্ডায়। কিংবা আবার ধরো কেউ কেউ চিঠি পাঠাচ্ছ ডেট, মানে যেই লাস্ট ডেট আমরা বলে দিই, যেমন এই মাসেই ছিল 21 তারিখ, তার পরে গিয়ে, তো সেই চিঠিও আমরা কাউন্ট করতে অনেক সময় পারি না। আবার অনেক সময় এটাও হয়, প্রত্যেক মাসে যে বিষয়টি দেওয়া থাকে সে বিষয়টির বাইরে গিয়ে তোমরা লেখা পাঠাও, তো সেই বিষয়টিকেও আমরা সেই মাসে সেই চিঠিটিকে আমাদের বাতিল বলে মানে
1: বাতিল করতে হয়, গ্রহণ করা হয় না,
0: হয় না। তো সেই সব বিষয়গুলো তোমরা একটু মাথায় রেখো, তাহলেই তোমাদের সঙ্গে আমরাও কিন্তু প্রত্যেক মাসে বলতে চাইতে বিভিন্নভাবে বিভিন্ন চিঠির মাধ্যমে আমরা কিন্তু কানেক্ট করতে পারবো। এবং সেটাই এই মাসে যে যে চিঠি আমরা পেয়েছি তার মধ্যে থেকে কিছু চিঠি আমরা পড়ছি আপাতত এই মুহূর্তে। কোন চিঠিটা আমরা পড়বো যেন
1: এই মুহূর্তে? তেঁতুলডাঙ্গা খড়গপুর থেকে লেখা উষসী ঘোষের চিঠি।
0: একদমই তাই।
3: সকাল থেকে অঝোরে বৃষ্টি হলেও ঘণ্টাখানেক হলো বৃষ্টি থেমেছে। এই বৃষ্টিতে আজ আর অফিস যায়নি তন্ময়। শহরের যে ভাড়া বাড়িতে থাকেও তারই জানলা দিয়ে দেখা যায় এক টুকরো আকাশ আর এক ফালি ছোট মাঠ, জানলাতে চোখ রাখে তন্ময়। মাঠে ভিড় জমিয়েছে কয়েকজন স্কুল পড়ুয়া ছেলে, সঙ্গে এনেছে ফুটবল। তন্ময়ের মনে পড়ে ছোটবেলার কথা, বৃষ্টির দিনগুলোতে স্কুল কামাই করে ওরাও হাজির হতো পাড়ার মাঠে, জল কাদায় জমে উঠত ওদের ফুটবল খেলা। তন্ময়ের ক্লাসেই পড়ত অমল, দারুণ ফুটবল খেলত। রোগা ফিনফিনে চেহারার অমল চোখের নিমেষে বল ঢোকাত গোলপোস্টে। তন্ময় অমল একই পাড়ায় থাকলেও দুজনের মধ্যে কোনোদিনই সেরকম সখ্যতা গড়ে ওঠেনি, তাই তন্ময় আর অমল বরাবরই বিপরীত টিমের হয়েই খেলত। তন্ময়ের মতো অমল কোনোদিনই পড়াশোনায় তেমন ভালো ছিল না, মাঠে তন্ময়কে অমল গোল খাওয়ালেও পরীক্ষার খাতায় বরাবরই গোল খাওয়াত তন্ময়। তবুও অমলের মতো তুখোর ফুটবল না খেলতে পারার দুঃখটা কোথাও যেন থেকেই গিয়েছিল। তারপর হঠাৎই একদিন মামাবাড়ি থেকে ফিরে এসে তন্ময় শোনে পেয়ারা গাছ থেকে পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছে তন্ময়। ডাক্তার বলেছেন কোনোদিনও ফুটবল খেলতে পারবে না অমল। এই ঘটনার পর থেকেই সামান্য খুঁড়িয়ে হাতে অমল। এসব ভাবনার মাঝেই ফোনটা বেজে ওঠে, মায়ের ফোন। সঙ্গে সঙ্গে ধরে তন্ময়। ওপাশ থেকে ভেসে আসে মায়ের সে উদ্বিগ্ন কণ্ঠস্বর, তাড়াতাড়ি বাড়ি আয়, বাবার খুব শরীর খারাপ, কাছের হাসপাতালে ভর্তি করিয়েছে অমল। আর এক মুহূর্ত অপেক্ষা করে না তন্ময়, তড়িঘড়ি বেরিয়ে পড়ে। তন্ময় যখন হাসপাতালে এসে পৌঁছয় বিকেল গড়িয়ে গেছে তখন। মাঝে মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে ওর, বাবার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক, তবে সবকিছুই সম্ভব হয়েছে অমলের জন্য। ওই পাড়ার লোকেদের কাছে খবর পেয়ে গাড়ি জোগাড় করে ঠিক সময়ে বাবাকে পৌঁছে দিয়েছে হাসপাতালে, মায়ের পাশে থেকে মাকে ভরসা দিয়েছে। তন্ময় আসতেই উঠে দাঁড়ায় অমল, বলে রাতে আমি আসবো আবার, এখন আসি। চলে যায় অমল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে তন্ময়। শুধু ফুটবল মাঠে নয়, জীবনের মাঠেও তন্ময়কে আজ মস্ত বড় গোল দিয়ে গেল অমল, তাও আবার খোড়া পাই। তবে প্রথম অমলের কাছে গোল খেয়ে বড্ড গর্ব হচ্ছে আমাদের তন্ময়ের, বুকটা ভরে গেল আনন্দে।
0: অনেক ধন্যবাদ উশুশি তোমাকে এই লেখাটি পাঠানোর জন্য।
1: একদমই।
0: লেখাটির নাম ছিল হার জিত। সত্যি কে কখন হারছে বা কে কখন জিতছে এটাই সম্পূর্ণ একটা মানসিক ব্যাপার। তুমি যদি মনের দিক থেকে ভাবো যে এই হারটাও আমার কাছে একটা জয়েরই মতন, কারণ এই হারটা থেকে কিছু শিখতে পারলে আমি ভবিষ্যতে জিতবো, তাহলে সেটাই কিন্তু অনেক বড় একটা শিক্ষা তোমার জীবনে হতে পারে। আর এই গল্পটির মধ্যে দিয়ে সেটাই আমরা সত্যি জানলাম যে কিছু কিছু সময় বোধহয় হারতে হয়, নাকি শানি?
1: ওই হারের মধ্যেই

0: কোথাও একটা জিত লুকিয়ে থাকে। তুমি হারতে না জানলে কোনোদিন কিন্তু জিততে পারবে না।
1: মানে ক্লাসে একবার তুমি একটু খারাপ রেজাল্ট না করলে ফার্স্ট হওয়ার আনন্দটা বোধহয় ঠিকঠাক উপভোগ করা যায় না নাকি? কিন্তু এই মুহূর্তে কি ফোন একটা নেওয়া যেতে পারে সায়নী?
0: একদম।
1: বন্ধু কি বলছে শুনেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: আচ্ছা, আপনি যদি একটু রেডিও সেট থেকে দূরে গিয়ে কথা বলেন তাহলে আমাদের শুনতে একটু সুবিধে হয়।
1: না না, কোনোভাবে বোধহয় আমরা ঠিক
0: কানেক্ট করতে পারলাম না। এবং একটা অনুরোধ সকল বন্ধুদের কাছে, যে আপনারা যখন ফোন করবেন রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে ফোন করবেন, নয়তো আপনাদের কথা আপনারা শুনতে পাবেন, আমাদের কথা আমরা শুনতে পাবো, দুজনের কথা কিন্তু আর দুজন শুনতে পাবো না। কিন্তু এই মুহূর্তে আরেকটি চিঠি কিন্তু আমাদের কাছে রয়েছে।
1: একদম।
0: চিঠিটি পাঠিয়েছে শিল্পানন্দী হুগলি থেকে। কৃতিকা তখন নার্সিংহোমে ভর্তি, অক্সিজেনের নল নাকে দেওয়া আছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কদিন আগে, 15 দিন ধরে নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবু কৃতিকা আশা করে বাবার সঙ্গে ডার্বিতে ম্যাচ দেখতে যাবে। ছোট থেকেই কৃতিকা ফুটবল প্রেমী, এটা ওর বাবা মানে সুধীনবাবুর কাছ থেকেই পাওয়া। ফুটবল সুধীনবাবুর প্রাণ। সেদিন ভিজিটিং আওয়ার্সে মেয়ের সঙ্গে সুধীনবাবু দেখা করতে এলে ক্ষীণস্বরে বললেন, বাবা কদিন পরেই ম্যাচ, ময়দান জুড়ে তোড়জোড় চলছে, খেলোয়াড়দের প্র্যাকটিস চলছে জোর কদমে, আমাকে একবার নিয়ে যাবে বাবা? খুব দেখতে ইচ্ছে করছে ওই মাঠ, ওই ফুটবল, গোল দেওয়ার উন্মাদনা। অসহায় বাবা মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, যাবি রে মা, আমরা সবাই যাব। যদিও ডাক্তারবাবু বলেছেন কৃতিকার অবস্থা ভালো নয়, এদিকে নার্সিংহোমের কেবিনের ঘর থেকে ছোট্ট এক ফালি জানালার দিকে চেয়ে কৃতিকা দিন রাতের আসা যাওয়া দেখে, হিসেব করে আর কতদিন বাকি। অবশেষে ম্যাচের দিন এলো, আর মাত্র একদিন পরে ম্যাচ। কিন্তু সকাল থেকে কৃতিকার শরীরটা খুব খারাপ, ডাক্তারবাবু বাড়িতে খবর পাঠালে ওর মা বাবা দুজনেই দেখতে যায়। দেখে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, তবু মুখে একটা হাসি লেগে। কিছুক্ষণ পরেই কৃতিকার পালস রেট আরও ক্ষীণ হয়ে এলো। হাঁপাতে হাঁপাতে বাবার হাত ধরে বলল, বাবা ম্যাচটা দেখতে যেও, আমার হয়তো আর যাওয়া হবে না। এই বলেই কৃতিকা চলে গেল না ফেরার দেশে। পরের দিনেই ম্যাচ। মেয়ের কথা রাখতে সুধীনবাবু ম্যাচ দেখতে যাবেন ঠিক করল। বুকে পাথর চেপে মেয়ের সৎকার সেরে ম্যাচ দেখতে গেল। হাজার উচ্ছ্বসিত দর্শকের আসনে বসেছিলেন তিনি। খেলা চূড়ান্ত পর্বে চলে গেছে, দুই দলই দারুণ খেলছে, কে জিতবে কে হারবে বোঝা যাচ্ছে না, টান টান উত্তেজনা। সুধীনবাবুর মনে পড়ল, মেয়েটাও ঠিক এভাবেই মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল, কিন্তু হেরে গেল। কিছুক্ষণ পরে গোল গোল বলে চিৎকার উঠল। জেতার আনন্দে মাঠে খুশির ঢেউ নেমে এলো। সুধীনবাবুর এত ভিড়ের মাঝে তিনি দেখতে পেলেন, মাঠের মাঝে গায়ে হাতে কাদা মেখে হাতে একটা ফুটবল নিয়ে কৃতিকা আনন্দে চিৎকার করছে, যেন কৃতিকার জীবনের সমস্ত গোল পূর্ণ হয়ে গেছে। এই যে আমাদের মানে কোনো একটি বিষয়ের প্রতি ভালোবাসা, ভালো লাগা, এটাই কিন্তু আমাদের ওই স্পোর্টসম্যান স্পিরিট যেটা বলে সেটা টিকিয়ে রাখা, সেটা ওই সারাটা জীবন ওই স্পিরিটটা নিয়েই কিন্তু এগিয়ে চলা যায়।
1: সত্যি তাই। কিন্তু ওই স্পিরিটের কথা বললে আমার বন্ধুর কথা মনে পড়লো। একটা ছোট্ট একটা ফোন নিয়ে নিই বন্ধুর থেকে, যে কি বলছে বন্ধু দেখা যাক। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না,
0: কোনোভাবে বন্ধুর সঙ্গে সংযোগ স্থাপন করা গেল না।
1: সায়নী, এই মুহূর্তে আমরা তো চিঠি পড়ছি, কিন্তু এবারের জুন মাসের বলতে চাই সেরা পত্রদাতা, তিনিও কিন্তু আমাদের মধ্যে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত।
0: মানে যেটা আমরা বলেছিলাম যে ওই তোমার একটা ফ্রি হিট বোনাস, এটা তো সেকেন্ড হিট বোনাস।
1: একদমই তাই, এবং তার সঙ্গে একটু চট করে পরিচয় করে নিই নাকি?
0: একদম।
1: নমস্কার।
0: আচ্ছা, আমাদের সঙ্গে আজকে আমাদের যুববাণীর

0: বলতে চাই, এর জুন মাসের বলতে চাই, এর যে বন্ধু মানে যার লেখা এইবারে তোমার সেরা সেরা হয়েছে, বেস্ট লেটার রাইটার, সেরা পত্রদাতা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সৌরভ বিশ্বাস।
1: একদমই তাই,
0: তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত। কেমন লাগছে তোমার
1: সৌরভ? প্রথমেই তোমাকে একটু নার্ভাস লাগছে, তুমি একটু চিন্তিত বেশি।
2: ঠিক আছে
1: আচ্ছা আচ্ছা, তো

0: এই তোমার ফ্যান তো অসাইনিও। হ্যাঁ
1: আমি দেখাছো মেসি ফ্যানের জায়গা তুমি আমার ফ্যান পেয়ে গেছো দেখো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, না না সৌরভ, তোমাদের তোমার লেখাটি এই মাসে সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছে, এবং হয় না যে কিছু লেখা
1: মন ছুঁয়ে যায়,
0: মন ছুঁয়ে যায় এবং অন্য অন্য লেখার থেকে একটু এগিয়ে থাকে, তোমার লেখাটি এই মাসে আমাদের সেরকমই লেগেছে। আমি চাইবো এবং আমরা চাইবো বলা ভালো যে তুমি তোমার লেখাটি আমাদের শ্রোতাদের জন্য তুমি পড়ে শোনাও।
2: আমার লেখার শিরোনাম সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল মানেই আমার কাছে শুধু একটি খেলা নয়, এক টুকরো শৈশব। বিকেলের পড়া শেষ করে পাড়ার মাঠে ছুটে যাওয়া, দুটো ইট রেখে গোলপোস্ট বানানো, আর সূর্য ডুবে যাওয়ার পরও আর পাঁচ মিনিট বলে খেলা চালিয়ে যাওয়া, এসব স্মৃতি আজও মনকে ভিজিয়ে দেয়। একটা সময় ছিল যখন ডার্বি ম্যাচের দিন গোটা বাংলা যেন দু ভাগে ভাগ হয়ে যেত, কেউ মোহনবাগান কেউ ইস্টবেঙ্গল। চায়ের দোকানে, বাসে, ট্রামে, অফিসে সবখানেই ফুটবল নিয়ে তর্ক। সেই তর্কে রাগ ছিল, অভিমান ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল ভালোবাসা। রেডিওর ধারাভাষ্যে গোলের খবর শুনে যে উন্মাদনা তৈরি হতো, আজকের এই দ্রুতগতির পৃথিবীতেও তার তুলনা খুঁজে পাওয়া কঠিন। বিশ্বকাপের সময় ফুটবলটা আরও বেশি করে বাঙালির ঘরে ঢুকে পড়ে। রাত জেগে খেলা দেখা, ছাদের উপর প্রিয় দেশের পতাকা ওড়ানো, বন্ধুদের সাথে ভবিষ্যৎবাণী করা, এসব যেন এক অলিখিত উৎসব। মারাদোনা, মেসি, নেইমার কিংবা রোনাল্ডো, তারা শুধুমাত্র ফুটবলার নন, বাঙালির আবেগেরও একটা অংশ। আজ হয়তো মাঠের বদলে মোবাইলের স্ক্রিন বেড়েছে, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা কমেনি। এখনও কোনো ছোট্ট ছেলে কাদামাখা মাঠে বল নিয়ে দৌড়ালে মনে হয় বাংলার ফুটবল প্রেম বেঁচে আছে, বেঁচে থাকবে। কারণ ফুটবল আমাদের কাছে শুধু জয় পরাজয়ের হিসেব নয়, এটি স্মৃতির অ্যালবাম, আবেগের ভাষা এবং প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলা এক অদৃশ্য বন্ধন। তাই বারবার মনে হয় সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
1: তাহলে একটা জোরে হাততালি হয়ে যাক। এই যে মানে এত সুন্দর করে ও ওর মানে কথাগুলোকে লিখেছে, তো আমার বেশ ভালো লাগলো যে নস্টালজিয়া যে ব্যাপারটা ওর লেখায় একদম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
0: আচ্ছা সৌরভ, তুমি মানে তোমার
1: আচ্ছা এই যে সৌরভকে সৌরভ বলে সম্বোধন করছে,
0: সৌরভ স্কয়ার নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, এইটা বেশ কিন্তু আজকে একটা আরো বোনাস,
0: আরো বোনাস,
2: এটা থার্ড বোনাস
1: একদম।
0: সৌরভ, ফুটবল নিয়ে তোমার ছোটবেলার কোনো এরকম মেমোরিজ কি মনে পড়ে?
2: হ্যাঁ আছে, মানে আমার 2014 মানে ক্লাস 8 থেকে আমার হোস্টেল লাইফ শুরু হয়।
0: আচ্ছা,
2: তো হোস্টেলে ফুটবল খেলার মজা একটা সম্পূর্ণ কিন্তু আলাদা, মানে শেষ ক্লাস হওয়ার পরে ক্লাস থেকে এসে কোনো রকমের ড্রেস চেঞ্জ করে
0: একদম
2: ওই যে মাঠে গিয়ে খেলা, আর আরো যদি বর্ষাকালে বৃষ্টি হয় তাহলে তো আর বলার কোনো কথাই নেই। কারণ বর্ষাকালে ফুটবল খেলার সব থেকে যেটা বিশেষত্ব বা মজা, যে কে কত ভালো খেললো না, কে কতবার আছাড় খেললো,
1: এটাই হচ্ছে, হাত পা কাটলো,
2: এটা হচ্ছে এক নম্বর। আর দু নম্বর হচ্ছে মানে ফুটবল খেলতে যাওয়ার সময় সবাইকে চেনা যায় কে কোনটা, কিন্তু খেলার পরে আর বোঝা যায় না যে কে কোনটা।
0: এবং সবথেকে বড় কথা, বাড়ি ফেরার এবং মায়ের বকুনি খাওয়ার আর কোনো ভয় থাকে না।
2: আমি যেহেতু মায়ের বকুনিটা খাইনি কারণ আমি হোস্টেল লাইফ কাটিয়েছি,
0: ওইটাই বলছি।
1: যখন তুমি বাড়িতে থাকতে সেই সময় মায়ের বকুনি, সেই সময় অতটা হয়নি, কম হয়েছে।
2: কিন্তু হোস্টেল লাইফে যেটা হচ্ছে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট বকুনি খেয়েছি সবাই, কারণ ওই যে খেলার পরে হচ্ছে পুকুরে গিয়ে সবাই অনেকক্ষণ স্নান করত, তো এটা হচ্ছে একটা মজার বিষয় ছিল। এগুলো
1: কিন্তু সুন্দর একটা ফুটবল লাইফ কাটিয়েছে।
0: হোস্টেল সুপারের কথা বললে যে তার একটু বকা খেতে হয়, কিন্তু আমি নিজের জীবনেও হোস্টেল লাইফ কাটিয়েছি এবং আমি দেখেছি যে ওই আনন্দে হোস্টেল সুপারও খেলতে লেগেছেন আমাদের সঙ্গে মাঠে, তিনিও পুকুরে স্নান করছেন, এরকমও হয়েছে।
1: আচ্ছা এরকম কি তোমার সঙ্গে হয়েছে কখনো?
2: হ্যাঁ, আমাদের যে হোস্টেল সুপার ছিলেন, অ্যাকচুয়ালি উনি হচ্ছে আমাদের স্কুলে যখন টুর্নামেন্ট হতো উনি হচ্ছে ঠান্ডা লেগে যাবে।
1: আচ্ছা তুমি এমনিতে কি করো?
2: এমনিতে আমি এখন একটা কোম্পানিতে জব করছি এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আমার প্যাশন হচ্ছে তবলা বাজানো।
1: হ্যাঁ এটা আমি দেখেছি। হ্যাঁ, ও যখন আর কি ওর একটা ছবি ছিল সেখানে আমি দেখলাম বেশ তবলা নিয়ে সুন্দর করে বসে আছে।
0: ও তুমি প্রোফাইল স্টক করে ফেলেছো শায়নি?
1: প্রোফাইল কেন স্টক করব, WhatsApp এ ডিপি দেখা যায়।
0: আচ্ছা আচ্ছা, বাহ ভীষণ ভালো ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আরেক বন্ধু মানে আমাদের ফোনে, ওই যে তোমাদের বললাম একটু আগে 03322131342 তে তোমরা ফোন করতে পারো, তোমরা অবশ্যই ফোন করে ফেলেছো। দেখা যাক কি বলছো তোমরা। কে আছে আমাদের সঙ্গে ফোনে? নমস্কার, কে বলছেন?

0: কোনোভাবে বোধহয় আবারও সংযোগ স্থাপন করা গেল না।
1: ঠিক আছে, আমাদের আরেক বন্ধু তো রয়েছে স্টুডিওতে।
0: আসলে শায়নী এখন হোয়াটসঅ্যাপে ডিপি দেখতে ব্যস্ত না, ওই জন্য এখন ফোন লাগছে না ঠিকঠাক।
1: তুমি আমার সাংসারিক অশান্তিটা বাঁকাবে।
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা বেশ কেন বললাম, তুমি এই কথাটা বলার পর। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে আসি। যে এই যে ওয়ার্ল্ড কাপ চলছে, এবং যেটা তোমাকে প্রথমেই বলছিলাম শায়নী, যে আমি চাই বা আমরা চাই যে এমন কোনো চেয়েছি যে এমন কোনো চিঠি পেতে যারা ওই পুরনো কলকাতা, পুরনো বাংলার যে ফুটবল খেলার ঐতিহ্য সেটা নিয়ে একটু কথা বলুক। কিন্তু সেরকম দুর্ভাগ্যবশত আমরা কোনো লেখা তেমন পাইনি। তোমাকে একটা ছোট্ট ঘটনার কথা বলতে ভীষণ ইচ্ছে করছে। সেটা হচ্ছে 1911 সালে, জানো, 1911 সালের 29শে জুলাইয়ের ঘটনা। এই মাসে আমরা জুন মাসে কথা বলছি, কিন্তু জুলাই মাস মানে পরের মাসে 29 তারিখ মোহনবাগান ডে কেন বলা হয় জানো?
1: কেন?
0: আসলে 1911 সালের 29শে জুলাই এই দিনটিতে মোহনবাগান টিম আর কি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে ফুটবল ম্যাচ কিন্তু জিতেছিল। ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে এই খেলাটি ছিল, এবং সেটি ওই যে বললাম যে স্বাধীনতার পাওয়ার একটা অঙ্গ হিসেবেও কিন্তু এই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন 1911 সালে যেই খেলাটি আয়োজন করেছিল সেখানে কিন্তু মোহনবাগান জিতেছিল। এবং সেই দিনটিতে ইতিহাস বলে, ইতিহাসের পাতা যদি তুমি উল্টাও দেখা যাবে যে এই দিনটিতে কলকাতার এবং কলকাতার বাইরের মানুষজন সবাই কলকাতার শহরে মানে জমায়েত করেছিল, এই কারণে শুধু ওই দিন মানে ওই খেলাটা দেখার জন্য, ম্যাচটা দেখার জন্য, যে কীভাবে মোহনবাগান গোল করে এবং বাঘা বাঘা সব প্লেয়াররা মানে তারপর আবার খালি পায় তারা খেলছে, বুঝতে পারছো? সেই সময় বাংলার অবস্থা মানে কোনো রকম সেরকম ইনস্ট্রুমেন্ট নেই বা সেরকম খেলার সামগ্রী নেই, কিন্তু সেই মনের জোর আছে, সেই দৃঢ়তা আছে, সেই আমি খেলতে পারবো বা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য ফুটবলকে বাজবো, সেইটা ছিল। তো সেই একটা ঘটনা কিন্তু বাঙালিদের মনে, অবশ্যই ভারতীয়দের মনে 1911 সালের 29শে জুলাই চিরজীবন মনে থাকবে।
1: একদম। আচ্ছা, এই যে তুমি এতক্ষণ মোহনবাগান নিয়ে কথা বললে, আমি সৌরভের কাছে জানতে চাইবো, আমার পাশের সৌরভ নয়, আমাদের অতিথি সৌরভ, সামনের সৌরভ, এখন তো ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপ কি দেখা হচ্ছে?
2: কালকের ম্যাচটা দেখেছিলাম।
1: আচ্ছা,
2: ইয়ে মেসি যেদিন অ্যাক্টিভ করেছিল ওইদিন ম্যাচ
1: দেখেছিলাম। এই তো মানে আরেকজন মেসি ফ্যান চলে এলো।
2: অ্যাকচুয়ালি মেসিরই ফ্যান।
1: মানে
0: মেসি ফ্যান না হয়ে,
1: তার মানে তোমার কাছে সেরা সেরা হচ্ছে মেসি? একদম, আর কোনো কোনো ডিবেট নেই,
2: কোনো প্রশ্নই উঠবে
0: না। ঠিক।
1: এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে যদি তুমি কিছু বলো। হ্যাঁ,
0: মোহন কোনটা তোমার
2: মোহনবাগান?
1: মোহনবাগানের মেসি যখন মিলেমিশে একাকার হয়ে গেছে,
0: মমা করছে
1: এবং সৌরভের গন্ধেও মমা করছে
0: চারিদিকটা। কিন্তু এই মুহূর্তে, এই মুহূর্তে শায়নী আমাদের আরেক বন্ধু স্বপ্নময়, স্বপ্নময় চক্রবর্তী কি বলছে ওয়ার্ল্ড কাপ ফিবার নিয়ে, সেটা একটু শুনে নেওয়া যাক নাকি?
1: একদম। তাহলে চলো শুনে আসি স্বপ্নময় কি বলছে।
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: বিশ্বকাপ গ্রুপ পর্বে শায়নে এসে কিন্তু আমরা উপস্থিত, এবং আজ কিন্তু রয়েছে ছয় ছয়খানা ইম্পর্টেন্ট ম্যাচ। প্রথমেই চলে আসি গ্রুপ বির লড়াই। গ্রুপ বিতে মুখোমুখি হতে চলেছে সুইজারল্যান্ড বনাম কানাডা। সুইজারল্যান্ড এবং কানাডা দুটো দলই কিন্তু এখনও অবধি নকআউটের লড়াইয়ে রয়েছে, এবং সুইসদের যদি ভরসা দেখো তাহলে সেক্ষেত্রে গ্রানিট জাকা এবং ক্রিলেম বোলোরা রয়েছে। অপরদিকে কানাডা দলের আক্রমণের নেতৃত্বে কিন্তু রয়েছেন জোনাথন ডেভিড এবং আলফোনসো ডেভিস। কানাডা মিডফিল্ডার ইসমাইল কোনোর গুরুতর চোট রয়েছে, সুতরাং সেটা কিন্তু দলের জন্য একটা বিশাল বড় ধাক্কা। যদি হেড টু হেড দেখি, সুইজারল্যান্ডের অভিজ্ঞতা অনেক বেশি বিশ্বকাপে। এই দুই দল এর আগে মুখোমুখি কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়েছে, তবে কানাডা তাদের আগের ম্যাচে কাতারকে 6-0 হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের অন্যতম বড় জয় পেয়েছে, সুতরাং কানাডা কিন্তু তাদের আত্মবিশ্বাসে তুঙ্গে থাকবে। তবে সুইজারল্যান্ড দলটাকে যদি দেখো, সুইজারল্যান্ড দলটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স, বিশেষ করে গ্রানিট জাকার মতো প্লেয়ার তাদের দলে উপস্থিত হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু সুইজারল্যান্ডের দিকে সামান্য পাল্লাটা কিন্তু ভারী থাকবে। অপরদিকে একই সময় অনুষ্ঠিত হবে বসনিয়া হার্জেগোভিনা বনাম কাতার। দুটো দলই কিন্তু মাত্র পয়েন্ট নিয়ে তাদের গ্রুপে রয়েছে, এবং এটি কার্যত নকআউট। যে দল জিতবে তারাই কিন্তু রাউন্ড অফ 32

0: নিজেদের জায়গা করে নেবে। বসনিয়া দলে 18 জেকো রয়েছে এবং তিনি কিন্তু দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে চলেছেন। অপরদিকে কাতারে আক্রমণের নজরে কিন্তু থাকবে আহমেদ আল এদিনের দিকে। কাতার দলে হুমম আহমেদ এবং আসিম মদিবও আগের ম্যাচে কিন্তু লাল কার্ড দেখেছে, সুতরাং দল নির্বাচন তাদের কোচের জন্য কিছুটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে উঠবে এবং বসনিয়া এক্ষেত্রে সামান্য এগিয়ে থাকবে। এরপরে চলে আসি গ্রুপ সিতে। গ্রুপ সিতে কিন্তু আজ রাতে আরও একটি ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, স্কটল্যান্ড বনাম ব্রাজিল। ব্রাজিল টুর্নামেন্টটা খুব স্লো শুরু করেছে, প্রথম ম্যাচ তারা কিন্তু ড্র করে মরক্কোর বিপক্ষে, তবে হাইতির বিপক্ষে কিন্তু ব্রাজিলকে তাদের চেনা ছন্দে দেখা গিয়েছে। এবং যদি তোমরা দেখো ব্রাজিল দলে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো এরা ছাড়াও কিন্তু ব্রাজিল দলে কিন্তু আজকে প্রথমবারের জন্য হয়তো আমরা মাঠে নামতে দেখতে পাবো নেইমারকে। এবং ডেফিনেটলি ব্রাজিল দলের সুখবর এটাই যে নেইমার দলে ফিরছে, তবে রাফিনা লাস্ট ম্যাচে কিন্তু হ্যামস্ট্রিং নিয়ে কিছুটা সমস্যায় পড়েছিলেন, যে কারণে কিন্তু তিনি অনুপস্থিত থাকবেন। যদি হেড টু হেড দেখি ব্রাজিল কিন্তু স্পষ্টভাবে এগিয়ে, এবং বিশ্বকাপে এই দুই দলের শেষ সাক্ষাৎ 1998 সালে, যেখানে ব্রাজিল কিন্তু 2-1 গোলে জিতেছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্কটল্যান্ড 1990 এর পর প্রথমবার বিশ্বকাপ নকআউট পর্বে যাওয়ার কিন্তু একটা পরিস্থিতি তাদের সামনে তৈরি হয়েছে, তবে চ্যালেঞ্জটা কিন্তু তাদের সামনে কঠিন, কেননা তাদের সামনে রয়েছে কিন্তু ব্রাজিল। তবে কার্লো আনচেলত্তি দেখার বিষয় রাফিনার জায়গায় এন্ড্রিককে ব্যবহার করেন কিনা, কেননা এখন অবধি এন্ড্রিক কিন্তু সেভাবে ব্যবহৃত নয় এই বিশ্বকাপে, সুতরাং পাল্লা ভারী নিঃসন্দেহে ব্রাজিলের দিকে। একই সময় থাকবে মরক্কো বনাম হাইতি। মরক্কোর হয়ে নজরে থাকবে কিন্তু আশরাফ হাকিমি এবং ইসমাইল সাইবারি। হাইতির জন্য দায়িত্ব নেবে ডুকান্স নজোন, যিনি এর আগে আইএসএলে কিন্তু খেলে গিয়েছেন, এবং বিশ্বকাপে মরক্কো কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে, সুতরাং পাল্লা কিন্তু ভারী থাকবে মরক্কোর দিকেই। এবং সবশেষে গ্রুপে, গ্রুপেতে দুটো ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে আজকে, একদিকে চেকোস্লোভাকিয়া বনাম মেক্সিকো এবং অপরদিকে দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া। মেক্সিকো ইতিমধ্যে গ্রুপ শীর্ষে গিয়ে নকআউট নিশ্চিত করেছে, অপরদিকে দক্ষিণ কোরিয়া কিন্তু দ্বিতীয় স্থানটা ধরে রাখতে চাইবে, সুতরাং টানটান উত্তেজনাময় ম্যাচ কিন্তু আজকে রয়েছে। এবং এই ম্যাচ থেকেই কিন্তু ডিসাইড হবে যে কে চলে যাবে রাউন্ড অফ 32-তে, সুতরাং চোখ রাখো তুমি, চোখ রাখবো আমরা। এবার চলে আসি আজকের ম্যাচগুলো নিয়ে। হ্যাঁ, আজকের ম্যাচগুলো, এই ম্যাচগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং প্রথমেই আসি পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ। উজবেকিস্তান এশিয়ান টিম, তবে পর্তুগাল কিন্তু তাদের 5-0 গোলে হারিয়ে দিয়েছে। এবং যদি তোমরা দেখো পর্তুগাল দলে কিন্তু যে মেন প্লেয়ার, তিনি কিন্তু ডেফিনেটলি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যিনি জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে 6টি আলাদা আসরে গোল করার প্রথম ফুটবলার হিসেবে নতুন রেকর্ড করেছেন। এছাড়া রাফায়েল নিয়াও এবং নুনো মেন্ডেস, তারাও কিন্তু গোলের খাতায় নাম লিখিয়েছে, সুতরাং পর্তুগালের জন্য এই বড় জয় নিঃসন্দেহে তাদের একটা অক্সিজেন যোগাবে। তবে পর্তুগালকে কিন্তু আরও সচেতন হতে হবে, কেননা উজবেকিস্তান সহজ প্রতিপক্ষ ছিল, কিন্তু রাউন্ড অফ 32-তে তাদের সামনে কিন্তু কঠিন প্রতিপক্ষ আসতে চলেছে, এবং সেক্ষেত্রে মিডফিল্ড এবং আক্রমণ ভাগ এই দুটোর মধ্যে কিন্তু লিঙ্ক আপ প্লে এখনও আমরা সেভাবে দেখতে পাইনি, সুতরাং পর্তুগালকে কিন্তু এই জায়গাটাতে আরেকটু বেটার করতে হবে। এরপর গ্রুপ এলে ইংল্যান্ড ও ঘানার ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়েছে, এবং ইংল্যান্ড দলে যদি দেখো তারা বলের দখল বেশি দেখেও কিন্তু পেনিট্রেটিভ জোনে গিয়ে কোথাও যেন খেলটা হারিয়ে ফেলছিল, এবং যেই কারণে কিন্তু তারা গোল করতে সক্ষম হয়নি। এবং হ্যারি কেন যে গোলটি মিস করেছেন তা হয়তো তিনি বারবার দেখতে চাইবেন। অন্য ম্যাচে ক্রোয়েশিয়া নিজেদের টুর্নামেন্ট বাঁচিয়ে রাখার লড়াইয়ে পানামাকে 1-0 গোলে হারিয়েছে, এবং প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ক্রোয়েশিয়াকে কিন্তু একটা অক্সিজেন যোগাবে। পানামার জন্য পরিস্থিতি দিন দিন কিন্তু কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এবং রিসেন্ট একটা ম্যাচ কলম্বিয়া বনাম ডিআর কঙ্গো, এবং কলম্বিয়া কিন্তু 1-0 গোলে ম্যাচটিতে এগিয়ে গেছে, এবং কলম্বিয়ার হয়ে কিন্তু গোল করেছেন মুনস। সুতরাং বিশ্বকাপের লড়াই কিন্তু জমে উঠেছে রাউন্ড অফ 32-তে যাওয়ার লড়াই। আমি সবসময় এখানেই শেষ করছি, তোমরা চোখ রাখো বিশ্বকাপে, ফিরিয়ে দেব স্টুডিওয়।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। ফুটবল জ্বরে কাঁপতে থাকো, স্বপ্নময় যেটা বললো সেটাই কিন্তু আমাদের কথা, যে ওয়ার্ল্ড কাপের একটি মরশুম চলছে, বিশ্বকাপের ফাইনালের একটা ম্যাচ চলছে প্রত্যেক ইয়েতেই, তো সেই

0: খানি তোমরাও কিন্তু একদম উত্তেজনায় ভরপুর,
1: একদম তাই প্রত্যেকদিন খেলা দেখতে থাকো, খেলায় থাকো, খেলায় মেতে থাকো,
0: এবং খেলা নিয়ে আরো আপডেট পেতে যুবমানের কিছু বিশেষ অনুষ্ঠান হয় সেগুলো শুনতে থাকো।
1: হ্যাঁ, এবং প্রত্যেকদিন কিন্তু এই খেলার মৌসুমে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের কিন্তু আপডেট নিয়ে থাকছে যুবমানের বন্ধুরা, সেটাও কিন্তু শুনতে ভুলো না। তবে সময়ের কাঁটা বলছে যে এবার আমাদের টাটা বলার পালা, আর আমাদের আজকে তোমার সঙ্গে ছিলাম আমি তোমার যুবমানির বন্ধু সায়নী, এবং ছিল সৌরভ, আর ছিল আমাদের আজকের বেস্ট লেটার রাইটার সেরা পত্রদাতা আরেক সৌরভ, সৌরভ বিশ্বাস। ও কিন্তু অনেক দূর থেকে এসেছে জানো,
0: সুদূর
1: সুন্দরবন থেকে। হ্যাঁ, তো ওকেও অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য।
0: একদম একদম। এবং সৌরভ কেমন লাগলো আজকে আমাদের সঙ্গে আড্ডা?
2: এটা আমার জীবনের মানে প্রথম একটা কিছু ঘটলো, তো এটা একটা অন্য একটা অভিজ্ঞতা, এটা মানে ভাষায় আমি বলে বোঝাতে পারবো না।
0: বেশ বেশ, তাহলে সৌরভের মতো তোমরাও কিন্তু পরের মাসে আবার চলে আসতে পারো বলতে চায়ের আড্ডায়। কি করতে হবে? ওই যে চিঠি লিখে ফেলতে হবে বলতে চায়ের বিষয়ে, যখনই দেখবে যুববাণী পোস্টার পোস্ট হয়েছে আমাদের ফেসবুক পেজে, বা বলতে চায়ের কোনো অনুষ্ঠানের প্রোমো আমাদের অনুষ্ঠানগুলোতে বাজছে, সেই বিষয় নিয়ে কিছু লেখা থাকলে চটপট পাঠিয়ে দাও যুববাণী কলকাতার ইমেল আইডিতে jubobanikolkata@gmail.com-এ। এবং আকাশবাণীর আমাদের যে ঠিকানা সেখানেও তোমরা পাঠাতে পারো তোমাদের চিঠি। কিন্তু আজকে কি একটু টাটা বাই বাই বলার সময় চলে এসেছে?
1: একদম।
0: শানি আমাদের তাকিয়ে আছে, এই এবার থামো, এবার যেতে হবে আমাদের।
1: তাই এই মুহূর্তে এই ফুটবলের মৌসুমে তোমার জন্য মান্নাদের কণ্ঠে সেই কালজয়ী গান,
0: এবং সেই গানটা শুনতে থাকো। এবং কাল কিন্তু আগামীকাল কিন্তু চলে আসছে সুভাষিস এবং মেঘবালিকা ঐতিহ্যের অনুষ্ঠান, যেখানে কথা হবে রং রীতি নিয়ে। তাহলে শুনতে থাকো যুববাণী এবং ভালো থেকো।

পড়া কত পা, এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বড় সা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন শ্যামাসঙ্গীত মধুরা ভট্টাচার্যের কণ্ঠে। প্রথম গানের গীতিকার শঙ্কর প্রসাদ চক্রবর্তী।

শ্যামাসঙ্গীত শুনলেন মধুরা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্জে। আকাশবাণী কলকাতা এখন লোকগীতি শুনবেন চৈতালি রায়ের কণ্ঠে।

চৈতালী রায়ের কণ্ঠে শুনলেন প্রচলিত লোকগীতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন গ্রামীণ সংবাদ। আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। আজ ও আগামীকাল দুদিন ধরে মোট 10 ঘণ্টাই আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টার আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেবেন। আলোচনার সূচনা করেছেন আজ তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা। এরপর বিজেপির ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। দিনের আলোচনায় বিজেপির সজল ঘোষ, তরুণ জ্যোতি তিওয়ারি, ডক্টর বিজন মুখোপাধ্যায়, রাজেশ কুমার, বিল্লেশ্বর সিনহা, তাপস চন্দ্র রায় সহ একাধিক বিধায়ক অংশ নেবেন। তৃণমূলের পক্ষ থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ দাস, কানাইলাল আগরওয়াল বক্তব্য রাখবেন। এওয়াইজেইউপির পক্ষ থেকে হুমায়ুন কবির এবং কংগ্রেসের পক্ষে মহতাব শেখ আলোচনায় অংশ নেবেন। দিনের শেষের দিকে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য 20 মিনিট সময় বরাদ্দ রয়েছে। গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্তের পেশ করা 4,38,000 কোটি টাকার বাজেট নিয়ে আজ শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাকযুদ্ধের সম্ভাবনা রয়েছে। রাজ্যে চলতি বাজেটে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে 100 শয্যার অত্যাধুনিক হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ ঘোষণার পর বিড়ি মহল্লায় খুশির আমেজ। এই সিদ্ধান্তের ফলে জেলার স্বাস্থ্য পরিকাঠামোয় এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন জেলাবাসী। উল্লেখ্য, এই জেলার ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি

0: জঙ্গিপুরের প্রায় 10 লক্ষ বিড়ি শ্রমিকের 80% মহিলা। বিড়ি, তামাক ও ধুলো থেকে শ্বাসকষ্ট, ফুসফুসের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এদের মধ্যে অনেকেই। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় রাজ্যে প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। জমিতে কাজ করার সময় মালদায় বাজপুরে জাহাঙ্গীর মিয়া এবং শালেক মিয়া নামে দুজনের মৃত্যুর খবর মিলেছে। আগেই জানানো হয়েছে ওই জেলারই পাটদেউনাপুর ঘাট থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান যাওয়ার পথে মাঝগঙ্গায় যাত্রী বোঝাই নৌকায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয় 4 জনের। অন্যদিকে পুরুলিয়ায় বাজপুরে মৃত্যু হয়েছে 2 জনের, জখম হয়েছেন 10 জন। কোচবিহারেও বজ্রাঘাতে 2 জন প্রাণ হারান। শীতলকুচির সাটিমারি এলাকায় বৃষ্টি চলাকালীন গরু আনতে এক মহিলা মাঠে গিয়ে বজ্রাহত হন। সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন 4 জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা এদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন। 2018 সালের 13ই মে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাখালীতে সিপিআইএম কর্মী দম্পতি দেবুদাস ও উষা দাসকে তাদের বাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় গতরাতে অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে সিট ও সুন্দরবন পুলিশ জেলার যৌথ অভিযানে ধৃত অভিযুক্তদের মধ্যে কয়েকজন তৃণমূল নেতাকর্মী রয়েছে। আজ তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, 2018-র ওই ঘটনার পর দম্পতির ছেলে দীপঙ্কর দাস 12 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তখন পুলিশ 9 জনকে গ্রেপ্তার করলেও তাদের কারো নামই অভিযোগপত্রে ছিল না বলে জানা যায়। হুগলিতে কাজ করার সময় বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের লালগোলার এক পরিযায়ী শ্রমিকের। আলাউদ্দিন শেখ নামে ওই যুবকের বাড়ি লালগোলা থানার মল্লিকপুরে। আজ তার দেহ গ্রামে ফিরছে। আজ গঙ্গা পুজো, গঙ্গা দশহরা পুণ্যতিথিতে সকাল থেকেই অনেক পুণ্যার্থী পবিত্র গঙ্গা স্নান করছেন। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের অযোধ্যায় আজ দশহরা উপলক্ষে মনসা পুজোর আয়োজন করা হয়েছে। শুরু হয়েছে দশহরা মেলারও। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জায়গাগুলিতে এবং একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু জায়গায়। একই সঙ্গে জানানো হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গার উপর দিয়েও ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে শ্রীভবন, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আজকের এই অনুষ্ঠানটাকে একেবারেই সেইভাবে না, খুব যে তথ্য দেব আপনাদের কাছে বা বিশেষ কোনো কথা বলবো তা নয়, আজকে একটু গল্প করব আমরা। আর এই গল্পর সঙ্গী নিশ্চয়ই এই রেডিওর ওপারে যে মা বোনেরা রয়েছেন তারা নিশ্চয়ই আজকে হবেন বলে আমার মনে হচ্ছে, কারণ আজকের অনুষ্ঠানটা আপনাদের ফেলে আসা দিন এবং এখনকার দিন, এই নিয়েই কথা বলবো আমরা। কথা বলবো গ্রামের একাল এবং সেকাল, এই বিষয় নিয়ে, গ্রাম বাংলার একাল ও সেকাল। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন একজন স্বাধীন উদ্যোগপতি নাসিম মর্তুজা। এবং নাসিমকে আমার এই আড্ডাই বলি, আজকে আড্ডায় নিয়ে আসার কারণ হচ্ছে নাসিমের জীবনের একটা বেশ বড় অংশ কেটেছে গ্রামে, ছোটবেলাটা কেটেছে গ্রামে। এবং বর্তমানে কাজের সূত্রে নাসিম কলকাতায় রয়েছে, কিন্তু সেই গ্রামের নিবিড় যোগটা কিন্তু রয়েই গেছে কোথাও। তাহলে ওর চোখে আমরা একটু আজকে

0: দেখবো কিরকম রদ বদল গ্রামে নাসিম দেখেছে, এবং সেটা হয়তো কোথাও কোথাও আপনার আমার অনুভূতির সঙ্গেও মিশে যাবে, তাই তো নাসিম? না
1: একদম একদম।
0: হ্যাঁ, প্রথমেই নাসিমকে আমরা আজকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: এবং কথা বলছি যে বিষয়টা নিয়ে, আমিও মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা একেবারে, যে কি সুন্দর আমাদের একটা খোলা মাঠ ছিল, বিকেলবেলা 4টে বাজলেই একেবারে একটা হিড়িক থাকতো কখন যাব মাঠে, গিয়ে কানামাছি খেলবো, দৌড়োদৌড়ি করবো, লুকোচুরি খেলবো, এই সব কথা আজকের অনুষ্ঠান করার সময়ই না মনে পড়ে যাচ্ছে। আর তার সাথে তো গাছে উঠে ফল চুরি করা তো রয়েইছে। তোমার সঙ্গে প্রথমেই যেটা আমি জানতে চাইবো, যে এই যে তোমার ছোটবেলাটা কেটেছে গ্রামে, তাই তো? তো সেই যে গ্রাম, তুমি সেই ছোটবেলার গ্রামটা যেরকম দেখেছো সেই গ্রাম, আর আজকে যখন মা বাবার কাছে যাচ্ছ সেই সময়, এই এখনকার যে বদলটা, সেটা তোমার আপাত দৃষ্টিতে কেমন লাগছে একটু বলো।
2: দেখো, ছোটবেলায় গ্রাম যেটা আমরা ছিলাম সেটা মানে নির্মল আকাশ, চারিদিকে সবুজ ধান ক্ষেত, গাছপালা, মানে প্রকৃতিটা ছিল যেন একটা কোমল মধুর একটা মানে আলাদাই ফিলিংস। এখন যখন যাচ্ছি সেখানে আছে গাছপালা, আছে সবুজ ধান ক্ষেত আছে, কিন্তু কোথাও যেন একটু হালকা হয়ে গেছে। তখন যেটা ছিল
0: সবুজের রংটা ফিকে
2: ফিকে হয়ে গেছে।
0: ঠিক,
2: তো আমরা যেটা মানে বলি গ্রাম মানে মনে হয় না আম কাঁঠালের বড় বড় গাছ, বাঁশ ছাড়, এগুলো থাকলে যেমন সবুজটাও চোখে আরাম দেয়, এবং তখনকার যে অক্সিজেন সেটাও মনে হয় যেন একদম দূষণমুক্ত।
0: ঠিক,
2: আমরা যে শহরে আছি এখন তো মনে হয় যে দূষণে চারিদিকে এই গাছপালা কোথায়, তখন এখন যান বাহন আওয়াজ চারিদিকে এইসবের জন্য মনে হচ্ছে মানে একটা পরিবেশ দূষণে আমরা বাস করছি, কিন্তু গ্রামে সেই নির্মল জিনিসটা আগে তো প্রচুর ফিল করতাম, অনুভব করতাম, এখন এটা কমেছে, কিন্তু তাহলেও গ্রামের থেকে শহরের একটু তো আলাদা পার্থক্য আছে। এখন ছোটবেলায় আমরা মাঠে ঘাটে এখানে ওখানে চড়ে বেড়াতাম, আর আমাদের নিজেদেরই পুকুর ছিল, পুকুরের চান করা, মাছ ধরা, আমরা তো ছোট হাঁড়ির মধ্যে মা কাপড়ের মধ্যে একটা ফুটো করে কাপড়টা দিয়ে হাঁড়িটা বেঁধে দিত, একটা ফুটো করে আমরা ওর ভেতরে একটুখানি আটা ফাটা দিয়ে একটা পুকুরের এক কোনায় যেখানে ছোট ছোট গাছগুলো থাকে সেখানে ঢুকিয়ে দিতাম, আর একটু পরে যখন দেখতাম ওর মধ্যে ছোট ছোট অনেক মাছ ঢুকে গেছে, সেইগুলো নিয়ে এসে মাকে দেওয়া, মা যে সেগুলো একটু ভেজে খাওয়ানো, এটা এটার মজা এখন মানে এখনকার ছেলেমেয়েরা ওটা বুঝতে পারবে না।
0: আর তারপরে একটা কথা ভাবো, এই যে বর্ষাকাল, খাল বিল ডুবে গেছে একেবারে, কোথার থেকে একেবারে বাড়ির উঠোনে কই মাছ চলে আসলো,
2: লাফাচ্ছে,
0: ভয় করতো ধরতে, কিন্তু তবু তার একটা আলাদাই মজা ছিল, এবং সেই মানে কই মাছ রান্না করে খেতে হবে, এ তো একটা অনাবিল আনন্দ, তাই না?
2: আনন্দ মানে আবার নিজেরাই আমরা কত নিজেদের বাগানে কত চাষ করেছি, টমেটো লাগিয়েছি, বেগুন লাগিয়েছি, মানে গাছ থেকে তুলে নিয়ে এসে মাকে দিয়ে সেটা রান্না করে খাওয়া, তার মধ্যে আলাদাই তৃপ্তি।
0: গ্রামে তো এখনো যাচ্ছ, কিন্তু সেই যে ছোটবেলায় রূপটা তুমি দেখেছো সেটা কি পুরোটা এখন পাও, না কোথায় বদলটা হলো একটু যদি বলো?
2: না, পাই না গো। গ্রামে যে এখন মা বাবারা আছে, কাকু জেঠিমা, যাদের মানে দাদা বৌদি ছেলেমেয়েরা যারা আছে দেখছি, তারা কিন্তু এখন ওই টাটকা খাবারটা খুব একটা ওরা উপভোগ করে না। এখন একটু কিছু হলে বায়না ধরে, একটু অর্ডার দিয়ে দাও, এখন যেমন বাজার থেকে নিয়ে আসা জিনিস বার্গার পিৎজা এখন ওখানেও খুব চল হয়ে গেছে,
0: চাউমিন
2: এগ রোল তো আছে। তখন কিন্তু সন্ধেবেলায় মা নিজের হাতে যেটা ভেজে দিত, ওই যে গাছের বেগুনটা নিয়ে এসে বেগুনই ভেজে খাওয়ার যে আলাদা মজা, এখনকার ছেলে মেয়েরা কিন্তু ওটা পছন্দ করে না। আমার নিজের বাড়িতেই দেখছি
0: বেগুনি ভাজা, তো সেটা তো অনেক বড় ব্যাপার। আমার তো মনে হচ্ছে যে নারকেল কোড়া দিয়ে যে চিনি দিয়ে মুড়ি মেখে খাওয়া হতো, ওই স্বাদ কি আর কিছুতে আছে নাকি?
2: সকালের টিফিনেই তো আমাদের ওই দই চিড়ে খই মুড়ি গুড় এগুলো সকালের টিফিনে, এগুলো আমরা মজা করে তৃপ্তি করে খেতাম।
0: মানে খাদ্যাভ্যাসের পরিবর্তনও এসেছে। তারপরে আমি একটু বলি যে ধরো আগে আমরা গ্রামে গেলে একটা আনন্দ থাকতো, ভ্যানে করে ঘুরবো, ভ্যানে ওঠা, গরুর গাড়িটা অতটা আমরা দেখিনি, যারা গরুর গাড়ি চড়েছেন তারা তো মানে মনে হয় আরো বেশি সৌভাগ্যবান, কিন্তু ভ্যানে চড়ে যাওয়ার খুব বেশি দূর যেতে হবে না। আমরা যদি আজ থেকে 6-7 বছর আগেও চাকদা বা নদীয়ার একটু ভেতর দিকে যদি যেতাম, রানাঘাট বা চাকদা কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় গেলে না আমার তো মনে হতো যে ভ্যানে চড়তে পারবো, এটা একটা খুব আনন্দ ছিল। কিন্তু সেখানেও পরিবর্তন অনেকটাই এসে গেছে, ভ্যান এখন আর অতটা পাওয়া যায় না, টোটো এসে গেছে, অটো এসে গেছে, তাই তো নাকি?
2: হ্যাঁ হ্যাঁ একদম। আমার ছোটবেলায় তো আমরা যেখানে

আমার ঠাকুরদার বাড়ি ছিল একদম নদীর ধারে, আর আমাদের আবার দাদুর বাড়ি ছিল অন্য নদীর পাড়ে। তো আমাদের কিন্তু এই যাতায়াতটা নৌকায় ছিল, জানো তো। আমরা যখন মানে ছুটিতে দাদুর বাড়ি যেতাম, তখন কিন্তু আমার ঠাকুরদার বাড়ি থেকে নৌকা চড়েই যেতাম। আর মানে ওই যে নৌকা করে যাওয়া, ওই যে হাওয়া, মানে নদীর জলের যে হাওয়া, এটা কিন্তু তখনই ভালো লাগতো। এখন যেন এগুলো হারিয়ে গেছে।

0: তৈরি করা হয়েছে। আমি নিজেও গিয়ে দেখেছি, বোলপুরে গিয়েছিলাম, সেখানে একটি বাগান বাড়ি করা হয়েছে যেখানে কিনা পুকুর করা হয়েছে, সেখানে মাছ চাষ, মুরগি পালন
1: এখন
0: এবং ছোট একটা ক্ষেতে ধান চাষ করা হচ্ছে, এবং সেখানে প্রচুর মানুষ উইকেন্ডে যাচ্ছে ওই পরিবেশটুকু যেটা কিনা একেবারে কৃত্রিম ভাবেই তৈরি করে দেওয়া হয়েছে মানুষের উপভোগ করার জন্য, এসেছে সেটাকে অবসর সময়টাকে কাটানোর জন্য,
1: যেটা আমরা ছোটবেলায় নিজেরাই ওটা উপলব্ধি করেছি, এখন সেটা কৃত্রিম ভাবে হচ্ছে। এখন দেখুন, আমরাও পাহাড়ে ঘুরতে গেলে এখন কিন্তু আমরা গিয়ে বড় হোটেলে উঠি না, ওই যে হোমস্টে কথাটা এখন উঠেছে, যেখানে মানে পাহাড়ের মধ্যে একটা ঘর থাকবে, সেখানে তারা নিজেদের হাতে রান্না করে খাওয়াচ্ছে তাদের আশেপাশে। আমি কিছুদিন আগে গেছিলাম কালিম্পং এ, সেখানে গিয়ে তাদের ওই সুন্দর ঝর্ণা পুকুর টাইপের আছে, যেখানে ওদের হাঁস মুরগি ওদের নিজেদের বিচরণ করছে, ওরা হোমস্টে মানে এখন আমরা এইগুলা বেশি খুঁজতে চাই, মানে পুরনো জিনিস যেটা চলে গেছে এটা আমরা নতুন ভাবে তাকে নিয়ে আসতে চাই কৃত্রিম ভাবে।
0: ঠিক, তার মানে ওই যে হারিয়ে যাওয়া আমাদের অনুভূতি, সেই অনুভূতির মধ্যে আমরা বারে বারে ফিরে যেতে চাইছি, কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে যেটা আমাদের ছিল সেটাকে সংরক্ষণ করতে বোধহয় আমরা অতটা উদ্যোগী হচ্ছি না। ঠিক, এভাবে আমি আর একটু যাবো, ধরো আমাদের তো ঠাকুমা দিদিমা মাসিমা এদের হাতের কাজ, আসন বোনা, কাঁথা বোনা বা আলপনা দেওয়া, গ্রামের মাটির বাড়ি, সেই মাটির বাড়ির দেওয়ালে সুন্দর করে চিত্র আলপনা দিয়ে আঁকা, যেগুলো মনে হয় এটা আমাদের সংস্কৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আর আমার সবসময়ই মনে হয় যে আমরা আমাদের যেটা সম্পদ, এটা তো এক একটা সাংস্কৃতিক সম্পদ, মূল্যবান সম্পদ, বা আমাদের অতীতটা যেটা বোধ হয় একেবারে সুন্দর করে বাড়িতে যেমন পুরনো মানুষদের ছবি আমরা বাঁধিয়ে রাখি, কারণ তাকে আমরা মনে করে রাখতে চাই, স্মৃতিতে ভাস্বর করে রাখতে চাই, সেই রকম এইগুলোও আমাদের সংস্কৃতির একটা অঙ্গ। তো সেই অঙ্গটাকে যদি আমরা বাদ দিয়ে পেছনে ফেলে উন্নতির অগ্রগতির দিকে এগিয়ে যেতে চাই, সেটাকে খুব একটা বড় সাফল্য
1: না, একদমই না। পুরোনোটাকে থাকবে, আমরা এগোবো, নিশ্চয়ই এগোবো, কিন্তু পুরোনোটাকে ধরে তাকে রেখে, আমাদের যেমন আমার দিদাকে দেখতাম, ঠাকুমাকে দেখতাম, নিজের হাতে কিন্তু ওই নকশি কাঁথা যে ওটা বুনতো, মানে কাপড় পুরনো কাপড় ছেঁড়া দিয়েই বুনতো, তার মধ্যে কিন্তু তাদের মধ্যে যে ওটা যে শীতে গায়ে ঠান্ডাটা কমবে তার জন্য না, তাদের একটা ভালোবাসা, অকৃত্রিম যে ভালোবাসা, একটা পরশ, সেই পরশটা কিন্তু ওই নকশি কাঁথার ওই কম্বলে বলো, ওই কাঁথাতে বলো ছিল। তাতে আবার আঁকতো, অনেক কিছু আঁকতো, লেখালেখি করতো, মানে পুরনো যে গল্পগুলো সেগুলো ছোট ছোট করে ওই সূচ সেলাই করে ওইগুলো তুলে ধরতো, বা এমনকি আমি নিজের হাতেও তৈরি করেছি, আমি নিজের হাতে কাপড়ের ওপর সুন্দর করে দুটো ময়ূর করেছিলাম, দুটো ময়ূরের ঠোঁট কাছাকাছি রে ময়ূর, এবং নিচে ওটা মায়ের দেখেই শিখেছিলাম, যে নিচে আমার নিজের নামটাও আমি লিখেছিলাম, যাতে ভবিষ্যতে যখন আমার মানে পরজন্ম দেখবে সেটা যেন বুঝতে পারে যে না, এটা তাদের দিদা বলো ঠাকুরমা বলো এটা করেছে নিজের হাতে,
0: এবং সেটাকে বাঁধিয়ে রাখো,
1: সেটাকে বাবাকে দিয়ে বলে কয়ে আমি শহর থেকে কি বাঁধিয়ে নিয়ে এসে, এখনো কিন্তু সেটা মায়ের ঘরে গেলে আমি সেটা কিন্তু এখনো দেখতে পাই।
0: আমরা এখন ছেলে মেয়েদের গ্লাস পেইন্টিং শেখাচ্ছি। আরেকটা বিষয় আমার এই কথা প্রসঙ্গে মনে পড়লো, যে আমি আমার ঠাকুমাকে দেখেছি, তোমার স্মৃতি একরকম এবং কোথাও কোথাও সেসব স্মৃতিগুলো মিলেমিশে একাকার হয়ে যায়, তো আমার ঠাকুমাকে দেখেছি রান্নার পদ, হয়তো নতুন কোনো একটা রান্না করেছেন, সেটা কিভাবে করেছেন সেটা ওই বলে না খেরোর খাতা, ওরকম একটা খাতা ছিল, ওই খাতাতে সেটা লেখা থাকতো, পদের একটা নামকরণ এবং সেটা কিভাবে করা হয়েছে সেটা লেখা থাকতো। মানে খাওয়া দাওয়ার অভ্যাসেরও তো খুব এখন বদল এসে গেছে, মানুষ এখন ওই সোশ্যাল মিডিয়া থেকে রান্নার পদ দেখছে, সেই রান্না রান্না করছে, তাই নিয়ে সাংঘাতিক ব্যতিব্যস্ততা, কিন্তু আমাদের মা দিদিমারা এমন কিছু রান্না বান্না নিজেরাই এক্সপেরিমেন্ট করে তৈরি করে রেখেছেন, যেগুলো বোধহয় আমরা এখনো করলে একটা অন্যরকম স্বাদ পাই,
1: অন্যরকম স্বাদ, মানে সেটা মানে সেইটা জিভে যে লেগে আছে এখনো মনে বলতে পারি না, সেসব রান্নার যে মানে স্বাদ এখনো বলতে পারি না। তখনকার মা দিদা ঠাকুমারা কিন্তু প্রচন্ড কাজ করত, খাটতে পারতো, তারা যে নিজের হাতে করে খাবে এটাই ছিল মজা। এখনকার আমরা মারা কিন্তু আমরাও মনে একটু অলস হয়ে গেছি গো, মানে আমরাও ভাবছি যে না ঠিক আছে ছেলেটা একটু বাইরে থেকে অর্ডার করছে, ঠিক আছে একবেলা আমাকে তো রান্না করতে হবে না এইটা করে। তাদের যে আমি কিন্তু বাইরের খাবারের প্রতি হয়তো আমরা একটু বেশি
2: বাড়িয়ে,
1: আমরাও যদি কষ্ট করে সেই স্বাদের মতো খাবার করতে পারতাম আমাদের ছেলে মেয়েরাও কিন্তু সেটাই চাইতো।
2: তোমার তো যে কাজ সেই কাজের সঙ্গে সাজ পোশাকের একটা বিশাল যোগ রয়েছে।

0: পোশাক পরিচ্ছদের দিকে আসি। সেই প্যারাবিনুনি, দুদিকে দুটো লাল ফিতে, এই ছিল আমাদের সাজ, একখানা টিপ, কপালে টিপ,
1: সাথে তেল মাখা, বলো তেলটা মেখে তবে তো সেই বিনুনি হতো।
0: ঠিক ঠিক, একেবারেই তাই, সুগন্ধি তেল একটু হতে হবে, তেলের গন্ধে মম করবে চারিদিক। আর দূরে শাড়ি, খুব বড় জোর সাজগোজের এইটাই আমাদের অঙ্গ সেই সময় ছিল। এখন কিন্তু আলাদা করে গ্রামে গেলে গ্রামের মানুষের সাজ আর শহরের মানুষের সাজ একেবারেই তুমি আলাদা করতে পারবে না। কারণ আমি সদ্য সদ্য নদিয়ার একটি গ্রামের দিকে গিয়েছিলাম, এবং আমি যখন যাই তখন চেষ্টা করি যে পার্থক্যটা বোঝার, কিন্তু দেখলাম আমি কোনো বিশেষ পার্থক্য বুঝতে পারলাম না। এবং আমাদের এখানে বিয়েতে হলে এখন যে ধরনের ব্যবস্থা করা হয় পুরোটাই তো এখন বিয়েটাও এখন থিম বিয়ে হয়ে গেছে।
1: থিম বিয়ে, আমার মনে হচ্ছে বিয়েটা এখন বিয়ের জন্য করে না, ফটো তোলা সাজগোজের জন্য বিয়ে করে,
0: সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু সেখানে আমি একেবারেই কোনো আলাদা করে গ্রামের জন্য অন্য কোনো ছাপ কিন্তু পেলাম না। একেবারে ওই যে বললাম যে এখন সোশ্যাল মিডিয়াতে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি, সব কিছুই সেখান থেকে আমরা নকল করে নিচ্ছি। আমাদের নিজস্ব মৌলিকতা কোথায় যেন একটু হারিয়ে যাচ্ছে বলে কি তোমার মনে হচ্ছে?
1: যাচ্ছে, নিশ্চয় যাচ্ছে। আগেকার তো আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে দেখতাম সবাইকে এই যে ধুতি পাঞ্জাবি পরা, বা বিকালবেলা হলে দেখবে বড় অশুদ্ধ গাছ বা বট গাছের, আমাদের পাড়া পাশেই ছিল, বাড়ির পাশে বট গাছ ছিল, সেই গাছের নিচে বাবারা ফতুয়া পরে বসে বন্ধু বান্ধব নিয়ে গল্প করছে। অনেক উঠতি বয়সের ছেলেমেয়েরা আসতো বাবা দাদুদের কাছে বসে গল্প, একটু জ্ঞান শোনা, এগুলো করার জন্য। কিন্তু এখন সেখানে গেলে আমি দেখতে পাই ধুতি পাঞ্জাবি কোথায়। এখন ভালো ভালো মানে লোকেরাও, বয়স্ক লোকেরাও এখন তাদের ছেলে মেয়েদের কাছ থেকে জিন্স টি শার্ট পরার একটা চল চলে এসেছে।
0: তার কারণ হচ্ছে আমার যতদূর মনে হয় নাসিম, যে দেখো গ্রামের মানুষেরও একটা বিরাট অংশ, বিশেষ করে আমি বাংলার গ্রাম তো বলবোই, ভারতবর্ষেরও বিভিন্ন গ্রাম, আমরা কিন্তু শুধু আর গ্রামে আটকে নেই, এখন আমরা ভীষণভাবে শহরমুখী হয়ে গেছি। তার কারণ শুধুমাত্র আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু চাষাবাদে আটকে
1: নেই,
0: তারা বাইরে চলে এসেছে, তারা শহরে চলে এসেছে, নানান রকম কাজের সঙ্গে তারা আজকে যুক্ত হয়ে গেছে। এবং যখনই তারা বাইরে আসছে, শহরে আসছে, সেই ছাপটা তার মধ্যে পড়ছে, এবং সেটা তখন নিয়ে চলে যাচ্ছে সে তার গ্রামে।
1: তারও একটা কারণ তুমি দেখো, আগেকার যে গ্রামের কিন্তু যেটা যাতায়াত রাস্তাঘাটটা কিন্তু অতটা ছিল না, এত সুবিধা। এখন যেমন এত, এই যে তুমি বললে না টোটো অটো, এত সুবিধা হয়েছে, লোকজন চট করে শহরে চলে আসতেও পারছে। আসলে কি হচ্ছে, শহরের যে কালচারটা সেটা তো তারা নিচ্ছে, এবং সেটা গিয়ে গ্রামে বাবা দাদু কাকাদের উপরও তার প্রভাবটা পড়ছে।
0: একদমই তাই, ঠিক কথা। এবারে একটুখানি ভাবো যে পোশাক আশাকের বদল এসেছে, খাদ্যাভ্যাসের বদল এসেছে, সবটাই এসেছে। তার পাশাপাশি আমরা যদি একটু আমাদের সংস্কৃতির কথা ভাবি, যে আগে যেমন রামায়ণ গান, মহাভারত, বাউল গান, এই সমস্তগুলো গ্রামের অনুষ্ঠানে মূলত আমরা কিন্তু পেতামই। এখনো বাউল গান পাচ্ছি না তা নয়, কিন্তু সেটার ভার্সনটা চেঞ্জ হয়ে গেছে। সেখানে কোথাও একটা ওয়েস্টার্ন মিউজিকের ছোঁয়া চলে আসছে, এবং শহুরে ছাপের বাউল গান আমরা শুনতে পাচ্ছি, এবং সেটা শহর থেকে নিয়ে গিয়ে গ্রামে শোনা হচ্ছে।
1: এই কিছুদিন আগে একটা শুনছিলাম, এই যে মায়াবন বিহারিনী গানটা এমন একটা ওয়েস্টার্নের সুর দিয়েছে, মানে সেটাকে তুমি শুনলে তোমার মানে কানে হাত দিই, কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেটাই এনজয় করছে।
0: এতে দুটো সুবিধা, ধরো এই যে গানগুলো এই নতুন প্রজন্ম হয়তো শুনতে চাইছিল না বা এগুলো থেকে বিমুখ হয়ে গেছে, এই বদলটাতে তাদের কাছে হয়তো এটা বেশি বেশি করে পৌঁছে যাচ্ছে, কিন্তু ওই সবকিছুর পেছনেই একটা অন্ধকার তো থাকে।
1: মানে তাহলে বলতে চাইছো যে আমরা যে পুরনো জিনিসটাকে ধরে রাখবো সেটাকে এইভাবে তাকে একটা, এই যে মায়াবন গানটা হয়তো সাধারণভাবে শুনতো না, এখন সেটা ওয়েস্টার্ন ছাপ দিয়েছে বলে এখনকার ছেলেমেয়েরা
0: হয়তো সেটা বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু ওই যে বললাম একটা মৌলিকতাটা কোথাও একটু একটু হারাচ্ছে। তুমি আমাকে এটা বলো যে তুমি কেমন অনুষ্ঠান দেখতে, কিরকম সাংস্কৃতিক পরিমণ্ডল সে সময় ছিল?
1: হ্যাঁ, তখন আমাদের গ্রামে বলবো না, মানে খুব একটা ছোট গ্রামই ছিল, খুব বড় গ্রাম ছিল না, সেখানে অত সুযোগ সুবিধাও কম ছিল। তো আমাদের যখন পুজোর সময় বলো বা কোনো অনুষ্ঠানে, এই যে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, যেটা হতো কিন্তু ছোট করে, বেশি নিজেরাই বাড়ি থেকে মাদের পুরনো কাপড় নিয়ে এসে একটা
0: মঞ্চটা হতো, মা কাকিমার
1: কাপড় দিয়ে ওটা তৈরি করতাম, সামনে একটা দু চারটে যে যার বাড়ি থেকে চেয়ার টেবিল যা আসা নিয়ে আসতাম, ওখানে
0: মাদুর পেতে বসতাম।
1: যারা বয়স্ক লোক, যাদের হাঁটুতে ব্যথা, তাদের জন্য ব্যবস্থা করা হতো, নিজেরা তো মাদুর পেতেই বসে যেতাম নিচে। তখনকার যেটা হতো খুব সিম্পল, সাধারণ ছিল, কিন্তু মান মানুষের মানুষের যে আত্মিক সম্পর্ক সেটা কিন্তু অনেক বেশি ছিল।
0: হ্যাঁ, এবং অনেক সময় এরকমও হতো যে একটা গান বাজনা আসর হলো, হয়তো সেটা খুব একেবারে নিয়ম মেনে টেনে হচ্ছে না, গানের স্বরলিপি একেবারে ঠিক ঠিক মেনে হয়নি বা আবৃত্তিটা একেবারে প্রশিক্ষণ নিয়ে করা হয়নি, কিন্তু তার মধ্যে একটা অন্যরকম আনন্দ ছিল। আর তারপরে এটা ছিল, আমি যেমন দেখেছি ধরো অনুষ্ঠানের পর বলা হতো আরে কেউ আজকে যাস না, বাড়িতে রান্না করতে হবে না, আজকেই আমরা এখানে চালে ডালে একটু খিচুড়ি করে একসাথে খেয়ে বাড়ি চলে যাবো। এই যে একটা আনন্দ, এই আনন্দটা থেকে বোধহয় আমরা কোথাও নিজেদের এখন একটু হারিয়ে ফেলেছি, তাই না?
1: আমরা যেটা মানে পিকনিক বলে না, এখন আমাদের হাতে চড়ুই ভাতি, আমরা তো বাড়ি থেকে এর বাড়ি থেকে আলু, ওর বাড়ি থেকে চাল, আবার এমন হতো মানে চালটা যেহেতু এক একজনের বাড়ি থেকে এক এক রকম নিয়ে আসা হতো, সেটা রান্না করতে কোনো চাল গলে গেছে কোনো চাল শক্ত হয়ে আছে সেটা কিন্তু খেতাম খুব মজা করে।
0: হ্যাঁ, এখন যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলো কি এরকম কোথাও এখন কি হচ্ছে না? গ্রাম বাংলাতেও সেই শহুরে ছাপটা চলে এসেছে
1: না? কিছুটা তো এসেছে, অবশ্যই এসেছে, তবে এখনো অতটা হারিয়ে যায়নি। এখনো মানে যারা বয়স্করা আছে, বয়োজ্যেষ্ঠরা, তারা কিন্তু ধরে রাখার চেষ্টা করছে, সে বকাঝোকা দিয়ে হোক, ভালোবেসে আদর করে হোক, একটু ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু সেটা কতদিনে সফল থাকবে সেটা ভবিষ্যতই বলবে।
0: হ্যাঁ, আর তুমি বলছিলে যে তোমার ছোটবেলাতে তুমি এই যে স্মৃতিতে যেগুলো ঘুরে ঘুরে তোমার আসছে, তোমার পরিবারে একটি কৃষক পরিবার ছিল।
1: হ্যাঁ,
0: আচ্ছা, তো সেখানে কি কি বদল দেখলে?
1: কৃষক বলতে আমার নিজের ঠাকুরদা ছিলেন টিচার, স্কুল মাস্টার মশাই, কিন্তু আমার দুই জ্যাঠা ছিলেন, তারা চাষাবাদী করতেন, আমাদের নিজস্ব প্রচুর জমি জায়গা ছিল, তো সেখান থেকে তারা তো সকালবেলায় উঠে ভাতের চলনটা, তো যেহেতু আমাদের বলে না কৃষি ভিত্তিক আমাদের ফ্যামিলিটা ছিল, তো ভাতের চলটা বেশি ছিল, ভাত ডাল, নিজের বাড়িতে আমাদের বললাম পুকুর ছিল, সেই পুকুরের মাছ নিয়ে এসে রান্না করে খাওয়া, এবং সকালবেলায় ওই খেয়ে আমার জ্যাঠা আর কাকা যেতেন, তারা চলে যেতেন মাঠে, সারাদিন করতেন, এবং তাদের সঙ্গে আমরা কিন্তু যে সময় এই যে ধানের যে পৌষ পার্বণের ব্যাপারটা আছে না, যেটা নবান্ন সময়, সেটা কিন্তু আমরাও যেতাম।
0: আচ্ছা,
1: আমরাও সেটাও যে তোলাটা, যে ধান তোলাটা, নতুন ধান, সেটাও কিন্তু উপভোগ করতাম, এবং আমাদের অনেক আগে বলে না মুনিশ কথাটা, যে যারা সাথে থাকতো সাহায্য করতো, তো তারা তাদের সাথে আমরাও একটু একটু করে তুলতাম, তো সেইগুলো ব্যাপারটা এখন অনেকটাই এ হয়ে গেছে, কারণ এখন যে কাকা তো ভাই বোনেরা জ্যাঠো তো যে দাদাদের দেখছি, তারা কিন্তু এখন চাষা দিক থেকে একটুখানি বিমুখ হয়েছে।
0: তাহলে এই যে নবান্নের সময়, নবান্ন মানে তো একটা পিঠেপুলির ব্যাপার আসে, সেই পিঠেপুলির আগে গ্রাম বাংলায় পিঠেপুলি মানে একটা বিশাল ব্যাপার ছিল, এক বাড়িতে একদিন হবে, পাঁচ বাড়িতে দেওয়া হবে, আরেক বাড়িতে আরেকদিন হবে, এরকম একটা ব্যাপার ছিল, সেটা কি আছে এখনো?
1: না, সেটা না, কারণ এখন তো জেঠিমারা এখন মানে অনেকটাই বয়স হয়ে গেছে বলে পেরে ওঠেন না, আর ছেলের বউরা এখন ওই যে বললাম বাইরে চলতে, এখন তো নারকেল নাড়ু কিনতে পাওয়া যায়, পিঠে পুলিও ওই যে গ্রামে যখন বা শহরে যখনই বলো যেসব মেলাগুলো বসে, এখন তো দেখি সব পিঠে পুলি বিক্রি হচ্ছে, তো তারা নিজের হাতে তৈরি করার থেকে এখন কিনে খাওয়াতে বেশি,
0: কিন্তু পিঠে পুলি বিক্রিও হচ্ছে, পিঠে পুলি গিয়ে খাওয়াও যাচ্ছে, কিন্তু আমাদের নিজস্ব বেশ কিছু পিঠে পুলি যেগুলো একেবারে আমাদের স্বকীয় সেগুলো কোথায় হারিয়ে যায়?
1: বাড়িতে তো আগে নিজের হাতে সবকিছু তৈরি করতো, এখন ওই যে কিনে আনার জন্য এখন ওই চলটা চলে যাচ্ছে বলেই হারিয়ে যাচ্ছে, আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি।
0: আমি একেবারে শেষে চলে এসেছি আজকের এই গপ্পে, গপ্প করতে করতে কি মনে হচ্ছে, আমরা কি আমাদের সেকালের গ্রাম বাংলা আর একালের গ্রাম বাংলার মধ্যে একটা সমন্বয় করতে পারবো?
1: পারবো না বললেও ভুল হবে, কিন্তু পারার চেষ্টা আমাদেরই করতে হবে। আমরা যারা আছি বড়রা, আমরা যদি পুরনো জিনিসটা ছেলে মেয়েদের মধ্যে না নিয়ে যেতে পারি, তাদের সেইভাবে না বোঝাতে পারি, এই যে একটু আগে বললাম না রান্নাটা, এখন আমরা এত অলস হয়ে যাচ্ছি যে আমরাও বাইরে থেকে চাইছি, সেই জিনিসটা না করে আমরাও যদি তাদের সাথে সমানতালে খেটে তাদের সামনে যদি সেই খাবারটা বা সেই কথাটা, সেই প্রচারটা করতে পারি, ছেলে মেয়েরা নিশ্চয়ই ধরে রাখার চেষ্টা করবে।
0: মানে ওই যে ঠাকুমার রান্নাটা, সেই রেসিপির খাতাটা একটু খুঁজে বার করতে হবে আমাদের নিজেকেও, এবং সেখান থেকে রান্নাটা করে শুধু রান্নাটা খাওয়ালে হবে না, রান্নাটার সঙ্গে যে ঠাকুমার গল্প আছে
1: সেটাও,
0: সেই গল্পটাও একটু আমার ছেলে মেয়ে নাতি নাতনি তাদের কাছে পৌঁছে দিতে হবে, তাই না? আর উইকেন্ডে যখন আমরা যাচ্ছি কোথাও এই গ্রাম বাংলাকে খুঁজে পেতে, কৃত্রিম বাংলার খোঁজ করছি গিয়ে, সেই সময় যদি একটুখানি আমাদের পুরনো ছবি টবিগুলো নিয়েও তাদেরকে দেখাতে পারি, এবং এবং সেই সময়টা পৌঁছে দিতে পারি, তাদের কাছে ধরে রাখতে চেষ্টা করতে পারি, তাহলে বোধহয় কোথাও একটা আগ্রহ থাকবে আমাদের দাদা ঠাকুর দাদা তারা কি করেছেন বা কিভাবে তারা তাদের জীবন যাপন করেছেন সেই সম্পর্কে আগামী প্রজন্মের আগ্রহ থাকবে, তাই তো?
1: হ্যাঁ থাকবে, কারণ দেখো উইকেন্ডে আমরা যখন বাইরে যাচ্ছি যে এখানে গ্রামীণ দেখতে, সেখানে যদি আমি নিজের গ্রামটাকেই নিয়ে যাই, তাদের বারবার যদি

0: মাঝে মাঝে যদি নিয়ে যাওয়া যায়, দুর্গাপূজায় গেলাম গ্রামে,
1: তারা দেখলেও তো তাদের সেটা মাথায় থাকবে।
0: একেবারে সময়টা শেষ হয়ে এসেছে, আসলে গল্প তো, গল্প কখনো শেষ হয় না, গল্প চলতেই থাকে। আমি জানি আরো অনেকের অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, যারা ওপার থেকে আমাদেরকে শুনছেন তাদের নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, যদি মনে পড়েও যায় কোনো স্মৃতি, আপনারা কিন্তু আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন। চিঠি লিখতে পারেন আকাশবাণী কলকাতা কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আপনি আমাদের এখন আপনার অভিজ্ঞতা মেল করেও জানাতে পারেন aircolagri@gmail.com। মেল করে আপনার কোনো স্মৃতি একাল ও সেকাল যা জড়িয়ে রয়েছে আপনার গ্রামের সঙ্গে থাকলে অবশ্যই লিখে জানান, আর সেই সঙ্গে লিখে জানান আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের। এই বলেই আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, এবং আমার সঙ্গে ছিল আজকে একজন স্বাধীন উদ্যোগপতি নাসিম মুর্তজা। নাসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ তোমাকেও এখানে ডাকার জন্য, খুব খুশি হয়েছি আমি।
0: আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।
1: নমস্কার।
2: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। বাঘিনী ছবির গান শুরুতেই শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
4: যখন ডাকলো বাঁশি।

বাঘিনী ছবির গান শুনলেন। এবারে অদ্বিতীয়া ছবির গান দ্বৈত কণ্ঠে লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়।

0: অদ্বিতীয়া ছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট সেবা দিবসে বলেছেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। গোয়া ও কোঙ্কন উপকূলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরে চূড়ান্ত পর্বের খেলা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদ থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে একথা বলেন। জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের কথাও উল্লেখ করেছেন তিনি। পি হরিশ বলেন, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।
2: The maintenance of international peace and security. The proposed tools that could be considered include negotiation, inquiry, mediation, arbitration, etc. After taking into account any procedures that may have already been adopted bilaterally by the parties concerned. I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been

0: is and will remain so.
1: ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের মন্তব্য করেছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ধারাবাহিক বিক্ষোভে পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
2: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
1: আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালে 24 জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন তিনি। তিনি বলেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ অনেকাংশেই বেড়েছে। একই সঙ্গে নাগরিক ক্ষমতায়নের কথাও উল্লেখ করেন তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর 14তম পাসপোর্ট সেবা দিবসে দেশের সব পাসপোর্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। উপভোক্তাদের কাছে পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, সশক্ত নাগরিক ভাবনাকে সামনে রেখে সহজে ও স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ, সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলা সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তি প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
3: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
1: নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি জানিয়েছেন যে গত ত্রৈমাসিকে ভারতের মোট বাণিজ্য 5.4% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ট্রেড ওয়াচ কোয়ার্টারলি প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ প্রকাশের সময় তিনি এ তথ্য জানান। মুদ্রা বিমানবন্দর নিয়ে 3,000 কেজি মাদক আমদানির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি দিল্লির 5 জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, হরপ্রীত সিং তলওয়ার, শ্যাম সুলতান এবং তার সহযোগীদের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানে চলছে এই তল্লাশি। দিল্লির নাইট ক্লাবগুলিতে মাদক আমদানির এই টাকা কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা একই মামলায় হরপ্রীত সিং তলওয়ারকে এর আগে গ্রেপ্তার করেছিল, তবে বর্তমানে সে জামিনে ছাড়া পেয়েছে। আবাস ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল আজ জাতীয় রাজধানীতে সেন্ট্রাল ভিসা করিডোরের জন্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের নির্মাণ কাজের সূচনা করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। সরকারি কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে এই মেট্রো স্টেশনের প্রয়োজন ছিল অত্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রানী দুর্গাবতীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ রানী দুর্গাবতীকে মহিলা শক্তির প্রতীক এবং নির্ভীক রানী বলে উল্লেখ করে বলেছেন, আক্রমণকারী মুঘলদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মহান্তি এবং

মণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে। ইরানে এই মুহূর্তে যেসব ভারতীয়রা বসবাস করছেন বা খুব প্রয়োজনে যারা ইরান যেতে চাইছেন তাদের সর্বোচ্চ সাবধানতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার জন্য বলেছে দূতাবাস। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে তিন দিনের সফর শুরু করেছেন। ইরানের সঙ্গে চার মাসব্যাপী মার্কিন ও ইসরায়েলি সংঘাতের অবসান ঘটিয়ে সত্য হওয়া শান্তি চুক্তির পর আরব সহযোগী দেশগুলির কাছে নিজেদের অবস্থান প্রমাণ করতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত। রুবিও গতরাতে আবুধাবিতে পৌঁছন। চলতি সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় সহযোগিতা পর্ষদের আনুষ্ঠানিক বৈঠকের আগে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং বাহরিনের সঙ্গে তিনি কথা বলবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গোয়া ও কোঙ্কন উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কর্ণাটক উপকূল এবং মধ্য মহারাষ্ট্র আগামী দুদিন এরকম পরিস্থিতি বজায় থাকবে। চলতি মাসের 29 তারিখ পর্যন্ত অসম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরভাগ, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং সিকিমে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপে তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডা ও সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনা কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। আজ ও আগামীকাল দুদিন ধরে মোট 10 ঘণ্টাই আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টার আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেবেন। আজ আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা, এরপর বিজেপির ডক্টর হিরণ্ময় চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। এখন বক্তব্য রাখছেন বিজেপির মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তিনি বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মিড ডে মিল ও হাসপাতালের রোগীর পথের বরাদ্দ বাড়ানোর প্রশংসা করেন। এওয়াইজেইউপির পক্ষ থেকে হুমায়ুন কবির এবং কংগ্রেসের পক্ষে মহতাব শেখ আজ আলোচনায় অংশ নেবেন। দিনের শেষের দিকে তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য 20 মিনিট সময় বরাদ্দ রয়েছে। গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্তের পেশ করা 4,38,000 কোটি টাকার বাজেটটিয়ে আজ শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাকযুদ্ধের সম্ভাবনা রয়েছে। কলকাতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের মিড ডে মিলে কি খাওয়ানো হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে ইসকন জানিয়েছে। কলকাতায় সংগঠনের সহসভাপতি রাধারমণ দাস এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, মেনু ঠিক হওয়ার পর ইসকনের তরফে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। এ বিষয়ে সমাজ মাধ্যমে ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি বাজেটে প্রস্তাবে কলকাতা পুরসভার আওতাধীন স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার কথা ঘোষণার পরই

পড়ুয়াদের কি খাবার দেওয়া হবে তা নিয়ে সমাজ মাধ্যমে বিতর্ক শুরু হয়। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, পশ্চিমবঙ্গে শিল্পবান্ধব পরিবেশ শীঘ্রই ফিরে আসবে। বণিকসভা অ্যাসোচিয়েম আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারিবারিক ব্যবসা ঐতিহ্যকে সম্মান জানিয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বের ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন এ রাজ্য থেকে শিল্প মুখ ফিরিয়ে নেওয়ার জন্য এখানকার রাজনৈতিক দর্শনই দায়ী।

0: most important contribution which we can make in the coming days is to assure everybody.
1: কলকাতার তারাতলার ব্রেসব্রিজের ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি গোডাউনের ছাদ ভেঙে আজ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। কিছুক্ষণ আগে নির্মীয়মান ওই গোডাউনের লোহার শেড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার সম্ভাবনা। দমকল, পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা কাজ শুরু করেছে। নিয়ে আসা হয়েছে গ্যাস কাটার মেশিন। হুগলির আরামবাগের আদমবাদ এলাকায় এক বাস দুর্ঘটনায় দুজনের প্রাণহানিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বিনামূল্যে চিকিৎসারও বন্দোবস্ত করা হচ্ছে। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কৃষ্ণনগর পুলিশ জেলা সুপার অতুলজি আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, নদিয়ার পলাশিপাড়া থেকে 1 জন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল ফাকর শেখ, জিয়ারুল শেখ ও সাবির শেখ। এই ঘটনায় 24 জনের নামে তামান্নার মা সাবিনা ইয়াসমিন অভিযোগ দায়ের করেছিলেন। উল্লেখ্য, গতকালই এই ঘটনার বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিলেন তামান্নার মা। সঙ্গে ছিলেন সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান ও সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। কাকদ্বীপ ও কালীগঞ্জের ঘটনায় গ্রেপ্তারিতে সিপিআইএম বিধায়ক সাধুবাদ জানিয়েছেন। 2018 সালের 13ই মে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বুধাকালীতে সিপিআইএম কর্মী দম্পতি দেবুদাস ও উষা দাসকে তাদের বাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় গতরাতে অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে সিট ও সুন্দরবন পুলিশ জেলার যৌথ অভিযানে ধৃত অভিযুক্তদের মধ্যে কয়েকজন তৃণমূল নেতাকর্মী রয়েছে। আজ তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, 2018-র ওই ঘটনার পর দম্পতির ছেলে দীপঙ্কর দাস 12 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তখন পুলিশ 9 জনকে গ্রেপ্তার করলেও তাদের কারণ আমি অভিযোগপত্রে ছিল না বলে জানা যায়। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নিম্নচাপ, অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টিতে বেড়েছে নদীর জলস্তর। শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সংযোগকারী দুধিয়া ব্রিজটি প্রবল বৃষ্টিতে ভেঙে যাওয়ার পর সেনাবাহিনী বালাসান নদীর ওপর 34 মিটার ফুটব্রিজ নির্মাণ করেছে। জেলা প্রশাসনের অনুরোধের পর এই কাজে নামে সেনাবাহিনী ত্রিশক্তিকোর। এদিকে জলপাইগুড়ির মেটেলি ব্লকের নেওড়া নদীর ভাঙনের জেরে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাটাইগোল বস্তি ও নদীর ধারের একটি টুরিস্ট লজ সম্মুখ বিপদের সম্মুখে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। জমিতে কাজ করার সময় মালদায় বাজপুরে জাহাঙ্গীর মিয়া এবং শালেক মিয়া নামে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: পুলিশ
5: মিস সীমা,
4: বলুন,
5: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
4: কিন্তু কেন? মানে
5: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
4: ডিজিটাল অ্যারেস্ট?
5: 1 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
4: এতগুলো টাকা?
5: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
4: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
5: আরে,
4: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
6: হ্যালো মাম্মা।
4: হাই।
6: আরবিআই এই কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন মহিলা মহল।

দুপুর সাথী মহিলা মহলের সকলকে মেঘলা দুপুরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আজ আপনাদের চিঠির পাতায় সরাসরি আপনাদের চিঠির পাতায় চলে আসি। আপনারা যে মেল পাঠিয়েছেন সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির কথাই, আর এই মেঘলা আকাশে কার না ভালো লাগে বলুন একটু স্বস্তির বৃষ্টি। আমি আপনাদের সঙ্গে শ্রোতামা মুখোপাধ্যায় আজকে আসর সাজিয়ে। প্রথম চিঠি পাঠিয়েছেন অঙ্কিতা সরকার ইন্দাস বাঁকুড়া থেকে। আজ সকাল থেকে আকাশ মেঘলা, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আমাকে ভীষণভাবে তোকে মনে করিয়ে দিচ্ছে। তুই তো জানিস বর্ষা আমার সবচেয়ে প্রিয় ঋতু। এই মেঘ রোদ্দুরের লুকোচুরি আর অবিরাম বৃষ্টির শব্দ আমার মনের ভেতর এক অদ্ভুত আনন্দের সৃষ্টি করে। আজকের এই স্যাঁতস্যাঁতে দিনে বারান্দায় বসে এক কাপ গরম চায়ে চুমুক দিতে দিতে কেবলই শৈশবের কথা মনে পড়ছে। কাগজের নৌকো ভাসানো কদম ফুলের গন্ধ আর ভিজে মাঠে ফুটবল খেলার সেই সোনালি দিনগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। কংক্রিটের এই শহরের ব্যস্ততায় বর্ষার রূপ হয়তো পুরোপুরি উপভোগ করা যায় না, তবু বৃষ্টির গন্ধমাখা বাতাস আমাকে এক নতুন প্রাণ শক্তি দেয়। মনে পড়ে সেই মায়ের হাতের ভুনা বা পাতলা খিচুড়ির অসাধারণ গন্ধ আর স্বাদ, এই স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেও এক নিমেষে মন ভালো করে দেয়। আয়ুর্বেদ মতেও বর্ষাকালে হালকা উষ্ণ খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ। চাল মুগ ডাল আর হরেক রকম সবজির মিশ্রণ খিচুড়ি পুষ্টিগুণে ভরপুর। তাছাড়া গরম গরম খিচুড়ির ওপর এক চামচ গাওয়া ঘি, সঙ্গে বেগুন ভাজা, ডিমের অমলেট আর একটু আমের আচার, আহ বৃষ্টির দিনে যেন অমৃত। ছেলেবেলা থেকেই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার যে অভ্যেস আমাদের তৈরি হয়েছে তা আজও অমলিন। শুধু আমাদের বাড়িতেই নয়, বর্ষার দিনে রেস্তোরাঁগুলোতেও খিচুড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে আজকাল। ভাবছি খুব তাড়াতাড়ি একদিন বৃষ্টি মাথায় করে তোমার কাছে চলে যাব। সেদিন কিন্তু তোমার হাতের স্পেশাল খিচুড়ি খেতেই হবে। অঙ্কিতা সরকার ইন্দাস বাঁকুড়া থেকে পাঠিয়েছেন এই চিঠি। আহা, এমন বৃষ্টির কথাই তো আমরা জানতে চাই। চৈতালি মণ্ডল, আপনি থাকেন সুন্দরবন কোস্টাল এরিয়ায় দক্ষিণ চব্বিশ পরগনা, আর এখানে তো সারাক্ষণই যেন প্রকৃতির সঙ্গে ঘর বসত করা। প্রিয় আমার কলম, ঝড় বৃষ্টির রাতেই লিখছি তোমায়। বাহ, কি ভালো লাগে না বলুন ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে আর সেই সময় আপনি তার কথা শব্দে শব্দে ফুটিয়ে তুলছেন, এটা কিন্তু একটা অন্য অনুভূতি। খেয়ালি প্রকৃতির অদ্ভুত খেয়াল তার বিচিত্র আবহাওয়া, তারই একটি অনুষঙ্গ ঝড় বৃষ্টি। উপকূলীয় এলাকায় জন্ম হতে বেড়ে ওঠার সুবাদে ঝড় বৃষ্টি নামক প্রাকৃতিক খেয়ালিপনার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক বললেও অত্যুক্তি হয় না। সুতরাং অভিজ্ঞতার নিরিখে জাঁকজমকপূর্ণ নামধারী বিশেষ খ্যাতিসম্পন্ন ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে যেমন মোলাকাত হয়েছে, তেমনি সাধারণ অথচ ঋতুকালীন ঝড় জলের সঙ্গেও সক্ষতা সমান। তাই অভিজ্ঞতার ঝুলি কানায় কানায় পূর্ণ। বরং দু একটি পেশ করি তোমার দরবারে। দ্বীপ অঞ্চলে বসবাসের কারণে খেয়াপারাপার নিত্য নৈমিত্তিক বা আবশ্যিক। এমনই এক জ্যৈষ্ঠের সন্ধ্যায় মাঝ নদীতে চরম বিপত্তি শুরু হলো। ঝড় বৃষ্টি, নৌকা ভীষণ তাড়নায় দোদুল্যমান। আমরা অর্থাৎ যাত্রীরা ইষ্টনাম জপ করছি, ছত্রছায়ায় থাকা সত্ত্বেও ভিজে একাকার। অবশেষে তীরে নোঙর করতে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এবারের ঘটনা বেশ পুরনো, তখন আমি বালিকা মাত্র। সান্ধ্যকালীন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। হঠাৎ লণ্ঠন নিভে অন্ধকার, ঘর ময় বারুদের গন্ধ, আমরা সবাই দিশেহারা। পরে জানলাম আমাদের ঘরে বজ্রপাত হয়েছে, ঘরের দেওয়াল ভেঙে মাটির পাহাড়। ঈশ্বরের অপার অনুগ্রহে বেঁচে গেলাম সবাই। জ্যৈষ্ঠের শুভেচ্ছায় চৈতালি মণ্ডল, গ্রাম পোস্ট দয়াপুর, সুন্দরবন কোস্টাল আপনার থানা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। চমৎকার লিখেছেন, আপনি এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন কেমন। আমাদেরকে পরের বিষয়েতেও কিন্তু

এভাবেই চিঠি পাঠাবেন। চলে আসি কলেজ স্ট্রিট এলাকায়, যেখানে একটু বৃষ্টি হলেই একেবারে হাঁটু পর্যন্ত জল। আর কলেজ স্ট্রিট বললেই মনে হয় ঠনঠনিয়া কালীবাড়ি। ঠনঠনেতে জল জমবে না সে কি হয় বলুন তো? সেখানেই থাকেন শ্রাবণীদি, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। স্বাভাবিকভাবেই শ্রাবণীদি ঝড় বৃষ্টির রাতের অভিজ্ঞতা তিনি ভাগাভাগি করেছেন। ঝড় বৃষ্টির রাতে সেদিন ছিল বউ ভাতের নিমন্ত্রণ। ছেলেকে নিয়ে আমরা কত্তাগিন্নি গিয়ে দাঁড়িয়েছি বাসস্ট্যান্ডে। সন্ধ্যের পর আকাশ মেঘলা করেছিল, খেয়াল করিনি। হঠাৎ শুরু হলো তুমুল বৃষ্টি। তারপর এক ঘন্টা কেটে গেছে, বৃষ্টি থামেনি। কত যে বাস ট্যাক্সি সামনে দিয়ে চলে যাচ্ছে কিছুতেই উঠতে পারলাম না, এত ভিড়, সামনে হাঁটু সমান জল, আর ট্যাক্সি তো খালি নেই, সব ভর্তি। তখন তো আর এখনকার মতো ক্যাব ছিল না। যাই হোক, কি আর করা যাবে, অমন সাজ, আমার নিমন্ত্রণ বাড়ির জন্য না তোলা হলো ছবি, হাতে রইল উপহার, বিশেষ খাবার সব হাতের বাইরে রয়ে গেল। বাড়ির দিকে ফিরলাম, নতুন শাড়ি ভিজে গেল। রাতের খাবার সেদিন এসেছিল রয়্যাল ইন্ডিয়ান হোটেল কালী বৈষ্ণব থেকে, মন্দ ছিল না রুটি তরকাটা। আগাম বর্ষার শুভকামনায় শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। ভাবুন দেখি, বিয়ে বাড়িটা যাওয়া হলো না, আর তার বদলে ওই রুটি তরকা খেতে হলো। মন খারাপ না করে কি থাকা যায় বলুন দেখি। চলে আসি পরের চিঠিতে। এইবারে কৃষ্ণাদি কলেজ স্ট্রিট থেকে সোজা পৌঁছে যাব পশ্চিম মেদিনীপুরে। খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে কৃষ্ণাদি লিখছেন, প্রাণের সুখে আমার কলম। আমার বাবার বাড়ি আর আমার মামার বাড়ি ছিল পাশাপাশি দুটি ছোট ছোট গ্রামে। দূরত্ব খুবই কম, তাই ছেলেবেলায় আমি কোনো কোনো সময় দিনে 3-4 বার মামা বাড়ি যাতায়াত করতাম। তখন আমি কলেজে পড়ি, গরমের ছুটিতে বাড়ি এসেছি। আমার বাবার বাড়ির আশেপাশে কোনো পাড়া প্রতিবেশী না থাকায় আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। যত বন্ধু বান্ধব ছিল আমার মামার বাড়িতে। তাই ছুটিতে এসেই গিয়ে হাজির হলাম মামা বাড়িতে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে সব বন্ধু বান্ধবও এসে হাজির হলো। আনন্দে তো সকলে আত্মহারা। দুপুরে খাওয়ার পরই আকাশ কালো করে মেঘ ধরল। সঙ্গে সঙ্গে শুরু হলো কালবৈশাখী ঝড়, কান ফাটানো বিদ্যুতের আওয়াজ আর মুষলধারে বৃষ্টি। ঘরের মধ্যে আমরা 6 জন বন্ধু মাটিতে মাদুর পেতে বসে রাতের ঝড় বৃষ্টি উপভোগ করছি। সামনেই এক পেঁপে ভর্তি গাছ আমাদের চোখের সামনে ভেঙে পড়ল। তখন মামিমা আমাদের জন্য আম, তেল, চানাচুর আরও সমস্ত কিছু দিয়ে অনেক মুড়ি মেখে নিয়ে এসে আমাদের দিলেন। আবার গরম গরম পেঁয়াজিও ভেজে নিয়ে এলেন আমাদের জন্য। আর যায় কোথায়, আমরা সকলে আনন্দে চিৎকার করতে লাগলাম। তারপর সে কি হুল্লোড়! কিন্তু বৃষ্টি আর থামে না, কেউ বাড়ি ফিরতে পারল না। মামিমা আমাদের সবার জন্য খিচুড়ি রান্না করে ডিম ভাজা করে সকলকে খেতে দিলেন। সকালে উঠে দেখি ঝড় থেমে গেছে, আর চারিদিকে ঝড়ের ধ্বংসলীলার চিহ্ন বর্তমান। সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করলাম কৃষ্ণা কর্মকার, খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে। সত্যি এরকম ঝড় বৃষ্টির স্মৃতি আমাদের প্রত্যেকেরই আছে বলুন। এবারে পশ্চিম মেদিনীপুর থেকে চলে যাব পশ্চিম বর্ধমানে, রেখা মুখোপাধ্যায়ের চিঠিতে। রেখাদি থাকেন গুরুনানক রোড, এ জোন, দুর্গাপুর 5, মহিলা মহল। সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। জীবনে বহু ঝড় বৃষ্টির রাত্রের অভিজ্ঞতা সঞ্চিত আছে। তখন কন্যা লেখাপড়ার জন্য হোস্টেলে, আর গৃহস্বামী বাইরে কর্মরত। ঝড় বৃষ্টির রাত্রে একাকী আমার বেশ ভয় করত। থেকে থেকে বজ্র নির্ঘোষ ভয়কে দ্বিগুণ করত। বাড়ির গুরুজনদের কেউ কেউ আমাকে ফোন করে খবর নিতেন। বুঝতাম সবাই উদ্বিগ্ন থাকতে না আমার জন্য, আমিও ফোনে কথা বলে খানিক ভরসা পেতাম। রাত্রে কখনো ভাবতাম ঠিক এই রকম পরিস্থিতিতেই কবি বিদ্যাপতি রাধিকার মনোভাব ব্যক্ত করে বৈষ্ণব পদাবলীতে লিখেছিলেন, কেসে গোয়াও বি হরি বিনে দিন রাত ইয়া, যার অর্থ হরি বিনা কেমনভাবে শ্রীমতীর দিন রাত্রি কাটবে। আবার কখনো কবিগুরুর গানও মনে পড়ত, আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ।

কথা বন্ধু হে আমার। এভাবেই সুখে দুঃখে আমি আমার মতো করে ঝড় বৃষ্টির রাত্রি উদযাপন করতাম। নমস্কার আনতে রেখা মুখোপাধ্যায়, গুরু নানক রোড, এ জোন, দুর্গাপুর 5, জেলা পশ্চিম বর্ধমান। পরের চলে যাই, পরের মেল বকুল বন্দ্যোপাধ্যায়, দিগপাড়, বাঁকুড়া থেকে। গরুর গাড়িতে চেপে আমি ঠাকুমা, পিসিমা, বাড়ার দুজন কাকিমা 5 কিলোমিটার দূরে ময়নাপুরে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। ম্যাটিনি শো দেখে ফিরছি। উঠল ঝড়, সময়টা বৈশাখ, বড় বড় ফোঁটায় বৃষ্টি, ঝড়ের দাপটে গরুর গাড়ির মাথা ছাউনি গেল উড়ে। গাড়োয়ান মুচিরাম অনেক চেষ্টা করেও গরু এদিকে বসে আনতে পারছে না। আমরা সবাই ভিজে জবজবে। এমন সময় দেখি সামনের কমরাল গ্রামের এক ক্লাবে আলো জ্বলছে। ওরা আমাদেরকে উদ্ধার করে ক্লাবে আশ্রয় দেয়। ঘণ্টাখানেক পর ঝড় বৃষ্টি থামতে বাড়ি ফিরি। তখন আমি ক্লাস 7 পড়ি। আজ এতদিন পরেও ভুলতে পারিনি সেই ঝড় বৃষ্টির রাতের কথা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ইতি বকুল বন্দ্যোপাধ্যায়, দিগপাড় থেকে পাঠিয়েছেন এই চিঠি। সত্যি তো, ম্যাটিনি শো দেখে ফেরার সময় এরকম এক ঝড় বৃষ্টি, তা কি আর ভোলা যায়। বর্ধমান জেলাতেই আরও বেশ খানিক্ষণ থাকি। বৃষ্টি বেশি হলে সেখানে এবছর আরও ধানের চাষ হবে। বলুন, সে ছোটোবেলায় পড়েছে না বর্ধমান হলো আমাদের ধানের গোলা? শর্মিষ্ঠা দি লিখেছেন এবারের চিঠি। শর্মিষ্ঠা মোদক, খণ্ডকোষ, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় আমার কলম, ঝড় বৃষ্টির রাতের অনেক স্মৃতি আছে। যখন ছোট ছিলাম তখন ঝড় বৃষ্টির পর হ্যারিকেন নিয়ে ভাই বোনেরা মিলে আম কুড়োতে যাওয়ার যে মজা, আর কাদায় স্লিপ করে সরাং ভিপ, খুব ফুর্তি। তারপর আমাদের একজন খুব মজাদার দাদু ছিলেন, ঝড় বৃষ্টি হলেই তো বিদ্যুৎবাবু ছুটি নিতেন। তখন সেই অন্ধকার রাত্রিরে বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ, সাথে মেঘের গর্জন, আর দাদুর হাড় হিম করা ভূতের গল্পেও মজাই আলাদা। রান্নাঘরে গরম গরম চপ, বেগুনি ভাজা হতো, গল্পের মাঝে তাও পরিবেশন হয়ে যেত। রাতে খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা, উফ, তুমি না এই স্মৃতিকে উস্কে দিলে বন্ধু। আরেক ঝড় বৃষ্টির রাতের কথা তোমাকে বলি। ফাল্গুন মাসের শেষের দিকে আমাদের হাটকীর্তিনগর গ্রামে মাঠের মাঝে রক্ষাকালী মাতার পুজো হয়। শুধুমাত্র মায়ের বেদিটুকুনি তালপাতার ছাউনি দিয়ে ঘেরা থাকে, বাকি সবই খোলা আকাশের নিচে। সারাদিন আকাশ পরিষ্কার। সন্ধ্যে 7টার সময় মাকে বাজনা বাজিয়ে বেদিতে স্থাপন করা হলো। সমস্ত ব্যবস্থা করার পর ঘট প্রতিষ্ঠা করে পুজো শুরু হলো রাত 8টা নাগাদ। পুজো শুরুর কিছুক্ষণ পর থেকেই প্রচণ্ড ঝড় আর মুষলধারে বৃষ্টি। অনেক মানুষ, এমনকি আমিও বৃষ্টি থেকে বাঁচতে মাঠ থেকে গ্রামের দিকে ছুটে গেলাম। ভিজে গেছি, অন্ধকার রাস্তা, কোথায় পা দিতে কোথায় পা দিচ্ছি সেসব আর খেয়ালই নেই। পড়ি কি মরি করে ছুটে বাড়ির দিকে গিয়ে দেখি বাড়িতে চাবি। সেই বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজা ছাড়া আমাদের কিচ্ছু করার থাকলো না। ওই বৃষ্টির মধ্যেই ব্রাহ্মণরা কিন্তু পুজো অব্যাহত রাখলেন। বৃষ্টির শুভেচ্ছা নিও, শর্মিষ্ঠা মোদক, খণ্ডকোষ, পূর্ব বর্ধমান থেকে। এই স্মৃতিগুলোই তো আমাদের একেবারে এই টাটকা বৃষ্টির মতোই যেন ঠান্ডা বাতাসের ঝলক দিচ্ছে আমাকে। সর্বাণী আদক, এবারে চলে এসেছি বর্ধমান থেকে কলকাতায়। সর্বাণী দি, সর্বাণী আদক, 3x খলিশা কোটাপল্লী বিরাটিতে থাকেন, কলকাতা 51। চিরসাথী মহিলা মহল, প্রাকৃতিক নিয়মে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, এইসব তো স্বাভাবিক। আমার জীবনে চলার পথে এইসব ঝড় বৃষ্টির কথা আসবে। জুন মাসের চিঠির বিষয় দিয়েছ শৈশবের ঝড় বৃষ্টি, আর তাই রাতের কথা মনে পড়ে। আমাদের গ্রামের বাড়ির মুখ দক্ষিণ পশ্চিম বরাবর ছিল, পাশে রাস্তা আর বড় পুকুর। কালবৈশাখী হলেই পশ্চিম দিকের বাড়ির ওপর বেশি প্রভাব পড়ত। ওই বছর দুপুর থেকে বাইরে কালো মেঘ, ঘুমট গরম, আকাশে মেঘের ডাক। বিকেল থেকে একটু একটু ঝোড়ো হাওয়া বইছিল। রাত প্রায় 8টা নাগাদ ঝড়ের গতিবেগ ভয়ঙ্কর বাড়ছিল, সাথে প্রবল বৃষ্টি। বাড়ির জানলা দরজা বন্ধ করে হ্যারিকেনের আলোয় ছোটরা মায়ের পেছনে, বড়দের কাছাকাছি থাকলাম। সকলের চোখে মুখে ভয়।

0: বিপত্তারিণীর নাম। এমন সময় এক প্রচণ্ড শব্দে সকলে মিলে চিৎকার করে উঠলাম। মনে হচ্ছিল বাড়ি ভেঙে সকলে মাটি চাপা পড়ার উপক্রম। বাবা বলে উঠলেন, ভয় নেই, শান্ত হও। পশ্চিম দিকের বারান্দায় টালির চাল বাতাসে উড়ে গেছে, টালিগুলো টুকরো টুকরো হয়ে রাস্তাতে পড়েছে, ওদিকের দেওয়াল ভেঙে বৃষ্টিতে ধুয়ে চলে গেছে। গ্রীষ্মের দাবদাহে ঘাম ঝরানো শরীরে, ঝড়ের রাতে শীতলতা স্পর্শে আম কুড়োনো, আড্ডা দিতে দিতে পকোড়া আর মুড়ি মশলা খাওয়া হলো না। আকাশে কালো মেঘ, গুরুগম্ভীর ডাক শুনলেই মনের মধ্যে ভয় ভয় করে, আর সেই ঝড় বৃষ্টির রাতের স্মৃতি আজও যেন মানুষ পটে ভেসে ওঠে। সকলকে পাকা আম ও গ্রীষ্মের শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলে ভালো থাকবেন। ইতি সর্বাণী আদক তিন বাইয়ে খলিশা কোটাপল্লী বিরাটি কলকাতা থেকে লিখেছেন এই চিঠি। চিঠির শেষ দিকে এসে গেছি, আম খেতে বেশ ভালোই লাগলো। ও বাবা, আবারও চলে যাই বর্ধমানে। মৌনন্দী দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন এই চিঠি। তোমাদের বিষয় অনুযায়ী আগেকার দিনে ঝড় বৃষ্টি হলে যেমন কিছু মানুষের ক্ষতির আশঙ্কা থেকে যেত, তেমন ঘর পড়ে যাওয়া, গাছ পড়ে যাওয়া, আবার এদিকে আনন্দ মজাও কিছু কম হতো না। ঝড় হলেই বন্ধুদের সাথে আম কুড়োতে যাওয়া, বাইরে বৃষ্টিতে না যেতে পারলে মায়ের হাতের গরম চপ, বেগুনি, ঝালমুড়ির আসর জমে উঠত প্রত্যেকটি পরিবারে। বৃষ্টি হলেই কারেন্ট অফ, আর আমাদের সেই পুরনো হ্যারিকেনকে ঘিরে ভাই বোনেদের গোল হয়ে বসে আড্ডা, পড়াশোনা, কত মধুর স্মৃতি। এখন উন্নত প্রযুক্তিবিদ্যার কারণে কারেন্ট অফ হলেও প্রতিটি মানুষের যে যা নিজের ঘরে বসে মোবাইলের জগতে নিজেকে ডুবিয়ে দেয়। ওই পুরনো হ্যারিকেনটার দিকে তাকিয়ে ভাবি কত সুখ, কত আনন্দ, কত স্মৃতি লুকিয়ে রইল তোমার আলোর পাতায়। আজও তো স্মৃতির রোমন্থন করে অনেক আনন্দ পাই, আর ভাবি আমরা কাছে থেকেও কত দূরে আছি প্রত্যেকে প্রত্যেকের থেকে। তাই আবারও সেই বেলাতেই ফিরে যেতে চাই, আমার সেই হ্যারিকেনটাকেই ফিরে পেতে চাই, ফিরে পেতে চাই সেই হ্যারিকেনের আলোয় গড়া সুন্দর ভবিষ্যৎকে। সবাই ভালো থেকো প্রযত্নে মৌনন্দী দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন এই চিঠি। আহা, ঠিক এমন চিঠি দিয়েই আমাদের আসর শেষ করি, কারণ আমরাও তো চাই যে ছেলেবেলা ফিরে আসুক। সবাই খুব ভালো থাকুন। আজকের মতো মহিলা মহলে পর্যন্তই, আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায়। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি

0: আমাদের লিখে পাঠিয়েছেন গুরুপদ যশ সরঙ্গা পূর্ব বর্ধমান থেকে। আমরা ধন্যবাদ দিই গুরুপদবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম কুসংস্কার।
1: শুভ, তোর পরীক্ষার জন্য যা যা কাগজপত্র দরকার সব নিয়েছিস তো? দেখবি কিছু নিতে যেন ভুল না হয়, তোর তো আবার যা ভুলো মন।
2: তুমি আমাকে কি ভাবো বলো তো মা, আমি কি আজও তোমার সেই ছোট্ট ছেলেটা আছি?
1: ছেলেরা মায়ের কাছে চিরদিনই ছোটই থাকে রে বাবা। এখনো পদে পদে তোর সেই সব ছোটবেলার ঘটনাগুলো আমার চোখের সামনে জল জল করে ভাসছে। তুই কেমন কিছুই খেতে চাইতিস না, খাবার সময় কত রকমের বায়না করতিস।
2: হ্যাঁ মা, তুমি খাবার সময় আমাকে চাঁদ দেখাতে, রাস্তার কুকুর বিড়াল দেখাতে, আবার কখনো টিভিতে কার্টুনও দেখাতে।
1: ও মা, সেই সব তোর মনে আছে? তুই তখন কত ছোট ছিলি।
2: মা, সব মনে না থাকলেও কিছু কিছু ঘটনা মনে আছে বই কি। তুমি আমাকে পড়ার জন্য চাপ দিলে বাবা বলতেন, শুভ ছোট ছেলে, ওকে পড়ার জন্য এত চাপ দিও না তো।
1: ঠিক তাই।
2: জানো মা, আজকাল মায়েরা শিশুদের পড়ার জন্য খুব বেশি বেশি করে চাপ দেয়। সকাল থেকে পড়া, তারপরে স্কুলে যাওয়া, গান শেখা, আঁকা, সাঁতার, এই সব শেখানোর জন্য এমনভাবে রুটিন বাঁধা থাকে যে তারা খেলাধুলা বা শরীরচর্চার সুযোগই পায় না। এ কেমন শিক্ষা তা আমি বুঝি না মা।
1: রুটিন অনুযায়ী তো চলতেই হবে বাবা, দেখছিস না কেমন কম্পিটিশনের যুগ, এভাবে না চললে কোথাও পাত্তাই পাবে না।
2: এই সব ভুল ধারণা মা, শিশু মনে এত চাপ দিলে হিতে বিপরীত হবে। এইটুকু পুচকে ছেলে মেয়েরা যখন ব্যাগ ভর্তি করে বই নিয়ে রাস্তায় চলে, মনে হয় যেন বইয়ের ভারে কুঁজো হয়ে গেল।
1: ওই তো বললাম, এটা কম্পিটিশনের যুগ, তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এসব তো করতেই হবে, শেখার কি আর শেষ আছে।
2: তবুও বলি মা, শরীর ঠিক রাখতে শিশুদের বিকালে একটু বেড়ানো, খেলাধুলা, এই সবের দরকার। এসব না করলে শরীর গঠন হবে কি করে? কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, বেশিরভাগ মা বাবাই আজকাল এসব বুঝতে চায় না মা।
1: হ্যাঁ শুভ, সব মা বাবাই চান তাদের ছেলে মেয়ে লেখাপড়া শিখে যেন খুব বড় হয়, যেন পাঁচজনের একজন হয়ে দেশের ও দশের মুখ উজ্জ্বল করে।
2: কিন্তু
1: এতে কোনো কিন্তু নাই রে বাবা, ছেলেদের মেয়েদের জন্য এত করেও সেই ছেলেমেয়েরা লেখাপড়া শিখে রোজগার করে, তখন অনেকেই বাবা মাকে অসময় দেখে না। ওইসব বাবা মায়ের কত দুঃখ হয় বলতো, তবে সবাই যে এমনটি করে তা কিন্তু নয়।
2: তাই তো, আজকাল বৃদ্ধাশ্রমে এত ভিড় যে সেখানে সবার জায়গা পর্যন্ত হচ্ছে না।
1: দেখবি তুই যেন আবার আমাদের,
2: এখন থেকে তোমাকে এত শত ভাবতে হবে না মা।
3: এই নাও শুভ দাদাবাবু, এর মধ্যে লুচি, আলু ভাজা আর মিষ্টি দেওয়া আছে, সময় কিন্তু খেয়ে নিও।
2: তা তো খেতেই হবে পুটির মা, খিদে পেলে কি আর কাউকে খাবারের কথা মনে পড়তে হয়? তাছাড়া তোমার হাতে তৈরি লুচি, আলু ভাজা, এসব খেতে আমার খুব ভালো লাগে। এবার তাহলে আমি যাই মা, আমাকে আবার 9টার বর্ধমান লোকালটা ধরতে হবে।
1: যাই নয় বলো আসি।
2: ওই হলো আর কি, যা বাহান্ন তাহাই তিপ্পান্ন। আসছি পুটির মা।
3: সাবধানে যেও, কিন্তু
1: এই দেখো দিলে তো পিছু ডেকে, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই।

0: নাকি, বলে বয়স তো হলো, কবে আর শিখবে এসব?
1: ভুল হয়ে গেছে বৌদিমণি, আমি বুঝতে পারিনি, তুমি কিছু মনে করো না খোকাবাবু, আমি না বুঝেই।
2: ছি ছি পুটির মা, অমন কথা বলতে নেই। ওইসব পিছু ডাকা, হাঁচি, টিকটিকি ডাকা, তাগা তাবিজ, এসবে কিচ্ছু হয় না, ও সবই কুসংস্কার ছাড়া কিছুই না।
0: তবুও ও সব মানতে হয় বুঝলি, আগের লোকেরা ও সব মেনে এসেছে।
2: আগের লোক না বুঝে ও সব বলতো মা, এখন বিজ্ঞানের যুগ, এখন মানুষ গ্রহান্তরে যাচ্ছে, তাই পিছু ডেকে আর টিকটিকি ডাকলে এখন আর কিছু যায় আসে না।
1: বৌদিমণি ঠিকই বলেছেন খোকাবাবু, তোমার ভালো তো আমিও চাই।
2: আমি আবার বলছি পুটির মা, তুমি এর জন্য মনে একটুও দুঃখ পেও না, আমি পৌঁছে ঠিক ফোন করে দেব।
0: হে ঈশ্বর, তুমি তুমি মুখ তুলেছেও, তুমি আমার শুভর ভালো করো। শুভ যে আমার একমাত্র সন্তান, ওর মুখ পানে চেয়ে আমি যে কতই স্বপ্ন দেখি।
1: দেখবে ঈশ্বর ওর মুখের দিকে ঠিক চাইবে।
0: চলো পুটির মা, আমি ফ্রিজ থেকে সবজি আর মাছগুলো বের করে দিই, তুমি বরং রান্নার ব্যবস্থা করো। আজ শুক্রবার, তোমার দাদাবাবু আসবেন, তাই তুমি এবেলার মতো রান্না করো, রাত্রে সব কিছু টাটকা খাবার তৈরি করবে, বুঝলে?
1: সে কথা আর বলতে বৌদিমণি, আজ 20 বছর এই বাড়িতে আছি, কে টাটকা খায়, কে কি খাবার খেতে ভালোবাসে, এই সবই পুটির মার জানা হয়ে গেছে। আর আর দাদাবাবু তো বলেই থাকেন যে টাটকা খাবার খেলেই শরীর ভালো থাকে।
0: ঠিক তাই, টাটকা খাবার খাওয়া, খাবার আগে ভালো করে হাত ধোয়া, কাটা ফল বা মাছি বসা খাবার না খাওয়া ইত্যাদি।
1: আমাদের খোকাবাবুকে ওসব বলতেই হয় না, হাতের নখ বড় হলেই সঙ্গে সঙ্গে তোমাকে কেটে দিতে বলতো, আর খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত না ধুয়ে খেতেই বসবে না।
0: ঠিক তাই, শিশু যেন নরম মাটি, তাই তাকে যেমনভাবে তৈরি করবে সে তেমনটি শিখবে।
1: বৌদিমণি আপনার খুব ভালো ভাগ্যি, বৌদিমণি আপনার খুব ভালো ভাগ্যি, তাই দাদাবাবুর মতো অমন স্বামী পেয়েছেন। কোনোদিন তোমাদের মধ্যে মনের অমিল দেখি নাই, আজকাল যা চলছে তা তো দেখতেই পাচ্ছি।
0: তুমি ঠিকই বলেছ পুটির মা, তুমি আমাদের কাজের লোক হলেও এই সংসারে কে কেমন তা সবই তোমার জানা।
1: দেখবে বৌদিমণি, তোমার ছেলে শুভ, ও ঠিক ওর বাবার মতোই ভালো মানুষ হবে, তখন আমারও বুকখানা খুশিতে ভরে যাবে।
0: তাই যেন হয় পুটির মা, আমি ঈশ্বরের কাছে আর কিছুই চাই না।
1: খোকাবাবু তো চলে গেল, কিন্তু খোকাবাবুর যাবার সময় আমি পিছু ডেকে হয়তো কিছু বাজে কাজ করিনি। কথাটা বলার পর থেকে আমারও মনটা যেন কেমন কেমন করছে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ তাই বলে ফেলেছি। তবে তবে খোকাবাবু তো নেকা পড়া জানা ভালো ছেলে, সে যখন বলছে পিছু ডাকা, টিকটিকি ডাকা, হাঁচি, তাগা তাবিজ কিছু হয় না, আর আর কি যেন বলল, ও হ্যাঁ মনে পড়েছে, খোকাবাবু বলেছে ওসব কুসংস্কার, এবার থেকে আমিও ওসব মানছি না আর মানবো না।
0: ও পুটির মা, দেখো দেখো শুভ এসেছে, বাবা এক মাস পর তোকে দেখলাম, কি যে আনন্দ লাগছে, তা তোর হাতে ওটা কিসের খাম রে?
2: বলো তো মা, এটা কিসের খাম?
0: না দেখলে বলবো কিভাবে, হয়তো তোর বাবার অফিসের কোনো চিঠিপত্র হতে পারে।
2: না না হলো না, এতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, 1 মাস আগে চাকরির যে পরীক্ষা দিয়েছিলাম আমি সেই চাকরিটা পেয়ে

0: গেছি মা।
1: খোকা বাবু, এ কথা শুনে আমি যে কি করব বুঝতে পারছি না। ও বৌদিমণি, তুমি তাড়াতাড়ি শুভর মিষ্টি মুখের ব্যবস্থা করো।
0: সেসব পরে হবে পুটির মা, এখন আগে তোমাদের পায়ে ধুলো নি। দেখো মা, তুমি সেদিন পুটির মাকে পিছু টাকার জন্য বকেছিলে, আর আমি বলেছিলাম ওসব কিচ্ছু হয় না, হাতে হাতে তার প্রমাণ পেলে তো।
2: ওসব ওসব কথা থাক এখন বাবা, আগে তোর বাবাকে ফোন করে সুসংবাদটা জানিয়ে দে, তারপর।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো মা, তাই করি তাই করি।
1: সত্যি আজকে খুব আনন্দের দিন খোকা বাবু, কিন্তু এই আনন্দের দিনে আমার মনে একটা এতদিনের দ্বন্দ্ব রয়েছে, সেটা আজকে তোমাকে বলি। আমি এতদিন ভাবতাম আমার ছেলে আর আমার স্বামীকে আমি হারিয়েছি, সেদিন বিড়ালটা রাস্তা কেটেছিল বলেই।
0: কিছুই হয় না পুটির মা, এটা একটা কুসংস্কার। সবার ধারণা বিড়াল রাস্তা পার হলে নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এসব আজগুবি কথা শুনলে বড্ড হাসি পায়। এই একবিংশ শতাব্দীর মানুষ কোথায় পিছিয়ে আছে।
2: কথাটা কি আর এমনি এমনি চালু আছে, কিছু তো একটা হয় বই কি।
0: কিছুই হয় না মা, এসব কল্পনার কথা। সমাজে কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে বোঝাতে হবে।
2: খুব হয়েছে, তোকে আর পাকামো করতে হবে না, কথায় কথায় কত বেলা হয়ে গেল, যা এখন চান করে নে, তারপর খাবি আয়।
1: আমি খাবারের ব্যবস্থা করছি।
2: শুভর সামনে আমি যাই বলি না কেন, সত্যি সমাজে এরকম ছোট বড় অনেক কুসংস্কার আমরা মেনে চলি, যার কোনো যুক্তি নেই। না, এসব আর মানলে চলবে না, সুস্থ সমাজ গড়তে হলে সমাজ থেকে আগে কুসংস্কার মুক্ত করতে হবে। আজ থেকে আমিও হলাম কুসংস্কার মুক্ত।
3: শুনলেন গুরুপদ যশের লেখা নাটক কুসংস্কার। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।
4: আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040।

0: Kalimpong, Alipurduar, Kochbihar districts of Sub-Himalayan West Bengal and the Mauna Nicobar Islands and Sikkim. Like to moderate rain or thunder shower is also likely at many places over the rest districts of Sub-Himalayan West Bengal and all the districts of Gangetic West Bengal and Odisha. Light to moderate rain or thunder shower is also likely at a few places over Bihar. Light rain or thunder shower is likely to occur at one or two places over Jharkhand. Weather warning for the next 48 hours says heavy rainfall of around 7 to 11 centimeters is likely to occur at one or two places over Bihar, Odisha and Jalpaiguri, Alipurduar and Kochbihar districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind of around 50 to 60 km per hour and lightning is also likely to occur at one or two places over Bihar. Thunderstorm with gusty wind with a speed of 40 to 50 km per hour and lightning is likely at one or two places over Jharkhand, Odisha, Andaman and Nicobar Islands, and Jalpaiguri and Kochbihar districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind with a speed of 30 to 40 km per hour and lightning is also likely at one or two places over the rest districts of Sub-Himalayan West Bengal and all the districts of Gangetic West Bengal. Heat wave is likely to occur at one or two places over Bihar and Jharkhand. Forecast for Kolkata and neighborhood says generally cloudy sky with light rain is to be expected. Maximum temperature will be around 33 degrees Celsius and minimum temperature will be around 27 degrees Celsius. Weather warning for the fishermen of West Bengal coast says squally wind with speed reaching 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour is likely to prevail along and off West Bengal and North Odisha coast from 24th to the 25th of June 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal and North Odisha coast on the above mentioned dates. And there's no weather warning for the fishermen or of Andaman and Nicobar coast. And here we conclude today's midday weather bulletin.
1: Akashwani, Kolkata, Gitanjali. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিছুটা প্রশমিত ছিল বিহারে। ঝড় বয়ে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আলিপুরের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 75 কিলোমিটার বেগে। গতকাল দুপুর 2:45 থেকে 2:46 এবং বিহারের ভাগলপুরের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 56 কিলোমিটার বেগে বিকেল 4:00 থেকে 4:15 পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায়, ওড়িশা, ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায়, সেই সঙ্গে বিহারের দু একটি জায়গায়। ঝোড়ো হাওয়া বয়ে গেছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা এবং পুরুলিয়া জেলার উপর দিয়ে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতল ভূমির বিহারের ভাবুয়ায় 41.5 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার সিকিমের ট্যাডংয়ে 27.8 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ আলিপুর 6 সেন্টিমিটার, শ্রীনিকেতন 3 সেন্টিমিটার, মোরারই 3 সেন্টিমিটার, জাঙ্গিপুর 2 সেন্টিমিটার, দমদম 2 সেন্টিমিটার, খরিদ্বার 1 সেন্টিমিটার, তুসুমা 1 সেন্টিমিটার, পানাগড় 1 সেন্টিমিটার, শিউড়ি 1 সেন্টিমিটার, আসানসোল 1 সেন্টিমিটার, মাথাভাঙা 5 সেন্টিমিটার, বারোভিসা 4 সেন্টিমিটার, গাজলডোবা 4 সেন্টিমিটার, কুমারগ্রাম 3 সেন্টিমিটার, মানগান 3 সেন্টিমিটার, ধলভূমগড় 3 সেন্টিমিটার, জামতারা 3 সেন্টিমিটার, মুসাবনি 2 সেন্টিমিটার, বাংরিপোষি 3 সেন্টিমিটার, পাইকমল 2 সেন্টিমিটার, হেমগিরি 2 সেন্টিমিটার, হীরাকুঁদ 2 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা

নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলায় এবং উড়িষ্যায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোনো কোনো অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা, বিহার ও ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডে আগামী সাত দিনের দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া সতর্ক বার্তায় জানানো হয়েছে, আগামী 48 ঘন্টায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে সিকিম, ওড়িশা এবং দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘন্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিহার, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে। ঝড় বৃষ্টি বজ্রপাত ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ি জেলার উপর দিয়ে। ঝড় বৃষ্টি ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সিকিমের দু একটি জায়গায়। তাপপ্রবাহ চলবে বিহার ও ঝাড়খণ্ডের দু একটি অঞ্চলে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজকের আকাশ কিছুটা মেঘলা, হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। আগামীকালও আকাশ প্রধানত মেঘলাই থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ ও আগামীকাল পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের আজ ও আগামীকাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিয়ে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন বাংলা আধুনিক গান। বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা নীলাদ্রি সেন, বিদ্যার্থীদের জন্য 5:30। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের শিক্ষিকা আত্রেয়ী আঢ্য এবং সঙ্গে দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান 6:05 থেকে। লোকগীতি শোনাবেন মালতী টুডু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি নাটকের বর্তমান পরিস্থিতি এই বিষয়ে রবিলাল টুডুর সাক্ষাৎকার শুনবেন আজ দ্বিতীয় পর্ব। 6:38 কৃষি কথার আসর, পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি এই বিষয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। মিলেট চাষের গুরুত্ব এ বিষয়ে ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সাক্ষাৎকার নিয়েছেন পবিত্র কুমার মণ্ডল। সমীক্ষা 7:30-8:00 পশ্চিমবঙ্গের বাজেট সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। আইনি কথা 8:30, পুলিশের নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তা নিয়ে একজন সাধারণ নাগরিকের সাংবিধানিক সুরক্ষা এ বিষয়ে আইনজীবী নীল বসুর সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। বিধানসভা পর্যালোচনা 8:50, রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অঞ্জন সাহা। অনুরোধের আসর 9:30, রাত 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 ভজন শুনবেন মধুরা ভট্টাচার্যের কণ্ঠে। 10:50 বেহালায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়। রাত 11টায় আধুনিক গান শিল্পী প্রিয়াঙ্কা দত্ত। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল 5:10 ভজন চৈতালী রায়ের কণ্ঠে, 5:20 উর্বশী, উপস্থাপনা সুলাক্ষণা পর্বত। 6:30 গুলগুলশান, 7:10 বেহালায় লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়। দর্পণ 7:30, রাত 8টায় হিন্দি ছায়াছবির গান। হরাইজন 8:15, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা দীপাচন্দ, রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান, প্রথমে লোপামুদ্রা মিত্র।

আধুনিক গান শুনলেন লোপামুদ্রা মিত্র ও শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ

0: সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 12 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে 5:07। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে অর্ক বন্দ্যোপাধ্যায়।

নমস্কার, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওয় উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের নানান খেলাধুলার খবরাখবর। প্রথমে শুনে নেব এক নজরে আজকের স্পোর্টস হেডলাইন্স। রোনাল্ডো ইজ ব্যাক, পর্তুগাল গোল ঝড়ে কুপকাত উজবেকিস্তান। তবে পর্তুগালের চাপ বাড়িয়ে এখন বিশ্বকাপ নকআউটে পৌঁছে যাওয়ার কাছাকাছি চলে গেল কলম্বিয়া। ঘানার ডিফেন্সে আটকে গেল ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার সাথে লড়াই করেও বিদায় পানামার। নরওয়ে ম্যাচের আগে ধাক্কা ফ্রান্সের, আচমকাই দেশে ফিরলেন এমবাপ্পেদের কোচ ডিডিয়ার ডেশঁ। তার মায়ের মৃত্যু হয়েছে সে কারণে। মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ, অস্ট্রেলিয়ার জয়যাত্রা অব্যাহত। আথাপাত্থু শত রানে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা।

লন্ডনে রুদ্ধশ্বাস লড়াই, শুরুর ধাক্কা সামলে হকি প্রো লিগে পাকিস্তানকে হারালো ভারত। ক্রিকেট ম্যাচ চলার সময় রাঁচি স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে আহত অন্তত চারজন, রাঁচির ঘটনাটি। আর আইপিএলের নতুন খবর, প্রায় অর্ধেক বেতনে দিল্লি ক্যাপিটালসে ফিরলেন তাদের হোম বয় ঋষভ পন্ত। লখনউ সুপার জায়ান্টসে যোগ দিলেন তাদের, অর্থাৎ লখনউর হোম বয় কুলদীপ।

অতোষ কাঁচের তলায়। লিওনেল মেসি এই ওয়ার্ল্ড কাপে দুরন্ত ফর্মে রয়েছেন। তিনি অলরেডি 5-5টি গোল করেও ফেলেছেন মাত্র 2টি ম্যাচে। আমরা দেখেছি তার সঙ্গে টিক্কা দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। একটি নাম কিন্তু মিসিং ছিল, সেটা হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বড় প্লেয়ারদের কামব্যাক করার জন্য এই একটা গোলই যথেষ্ট বলে না, সেটাই করে দেখালেন তিনি। উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে তিনি যে শুধু জোড়া গোল করলেন তাই না, নুনো মেন্দেসের গোলের সময় একটি দারুণ বুদ্ধিরও পরিচয় দিলেন। গতকাল রাত 10:30 শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে উজবেকিস্তানের জালে 3-3টি গোল জড়িয়ে দিয়েছিল পর্তুগিজরা, যার মধ্যে

0: নামটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এই গোল করে তিনি একাধিক রেকর্ড করেছেন। বিশ্বকাপে মোট গোলের দিক থেকে অনেকটা পিছিয়ে থাকলেও পর্তুগালের হয়ে তিনি সবচেয়ে বেশি বিশ্বকাপ গোল করলেন। পাশাপাশি তিনি 6টি আলাদা বিশ্বকাপে গোল পেলেন। এই নজির কিন্তু লিওনেল মেসিরও নেই। 2006, 10, 14, 18, 22, 26, 6 বার টানা বিশ্বকাপে তিনি গোল করার নজির করলেন প্রথম ফুটবলার হিসেবে। হিউস্টনে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই চাপ বজায় রাখতে শুরু করে পর্তুগাল। উজবেকিস্তানের বক্সেই ঘোরাফেরা করেন পর্তুগালের প্লেয়াররা। ম্যাচ শুরুর 4 মিনিটের মধ্যেই 2টি সহজ সুযোগও নষ্ট করে তারা। তৃতীয় মিনিটে বক্সের ভেতর থেকে ভিতিনিয়ার বল নিয়ে ব্রুনো ফার্নান্ডেজের ড্রিবলিং শটে গোল নিতে গিয়ে তিনি মিস করেন। এরপর 1 মিনিট পরে বাঁ দিক থেকে নুনো মেন্ডেসের ক্রস থেকে গোল করার সুযোগ এসেছিল রোনাল্ডোর সামনে। শুধু পা ছোঁয়াতে হতো তাকে, কিন্তু একটুর জন্য তিনি বলের নাগাল পাননি। এই গোলটা না পাওয়ায় স্বাভাবিকভাবেই সকলেই হতাশ হয়েছিল, কিন্তু সেই হতাশা বেশিক্ষণ ক্ষণস্থায়ী হয়নি। ম্যাচের 6ষ্ঠ মিনিটেই গোল করলেন রোনাল্ডো। রাইট ব্যাক পজিশন থেকে জুয়াও ক্যান্সেলোর বল নিয়ে উঠে রোনাল্ডোকে তিনি ক্রস দেন। তিনি নিয়ার পোস্টের কাছে ছুটে গিয়ে বল সরাসরি শট নিয়ে জালে জড়িয়ে দেন। তার গতির সঙ্গে পাল্লা দিয়ে নিজের পজিশন ঠিক করে রাখতে পারেননি উজবেকিস্তানের গোলকিপার আব্দুভকিত নেমাতব। এছাড়া 17 মিনিটের যখন হচ্ছে তখন ফ্রিকিক থেকে 2-0 করেন নুনো মেন্ডেস। খুব দারুণ একটা ফ্রিকিক ছিল, মনে হচ্ছিল রোনাল্ডোই ফ্রিকিক নেবেন, কিন্তু নুনো মেন্ডেস তার বাঁ পায়ে জোরালো শটে গোল করেন। এরপর একটার পর একটা গোল করে 5-0 গোলে শেষ হলো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই গোলের খরা কাটল, তিনি 2টো গোল করলেন। তার সঙ্গে সঙ্গে পর্তুগালও কিন্তু একটা লাইফ লাইন পেল, তারা জিতল। তবে এখন পর্তুগালের চাপ বাড়িয়ে বিশ্বকাপের নক আউটে পৌঁছে গেল কলম্বিয়া, কারণ জলে গেল লিওনেল এমপাসির দুরন্ত লড়াই। একাই 8টি সেভ করে কলম্বিয়ার কাঁটা হয়ে উঠছিলেন কঙ্গোর এই গোলকিপার, তবুও শেষ রক্ষা হলো না। বুধবার গুয়াদালহারায় গুরুত্বপূর্ণ ম্যাচে দানিয়াল মুনোজের একমাত্র গোলে কঙ্গোর বিরুদ্ধে জয় তুলে নিল কলম্বিয়া। 2 ম্যাচ জিতে কে গ্রুপের প্রথম দল হিসাবে হামেস রড্রিগেজ, লুইস দিয়াসরা পৌঁছে গেলেন বিশ্বকাপের নক আউটে। দারুণ লড়াই করলেও হার মানল কঙ্গো। তবে কলম্বিয়ার এই জয়ে রাউন্ড অফ 32-এর জায়গা পাওয়ার দৌড়ে এখন চাপ বাড়ল পর্তুগালের। এই জয়ের ফলে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ কের নক আউট পর্বে জায়গা নিশ্চিত করল কলম্বিয়া, এবং পর্তুগালের ওপর চাপ বাড়ল। উজবেকিস্তানকে হারিয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের। শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে পর্তুগাল। অন্যদিকে 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে এখনও নক আউটে ওঠার আশা বেঁচে আছে কঙ্গো। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে পর্তুগাল হারলে এবং উজবেকিস্তানের বিরুদ্ধে কঙ্গো জিতলে তখনই কিন্তু ছিটকে যেতে পারে পর্তুগাল। তবে আশা করি সেটা হবে না, কারণ পর্তুগালের যা টিম, যা সমস্ত প্লেয়াররা রয়েছেন, তাতে নিশ্চিতভাবেই সেই ম্যাচটি তারা জিতবেন এবং নক আউট পর্বে প্রবেশ করবেন। তবে আজ হচ্ছে বুধবার, আজ বুধবার নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা জানেন আজকে কিন্তু আমাদের গুগলির দিন, গুগলি রাউন্ডের দিন। তাই আমি নিয়ে এসেছি কিছু প্রশ্ন, আর গুগলির প্রশ্ন এইরকমই হবে। আপনারা তো জানেন এখন এই ওয়ার্ল্ড কাপে রেকর্ডের পর রেকর্ড কিন্তু ভাঙছে, তৈরি হচ্ছে, একটা দারুণ ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে পাচ্ছি। তো আমার প্রথম প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে একমাত্র সরাসরি কর্নার কিক থেকে গোল, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে অলিম্পিক গোল, এটি হয়েছিল এক কিংবদন্তি সোভিয়েত গোলরক্ষক লেভ ইয়াশিনের বিরুদ্ধে। আচ্ছা বলুন তো শ্রোতা বন্ধুরা, এই গোলটি কে করেছিলেন এবং কোন দেশের হয়ে কোন বিশ্বকাপে? প্রশ্নটি আরও একবার করি, বিশ্বকাপের ইতিহাসে একমাত্র সরাসরি কর্নার কিক থেকে গোল, যেটাকে ফুটবলের পরিভাষায় বলা হয় অলিম্পিক গোল, সেটি হয়েছিল সোভিয়েতের বিরুদ্ধে, কে করেছিল কোন বিশ্বকাপে? আপনারা ফোন করতে পারেন আমাদের 03313 1 3 1 3 4 2 নম্বরে, চটপট আমাদের ফোন করে আজকের প্রথম গুগলির প্রশ্নের উত্তর আপনারা দিন ফোন লাইনে। বন্ধু নমস্কার।
1: নমস্কার,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? আপনার রেডিওর ভলিউমটা কমিয়ে নিন। বলুন, প্রশ্নটা হলো পৃথিবী বিশ্বকাপের ইতিহাসে একমাত্র সরাসরি কর্নার কিক থেকে গোল,

0: একজন করেছিলেন। এখনও পর্যন্ত এতগুলো বিশ্বকাপে একটি গোল হয়েছে কর্নার কিক থেকে ডাইরেক্টলি, কে করেছিলেন সেই গোলটি? না, একটা বন্ধু, একটা আমি যেটা বুঝতে পারলাম, একটা তিনি ঢিল ছুড়লেন লেগে যায় কি না, কিন্তু না, উত্তরটি সঠিক নয়। নমস্কার, কে রয়েছেন? প্রশান্ত বাবু বলুন। কোন দেশের?
1: কলম্বিয়া।
0: আর কোন বিশ্বকাপে হয়েছিল বলুন তো? হ্যাঁ, আচ্ছা বেশ, আপনি সঠিক উত্তরে দিয়েছেন, কলম্বিয়ার মার্কোস কোল। তিনি 1962 বিশ্বকাপে এই অলিম্পিক গোল করেছিলেন। অলিম্পিক গোল মানে হচ্ছে ডাইরেক্ট কর্নার কিক থেকে সরাসরি গোলকিপারকে টপকে বল জালে জড়িয়ে যাওয়া, সেই গোলটিকে বলা হয় অলিম্পিক গোল। এটা এত বছরের এত দিনের বিশ্বকাপে একটি মাত্র গোল হয়েছে, 1962 বিশ্বকাপে করেছিলেন কলম্বিয়ার মার্কোস কোল। আমার পরবর্তী গুগলির প্রশ্ন, এক ফুটবলার টানা দুই বিশ্বকাপে দুই ভিন্ন দেশের হয়ে ফাইনাল খেলেছিলেন, তিনি কে এবং কোন দুই দেশের হয়ে তিনি খেলেছিলেন? আরেকবার করি প্রশ্নটি, এক ফুটবলার একজনই টানা দুই বিশ্বকাপে দুটি বিভিন্ন মানে ভিন্ন দেশের হয়ে ফাইনাল খেলেছিলেন, এটা কিন্তু আপনাদের একটা বেশ জানতে হবে, একটু এটা নলেজ রাখা প্রয়োজন, কারণ অনেকেই কিন্তু বিভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন কিন্তু একজনই প্লেয়ার তিনি ফাইনাল খেলেছেন দুটি দেশের হয়ে, তিনি কে? নমস্কার, না ফোনটি কেটে গেল। 0332213134 নাম্বারে বন্ধুরা ফোন করুন চটপট এবং উত্তরটি দিন তো দেখি, কে এই প্লেয়ার? নমস্কার,
2: নমস্কার, আমি রাজেশ গোস্বামী বলছিলাম বর্ধমান থেকে।
0: বলুন রাজেশ বাবু।
2: উত্তরটা হবে মারাদোনা।
0: না, মারাদোনা দুই দেশের হয়ে ফাইনাল খেলেছিলেন, সবাই মারাদোনার নামটাই কি জানেন কেন বলুন তো? আসলে এত বিশ্ববরণ্য প্লেয়ার, বাঁ পায়ের জাদুঘর, দ্য গড অফ ফুটবল, অবশ্য এই নামটি কিন্তু সহজেই মুখে চলে আসে, তবে উত্তরটি কিন্তু সঠিক নয়। নমস্কার, হ্যালো,
3: নমস্কার দাদা।
0: হ্যাঁ, কে বলছেন?
3: আমি সুব্রত মল বলছি, গঙ্গাদেবপুর সন্তরাহাওয়া থেকে।
0: বলুন সুব্রত বাবু, উত্তরটি কি ঝটপট?
3: উত্তরটা হবে লুইস মন্টি।
0: ভেরি গুড, কোন দেশের হয়ে তিনি খেলেছিলেন?
3: উনি আর্জেন্টিনা ইতালি হয়ে খেলেছেন।
0: কোন বিশ্বকাপ বলতে পারবেন?
3: ওটা হচ্ছে 30 খেলেছিলেন,
0: আরেকটি
3: 34।
0: একদম সঠিক উত্তর সুব্রত বাবু, একদম সঠিক উত্তর আপনি দিয়েছেন, লুইস মন্টি। হ্যাঁ, দিওগোরি দেশের প্লেয়ার, তিনি 1930 সালে আর্জেন্টিনা এবং 1934 সালে তিনি ইটালির হয়ে খেলেছিলেন বিশ্বকাপের দুটি ফাইনাল। ধন্যবাদ। এখন আমরা একটি বেতার প্রতিবেদন শুনব। গতকাল 23 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে উদ্বোধন হলো তাঁরই নামাঙ্কিত স্পোর্টস কোর্স কোচিং সেন্টারের। সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি রক্তিম বরণ ময়রা। এখন শুনবেন সেই বিষয় নিয়ে একটি বেতার প্রতিবেদন।
4: গতকাল 23 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্পোর্টস কোচিং সেন্টারের। সেই উপলক্ষে সেখানে ছিল চাঁদের হাট। উদ্বোধন শেষে আয়োজিত হয়েছিল খুদে ফুটবলারদের দুই দলের প্রীতি ম্যাচও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। শুনব তাঁর বক্তব্য।
5: এখন বাংলাতে তো ফুটবল আগাগোড়াই ভালো ছিল, বাট এখন আমার মনে হয় ফুটবলের ওপরে বেশি আরও কাজ হবে, ইভেন ইন স্পোর্টস ইন জেনারেলে ভালো কাজ হবে, আর সবাই আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি, আমরা ইনভলভ হব, এবার স্পোর্টসে যতটা ভালো ইমপ্রুভ করা যায় সেটা দেখব। এটা একাডেমিটা জাস্ট একটা বিগনিং, এটা জাস্ট আজকে শুরু হলো, এতে যাতে ভালো কাজ হয় সেটাও আমরা ষষ্ঠীদার সাথে আমরা সবাই মিলে একসাথে করব। সুমন দা আছে এখানে, দীপঙ্কর দা আছে, এদের তো বলার কিছু নেই, আপনারা সবাই জানেন এরা কত স্কিলফুল। এখন ফুটবলের লোক ফুটবলে কাজ করবে, তো এরা নিজের এক্সপিরিয়েন্স দিলে নিশ্চয়ই বাংলার ফুটবল ডেভেলপ হবে। আমি যদি এখন পাইলট হই আর আমি যদি শেফের কাজ করি, ওই শেফের কাজ আমি ভালো করতে পারবো না। সবার একটা স্কিল থাকে, ইউ ক্যান জাজ এ ফিশ বাই হাউ ফাস্ট ইট ফ্লাইজ। তো মাছের জলের ভেতরেই দেখতে হয়, যে যেই স্পেসিফিক কাজে করে তাকে যদি সেই কাজ দেওয়া হয় সেই কাজ ভালো করবে। তো ফুটবলের লোক যদি ফুটবল, যারা ফুটবল খেলেছে টপ লেভেলে প্রফেশনাল হিসেবে, তারা যদি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারে, বাচ্চাদের উপর খাটে, নেক্সট জেনারেশনকে রেডি করতে পারে, ওটাই আমার মনে হয় বেস্ট হয়। যেটা হচ্ছে আগে আমাদেরকে এশিয়াতে ডমিনেন্ট হতে হবে, আমরা এখনও এশিয়াতে ডমিনেন্ট হতে পারিনি। আগে এশিয়াতে ডমিনেট করতে হবে, আমাদের এশিয়ান টিমের সাথে ভালো খেলতে হবে, তারপরে ওয়ার্ল্ড কাপ। ওয়েন আই টক অ্যাবাউট এশিয়ান ফুটবল, হবে অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, জাপান, যতদিন এদের সাথে আমরা কম্পিট করতে পারছি না, ওয়ার্ল্ড কাপে যাওয়াটা ইম্পসিবল।
4: সঙ্গে ছিলেন ফুটবলার দীপঙ্কর রায়, তার কথায়।
6: দেখো লক্ষ্য তো নিশ্চয়ই ভালো বলেই একটা এতদিন পর একটা ক্যাম্প চালাচ্ছে ষষ্ঠী, ষষ্ঠীতে মানে এতদিন হয়তো কোনো ক্যাম্প চালায়নি ওর, যা নাম ইন্ডিয়াতে, ওর অনেক আগে হয়তো ক্যাম্প করা উচিত। এখন সেই জায়গাটাও নিচ্ছে, এখানে সরকার থেকে ওকে হেল্প করছে যে কাউন্ট করার জন্য। একটা ভালো উদ্দেশ্য যে ভালো প্লেয়ার উঠবে এখান থেকে, একটা ভালো মাঠ আছে, মাঠের জন্য ভালো প্লেয়ার উঠতে পারে। বহু গ্রাম থেকে একটা ষষ্ঠীর আছে যে গ্রাম, যেহেতু গ্রামের ছেলে, গ্রাম থেকে অনেক ছেলে নিয়ে আসবে এখানে খেলার জন্য, যারা খালি পায়ে গেলে তারা ভুট করে খেলবে।
4: উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার তথা কোচ অমিয় ঘোষ। দীর্ঘ দিনের কোচিং অভিজ্ঞতা থেকে তিনি জানালেন এই ধরনের

0: কিন্তু ব্যাপারটা অভাবটা হচ্ছে এদেরকে খুঁজে বার করে নেওয়া, আর কিচ্ছু না। আজকে যে এই কোচিং সেন্টারটা উদ্বোধন হলো, এখানে ষষ্ঠীদুলের মতন রয়েছে, যখন একজন ভালো খেলোয়াড় এবং তার দৃষ্টিভঙ্গিটাও ভালো, আমি আশা করি এখান থেকেও ভালো খেলোয়াড়ের জন্মগ্রহণ করবে। কারণ আমি দীর্ঘদিন দুটো বড় টিমে কোচিং করেছি, ইস্টবেঙ্গলে 12 বছর, মোহনবাগানে 23। এই সুবাদে বাংলারও করছিলাম সব জুনিয়র, এই সুবাদে এত খেলোয়াড় আজ গড়ের মাঠে এসছে। এখন বাংলার হয়ে যে খেলছে ভারতের রহিম আলী, আমার কাছেই খেলে গেছে, তাহলে খেলোয়ার তো অভাব নেই, খেলোয়াড় আছে। আসল ব্যাপারটা হলো কি, আমাদেরকে দেখে নিতে হবে কার মধ্যে কিছু আছে কি না, যদি থাকে তাকে একটা জায়গা দাঁড়া করানো। আজ নাহলে সুইডেন, ডেনমার্ক, ব্যাংকক, কোরিয়া, ফ্রান্স, জাপান, এতগুলো কান্ট্রিতে গিয়েছি আমি, চ্যাম্পিয়ন রানার্স হয়ে পড়েছি, কখনো ইস্টবেঙ্গল কখনো মোহনবাগান, আমি খেলিনি, খেলেছে খেলোয়াড়রা। তাহলে কে বললো খেলোয়াড় নেই? বাজে কথা, ভুল কথা। আমি এখনও চ্যালেঞ্জ করছি, এখনও বুক ফুলিয়ে বলছি, বাংলায়, বাংলার জায়গায়, বাংলায় এখনও ভালো খেলোয়াড় আছে। আমি কোচিং করছি ভাঙর বলে একটা স্কুলে, সেখানেও তিনটে এত সুন্দর স্কিল প্লেয়ার দেখার মতন, কে বললো হারিয়ে গেছে? একটা বাজে ধারণা লোকের মধ্যে সৃষ্টি হয়েছে, যেহেতু খেলোয়াড়দের তুলে নেওয়া হচ্ছে না। তার মানে কোচের দৃষ্টিভঙ্গি, কোচের চোখ, কোচের চিন্তাধারা ঠিক থাকলে ভালো খেলোয়াড় পাওয়া যাবে।
1: কোচের চিন্তাভাবনা, এই যে আপনি তো এত বছর কোচিং করেছেন, কোচেদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন, মানে তাদের চিন্তাভাবনা কীরকম?
0: সেটা বলি, যেমন আমি যখন ইস্টবেঙ্গলে কোচিংয়ের দায়িত্ব পাই, পল্টু দাসকে আমি বলেছিলাম, আমি যখন সিলেক্ট করবো কেউ জনের মধ্যে না ইন্টারফেয়ার করে, পল্টু দাস বলেছে আপনি যেটা করবেন সেটাই ফাইনাল। আবার মোহনবাগানে যখন গেলাম, অঞ্জন মিত্র, টুটু বোসকে বললাম আমি প্লেয়ার সিলেকশন করবো, কেউ জনের মাথা না দেয়, এবং তারা পরিষ্কার সবাইকে বলে দিয়েছিল কেউ অমিয়তাকে ডিস্টার্ব করবে না। না করার ফলে হোল ওয়ার্ল্ডে, পৃথিবীর মধ্যে 38টা দেশের মধ্যে কী করে আমি ইস্টবেঙ্গলকে রানার্স করলাম, কী করে আমি মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে ফিরছি নানা জায়গার থেকে। এগুলো হলো কোচ, কোচের আসল ব্যাপার হলো কোনো দিকে না থাকিয়ে সেদিক খেলোয়াড়ের রিসিভ খেলোয়াড়কে নেয়। যেমন একটা খেলোয়াড়কে নিতে গেলে তার গুণ দরকার, রিসিভিং, কন্ট্রোলিং, ডিস্ট্রিবিউশন অ্যান্ড পজিশন জ্ঞান, এইসবের সমৃদ্ধ যে খেলোয়াড়, কোচ যদি ঠিক মতন চোখ দিয়ে দেখে তাহলেই পাওয়া যাবে। ষষ্ঠীদুলের নিজে একজন ভালো খেলোয়াড় ছিল, ওর মনের নাকি ইচ্ছে যে আমিও একটা ভালো খেলোয়াড়কে, কিছু ভালো খেলোয়াড়কে উপহার দেবো, সেই কারণেই এই কোচিং সেন্টার। আশা করি আগামী দিন এখান থেকে একটা ভালো খেলোয়াড়ের জন্ম নেবে।
2: ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত বাংলার গর্ব শান্তি মল্লিক, শুনব তার কথা।
3: দক্ষিণী কলকাতা গভর্নমেন্টের থেকে যে উদ্দেশ্যটা নিয়েছে ভালো, কিন্তু শুধু ছেলেদের হলে হবে না, অবশ্যই মেয়েদের করতে হবে। আমি শুধু ফুটবলার নই, আমি অনেকগুলো খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিলাম, হ্যান্ডবল, ফুটবল, ক্রিকেট, হকি, সেবাক, টাগর, এখানে সব আমি ন্যাশনালস খেলেছি। আর তখনকার শুধু এখনকার পার্থক্যটা এটা, এখন আগেকার দিনে ট্যালেন্ট ছিল, ট্যালেন্টের জন্য বলতে হতো না, এখন ট্যালেন্ট আছে, ট্যালেন্ট যদি বলতে হয়, বলার লোকও নেই এখন। কিন্তু অন্যান্য স্টেটে যে পরিমাণ ছেলেরা বা মেয়েরা চান্স পাচ্ছে, বাংলা দিয়ে কেন পাচ্ছে না সেটা ভালো করে খোঁজ খবর নিয়ে তাদের জন্য বলার প্রয়োজনীয়তা আছে। তাহলে আমার মনে হয় বাংলার শুধু রেজাল্ট নয়, ভারতবর্ষের রেজাল্ট হবে, সেটা সবচেয়ে বেশি আনন্দ পাবো। তো আমাদের লোকেরাও তো অলিম্পিক খেলেছে, আমাদের এশিয়ান গেমস, আমরাও এশিয়ান কাপ, ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ খেলেছি আমরা মহিলারা। সবসময় ভেঙে পড়লে চলবে না, একটু বলেছি ট্যালেন্ট আছে, ল্যাডাকে খুঁজে বার করে দাঁড় করাতে হবে। আর শিশু বয়স থেকে তাদের সব টোটালটাই করতে হবে, যাতে যেন পেছন থেকে ফিরে যেন চিন্তা না করতে হয়।
2: অভিজ্ঞ ক্রীড়া ব্যক্তিত্ব ষষ্ঠীদুলে, তাঁরই উদ্যোগে এই আয়োজন, রাজ্যের নতুন স্পোর্টস কো কনভেনর তিনি। তিনি জানালেন এই কোচিং সেন্টার নিয়ে তার বক্তব্য।
4: তিনটি ব্যাচ করবো, একটা হচ্ছে 11-12, একটা 13-14, আর একটা 15-16, তিনটি ব্যাচ করবো। প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেক বছর দুটো তিনটে করে প্লেয়ার নেই রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে, এখানে মেন টিমে নিয়ে আসবো। ভবিষ্যতে চিন্তাভাবনা এই মেন টিমটাকে কোনো বিদেশের মাঠেতে 3-4 বছর রেখে প্র্যাকটিস করিয়ে তাদের দেশে আবার নিয়ে আসবো, আবার একটা করে গ্রুপ পাঠাবো, তারা দেশের হয়ে খেলবে, জুনিয়র বেঙ্গল খেলবে, জুনিয়র ইন্ডিয়া, সিনিয়র ইন্ডিয়া খেলবে, এবং বিভিন্ন বড় বড় ক্লাবে খেলবে, এরকম একটা চিন্তাভাবনা আছে। সময়ের সাথে সাথে আমাদের চিন্তাভাবনাটা আরও বদল হবে। আর গ্রামগঞ্জে শুধু গরিব মানুষের চ্যালেঞ্জ দেখিয়ে নেবো না, যার চ্যালেঞ্জ থাকবে সেই চান্স পাবে। করতে গেলে সরকারকে সাহায্য করতে

0: সরকার যদি আমাদের সাহায্য করে নিশ্চয়ই ভালো কিছু হবে। মানে সরকারের সঙ্গে আমরা কথা বলছি যাতে আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটাই তো মেন, যদি ওনারা একটু সাহায্য করেন তাহলে আমাদের যে চিন্তাভাবনাটা ফুলফিল হবে এবং ভালো প্লেয়ার প্রোডাক্ট তৈরি হবে।
1: সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদের অন্যতম হলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার তথা ধারাভাষ্যকার মিহির দাস। তিনি সেদিনের খেলায় ধারাভাষ্যও দিয়েছেন। ভাগ করে নিলেন সমগ্র অনুষ্ঠানটি নিয়ে তার বক্তব্য।
2: আজকে একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হলো রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। শ্যামাপ্রসাদ মুখার্জি নামাঙ্কিত একটা ফুটবল কোচিং ক্যাম্প আনুষ্ঠানিক শুভসূচনা করলেন প্রাক্তন ফুটবলার শশী তুলে। এটা বাংলার ফুটবলে এই প্রথম যে কোনো জাতীয় ফুটবলার কোনো একটি ক্যাম্প উদ্বোধন করলেন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। খুব ভালো একটা খেলা হয়েছে এবং তাদের প্রতিদ্বন্দ্বী দল ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি কোচিং ক্যাম্প বনাম বেঙ্গল ফুটবল একাডেমি, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একাডেমি। এটা মিলন ম্যাচ, ম্যাচের ফলাফলটা বড় কথা নয়। এর মধ্যে দিয়ে আগামী দিনে যাতে এই একাডেমি, শ্যামাপ্রসাদ মুখার্জি নামাঙ্কিত একাডেমি, যাতে বড়োভাবে এগিয়ে যেতে পারে তারই পথ চলা শুধু আজকের এই বিকেলবেলা থেকে। আজকে অনেক মন্ত্রীর আসার কথা ছিল, আপনারা জানেন, বিধানসভার জন্য তারা ফোন করছেন, তারা আটকে গেছেন, সেখানে অধিবেশন চলছে, তাই তারা আসতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও আমাদের গর্ব যে প্রাক্তন খেলোয়াড়রা অনেকেই হাজির, যারা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলেছেন বা এখনও খেলছেন, দারুণ সাকসেস। যদি ছেলেরা আমাদের সঙ্গে অথবা উদ্যোক্তাদের সঙ্গে থাকে তাহলে আশা করা যায় আগামী দিনে বাংলার ফুটবলে যে সংকট যাচ্ছে, বাংলার ফুটবল এখন বিদেশি খেলোয়াড়ের উপর তাকিয়ে রয়েছে, বাংলার ফুটবল এখন অন্য রাজ্যের খেলোয়াড়ের উপর তাকিয়ে আছে, সেই জিনিসটা যাতে না হয় সে কারণেই আজকের এই শ্যামাপ্রসাদ মুখার্জি নামাঙ্কিত এই একাডেমির উদ্যোগ। আপনারা সঙ্গে থাকুন, আশা করি একটা ভালো সূর্যের আলো আমরা দেখতে পাবো এই একাডেমির মধ্যে। নমস্কার।
1: শুনলাম রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুষ্ঠিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁরই নামাঙ্কিত স্পোর্টস কোচিং সেন্টার উদ্বোধন নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
3: ফিরে এলাম খবরে। ঘানার ডিফেন্সে আটকে গেল ইংল্যান্ড। গ্রুপ এলে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘানার সঙ্গে গোল শূন্য ড্র করল ইংল্যান্ড। পুরো ম্যাচে আক্রমণের পর আক্রমণ চালিয়েও আফ্রিকান দলটির শক্ত রক্ষণ ভাগ ভাঙতে পারল না হ্যারি কেনরা। ফলে এক পয়েন্টেই মাঠ ছাড়তে হয়েছে ইউরোপিয়ান এই পরাশক্তিদের। মঙ্গলবার রাতে বস্টন স্টেডিয়ামে এই ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল ইংল্যান্ড। প্রথম থেকেই গোল তুলে নেওয়ার লক্ষ্যে ঝাঁপিয়েছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত গোল তারা করতে পারল না। বল দখল 78%, 619টা পাস, 95% পাস সফল, আর গোলের উদ্দেশ্যে 19টি শট। মানে বুঝতেই পারছেন কতগুলো শট তারা নিয়েছিলেন, তবে তারা কিন্তু ঘানার ডিফেন্সকে ভাঙতে পারল না। অন্যদিকে ক্রোয়েশিয়ার সঙ্গে লড়াই করেও বিদায় পানামার। বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালেন লুকা মডরিচরা। মঙ্গলবার গ্রুপ এলের গুরুত্বপূর্ণ ম্যাচে পানামাকে 1-0 গোলে হারিয়ে অক্সিজেন পেল ক্রোয়েশিয়া। আজকেও কিন্তু ভীষণ হাই ভোল্টেজ কিছু ম্যাচ আছে, যেখানে রাত 12:30টায় মুখোমুখি হবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা বনাম কাতার, সুইজারল্যান্ড বনাম ক্যানাডা, মরক্কো বনাম হাইতি। খুব ভালো ম্যাচ রয়েছে তবে ভোর প্রায় রাত 3:30 সময় স্কটল্যান্ড বনাম ব্রাজিল। অন্যদিকে চেক রিপাবলিক বনাম মেক্সিকো রয়েছে 6:30, তারই সঙ্গে 6:30 রয়েছে সাউথ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচ। এই সমস্ত খবর নিয়েই এতক্ষণ ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে উপস্থিত ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়।

ক্রীড়াঙ্গন শেষ হল। উপস্থাপনায় ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। বিশ্বজিৎ ভাল্লা, গ্রাম পাঠানপাড়া, ডাকঘর গুনটিয়া, থানা ময়ূরেশ্বরম, জেলা বীরভূম থেকে জানাচ্ছেন, অনামিকা ভাল্লা, গড়ন মাঝারি, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 9 ডিসেম্বর 2025 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মিসিং পার্সনস ব্যুরো সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27 থেকে জানাচ্ছেন, মানিক হাজরা, গড়ন স্বাভাবিক, বয়স

59 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 16 জুন 2023 তারিখ নতুন মহুলা, ডাকঘর মহুলা, থানা বেলডাঙ্গা, জেলা মুর্শিদাবাদ, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। প্রভাকর পাল, গ্রাম বেলেরা, ডাকঘর কুলিয়াড়া, থানা ময়ূরেশ্বরম, জেলা বীরভূম থেকে জানাচ্ছেন বাসন্তী পাল। মাঝারি গড়ন, বয়স 52 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 7 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। প্রশান্ত কুমার সুই, ত্রিকালধারী টাওয়ার, EF 26, জ্যাংরা দক্ষিণমাঠ, থানা বাগুইয়াটি, জেলা উত্তর চব্বিশ পরগনা, কলকাতা 157 থেকে জানাচ্ছেন। প্রীতম সুইন ওরফে জিতু, গড়ন মাঝারি, বয়স 34 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা। গত 7 জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27 থেকে জানাচ্ছেন। রঞ্জন ব্রহ্ম রোগাটে গড়ন, বয়স 60 বছর, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 2 জুন 2023 তারিখ AL ব্লক শ্রীকৃষ্ণপল্লী সেক্টর 2, থানা বিধাননগর পূর্ব, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। মোহন সর্দার, ঠিকানা PAN 86, পোলে নাইট, সেক্টর 5, থানা ইলেকট্রনিক্স কমপ্লেক্স, কলকাতা 102 থেকে জানাচ্ছেন। বাবুরাম সর্দার, মাঝারি গড়ন, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা। গত 17 ডিসেম্বর 2025 তারিখ সুইচ গেট রিক্সা স্ট্যান্ড সেক্টর 2, সল্টলেক, কলকাতা 91 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, অথবা মিসিং পার্সন্স কোয়ার ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 1। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন বিদ্যার্থীদের জন্য।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের শিক্ষিকা আত্রেয়ী আঢ্য এবং দুই শিক্ষার্থী।
2: আমার নাম ঐন্দ্রিলা পাল।
3: আমার নাম সম্পূর্ণা দাস।
0: আজ আমাদের আলোচনার বিষয় হল নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের সংবহন অধ্যায়টি। আমরা তাহলে আমাদের মূল আলোচনায় চলে আসি। আজ আমরা সংবহন সম্বন্ধে জানব। আচ্ছা ঐন্দ্রিলা, তোমার কি সংবহন সম্বন্ধে কোনো ধারণা আছে?
2: হ্যাঁ দিদি, সংবহন মানে হচ্ছে যে পদ্ধতিতে খাদ্যদ্রব্য, জল এবং অক্সিজেন আমাদের সারা শরীরে পৌঁছে যায় আর বিভিন্ন দূষিত পদার্থ দেহের বাইরে নির্গত হয়।
0: হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তবে দূষিত পদার্থকে সংবহনের মাধ্যমে দেহের বাইরে নির্গত করা যায় না, তার জন্য অন্য একটা পদ্ধতি আছে। সম্পূর্ণা, তুমি কি জানো সেই পদ্ধতির নাম?
3: হ্যাঁ দিদি, রেচনের মাধ্যমে দূষিত পদার্থ বাইরে নির্গত হয়।
0: একদম ঠিক বলেছ। তাহলে সংবহনের মাধ্যমে দূষিত পদার্থগুলি অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়। আচ্ছা,

0: এবার দেখো, আমাদের প্রত্যেকটা জীবকোষে অবিরাম বিপাক ক্রিয়া চলে। এখন এই বিপাক ক্রিয়াগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে জীবের মৃত্যু অনিবার্য। আর এই বিপাক ক্রিয়াগুলো চলার জন্য শক্তির প্রয়োজন হয়। আর এই শক্তি কোথা থেকে আসে, ঐন্দ্রিলা বলতে পারবে?
1: হ্যাঁ দিদি, আমরা যে খাবার খাই সেগুলো জারণের ফলে শক্তি উৎপন্ন হয়।
0: বাহ, একদম ঠিক। তাহলে শক্তি উৎপাদনের জন্য কোষে কোষে খাদ্যবস্তু সরবরাহ করতে হবে, তাই তো?
1: হ্যাঁ দিদি।
0: আবার বিপাক ক্রিয়ার ফলে যেসব দূষিত পদার্থ তৈরি হচ্ছে, সেগুলো কোষ থেকে সরিয়ে ফেলতে হবে। সেটা হবে সংবহনের মাধ্যমে। আচ্ছা সম্পূর্ণা, তুমি বলো তো, মানুষের দেহে এই সংবহনের মাধ্যম কি হতে পারে?
1: দিদি, রক্ত।
0: বাহ, একদম ঠিক। আচ্ছা ঐন্দ্রিলা, বলো তো, উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে খাদ্যদ্রব্য পরিবাহিত হবে? উদ্ভিদের তো রক্ত থাকে না।
1: দিদি, জলের মাধ্যমে।
0: ভেরি গুড, খুব ভালো বলেছ।
1: দিদি, লসিকা কি?
0: লসিকা হলো আমাদের দেহের তরল পদার্থ, যেটা রক্তজালক থেকে অক্সিজেনকে কলা কোষে সরবরাহ করে।
1: তাহলে দিদি, রক্ত লসিকার মধ্যে পার্থক্য কি?
0: রক্ত লসিকা উভয়ই মানব দেহের তরল পদার্থ, কিন্তু তাদের কিছু মৌলিক পার্থক্য রয়েছে। রক্ত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট মানে অণুচক্রিকা এবং প্লাজমা নিয়ে গঠিত, এবং এটি হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন, পুষ্টি এবং অন্যান্য পদার্থ পরিবহন করে। অন্যদিকে লসিকা শ্বেত রক্তকণিকা এবং একটি জলীয় তরল নিয়ে গঠিত, যা লসিকাবাহী নালীগুলির মাধ্যমে প্রবাহিত হয়। এটি রোগ প্রতিরোধে সাহায্য করে।
1: আচ্ছা দিদি,
0: এবার দেখি সংবহনের মাধ্যমে কি কি সংবাহিত হয়। প্রথমত পরিপোষক, অর্থাৎ আমরা যা খাবার খাচ্ছি সেটা অন্ত্রে শোষিত হওয়ার পরে যখন সরল খাদ্য উপাদানে পরিণত হয়, সেটা সংবহনের মাধ্যমে বিভিন্ন কলাকোষে পৌঁছায়। আর কি হতে পারে? শ্বাসবায়ু, অর্থাৎ শ্বাসঙ্গ থেকে অক্সিজেনকে বিভিন্ন কলাকোষে পৌঁছে দেওয়া। কেননা অক্সিজেন ছাড়া খাদ্যদ্রব্য জারণ সম্ভব হবে না আর শক্তি উৎপন্ন হবে না। এছাড়া কি না, বিপাকীয় যে বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে, সেগুলো নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছে যাচ্ছে সংবহনের মাধ্যমে। আচ্ছা সেই রেচন অঙ্গগুলো কি বলতে পারবে ঐন্দ্রিলা?
1: সেগুলো হলো বৃক্ক, ঘর্মগ্রন্থি।
0: হ্যাঁ, একদম ঠিক বলেছ। এছাড়াও বিভিন্ন সংশ্লেষিত দ্রব্য, খনিজ দ্রব্য, এগুলোও সংবহনের মাধ্যমে দেহের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায়। এছাড়া শ্বসনের ফলে যে তাপ উৎপন্ন হয়, সেটাও কিন্তু সংবহনের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। এই পর্যন্ত বুঝেছ তো?
1: হ্যাঁ দিদি।
0: বেশ, এরপর আমরা দেখে নিই যে মানব সংবহনতন্ত্রের উপাদানগুলি কি কি। মানব সংবহনতন্ত্রের প্রধান তিনটি উপাদান রক্ত, রক্তবাহ এবং হৃৎপিণ্ড। রক্তের দুটি উপাদান রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা।
1: দিদি, প্লাজমা কি?
0: আমাদের কোনো জায়গা কেটে গেলে রক্ত জমাট বাঁধার পর দেখবে একটা ঈষৎ হলুদ বর্ণের আঠালো পদার্থ ওই কাটা জায়গা থেকে বের হয়।
1: হ্যাঁ দিদি, দেখেছি।
0: হ্যাঁ, ওটাই হলো প্লাজমা। প্লাজমার মধ্যে শ্বেতকণিকা আর জলীয় পদার্থ থাকে, এছাড়াও কিছু জৈব ও অজৈব পদার্থ থাকে। আর রক্তকণিকার সম্বন্ধে তো তোমরা অষ্টম শ্রেণীতে কিছুটা জেনে এসেছ, কি তাই তো?
1: হ্যাঁ দিদি। তিন রকমের রক্তকণিকা থাকে, লোহিত কণিকা, শ্বেতকণিকা আর অণুচক্রিকা।
0: ভেরি গুড। আচ্ছা সম্পূর্ণা, তুমি এদের কাজ বলতে পারবে?
2: হ্যাঁ দিদি। লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে, আর অণুচক্রিকা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে।
0: বাহ, একদম ঠিক। আচ্ছা এবার আমরা চলে আসি সংবহনতন্ত্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদানে, যেটি হলো রক্তবাহ। রক্তবাহ কি না, যে নালীর মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হয় তাকে রক্তবাহ বলে। আমাদের দেহে তিন ধরনের রক্তবাহ আমরা দেখতে পাই, শিরা, ধমনি এবং জালক। এর মধ্যে শিরা হলো সেই রক্তবাহ যার মধ্যে দিয়ে সারা দেহ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। এই দূষিত রক্ত মানে হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। শিরার প্রাচীর পাতলা হয় এবং গহ্বর বড় হয়, আর শিরার মধ্যে কপাটিকা থাকে,

0: শিরার মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে রক্ত প্রবাহিত হয়। আরেকটি রক্তবাহের নাম হলো ধমনী। ধমনী হলো যে রক্তবাহ দিয়ে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে বিশুদ্ধ রক্ত কি ঐন্দ্রিলা?
1: দিদি, অক্সিজেনযুক্ত রক্ত।
0: হ্যাঁ, ভেরি গুড। এই ধমনীর প্রাচীর পুরু এবং গহ্বর ছোট হয়। ধমনীর মধ্যে কিন্তু কোনো কপাটিকা থাকে না, তাই ধমনীর মধ্য দিয়ে খুব দ্রুত রক্ত প্রবাহিত হয়। আচ্ছা, তাহলে সম্পূর্ণা বলো তো শিরা কোনগুলো?
1: দিদি, যে রক্তবাহ দিয়ে সারা দেহ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে।
0: বাহ, একদম ঠিক বলেছ। এবার ঐন্দ্রিলা বলো, ধমনী কোনগুলো?
1: দিদি, যে রক্তবাহ দিয়ে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে।
0: বাহ, খুব ভালো। এবার হলো রক্তজালক। এরা কারা? না, শিরা ও ধমনীর সংযোগস্থলে পাতলা প্রাচীর বিশিষ্ট সূক্ষ্ম নালী, যেগুলো জালের মতো অবস্থান করে। আচ্ছা ঐন্দ্রিলা, তুমি তোমার শরীরের শিরা এবং ধমনী কোনগুলো চিনতে পারবে?
1: দিদি, শিরার প্রাচীর যেহেতু পাতলা, আমার মনে হয় যে সবুজ রঙের নালীগুলি আমাদের ত্বকের নিচে দেখা যায় সেগুলো শিরা। আর ধমনীর প্রাচীর যেহেতু মোটা, তাই কবজির কাছে যে শক্ত নালীর মতো অংশটা আমরা দেখতে পাই সেটা বোধহয় ধমনী।
0: ভেরি গুড, একদম ঠিক চিনেছ। আচ্ছা সম্পূর্ণা বলো তো, একটা শিরা কেটে গেল আর একটা ধমনী কেটে গেল, দুটোর মধ্যে দিয়ে যে রক্ত নির্গত হবে তার ফ্লোয়ের কি কোনো পার্থক্য থাকবে?
1: হ্যাঁ দিদি, শিরা কেটে গেলে রক্ত আস্তে আস্তে বেরোবে, যেহেতু শিরার মধ্যে দিয়ে রক্ত ধীরে ধীরে প্রবাহিত হয়, কিন্তু ধমনীর মধ্যে রক্তের গতিবেগ বেশি থাকার জন্য ধমনী কেটে গেলে খুব দ্রুত রক্ত বেরিয়ে আসবে।
0: বাহ, খুব ভালো বলেছ। তাহলে শিরা কেটে গেলে টপ টপ করে রক্ত পড়বে, আর ধমনী কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বেরোবে, কি তাই তো? আরেকটা বিষয় জেনে রাখবে, শিরা সবসময় দূষিত রক্ত বহন করে আর ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে। তবে এর একটা ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে পড়বো, শুধু নামগুলো জেনে নি। ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত বহন করে আর ফুসফুসীয় ধমনী দূষিত রক্ত বহন করে, মনে থাকবে তো?
1: হ্যাঁ দিদি।
0: বেশ, এরপর আমরা মানব সংবহনতন্ত্রের একটি উল্লেখযোগ্য উপাদানের কথা বলি, সেটা হলো হৃৎপিণ্ড। তোমরা এর আগের শ্রেণীতেও পড়েছ যে হৃৎপিণ্ড হলো একটি পাম্প যন্ত্র, যেটা অবিরাম স্পন্দিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন করে। ঠিক যেমন আমাদের বাড়িতে আমরা পাম্পের সাহায্যে জল তুলে নিই এবং সেই জল বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে রান্নাঘর, বাথরুম এসব জায়গায় পৌঁছায়, কি তাই তো?
1: হ্যাঁ দিদি।
0: আচ্ছা হৃৎপিণ্ড কোথায় অবস্থিত সম্পূর্ণা বলতে পারবে?
1: দিদি, বুকের বাঁ দিকে।
0: হ্যাঁ, এটি বক্ষ গহ্বরে ফুসফুস দুটির মাঝখানে একটু হেলানো অবস্থায় থাকে। এবার হৃৎপিণ্ড তো সবসময় স্পন্দিত হচ্ছে, বুকে হাত দিলে সেটা তোমরা বুঝতে পারো তো?
1: হ্যাঁ দিদি।
0: এবার প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয় জানো? 72 বার। যারা একদম ছোট, মানে সদ্য জন্মেছে, তাদের কিন্তু হার্টবিট বেশি থাকে, মিনিটে 72 থেকে 190 বার। আর একটু বড় শিশুদের এই স্পন্দন 85-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে।
1: দিদি, শারীরিক পরিশ্রম করলেও তো হার্টবিট বেড়ে যায়।
0: হ্যাঁ ঠিক, সেক্ষেত্রে কোষে কোষে বেশি শক্তি উৎপাদনের জন্য বেশি অক্সিজেন সাপ্লাইয়ের প্রয়োজন হয়, তাই হৃৎপিণ্ড তাড়াতাড়ি স্পন্দিত হয়ে রক্তকে সারা দেহে পৌঁছে দেয়। আচ্ছা ঐন্দ্রিলা, তুমি বলতে পারবে এই হৃৎপিণ্ডের স্পন্দন খুব সহজ পদ্ধতিতে আমরা কিভাবে বুঝতে পারি বা ডাক্তাররা বোঝেন?
1: দিদি, ডাক্তার কবজি টিপে পালস দেখেন, সেটাই কি হৃৎপিণ্ডের স্পন্দন?
0: একদমই তাই, হৃৎপিণ্ডের এই স্পন্দনটাই কবজির ওপরে রেডিয়াল ধমনীতে অনুভব করা যায়, একে পালস বিট বলে। তোমরা অবশ্যই বাড়িতে নিজের পালস বিট নিজেরাই দেখে গণনা করবে এবং আমাকে জানাবে।
1: হ্যাঁ দিদি।
0: আচ্ছা এবার আমরা সংবহনের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। প্রাণীদেহে দুরকমের সংবহন দেখা যায়, একটা হলো মুক্ত সংবহন, অপরটি বদ্ধ সংবহন। মুক্ত সংবহন বলতে বোঝায় যে প্রকার সংবহনে রক্ত কেবল রক্তবাহের মধ্যে আবদ্ধ হয়ে সংবাহিত না হয়ে সংবহনকালে দেহ গহ্বরে মুক্ত হয় এবং দেহকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে, মানে শিরা ধমনী এগুলোর মধ্য দিয়ে রক্ত সংবাহিত না হয়ে সরাসরি দেহ গহ্বরে রক্ত মুক্ত হয় এবং দেহ

0: অঙ্গকোষের সরাসরি সংস্পর্শে আসে। সাধারণত আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক ইত্যাদিতে এই ধরনের মুক্ত সংবহন দেখতে পাওয়া যায়। আচ্ছা সম্পূর্ণা, তুমি বলো তো বদ্ধ সংবহন তাহলে কিভাবে হয়?
1: দিদি, এক্ষেত্রে কি রক্ত শিরা বা ধমনের মধ্য দিয়ে প্রবাহিত হবে?
0: হ্যাঁ, একদম ঠিক বলেছ। তাহলে বদ্ধ সংবহন বলতে বোঝায় যে সংবহনে রক্ত সর্বদাই রক্তবাহ ও হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ থেকে সংবাহিত হয়, কখনোই দেহগহ্বরে মুক্ত হয় না এবং দেহকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না। আচ্ছা ঐন্দ্রিলা, তুমি বদ্ধ সংবহন হয় এমন কোনো প্রাণীর নাম বলতে পারবে?
1: দিদি, মানুষ।
0: একদম ঠিক, কারণ আমাদেরও তো দেহেও রক্ত শিরা ধমনী জালক ইত্যাদির মাধ্যমেই প্রবাহিত হয়। তবে মানুষ ছাড়াও সমস্ত মেরুদণ্ডী প্রাণী এবং কেঁচো, যোগ এইসব অমেরুদণ্ডী প্রাণীদেরও বদ্ধ সংবহন ঘটে।
1: আচ্ছা দিদি,
0: আমরা আজকে মানুষের বদ্ধ সংবহন কিভাবে ঘটে সেটা জানব। তার জন্য সবার আগে মানুষের হৃৎপিণ্ডের গঠন কেমন হয় সেটা একটু জেনে নিই, কারণ হৃৎপিণ্ড রক্ত সংবহন করতে মুখ্য ভূমিকা পালন করে। দেখো, মানুষের হৃৎপিণ্ডে অভ্যন্তরীণ গঠনের অংশগুলি হল হৃৎপ্রকোষ্ঠ, কপাটিকা আর হৃৎপিণ্ড সংলগ্ন রক্তবাহ, এবং রয়েছে হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা। প্রথমে বলি হৃৎপ্রকোষ্ঠের কথা। মানুষের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। উপরের প্রকোষ্ঠ দুটিকে বলে বামলিন্দ ও ডানলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে বলে বাম নিলয় ও ডান নিলয়। দুটো অলিন্দ আন্ত অলিন্দ পর্দা দিয়ে এবং দুটো নিলয় আন্ত নিলয় পর্দা দিয়ে পৃথক থাকে। তাহলে সম্পূর্ণা, বলো হৃৎপিণ্ডের কটি প্রকোষ্ঠ?
1: দিদি, চারটি। উপরে দুটি অলিন্দ ও নিচে দুটি নিলয়।
0: ভেরি গুড। এবার আমরা দেখে নেব হৃৎপিণ্ড সংলগ্ন রক্তবাহগুলি কি কি। হৃৎপিণ্ডের ডান অলিন্দের উপরের দিকে ঊর্ধ্বমহাশিরা এবং নিচের দিকে যুক্ত থাকে নিম্ন মহাশিরা। এছাড়া করোনারি শিরাও হৃৎপিণ্ডের ডান অলিন্দের সঙ্গে যুক্ত থাকে। আর হৃৎপিণ্ডের বাম অলিন্দের সঙ্গে চারটি পালমোনারি বা ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। মহাধমনী হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকে। আর পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী হৃৎপিণ্ডের ডান নিলয়ের সঙ্গে যুক্ত থাকে। এটি হৃৎপিণ্ড থেকে বেরিয়ে দুভাগে বিভক্ত হয়ে দুটি ফুসফুসে প্রবেশ করে। আর করোনারি ধমনী হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা তাহলে ঐন্দ্রিলা, বলো হৃৎপিণ্ডের ডান ও বাম অলিন্দের সঙ্গে কোন কোন রক্তবাহ যুক্ত থাকে?
1: দিদি, ডান অলিন্দের সঙ্গে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা আর বাম অলিন্দের সঙ্গে চারটি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে।
0: একদম ঠিক বলেছ। এবার সম্পূর্ণা, বলো ডান ও বাম নিলয়ের সঙ্গে কোন কোন রক্তবাহ যুক্ত থাকে?
1: দিদি, বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে আর ডান নিলয়ের সঙ্গে ফুসফুসীয় ধমনী যুক্ত থাকে।
0: একদম ঠিক। এবার দেখি হৃৎপিণ্ডের কতগুলি কপাটিকা আছে। আচ্ছা তোমরা এগুলো খাতায় নোট করছো তো?
1: হ্যাঁ দিদি।
0: বেশ, দেখো হৃৎপিণ্ডে

0: বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে দ্বিপত্র কপাটিকা, যেটা রক্তকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশে সাহায্য করে কিন্তু রক্তকে বিপরীত পথে ফিরে যেতে বাধা দেয়। এরপর রয়েছে ত্রিপত্র কপাটিকা, যেটা ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। এটি রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যেতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে যেতে বাধা দেয়। এরপর আসি পালমোনারি কপাটিকায়, যেটা ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থলে অবস্থিত। এটি রক্তকে ডান নিলয় থেকে ফুসফুসে যেতে সাহায্য করে কিন্তু একইভাবে বিপরীত পথে যেতে বাধা দেয়। আর আছে অ্যাওটিক কপাটিকা, যা বাম নিলয় ও মহাধমনির সংযোগস্থলে অবস্থিত। এটি রক্তকে বাম নিলয় থেকে মহাধমনীতে যেতে সাহায্য করে কিন্তু ঠিক একইভাবে বিপরীত পথে যেতে বাধা দিচ্ছে। আর রয়েছে থিবেসিয়ান কপাটিকা, যেটা করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। এটি রক্তকে ডান অলিন্দ থেকে করোনারি সাইনাসে যেতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে ফিরে আসতে বাধা দেয়। আর শেষ কপাটিকাটির নাম হলো ইউস্টেচিয়ান কপাটিকা, যা নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। এটি ডান অলিন্দ থেকে রক্তকে নিম্ন মহাশিরায় প্রবেশে বাধা দেয়। আচ্ছা, এইটুকু আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। ঐন্দ্রিলা, বলো তো দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে?
1: দ্বিপত্র কপাটিকা বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে, আর ত্রিপত্র কপাটিকা ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে থাকে।
0: বাহ, ভেরি গুড। এবার সম্পূর্ণ বলো তো পালমোনারি ও অ্যাওটিক কপাটিকা কোথায় থাকে?
2: দিদি, ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির মাঝে পালমোনারি কপাটিকা এবং বাম নিলয় ও মহাধমনির মাঝে অ্যাওটিক কপাটিকা থাকে।
0: খুব ভালো। আর বলো তো, রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসার পর আবার অলিন্দে কেন ফিরে যেতে পারে না?
1: দিদি, আমি বলবো?
0: হ্যাঁ হ্যাঁ ঐন্দ্রিলা, বলো।
1: দিদি, অলিন্দ ও নিলয়ের মাঝে যে কপাটিকাগুলি থাকে সেগুলি একদিকেই খোলে, তাই নিলয় থেকে রক্ত অলিন্দে যেতে গেলে কপাটিকাগুলি বাধা দেয়।
0: বাহ, ভেরি গুড। বেশ, এবার আমরা হৃৎপিণ্ডের কিছু বিশেষ সংযোগী কলার নাম জানব। এর মধ্যে প্রথমটি হচ্ছে এসএ নোট বা সাইনো অ্যাট্রিয়াল নোট, যেটা ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরার কাছে অবস্থিত। এই এসএ নোট মিনিটে 70-80 স্পন্দন সৃষ্টি করে। এরপর হচ্ছে এভি নোট বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট, যেটা ডান অলিন্দের আন্ত অলিন্দ পর্দার পিছনে করোনারি সাইনাস ছিদ্রের কাছে অবস্থিত। আর রয়েছে আন্তর্নোডীয় তন্তুপথ, যেটা এসএ নোট এবং এভি নোটের মাঝখানে অবস্থিত। রয়েছে হিজের বান্ডিল, যেটা এভি নোট থেকে উৎপন্ন হয়ে নিচের দিকে বিস্তৃত থাকে। আরেকটি সংযোগী কলা হলো পারকিনজি তন্তু, এটি হিজের উভয় বান্ডিল থেকে উৎপন্ন হয়ে প্যাপিলারি পেশিতে বিস্তৃত থাকে।
2: দিদি, প্যাপিলারি পেশি কি?
0: হ্যাঁ, এবার আমি বলবো। প্যাপিলারি পেশি হৃৎপিণ্ডের নিলয়ের পেশি, এগুলো নিলয়ের সংকোচনের সময় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ভগুলো মানে দ্বিপত্র ত্রিপত্র কপাটিকাগুলো বন্ধ রাখতে সাহায্য করে, যা রক্তকে হৃৎপিণ্ডের উপরের অংশে মানে অলিন্দে ফিরে যাওয়া থেকে বাধা দেয়। এবার দেখো হৃৎস্পন্দন কিভাবে ছড়িয়ে পড়ে। এসএ নোট থেকে হৃৎস্পন্দন উৎপন্ন হয়ে আন্তর্নোডীয় তন্তুপথের মাধ্যমে এভি নোডে যায়। এভি নোট থেকে স্পন্দন হিজের বান্ডিল ও পারকিনজি তন্তুর মাধ্যমে নিলয়ের পেশিতে ছড়িয়ে পড়ে।
1: তাহলে দিদি, হৃৎপিণ্ডের স্পন্দন এসএ নোট থেকেই তৈরি হয়?
0: হ্যাঁ, এই এসএ নোটকে হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়। আচ্ছা, তোমরা পেসমেকারের নাম শুনেছ?
2: হ্যাঁ দিদি, হার্টের সমস্যা হলে অনেক সময় রোগীর দেহে পেসমেকার বসাতে হয়।
0: ঠিক তাই। এই নোটটি বৈদ্যুতিক সংকেত সৃষ্টি করে হৃৎপ্রকোষ্ঠকে সংকুচিত করতে সাহায্য করে। পেসমেকার তাহলে একটি ক্ষুদ্র বৈদ্যুতিক যন্ত্র, যেটা কৃত্রিমভাবে হৃৎস্পন্দন তৈরি করে। আবার জানো, এভি নোটকে আমরা রিজার্ভ পেসমেকার বলতে পারি, কারণ কখনো এসএ নোট যদি স্পন্দন উৎপন্ন করতে না পারে তখন এভি নোট স্পন্দন উৎপন্ন করে। তবে এভি নোট মিনিটে 40-60 স্পন্দন সৃষ্টি করে। আচ্ছা, তাহলে হৃৎপিণ্ডের সংযোগী কলা সম্বন্ধে।

0: সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা হলো, তাহলে এটুকু বুঝতে পারলে তো?
1: হ্যাঁ দিদি।
0: এবার আমরা হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত সংবহন হয় সেটা দেখে নিই। মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত ও প্রসারিত হয় এবং হৃৎপিণ্ডের মধ্যে তথা সারা দেহে রক্ত সংবহন করে। হৃৎপিণ্ডের এই স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টল বলে এবং প্রসারণকে ডায়াস্টল বলে। অলিন্দ যখন সিস্টল হয়, নিলয় তখন ডায়াস্টল অবস্থায় থাকে। আবার নিলয়ের যখন সিস্টল হয়, অলিন্দ তখন ডায়াস্টল অবস্থায় থাকে। তাহলে সম্পূর্ণা, হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে?
1: দিদি, ডায়াস্টল।
0: না, সিস্টল। দেখো, আমরা যখন সিস্টল কথাটা উচ্চারণ করছি, মুখটা কিন্তু বেশি খুলতে হচ্ছে না, তার মানে সংকুচিত হয়ে থাকছে। তাহলে সিস্টল মানে সংকোচন, আর ডায়াস্টল বললে অনেকটা খুলে বলতে হচ্ছে, মানে প্রসারিত করতে হচ্ছে। তোমরা কিন্তু এভাবেও এই শব্দ দুটিকে মনে রাখতে পারো।
1: হ্যাঁ দিদি, এবার মনে থাকবে।
0: আচ্ছা, এবার আমরা দেখি মানুষের হৃৎপিণ্ডতে রক্ত কিভাবে সংবাহিত হয়। দেখো, যখন অলিন্দ দুটো ডায়াস্টল অবস্থায় থাকে, তখন সারা দেহের দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে এবং ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে। তাহলে এই সময়টা অলিন্দ কিন্তু প্রসারিত অবস্থায় থাকে। এবার অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে সেগুলি সংকুচিত হয়, মানে অলিন্দের সিস্টল হয়। এই সময় বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে দ্বিপত্র কপাটিকা এবং ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ত্রিপত্র কপাটিকা খুলে যায়। ফলে ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ডান নিলয়ে পড়ে এবং বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পড়ে। এই সময় নিলয় দুটি প্রসারিত অবস্থায় থাকে আর অ্যাওটিক ও পালমোনারি কপাটিকা বন্ধ থাকে। এই কপাটিকা দুটি অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা সেমিলিউনার কপাটিকা নামেও কিন্তু পরিচিত। আচ্ছা, এটুকু বুঝতে পারলে?
1: হ্যাঁ দিদি।
0: বেশ, এবার দুটি নিলয় রক্তপূর্ণ হলে সেগুলি সংকুচিত হয়, অর্থাৎ নিলয়ের সিস্টল হয়। ঠিক এই সময় বাম নিলয় ও মহাধমনীর মাঝে অ্যাওটিক কপাটিকা এবং ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর মাঝে পালমোনারি কপাটিকা খুলে যায়। অপরপক্ষে এই সময় দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়ে যায়। তাহলে কি হয়, রক্ত আর অলিন্দে ফিরে যেতে পারে না। ফলে ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনীতে প্রবেশ করে। ঠিক আছে?
1: হ্যাঁ দিদি।
0: আচ্ছা, এবার ফুসফুসীয় ধমনী থেকে এই যে দূষিত রক্ত, এটা ফুসফুসে চলে যাচ্ছে এবং মহাধমনী থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে।
1: তার মানে দিদি, মানুষের হৃৎপিণ্ডে দূষিত আর বিশুদ্ধ রক্ত আলাদা আলাদাভাবে সংবাহিত হচ্ছে।
0: একদম ঠিক বলেছ। যখন অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয় থেকে ধমনী পথে সারা দেহে সরবরাহ হয় এবং অক্সিজেনবিহীন রক্ত সারা দেহ থেকে শিরা পথে ডান অলিন্দে ফিরে আসে, এটাকে বলে সিস্টেমিক সংবহন। আর অক্সিজেনবিহীন রক্ত ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসে, এটাকে বলা হচ্ছে পালমোনারি সংবহন। তাহলে সিস্টেমিক সংবহন ও পালমোনারি সংবহনকে একত্রে বলা হয় দ্বৈত সংবহন। তাহলে মানুষের দেহে কি প্রকার সংবহন দেখতে পাওয়া যায় সম্পূর্ণা, তুমি বলো।
1: দিদি, বদ্ধ সংবহন আবার অন্যদিকে দ্বৈত সংবহন।
0: বাহ, খুব ভালো। তাহলে আজকের এই সংবহন অধ্যায়টি তোমরা বুঝতে পারলে তো?
1: হ্যাঁ দিদি।
0: আচ্ছা, হৃৎপিণ্ডের মধ্য দিয়ে এই যে সংবহন পদ্ধতি, সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের বইতে একে বোঝানো আছে। তোমরা কিন্তু অবশ্যই সেই আঁকাটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আমরা আরেকবার এই সংবহন পদ্ধতিটা একটু ঝালিয়ে নেব। আচ্ছা ঐন্দ্রিলা, বলো তো, ডান অলিন্দ ও বাম অলিন্দে কোথা থেকে কি প্রকার রক্ত আসে?
1: ডান অলিন্দে ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে দূষিত রক্ত আর বাম অলিন্দে ফুসফুসীয় শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত আসে।
0: ভেরি গুড।

0: এবার সম্পূর্ণা বলো তো, ডার্নিলয় থেকে দূষিত রক্ত কোথায় যায়?
1: দিদি, ডার্নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে চলে যায়।
0: একদম ঠিক বলেছো। আর বামনিলয় থেকে বিশুদ্ধ রক্ত কোথায় যায়?
1: বামনিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনীতে প্রবেশ করে সেখান থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে।
0: বাহ, ভেরি গুড। এবার ঐন্দ্রিলা বলো তো, যখন অক্সিজেনযুক্ত রক্ত বামনিলয় থেকে ধমনী পথে সারা দেহে সরবরাহ হয় এবং অক্সিজেনবিহীন রক্ত সারা দেহ থেকে শিরাপথে ডানলিন্দে ফিরে আসে, এটাকে কোন প্রকার সংবহন বলে?
2: দিদি, সিস্টেমিক সংবহন।
0: একদম ঠিক। আর পালমোনারি সংবহনে কি হয়?
2: অক্সিজেনবিহীন রক্ত ডার্নিলয় থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে হৃৎপিণ্ডের বামলিন্দে ফিরে আসে।
0: ভেরি গুড। তাহলে মানুষের দেহে রক্ত সংবহন প্রক্রিয়া ভালো করে বুঝতে পারলে তো?
2: হ্যাঁ দিদি।
0: আমরা তাহলে আজকে কি কি পড়লাম? সংবহন তন্ত্রের বিভিন্ন অংশ, রক্ত, শিরা, ধমনী, জালক এবং হৃৎপিণ্ডের গঠন। রক্তের বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম, শিরা, ধমনী এদের পার্থক্য পড়লাম। এছাড়া আমরা হৃৎপিণ্ডের গঠন সম্বন্ধে জানলাম যে হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ থাকে, অলিন্দ, নিলয় এবং তার মধ্য দিয়ে রক্ত সংবহন কিভাবে হয় সেটাও আমরা জানলাম। আচ্ছা, তোমরা আজ যে খাতায় নোট নিয়েছো সেটা কিন্তু বাড়িতে গিয়ে অবশ্যই ভালো করে দেখবে এবং পাঠ্যবইটিও খুব ভালো করে পড়বে। আর যে সকল ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানটি শুনলে তারা অবশ্যই অধ্যায়টি আরেকবার পড়বে এবং যদি কোনো অসুবিধা হয় বিদ্যালয়ের শিক্ষিকাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে। আজ এ পর্যন্তই, সকলে ভালো থেকো।
3: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের শিক্ষিকা আত্রেয়ী আঢ্য এবং দুই শিক্ষার্থী।
4: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, FIFA World Cup 2026।
5: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট? কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
6: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
8: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
9: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
5: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
6: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
4: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে আর শুনতে ভুলো না
10: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
11: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
12: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। জানি দিয়ে আজকের পরবর্তী অনুষ্ঠান।

সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ছটা বেজে পাঁচ মিনিট থেকে রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি শুনবেন মালতী টুডু ও সহশিল্পীদের কণ্ঠে। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে সাঁওতালি নাটকের বর্তমান পরিস্থিতি, এ বিষয়ে রবিলাল টুডুর সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর, পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি, এ বিষয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাশরায়। এরপর মিলেট চাষের গুরুত্ব, এ বিষয়ে ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সঙ্গে কথা বলেছেন পবিত্র কুমার মণ্ডল। সমীক্ষা সাড়ে সাতটায়, রাত আটটায় পশ্চিমবঙ্গের বাজেট সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। সাড়ে আটটায় আইনি কথা, পুলিশি নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তা নিয়ে একজন সাধারণ নাগরিকের সাংবিধানিক সুরক্ষা, এ বিষয়ে আইনজীবী নীল বসুর সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। আটটা বেজে পঞ্চাশ মিনিটে বিধানসভা পর্যালোচনা, রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন অঞ্জন সাহা। অনুরোধের আসর সাড়ে নটায়, রাত দশটায় বাংলা ছায়াছবির গান, সাড়ে দশটায় ভজন শোনাবেন মধুরা ভট্টাচার্য। দশটা বেজে পঞ্চাশ মিনিটে বেহালায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা দত্তর কণ্ঠে আধুনিক গান রাত এগারোটায়। এগারোটা দশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়ের কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সাড়ে ছটায় গুল গুলশান, সাতটা দশে বেহালায় লঘু সঙ্গীতে সুর বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়, সাড়ে সাতটায় দর্পণ। আটটায় হিন্দি ছায়াছবির গান হরাইজন, আটটা বেজে পনেরো মিনিটে, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট। পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সাড়ে দশটায় দীপা চন্দর উপস্থাপনায়, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

জানিয়ে দেব আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কোথাও কোথাও। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। সবচেয়ে কম তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা ৯৮ ভাগ আর সর্বনিম্ন শতকরা ৭৮ ভাগ। গত ২৪ ঘন্টায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে। যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে, ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের আজ এবং আগামীকাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবরটি জানিয়ে দিলাম। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

আকাশ বাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন পৌন সাই মড়েগেল তুরুই গেটুড তুরুই মিটারে হবেনা তেহিঞা সান্তাড়ি আখড়া।

0: কারণে স্ট্যান্ডার্ড জিনিসটা তো আজ থেকে লো।
1: হুম, বানার লেখা থেকে গায়ন দো, সে গায়ন হয়েও যাত্রা হয়েও যাহাগে হয়েও তাহলে প্রফেশনালিজম সে তেহ চিন্তা কাতে অল হয়েও আর নতে স্ট্যান্ডার্ড হোম একটা দহ কাতে আমদ অল হয়েও।
0: হ্যাঁ, বাংখানো যত রকম হড়া সাপোর্ট তো বাম নামা।
1: হুম,
0: আমি তো সাধারণ ওরা দমে ঠাইও কেদায় দমে লান্দা কেদায় দমে ইয়ে কেদায় ওনা খন হো যাহাই ওনা গায়ন খন আসল জিনিস পাঞ্জা রেনা কো চেষ্টায়া। হুম, ওনা হতো আম ইয়ে হয়ে তোমা তেয়ার হয়ে তোমা যে গায়ন রেনা ভিতরি রে চেত লই সানা কেদেয়া চেত লই কেদা। হ্যাঁ, ঠিক না সে বাং ঠিক না হয়নো উইহের ভাবনা বাচ্চাও রেন হড় হতো মেনা কো গিয়া।
1: হুম,
0: মেনকান উনকো তো হয়তো উনা লই রেনা দাও তো বাকো নাম দা আদো কো ইয়ে গড়ি কাদা উনা দা না বাঁচ কুসিয়া দা চেদা বাম কুসিয়া দা উনা দা কিন্তু বাই লই লিদা আর আমহো বাম বাড়ায় দাঁড়িয়ে দা যে উনি চেদা বাই কুসি রেনা ও কাটেন দো কাটতি না।
1: হুম, আর নাপায় কথা লিখে দা গমকে গমকে নোটে লে আপন মে যে সাঁতারি গায়ান সাতাম আর সনদর সেজতে নিজেরা ভিন্ন উপরুম ওকালেকায় সাপ দহ দাঁড়িয়া কানা সে বাঙা
0: গোটা ধরতি রেনা কথা বন উইয়ের কান্দ গায়ান রেনা কথা।
1: হুম,
0: শেক্সপিয়ার দো তেহিন গায়ান খাতির থেকে গোটা ধরতি হড়কো বাড়াইয়া।
1: হুম,
0: গায়ান রেনা ভবিষ্যৎ যে চেট কানা চেট হই দাঁড়িয়া অনোডে খনগে উইয়ের হইয়া। আচ্ছা, গুরু গমকে হয়তো ধের উত্তর গায়ান দো বাই হল কাদা মেনকান মিমিন গোটাং গায়ান দো হর মিটান তো মানে সিলেবাস রে পড়া হইয়া কান তাকোয়া তার মানে একেন উনা দো রসকে জং সুমুং দো বাং কানা উনা ভিতরে যাহা কো এনতে ইয়ে কো মেনা আ মশলা কো মেনা আ উনা দো আবো ভবিষ্যত রে আবো জাতি সাঁওতা লাকচার যত রেগে সাঁহে যত রেগে লাগা আ মনে অঙ্কা দিশে কাতে তো অল হইয়া তাবোনা বাংকা নিত নুনা গান গায়ান অলগো কানা নুনা গান চর্চা কানা নুনা উদুগো কানা উনা না ভবিষ্যৎ দাদে চেত চেত বাং আম সাপকা মে মেটাং সেরেন নিত দমে হর কো রসকা তে কো থাইওয়া তে কো আজমিদা হ্যাঁ এনেজ হকো এনেজ কানা মেনকান তিন দিন উনা বাঁচাও তাহেনা উনা উইয়ের কাদা দশ বছর তায়াম হো যদি উনা কো উইয়েরা বাড়াই কাম হ্যাঁ নয় তো মিটাং গান কানা আম তো নিদ কে রক্ষা সকা গনং এম পাঁজা এদা আর উনা লাগিদ তে তো উনি অনকা গে উদুগাম আম তো।
1: হুম,
0: ইন যদি উহে বাং ইন নুঙ্কানা ইন সেরেঞা সে নুঙ্কানা ইন ওলা সে নুঙ্কানা গায়ান ইন উদুগা যে নুয়া দো হাপেন দশ বিশ বছর তায়াম হর কো উহের কো দহয় মা।
1: হুম, যাহা কো অল হটো কাদা আবরেন অনলিয়ে কো
0: উনা কো হিড়িং দাঁড়ে কানা কো
1: সাধু রামচাঁদ মুর্মু খন কাতে গুরু গমকে পণ্ডিত রঘুনাথ
0: তার মানে উনকো দো কো দো সমাজ রেনা আনাট দিশম হোটেন কো সামাং টো কাদা। হ্যাঁ, দিশম হোটেন মিটাং হর দিশে কো উদু দাঁড়ে কাদা এনখান আবো দো হর দিশে কো উদু দাঁড়ে কানা নিতো মা যাহাই গে গায়ন কো চর্চাই দেলেই মা কো যে মিটাং দিশে উহদিশ রেনা হরে তেয়ার হটো কাদা নুঙ্কা বন অল দেখি।
1: হুম,
0: ইয়া দো নুয়া নুঙ্কা উইহের তিন।
1: হুম, আদো নেতার নাওয়ান যাহাই কো কো অল এদা আছে উনকুয়া রেহ ওনা অল বেল পাসে কো অল এদা মেনখান লেখা গুরতে দো আদিকে কম গে তাবোনা উনকানা গায়ন কো দো নোটে গমকে লে আবন মে যে যাত্রা সাঁও সাঁওতে গায়ন রেনা এটা টাইপস কো যথাত লেখা উত্তীর্ণ আকানা সে বাঙা
0: বাঙা
1: কারণ তো চে
0: কারণ তো আম উনা খরচ বহন রেনা দাও বনুক তামা। হ্যাঁ, আমি লিখ দো যাহা এনতে স্টেজ সে হল করে যাহা উদুগ কান থিয়েটার উনা দো আবু তো বাবন দাঁড়িয়ে কান উনা ইয়ে গে বনুক তাবোনা দাঁড়িয়ে গে বনুক তাবোনা আর উনারেন দর্শক হয়তো বাবন নাম কোয়া কান উনকা ওরি বন লাহা আম দো টেকনোলজি ইউজ কাতে মিটাং গায়নাম ইয়ে কাদা হ্যাঁ উদুগ ইদা আদো উনা নিয়েলেন হড় হ দরকার তাম তো।
1: হুম,
0: আম দো ওপেন জায়গা রে উনকানা ব্যবস্থা দো বাম করা দাঁড়ে আম যাহারে সাব কামে আম হাজার হাজার হড় কো নিয়েলা।
1: হুম, হ্যাঁ যাহা বা যাত্রা করে
0: হয় যাত্রা রে যাহা সুযোগ মেনা। হুম, কিন্তু আবো পক্ষে দো উনা থিয়েটার রেনা সুযোগ দো উনকা দো বাবন তেয়ার দাঁড়ে কানা।
1: হুম,
0: কারণ উনা দো উনকা গে স্টেজ বেনাও হইয়া হ্যাঁ অনকাগে সিনারি তাহেনা অনকাগে লাইটিং তাহেনা সাউন্ড তাহেনা হ্যাঁ উনাগ ধাবিজ তো খরচ বহন রেনা দাড়ি দো ওরিয়া তাবোনা দেখো কো খরচ ইতা কিন্তু উনা দো রুয়ার কান গিয়া ᱠᱟᱱ ᱫᱚᱨᱥᱚᱱ
1: ᱧᱮᱧᱮᱞ ᱦᱚᱲ ᱦᱚᱸᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চন্দ্রচূড় সরকার। জলপাইগুড়ির মালবাজার মহকুমার বাগড়াকোট চা বাগানে বকেয়া পাক্ষিক মজুরি ও পুজোর বোনাস পরিশোধের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের অভিযোগ, তাদের চারটি পাক্ষিক মজুরি এবং গত বছরের পুজোর 10%

0: বংশবনাশ এখনও বকেয়া রয়েছে। বাগান কর্তৃপক্ষ বকেয়া মজুরি পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। এর প্রতিবাদে শ্রমিকরা আজ কাজে যোগদান বন্ধ করে দেন। আজও তারা কাজে না ফিরে বকেয়া মজুরি মেটানোর দাবিতে অনড় থাকেন। বাগান কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের চাপাতা তোলার নির্দেশ দেওয়া হলেও তারা তা মানতে চাননি। অন্যদিকে শ্রমিকদের বক্তব্য, বকেয়া মজুরি সম্পূর্ণ না পাওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দুই ব্লকের আমদাবাদ এক গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। 15 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি পঞ্চায়েত সদস্য সংখ্যা 6 এবং তৃণমূল কংগ্রেসের 9 জন। কিন্তু পঞ্চায়েত প্রধান পদত্যাগ করার পর আজ ভোটাভুটিতে 10 জন উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকেই বিজেপির পক্ষে ভোট দেন। হুগলির আরামবাগের আদমবাদ এলাকার এক বাস দুর্ঘটনায় 2 জনের প্রাণহানিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকল ও রানীনগরে তৃণমূল কংগ্রেসের 2 প্রাক্তন বিধায়কের বাড়ি, অফিস ও গুদামঘর থেকে আজ বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে প্রশাসন। দিন কয়েক আগে ডোমকল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 2 প্রাক্তন বিধায়কের নামে চিঠি পাঠিয়ে ওই ত্রাণ সামগ্রী ফেরত দেওয়ার কথা বলা হয়। এরপর আজ রানীনগরের প্রাক্তন বিধায়ক সৌমিক হোসেন ও ডোমকলের প্রাক্তন বিধায়ক জাফিকুল ইসলামের ডোমকলের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে ত্রাণের ত্রিপল, শাড়ি, কম্বল, শিশুদের পোশাকের মতো ত্রাণ সামগ্রী। কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ ঠাকুর আজ উত্তর দিনাজপুরের চোপড়া চা বাগানের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে তিনি চা বাগান শ্রমিকদের কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। জলপাইগুড়ির মেটেলি ব্লকের নেওড়া নদীর ভাঙনের জেরে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাটাইগোল বস্তি ও নদীর ধারের একটি টুরিস্ট লজ বিপদের মুখে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে নদী ভাঙন তীব্র আকার নেওয়ার পর আবাদি জমিসহ ওই টুরিস্ট লজের সীমানা প্রাচীর ও সাইনবোর্ড নদীতে ভেসে গেছে। শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সংযোগকারী দুধিয়া ব্রিজটি প্রবল বৃষ্টিতে ভেঙে যাওয়ার পর সেনাবাহিনী বালাসন নদীর ওপর 34 মিটার ফুটব্রিজ নির্মাণ করেছে। জেলা প্রশাসনের অনুরোধের পর এই কাজে নামে সেনাবাহিনী ত্রিশক্তি কোর। এই ব্রিজটির ওপর দিয়ে কোনোরকম যান চলাচল করবে না, শুধুমাত্র পায়ে হেঁটেই ব্যবহার করা যাবে। মুর্শিদাবাদের রানীনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে ARV বা অ্যান্টিরেবিস ভ্যাকসিন মিলছে না। হঠাৎই প্রতিষেধকের যোগান বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন ভ্যাকসিন নিতে আসা বহু রোগী। বাধ্য হয়ে অনেকেই ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিচ্ছেন। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই যোগান বন্ধ মজুদ টিকাও গতকাল সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলেও পরবর্তী খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার 2-1টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জলপাইগুড়ি ও কুচবিহার জেলার উপর দিয়ে। ঝড় বৃষ্টি বজ্রপাত ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার উপর দিয়ে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন, এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা সবজি উৎপাদন করি, তাদের জন্য বলছি, দেখুন সবজির মধ্যে কতগুলো সবজি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়, যেমন আলু পেঁয়াজ। আর এই আলু পেঁয়াজের উৎপাদনে যদি গোলমাল হয়ে যায় তাহলে বড় সড়ো গোলমাল বেঁধে যায়, তাই না? কেন? কারণ এই প্রত্যেকটা সবজির কিন্তু আমাদের কাছে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে দৈনন্দিন জীবনের কথা যদি চিন্তা করি তাহলে এগুলো ছাড়া চলবে না। পেঁয়াজ একটা অত্যন্ত মূল্যবান সবজি, শুধু দেশে কেন বিদেশেও পেঁয়াজে কাঁচা হিসেবে যেমন খাওয়া হয় তেমনি সবুজ পাতা, কলি বা অন্যান্য সবজির সঙ্গে রান্না করে, বা পেঁয়াজ কিন্তু শুকনো করে গুঁড়ো অবস্থাতেও ব্যবহার করা যায়। তাছাড়া পেঁয়াজের কথা বললে নানা ধরনের তার ঔষধি গুণ যেমন রয়েছে, তেমনি কন্দ কথা যদি ভাবি তাহলে ফসফরাস, ক্যালসিয়াম, এমন ধরনের যে খনিজ পদার্থ আছে সেগুলোতে পেঁয়াজ খুব সমৃদ্ধ। তাছাড়া শ্বেতসারেও ভরপুর, এতে ভালো পরিমাণ প্রোটিন আর ভিটামিনও রয়েছে। সারা পৃথিবীর কথা যদি ভাবি তাহলে আমাদের দেশ পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। আর দেশের আভ্যন্তরীণ বাজার ছাড়াও বৈদেশিক যে বাণিজ্য সেখানে কিন্তু পেঁয়াজ একটা বড় জায়গা অধিকার করে রয়েছে। তো আসুন আজকে আমরা জেনে নেব পেঁয়াজের উৎপাদন কি করে সারা বছর ধরে করা যায়। সারা বছর ধরে যদি আমরা পেঁয়াজ উৎপাদন করতে পারি তাহলে এই ফসলের বীজ একদিকে যেমন সংরক্ষণ করা দরকার, অন্যদিকে যে পেঁয়াজের বীজ উৎপাদন পদ্ধতির একটা নির্দিষ্ট প্রযুক্তি সেটা মাথায় রাখতে হবে। আমরা আজকে জেনে নেব পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি প্রসঙ্গে। আর এ বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রিত হয়ে এসেছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর তপন কুমার মাইতি। ডক্টর মাইতি নমস্কার।
3: নমস্কার।
2: যে কথাটা বলছিলাম যে পেঁয়াজ এর কথা, তো পেঁয়াজ দেখুন এমন একটা ফসল যার দাম উঠা পড়া নিয়ে আমাদের সারা দেশে হইচই বেঁধে যায়। হ্যাঁ, এর কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। তো পেঁয়াজের উৎপাদনটাকে যদি আমরা সারা বছর ধরে চাষবাস করে যোগান দিতে পারি সেক্ষেত্রে নিশ্চয়ই এই ধরনের ঘটনা যেটা অনভিপ্রেততা হবে না। তো একটু জেনে নেব বীজ উৎপাদন পদ্ধতি বা বীজ উৎপাদন প্রযুক্তি নিরিখে আপনার কাছে।
3: আমাদের রাজ্যে পেঁয়াজের উৎপাদন বিগত কয়েক বছরে অনেকটা বেড়েছে, কিন্তু আমাদের যে চাহিদা সেই চাহিদাটা কিন্তু এখনো আমরা পুরোপুরি মেটাতে পারিনি। এবং বিগত কয়েক বছরে এই মেটানোর উদ্যোগ নেওয়ার সাথে সাথে জন্য আমরা বর্ষাতি পেঁয়াজের চাষ করি, শুরু করা হয়, এবং যার বীজটা আসত মূলত মহারাষ্ট্র থেকে বা কর্ণাটক থেকে। এবং এই বীজ যখন বাইরে থেকে আসত সময় মতো আসত না, এবং সময় মতো চাষিকে যদি বীজ না দেওয়া যায় তার কোন ইম্প্যাক্ট বা প্রভাবটা ঠিক ভালোভাবে পড়ে না,
2: উৎপাদনও ভালো
3: হবে না,
2: সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ।
3: এবং সেক্ষেত্রে আমাদের এখনো যেটা হচ্ছে বর্ষাতি পেঁয়াজের বীজের জন্য আমাদের সবসময় বাইরের উপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু আমাদের শীতের সময় আমাদের রাজ্যে একটা জাত আছে অনেকদিন ধরে চাষ হয়ে আসছে, সুখসাগর, এটার বীজ উৎপাদন আমাদের রাজ্যে হচ্ছে এবং অনেক চাষি এইটাকে লাভজনক বিষয় হিসেবে বেছে নিয়েছেন। তা আমরা যেটা বলতে চাই যে বীজ উৎপাদনটা বিরাট কিছু প্রযুক্তিগত দিক থেকে যে বিরাট লোকে ভয় পেয়ে যাবে সেরকম কিছু নয়। বীজ উৎপাদন সহজে করা যায়, এবং পেঁয়াজের বীজ উৎপাদন সাধারণভাবে বীজকে পেঁয়াজকে আমরা দ্বিবার্ষিক উদ্ভিদ বলি বীজ উৎপাদনের নিরিখে। এবং একটা হচ্ছে মানে প্রতি মানে বীজ থেকে বীজ উৎপাদন করা যায় একটা, আর আরেকটা হচ্ছে কন্দ থেকে বীজ। আমি প্রথমেই বলি বীজ থেকে বীজ উৎপাদন, বীজ থেকে বীজ উৎপাদন সেটা আমরা করি কি, বীজটাকে বীজতলাতে ফেললাম, চারা তৈরি হলো, চারাকে লাগানো হলো, পেঁয়াজ হলো, এবার পেঁয়াজটাকে না তুলে আমরা ওইখানে রেখে দিলাম, তাতে পেঁয়াজকলি হবে এবং বীজটা হবে।
2: আচ্ছা, যাকে ইংরেজিতে বা আমরা কৃষির ভাষায় বলি ইনসিটু,
3: ইনসিটু
2: মানে যেখানে আছে সেখানে রেখে
3: দেওয়া হল। এবার এতে যেটা হচ্ছে, এটা সুবিধা আছে কিছু, আবার অসুবিধা আছে। সুবিধা যেটা হচ্ছে, এর জন্য বিরাট কিছু খরচ হয় না, পেঁয়াজটা তোলার না তুলে আমরা রেখে দিলাম, সেক্ষেত্রে হয়তো কিছুটা সার হয়তো একটু দিতে হয়, না দিলেও চলবে, আর জল একটু দিতে হয়, আর কিছু খরচ নেই। আর হচ্ছে তাড়াতাড়ি বীজটাও তৈরি হয়ে যায়। আর এর জন্য আমি যেটা হচ্ছে, আমরা যখন এখানে যে পদ্ধতিতে আমাদের বীজ উৎপাদন হয় সেক্ষেত্রে পেঁয়াজটাকে রাখা হয়, এক্ষেত্রে পেঁয়াজটাকে রাখতে হবে না। কিন্তু এর খারাপ দিক বলতে আমরা কিছু অসুবিধাও আছে, যেটা হচ্ছে আমরা পেঁয়াজের চারা লাগিয়েছি, এবার পেঁয়াজটা অনেকটা মাটির নিচেও থাকে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে

0: হয় না, এইটা হচ্ছে একটা ইয়ে হবে। তাছাড়া হচ্ছে এর থেকে এই পেঁয়াজ থেকে একটা কলি মাত্র হয়, সেই কলি একটা হওয়ার ফলে তাহলে দেখা যাচ্ছে যে পেঁয়াজের বীজটার ফলনটাও কম হচ্ছে। আর এরপরে যেটা হচ্ছে কন্ড থেকে বীজ উৎপাদন,
1: একটু আমরা এটা সম্পর্কে আরেকবার একটু জানতে চাইব আপনার কাছে, যেটা ওই ইনসিটু বা বীজ থেকে বীজ উৎপাদনের কথা বললেন, সেক্ষেত্রে বীজতলাতে বীজ কখন বোনা হচ্ছে, মানে ওই জ্যৈষ্ঠ আষাঢ়?
0: হ্যাঁ, বীজতলাতে বীজ বোনা সাধারণভাবে হয় জ্যৈষ্ঠ মাঝামাঝি থেকে এবং আষাঢ়ের শেষ পর্যন্ত।
1: ঠিক,
0: এইবার চারাটা তৈরি হলো, চারাটা তৈরি হওয়ার পরে আষাঢ় মাসের মাঝামাঝি থেকে আশ্বিনের শেষ পর্যন্ত লাগানো যেতে পারে। এবং এইবার পেঁয়াজ লাগানো হলো, চারা লাগানো হলো, পেঁয়াজটা হচ্ছে, এবার ফুল বা কলি আসে এবং আমরা অনেক সময় করি কি, কলিটাকে বিক্রি করে দিই। সেটা চাষি করবেই, কেননা চাষির ওইটা থেকে তখন যখন কলিটা বাজারে বিক্রি হয় তখন অনেক দাম পায়, তখন পেঁয়াজের থেকে বেশি দামে বিক্রি হয়, সেটা অনেকেই বিক্রি করেন। কিন্তু যারা পেঁয়াজে বীজের জন্য তারা সেই পেঁয়াজটাকে রেখে দিচ্ছে, সেইখান থেকে এ হচ্ছে
1: একদম।
0: আর তারপরে মোটামুটি মাঘ ফাল্গুনে থেকে কলি আসতে শুরু করে, জ্যৈষ্ঠ মাসে বীজটা রেডি হয়ে যায়, তখন আমরা তুলে মানে পেঁয়াজের কলিটাকে কিছুটা ছয় ইঞ্চির মতো রেখে উপর থেকে কেটে নেওয়া হয়।
1: তো এবার আপনি বলছিলেন যে কন্দ থেকে বীজ,
0: কন্দ থেকে এইবার যেটা হচ্ছে কন্দ থেকে বীজ উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে আবার দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতিতে হচ্ছে বার্ষিক পদ্ধতি বলে, আর একটা হচ্ছে দ্বিবার্ষিক। এই পদ্ধতিতে কি হয়, প্রথমে আমরা চারা লাগালাম, চারা থেকে পেঁয়াজটা হলো, পেঁয়াজটাকে তুললাম, তুলে আমরা দেখে নিলাম জাতের সঙ্গে বৈশিষ্ট্যের সঙ্গে মিলছে কিনা, যেগুলো মিলবে না বা কাটা কুটি রোগগ্রস্ত সেগুলোকে বাদ দিয়ে সেই পেঁয়াজটাকে আবার লাগানো হয়। এবার যখন বলছি যে এক বছরে আর একটা দ্বিবার্ষিক, তখন যেটা হচ্ছে যে এক বছরের ক্ষেত্রে আমরা তোলার আবার হয়তো 15-20 দিনের মধ্যে আবার আমরা লাগাচ্ছি, মানে পেঁয়াজটাকে লাগাচ্ছি,
1: মানে বছরে দুবার।
0: আর একটা যেটা হচ্ছে যেটা দ্বিবার্ষিক যেটা হচ্ছে, সেই পেঁয়াজটা বিশেষ করে আমাদের যে শুকসাগর, সেই শুকসাগর জাতটাকে পেঁয়াজ হলো, পেঁয়াজ হওয়ার পরে আমরা সেই পেঁয়াজটাকে সংরক্ষণ করলাম। যে সাধারণ যারা চাষ মানে কৃষক ভাইরা আছেন তারা হচ্ছে ঝুলিয়ে রাখেন এবং সেটা কিন্তু সেই পেঁয়াজটাকে ঝুলিয়ে রাখছে এবং সেই পেঁয়াজটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কারণে ভালো করে শুকিয়ে রাখে। এবং সেই পেঁয়াজে কিন্তু আমরা অন্য পেঁয়াজগুলো যখন রাখি তখন হচ্ছে দেখা যায় পেঁয়াজের ওজন কমছে, কিছু গাছ বেরিয়ে যায় আর কিছু হচ্ছে গাছ মানে পচে যায়, এই সমস্ত সমস্যাগুলো হয়। কিন্তু চাষিরা বীজের জন্য যেটা রাখে সেটা কিন্তু সেই পেঁয়াজগুলো অনেক ভালো করে শুকিয়ে রাখে এবং সেটাতে একবারে গাছ বেরোয় না, আমি বলবো না বেরোয় কিন্তু সেটা উল্লেখযোগ্য কিছু নয়, কেননা তারা যখন লাগায় তখন মোটামুটি সেই সমস্যাটা খুব একটা প্রকট হয় না। তাই এবার আমি বলি যে বার্ষিক পদ্ধতিতে যেটা হচ্ছে এই বছর চারা তৈরি করেছি, চারা লাগানো হয়েছে, পেঁয়াজ তোলা হলো, পেঁয়াজ তুলে আবার লাগানো হচ্ছে এবং লাগানোর সময় যেটা করা হয় যে যার যেরকম বৈশিষ্ট্য সেই অনুযায়ী আমরা দেখে নেব। এবং এইটাতে যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্ষাতি পেঁয়াজের ক্ষেত্রে আমরা এইটাকে অনুসরণ করতে বলি, এই কারণে যে বর্ষাতি পেঁয়াজ যে সময়টা ওঠে সেই সময়টা আমরা তারপরে লাগানোর জন্য তখনও সময় থাকে, তার জন্য অপেক্ষা করতে হয় না। আর বর্ষাতি পেঁয়াজকে আমরা সংরক্ষণ করতে পারি না, দু তিন মাস হয়তো আমরা রাখতে পারি কিন্তু সেটা মানে লাভজনক কিছু হবে না। তা সেইটা এইভাবে করা হয়, পেঁয়াজটাকে তোলা হয়, তুলে ভালো করে বেছে নেওয়া হয়, ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে পদ্ধতি কিভাবে হবে সেটা আরো পরে আমি আসছি। এবার দ্বিবার্ষিক মেথড যেটা হচ্ছে আমাদের শীতকালে যে পেঁয়াজটা হয় শুকসাগর, এই পেঁয়াজটা তৈরি হলো, তৈরি হওয়ার পরে আমরা ইয়েতে তুললাম মানে সময় মতো তোলা
1: হলো,
0: তুলে আমরা তারপরে ভালো করে শুকিয়ে নিয়ে আমরা সংরক্ষণ করলাম। এবার অক্টোবরের দিকে, অক্টোবর নভেম্বর সেই সময়টা পেঁয়াজটাকে আমরা জমি তৈরি করে লাগানোর ব্যবস্থা করা হয় এবং সেই বীজ থেকে মানে পেঁয়াজ থেকে পেঁয়াজকলি অনেকগুলো হয়, কারণ পেঁয়াজটাকে কেটে দেওয়া হয় মানে তিন চার ভাগের এক ভাগ কেটে দেওয়া হয় এবং কোন ট্রাইকোডারমা ভিরিডিতে বা অন্য কোন কেমিক্যাল ফাঙ্গিসাইড দিয়ে ট্রিট করে তারপরে লাগানো হয়। এবং সেক্ষেত্রে আমরা যখন বীজ থেকে বীজ যখন করছিলাম তখন একটা পেঁয়াজ থেকে একটা কলি হয়েছিল, কিন্তু এখানে পাঁচ থেকে ছটা পর্যন্ত কলি পাওয়া যায় এবং যার ফলে হচ্ছে এদের ইয়েটা বেশি মানে ফলনটা বেশি, এবং এতে সুবিধা যেটা আমি বললাম,
1: এক্ষেত্রে মানে তাহলে সুবিধা ও সুবিধাটা কি দাঁড়াচ্ছে?

0: সুবিধা যেটা হচ্ছে যে আমরা জাত নির্বাচন মানে জাত অনুযায়ী আমরা পেঁয়াজটাকে নির্বাচন করতে পারছি।
1: আপনি বলছিলেন যে সুখসাগরের,
0: হ্যাঁ
1: সুখসাগর,
0: কোন যদি মিক্সড হয়ে যায়
1: সুখসাগরই পাচ্ছি,
0: হ্যাঁ কোন বেছে নেব। যদি দেখা যায় যে কোন আলাদা জাত হয়ে গেছে কোন কারণে, তাহলে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, বা কোন সময় রোগগ্রস্ত যেগুলো আছে সেগুলো হয়তো আমরা জমিতে আছে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পেঁয়াজটা অনেক সময় পেঁয়াজ জমিতেই পচে যায়, তা আমি তো সেটা ওইভাবে যদি রেখে দিতাম হয়তো একটা দুর্বল গাছ হতো, পেঁয়াজ কলি আসতো, তখন সেখানে ভালো হতো না। কিন্তু এখানে আমরা যখন তোলার সুযোগ আছে, তুলে যখন নির্বাচন করার সুযোগ আছে, সেটা আমরা করতে পারছি, এটা একটা দিক গেল। তারপরে যেটা হচ্ছে, তবে এর থেকে যেহেতু আমি বললাম পাঁচ থেকে ছটা কলি হয়, সেক্ষেত্রে বীজের পরিমাণটাও বেশি, তবে অসুবিধার দিক থেকে যদি বলি এটার খরচ অনেক বেশি,
1: খরচটা বেশি হয়ে যায়।
0: কারণ আবার আমি পেঁয়াজ প্রথমে তো পেঁয়াজ তৈরি করে নিলাম, আবার পেঁয়াজটাকে লাগাতে যাচ্ছি, লাগানোর সময়ও আমাকে সার জল ওষুধ সবটাই দিতে হবে, এবং যেহেতু অনেকদিন থাকে সেই হিসাবে আমাকে পরিচর্যাও করতে হবে, এবং এই জন্য খরচটা বেশি। কিন্তু গুণগত মানের জন্য যদি উচ্চ গুণগত মান সম্পন্ন যদি আমরা বীজ পেতে চাই, তাহলে কন্দ থেকে বীজ উৎপাদন পদ্ধতিটাকেই বেছে নেব।
1: বেশ, তো এবারে আপনি যদি একটু বলেন যে আমাদের রাজ্যের কথা যদি ভাবি, সাধারণভাবে রবি আর বর্ষার মৌসুমে তো আমরা পেঁয়াজ চাষ করতে শুরু করেছি, যেটা বর্ষাতে পেঁয়াজ, তো তার জাত সম্পর্কে যদি কি জাত,
0: রবি মৌসুমে আমাদের রাজ্যে অনেক জাতের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, নতুন নতুন জাত নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো আমাদের রাজ্যে সুখসাগর হচ্ছে সবচেয়ে ভালো জাত, এবং আমাদের এই সুখসাগর জাতের পেঁয়াজ বা অনেক সময় বীজ অন্য রাজ্যে নিয়ে যায়, তারা ওইটাকে ভালো করে নির্বাচন করে আবার হয়তো নতুন কোন জাত তৈরি করছে, কিন্তু সুখসাগর জাতটা হচ্ছে খুব ভালো জাত, যেটা হচ্ছে অনেক সময় আমরা বাজারে দেখি মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আসছে, পেঁয়াজের খোসা টোসা উঠে গেছে, মানে ট্রান্সপোর্ট সবটাকে নিতে পারে না
1: একদম,
0: এবং বেশি দিন রাখাও যায় না। কিন্তু সুখসাগরকে আপনি, আমরা যদি এখান থেকে দিল্লিতেও পাঠাই কি তামিলনাড়ুতে পাঠাচ্ছি, সেক্ষেত্রে পেঁয়াজ অত এইরকম খোসা অত নষ্ট হয় না,
1: এবং
0: এটাও রাখাও
1: যায়, ইন্টেক্ট থাকে, খোসাও যদি খুব সুন্দরভাবে লাগানো থাকে, সেক্ষেত্রে তার রক্ষণশীলতা মানে সংরক্ষণের ব্যাপারটা অনেকটাই বেড়ে যায়।
0: বর্ষাতি পেঁয়াজ আমাদের ধরুন এইটা শুরু হয়েছে মোটামুটি আমাদের এখানে প্রায় 14-15 বছর শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো জাত নিয়ে আমরা নাড়াচাড়া করেছি, এবং সেক্ষেত্রে আমরা কতগুলো জাতকে আমরা যেটা মানে ভালো হয়েছে বিভিন্ন দিক থেকে, রোগ পোকা বা ফলন যে যা যা বলি সেগুলো নিরিখে, এইটা কিন্তু আমাদের এগ্রি ফার্ম ডার্ক রেড,
1: আচ্ছা
0: ভীমা সুপার, আরকা কল্যাণ, N53 বা বসন্ত 780, এই কয়েকটা জাত কিন্তু আমাদের এখানে ভালো হয়, এটা ফলনের দিক থেকে 19-20, একটু কারুর একটু বেশি কারুর একটু কম এইরকম। তা এইগুলো আমরা সাধারণভাবে চাষিদের কাছে আমরা বলি যে এইগুলোকে আপনারা করতে পারেন, হয়তো বীজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা অনুযায়ী এগ্রি ফাউন্ড ডার্ক রেডটা আমাদের রাজ্যে অনেকটা জনপ্রিয় বেশি হয়েছে অন্যান্য জাতের তুলনায়।
1: আমরা যদি পেঁয়াজ চাষের ক্ষেত্রে আবহাওয়ার কথা ভাবি, তাহলে আমাদের রাজ্যের যে আবহাওয়া, যে ধরনের মরশুম, বিভিন্ন মরশুমে বিভিন্ন রকম দেখা যায়, এই যে প্রকার ভেদ যে ভিন্ন বিভিন্ন আবহাওয়াতে, সেক্ষেত্রে তো পেঁয়াজ চাষ করা সম্ভব।
0: হ্যাঁ, আমাদের রাজ্যের মানে সমতলের কথা যদি আমরা ভাবি, তা এখানে পেঁয়াজের বীজ সহজে করা যাবে, এবং সেক্ষেত্রে হচ্ছে যে খুব বেশি গরম পড়বে না, আবার খুব বেশি ঠান্ডাও থাকবে না, এইটা একটা। আর আর্দ্রতার ব্যাপারটা, আর্দ্রতা বেশি আর্দ্র জায়গা হবে না,
1: বেশি আর্দ্র জায়গা
0: বেছে নেওয়া ঠিক হবে না, কারণ বীজের গুণগত মানের ক্ষেত্রে তার প্রভাব পড়ে। তবে মোটামুটি যদি ইয়ে হয় যে 10-12 ঘন্টা পেঁয়াজে যখন লাগানোর পর থেকে যদি দিনের সূর্যালোকটা পায় এবং তাপমাত্রার ক্ষেত্রে বেশি থাকলে হবে না, 20-21-এর মধ্যে যদি থাকে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সেই এতে করা যাবে,
1: মানে ঠান্ডা হবে না আর খুব বেশি গরম সহ্য করতে পারবে না।
0: কারণ আমরা তো পেঁয়াজটা যখন লাগাচ্ছি তখন কিন্তু তখন ঠান্ডাটা শেষের দিকে আসে, এবং তারপরে আবার আস্তে আস্তে গরমের

0: করে যেটা হয়।
1: তা সেই ক্ষেত্রে আমরা তাহলে পেঁয়াজের যে বীজ উৎপাদন করার কথা বলছি সেটা খুব ভালো হতে পারে। সেক্ষেত্রে গাছের বৃদ্ধির পরের দিকে মানে এই যে তাপমাত্রা বা আর্দ্রতার কথা যদি বলেন কি বলবেন?
0: তাপমাত্রার ক্ষেত্রে 20-21 ডিগ্রি তাপমাত্রা হলে হবে, আর মানে আর্দ্রতার সেটা হচ্ছে 70%
1: যদি থাকে তাহলে ভালো রকম হবে। আর তার জন্য কি বিশেষ ধরনের কোন মাটি দরকার আছে?
0: মাটির ক্ষেত্রে কোনো নেই, সমস্যা নেই। তবে আমরা এ করব, দোঁয়াশ মাটি, পলি মাটি এইগুলো হচ্ছে ভালো, এবং এঁটেল মাটিতে বেশি পরিমাণ যদি হয় তাহলে জৈব সারটা দেওয়ার দরকার হয়, এবং তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, এঁটেল মাটিতেও সহজে চাষ করা যাবে। আর এমনি যদি দেখা যায় যে অম্লত্ব আছে তাহলে সেক্ষেত্রে একটু চুন দেওয়ার সুপারিশ করা হয়।
1: কিন্তু মাটিটা ঝুরঝুরে করে,
0: হ্যাঁ মাটিটা ঝুরঝুরে করে দেবে, 4-5টা চাষ দিয়ে মোটামুটি জমি রেডি হয়ে যায়। সেক্ষেত্রে খুব বেশি আর চাষ দেওয়ার কারণে, তবে একটা কন্ডিশন রাখতে হবে যেটা মানে জমিতে জল নিকাশি ব্যবস্থা যেন থাকবে, আবার সেচের ব্যবস্থাটাও রাখতে হবে, কারণ যে সময় বীজ তৈরি হওয়ার সময় সেই সময়টা জলের দরকার হয়।
1: বেশ, তো একটু যদি বলেন যে কন্দ নির্বাচন এর ক্ষেত্রে আমাদের কি করা বাঞ্ছনীয়, মানে কৃষক ভাইরা কি করবেন, তাদের কি পরামর্শ দেবেন আপনি?
0: কন্দর ক্ষেত্রে যেটা হচ্ছে, কন্দ বড়, মাঝারি, ছোট বিভিন্ন সাইজের হয়। তা আমরা বড়টাকে ইয়ে করি না, এই কারণে বড়টা করতে গেলে অনেক বেশি কন্দ লাগবে এবং তার জন্য অনেক খরচটাও বাড়বে। সেক্ষেত্রে মাঝারি সাইজের যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা হচ্ছে পেঁয়াজের ইয়েটা আকারটা 4.5 সেন্টিমিটারের মতো যদি হয় মানে বড় হবে, আর তার থেকে হচ্ছে 2.5 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার মধ্যে যদি হয় তাহলে মাঝারি বা ছোট পেঁয়াজ হয়।
1: বেশ,
0: তা এক্ষেত্রে বড় আকারের যদি আমরা কন্দ যদি বাছি তাহলে মোটামুটি 6-7 কুইন্টাল প্রতি বিঘাতে লাগবে। আর মাঝারি সাইজের যদি, তার থেকে যদি একটু ছোট সাইজ হয় তাহলে 2.5-3 কুইন্টাল, আর মাঝারি সাইজের যদি হয় তাহলে 1.5-2 কুইন্টাল পেঁয়াজ লাগবে। এইটা হচ্ছে পেঁয়াজের কন্দের ক্ষেত্রে এইটা হচ্ছে বৈশিষ্ট্য, এবং সেটা হচ্ছে খরচটাও ঠিক সেইভাবে। আপনি বড় যদি আমরা দেই, বড় এ করি, তাহলে সেক্ষেত্রে
1: পেঁয়াজটা
0: বেশি হবে। আর একটা যেটা হয় যে ছোট দিলে আবার খরচটা কম হবে, এইটা হচ্ছে মূল জায়গা।
1: একটু আপনি কি বলবেন, মানে এই যে লাগানো সেই সময় আমরা তো বলি যে ভীষণ রকম ভাবে যে শোধনের উপর গুরুত্ব,
0: হ্যাঁ শোধনের তো দরকার আছে, যে কোনো, সে পেঁয়াজ শুধু নয়, আমরা এখন ধানের বীজের ক্ষেত্রেও শোধন করতে বলছি, আলু বীজও করতে বলছি, সব বীজ শোধনের কথা বলা হয়। এবার সবজি বীজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শোধিত বীজ বাজারে আমরা পাই, এবং শোধিত বীজ মানে বুঝবেন কি করে, যে বোঝাটা যেটা হচ্ছে, যদি বীজটার উপরে কোনো রঙিন রং থাকে তাহলে বুঝতে হবে যে এটা শোধিত বীজ। এবং সেক্ষেত্রে কোন সময় এইটাকে যেরকম ভাবে প্রথাগত ভাবে আমরা জলে রাতে ভিজিয়ে দিই, পরের দিন জল থেকে তুলে নিয়ে এসে বীজটাকে
1: চলবে,
0: সেটা করা যাবে না। যদি রঙিন বীজ হয় তাহলে কিন্তু জমি তৈরি করে জমিতে রস থাকবে, তখন আপনি বীজতলাতে ফেলুন বা মূল জমিতে ফেলুন, সেটা করবেন। আর এক্ষেত্রে যেটা আমরা বলি যে 5 গ্রাম করে মানে ট্রাইকোডার্মা ভিরিডি প্রতি কেজি পেঁয়াজের জন্য বা কন্দ যেটাকে আমরা বলছি সেটার জন্য ব্যবহার করা হয়, অথবা 2.5 গ্রাম হিসাবে ম্যানকোজে আমরা সেটাকে ম্যানকোজে
1: ব্যবহার
0: করতে পারি, এবং ভালো করে ভিজিয়ে মানে নিয়ে তারপর আবার শুকিয়ে নেওয়া হয়, তারপর লাগানো হয়।
1: তো এই তো গেল আমরা মোটামুটি কিভাবে মানে কন্দ নির্বাচন করব বা শোধন করব, বন্ধুরা জেনে নিলেন আপনারা। এবারে লাগানোর বিষয়টা একটু জেনে নিই যে কখন লাগাবো, কি অবস্থাতে লাগাবো, বা লাগানোর দূরত্ব কি হবে, বা মানে বীজ থেকে বীজ বা
0: সারি থেকে অবশ্যই জানার দরকার আছে। আমরা যেটা বলবো যে জাতগুলোকে শোধন করার পরে কার্তিক মাসের শেষ সপ্তাহ থেকে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি পর্যন্ত লাগানো যেতে পারে, আর বর্ষার মৌসুমে জাতগুলি অগ্রহায়ণ মাসের মাঝামাঝি থেকে পৌষ মাস পর্যন্ত লাগানো হয়, আর দুটো সারির মধ্যে দূরত্ব রাখা হয় 45 সেন্টিমিটার, আর দুটো কন্দের মধ্যে, একটা সারিতে দুটো কন্দের মধ্যে রাখা হয় 30 সেন্টিমিটার। এটা সাধারণভাবে হচ্ছে

0: এঁটেল মাটি বা দোঁয়াশ মাটির জন্য, আর যদি বেলে মাটি হয় তাহলে আর একটু দূরত্বটা একটু কমিয়ে দেওয়া হয়, 30 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার। তবে একটা জিনিস এই যখন আমরা লাগাতে যাচ্ছি তখন একটা জিনিসকে মাথায় রাখতে হবে, অন্তরীণ দূরত্ব, যেটা হচ্ছে ইংরেজিতে আমরা বলি আইসোলেশন ডিস্টেন্স। এইটা কি, যে দুটো জাতের মধ্যে দূরত্ব রাখতে হবে, সেটা যদি ইতর পরাগ সংযোগ, যদি নিজেরা পরাগ সংযোগ মানে বাইরের থেকে করা যায় তাহলে কিন্তু সেটা দূরত্ব বেশি দিতে হবে, তা নাহলে মিক্সড হয়ে যাবে। আর যদি যেমন টমেটো বেগুনের ক্ষেত্রে সেটা কিছু সমস্যা নয়, সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট দুটো জাতের মধ্যে একটা মিনিমাম দূরত্ব রেখে আমরা বিয়ে করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের দূরত্ব অনুযায়ী মানে আমাদের একটু বেশি করে রাখতে হবে। যদি আমরা দু রকমের আমরা এখানে সাধারণভাবে যে বীজটা লাগাই সেই বীজের ক্ষেত্রে যদি আমরা এ করি তাহলে 500 মিটার রাখতে হবে একটা জাত থেকে আরেকটা জাত। আর যদি ভালো তার থেকে বেটার কোয়ালিটি যদি করতে হয় যে ফাউন্ডেশন সিড, সেক্ষেত্রে হচ্ছে 800 থেকে 1000 মিটার পর্যন্ত রাখা যেতে পারে।
1: তো এক্ষেত্রে যেহেতু আপনি বলছেন এটা ইতর পরাগ সংযোগ হয়, সেখানে তো মৌমাছির
0: অবশ্যই
1: একটা ভূমিকা থাকতে পারে,
0: মৌমাছির ভূমিকা আছেই। এবং আমরা বিভিন্ন সময় চাষিদের কাছ থেকে পাই যে আমাদের ফুল হয়েছে কিন্তু আমাদের বীজ ধরছে না, তা সেক্ষেত্রে আমরা ভিজিটও করেছি, গিয়ে দেখেছি যে ওখানে কোনো মৌমাছি ঘুরছে না। তারপরে বলছে যে আগে হয়েছে, হ্যাঁ আগে হয়েছে। আমি বললাম যে আগে কি ছিল, সেক্ষেত্রে বলছে যে আগে সর্ষে ছিল, তা সর্ষে থাকার ফলে সেইখান থেকে মৌমাছি এসে এ করেছে। কিন্তু সর্ষেটা কেটে নেওয়ার পরে তখন আর মৌমাছি নেই, তা তখন হচ্ছে বলছে কি করা যাবে। আমি বললাম এখন কিছু করার নেই, করতে হবে যে প্রথম যখন আপনি এ করবেন পেঁয়াজ লাগাবেন বীজের জন্য, তখন হচ্ছে পেঁয়াজের বাক্স মানে মৌমাছির বাক্স রাখুন, প্রতি একরে 3টে মৌমাছির পাশা রাখুন। তাহলে কিন্তু এই মৌমাছি নেই আর আপনি বীজ তৈরি করবেন, এতে দুটো একসঙ্গে হতে পারে না, বীজটাকে আপনাকে মৌমাছি রাখতেই হবে।
1: ঠিক।
0: আর এমনি যেটা হচ্ছে বীজের ধরুন যখন ফুল আসছে তখন কোনো মানে ওষুধ সেই মুহূর্তে যে কোনো মারাত্মক কোনো ওষুধ স্প্রে করা যাবে না, তাহলে কিন্তু ফুলটার উপর প্রভাব পড়বে এবং সিডও হবে না, ফুল হবে না, সিডটাও নষ্ট হবে,
1: মানে দুটোই আমরা পাবো না, সেটা বুঝে নিতে হবে। কৃষক বন্ধু রাজ্জাল, আপনারা অনেক সচেতন হয়েছেন, তবে এই ধরনের কীটনাশক ওষুধ প্রয়োগ এর ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। আর বিশেষত এখানে যেহেতু মৌমাছির বাক্স যদি আপনারা রাখেন তাহলে সেক্ষেত্রে তো আরো সাবধানতা অবলম্বন করতে হয়, না মৌমাছি মারা গিয়ে সে পরাগ সংযোগে বিঘ্ন ঘটাবে। আবার আমাদের কাছে সময় আর বেশি নেই ডক্টর মাইতি, আমরা একটু শেষ পর্যায়ে এসে গেছি, একটু জেনে নেব আপনার কাছে সার প্রয়োগ বা সেচ সম্পর্কিত।
0: সার তো অবশ্যই দিতে হবে,
1: একটু ছোট করে
0: সার দিতে হবে, জৈব সারও দেবেন, রাসায়নিক সারও দিতে হবে। রাসায়নিক সারের ক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেনটাকে 3 ভাগে দিতে পারেন অথবা 2 ভাগে দিতে পারেন, কিন্তু পটাশটাকে আর ফসফরাসটাকে আমরা একসঙ্গে দিতে বলি, সালফারটাকেও আমরা মূল সার হিসেবে সঙ্গে দিতে বলা হয়, কিন্তু সালফারটা অনেকেই ব্যবহার করেন না। কিন্তু আমরা বলবো যে সালফার যদি আলাদা করে দিতে পারেন ভালো, আর যদি না পারেন তাহলে অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া না দিয়ে অ্যামোনিয়াম সালফেটটা দিন, তাহলে কাজে দেবে। আরেকটা যেটা হচ্ছে যে ওষুধ মানে অনুখাদ্যের প্রয়োগ করতে হবে, অনুখাদ্য বিশেষ করে পেঁয়াজের বীজ উৎপাদনের ক্ষেত্রে জিঙ্ক এবং বোরনের আছে প্রভাব আছে, সেইটাকে আমরা সাধারণভাবে বলি যে 2.5 গ্রাম জিঙ্ক সালফেট প্রতি লিটার জলে দিয়ে এবং বোরনের ক্ষেত্রে 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে মানে লাগানোর 55 দিন থেকে 70 দিন পরে দুটো স্প্রে করা হয়। এমনি সেজ বা অন্তর্বর্তীকালীন পরিচর্যা এটা প্রয়োজন মাফিক, এটা আপনারা অনেকেই করে থাকেন, সেটা নিয়ে আমাদের খুব বেশি বলার জায়গা নেই। মাঠ পরিষ্কার থাকবে, গাছে প্রয়োজন মতো জলও দিতে হবে।
1: তাহলে এইভাবে যদি আমরা চাষটা করে যাই সেক্ষেত্রে আমরা নিশ্চিত ভাবে ভালো ফলন পেতে পারি, মানে বিঘা প্রতি বীজের গড় ফলন কিরকম হতে পারে?
0: গড় ফলন মোটামুটি 80 থেকে 100 কেজি,
1: এটা তো নিশ্চিত ভালো ফল হলো।
0: অনেককেই পেঁয়াজের থেকে পেঁয়াজের বীজ উৎপাদনের বেছে নিয়েছেন, এতে লাভ অনেক বেশি। একটা 1 বিঘা জমি থেকে হয়তো দেখা যাচ্ছে 25 থেকে 30 কুইন্টাল পেঁয়াজ হচ্ছে এবং সে যে দাম পাচ্ছে, আর এইখান থেকে 80 থেকে 100 কেজি পেঁয়াজের বীজ করে তার থেকে অনেক বেশি আয় করছে।
1: ঠিক। তো এক্ষেত্রে কি কোন বীজ সংরক্ষণের
0: বীজ সংরক্ষণ

0: যেটা হচ্ছে যে বীজটাকে ভালো করে শুকিয়ে নিয়ে দু তিন দিন রোদে শুকিয়ে নিয়ে তারপরে সেগুলোকে ঘরে রেখে একটু ঠান্ডা করে নিয়ে কোন টিনের কৌটো বা বাক্স এতে ভালো করে রেখে দেওয়া হয়। এবং সাধারণভাবে ভেজা, খুব বেশি ভেজা ভেজা ভাব থাকলে তাহলে নষ্ট হয়ে যাবে 6-8%। যদিও মাপার হয়তো সুযোগ নেই, কিন্তু ভালো শুকনো হলে সেটাকে রেখে দেন।
1: সময় আর একদম নেই শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আমরা কথা বলছিলাম পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি নিয়ে। আসলে পেঁয়াজ এমন একটা ফসল আমাদের রাজ্যে বলুন না সারা দেশে, যে পেঁয়াজ আমাদের ভীষণ জনপ্রিয় এবং পেঁয়াজের ভীষণ রকম উপকারিতা রয়েছে। তাছাড়া পেঁয়াজ চাষ করা ভীষণ লাভজনক, তো বীজ উৎপাদন যদি করে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে লাভের পরিমাণটাও অনেক বেশি বেড়ে যায়। এ বিষয়ে এতক্ষণ আপনাদের বুঝিয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর তপন কুমার মাইতি। ডক্টর মাইতি, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, আমরা তো নানা বিষয় নিয়ে আলোচনা করি, ধান, পাট, সবজি, এরকম নানা বিষয় উঠে আসে আমাদের আলোচনায়। আজ আমরা আলোচনা করব একটু অন্য রকমের বিষয় নিয়ে, মিলেট। নামটা হয়তো অনেকে শুনেছেন। এই মিলেট চাষের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক কৌশিক ব্রহ্মচারী। নমস্কার কৌশিকবাবু।
3: নমস্কার পবিত্রবাবু, নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে।
2: বেশ, আজকে তো একটু অন্য রকমের বিষয়, আমরা মিলেট বলতে ঠিক কি বোঝাতে চাইছি?
3: দেখুন, মিলেট বলতে কোনো একটি নির্দিষ্ট ফসল নয়, কতগুলি ফসলকে আমরা সবগুলোকেই মিলেট নামেই ডাকি, এবং সেই অর্থে বলতে পারেন যে এটা একটা একটা গোত্রীয় ফসল, এবং যার মধ্যে ছোট ছোট যে দানাশস্য সেগুলো পড়ে, যেগুলো আপনি যেটা উল্লেখ করলেন এখনই, যে ধান, গম, ভুট্টা, এইগুলোর বাইরে যে সব, অর্থাৎ যেটা খুব পুরনো নাম হিসেবে যেটা আমাদের কাছে পরিচিত, জোয়ার, বাজরা, রাগি, কোদো, এই ধরনের যে সমস্ত ছোট ছোট দানাশস্য, সেইগুলোকেই আমরা মূলত মিলেট নামে মানে ডেকে থাকি।
2: বেশ, তো একটা কথা শোনা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ইয়ার অব মিলেট এই বর্ষটাকে বলা হচ্ছে, তো একটু যদি বলেন কেন এই দিবসের এই গুরুত্বটা চলে আসলো এখন?
3: দেখুন, মিলেট খুব প্রাচীন ফসল। যদি আপনি একদম ঐতিহাসিক জায়গায় চলে যান তাহলে দেখবেন যে আমাদের যে আধুনিক কৃষি এর বয়স হয়তো কয়েক শতক, অথচ কৃষি যেটা মানুষের হাতে যে কৃষি সেটা প্রায় 10-12 হাজার বছরের পুরনো। এবং এই 10-12 হাজার পুরনোর যে ফসলের যে মানে চাষের যে মানে ইতিহাস, তাতে দেখা যাবে যে আমরা যেটাকে বলি ফার্টাইল ক্রেসেন্ট, অর্থাৎ যে সিরিয়ার যে জায়গায় সে সবে তখন মানুষ চাষবাস এই আপনার এই বনের পশু পাখিকে মেরে অরণ্য ধ্বংস করে, যে তখন যেটাকে আমরা নোমাড লাইফ বলি, অর্থাৎ যাযাবরের যে জীবন, সেই জীবন ছেড়ে যখন প্রথম চাষবাস শুরু করে, সেই চাষবাসের ইতিহাসটা কিন্তু প্রথম মহিলাদের হাতেই হয়।
2: আচ্ছা,
3: এবং সেই ইতিহাসটা কিরকম? এরকম যখন তারা যাযাবর মানে প্রবৃত্তি ছেড়ে তারা যখন আস্তে আস্তে ক্লাস্টার, অর্থাৎ ছোট ছোট একটা দল বেঁধে সংঘবদ্ধভাবে থাকতে শুরু করে, পশু পাখি পালন করে, এবং তখন তারা ওই কোন নদীর ধারে এবং কোন বনাঞ্চলের আশপাশেই কিন্তু তারা বসবাস করতে থাকে। এই বনাঞ্চল থেকে যে সময় স্প্রিং সিজন যেটাকে বলছি আর কি আমরা, অর্থাৎ হেমন্তের সময়ে, তখন তারা ওই ফসল মানে গাছ থেকে সমস্ত জঙ্গল থেকে খাওয়ার দাওয়ার অর্থাৎ শস্যগুলো তুলে নিয়ে আসত। কোন একদিন এরকম এক মহিলা যখন সেই সব নিয়ে ফিরছেন, ফেরার সময় তারা যে বসবাসের যে জায়গা, বাসস্থান, যে বাসস্থানের কাছাকাছি জায়গায় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান। পড়ে গিয়ে সেই সমস্ত ফসল ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বীজ সব আবার কুড়িয়ে কাঁচিয়ে নিয়ে ফিরে যায়। এভাবে দিন চলছে, বছরখানেক বাদে যখন ওই এলাকা দিয়ে আবার ফিরছে এরকম ফসল তুলে নিয়ে বন থেকে, তখন দেখছে সেইখানে সেই গাছগুলি হয়ে আছে। তখন তার মাথায় প্রথম এটা ক্লিক করে যে তাহলে এটা কি ব্যাপার, যেটার জন্য আমি কয়েক ক্রস দূরে গিয়ে ফসলটাকে আহরণ করছি সেটা এখানে কেন? তখনই ইতিহাস বলছে যে ইফ উই সো উই ক্যান গ্রো, অর্থাৎ আমরা যদি বীজ বপন করি তাহলেই আমরা গাছের জন্ম দিতে পারি। এটাই কিন্তু কৃষির প্রাচীনতম ইতিহাস। এই কারণেই বলা হয় যে মহিলাদের হাতেই কৃষির প্রথম সৃষ্টি। হ্যাঁ, এই যে ফসলগুলো এরা কারা? এরাই কিন্তু সেই মিলেট।
2: আচ্ছা,
3: এবং চাষের ইতিহাসে দেখা যায়

0: মিলের প্রায় 3000 যে বিসি অর্থাৎ বিফোর ক্রাইস্ট খ্রিস্টপূর্বাব্দ, 3000 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মিলেটের উল্লেখ পাওয়া যায়। আমাদের যত সমস্ত পুরনো প্রাচীন যত পুঁথি গ্রন্থ সেখানেও কিন্তু মিলেটের উল্লেখ পাওয়া যায়।
1: তাহলে কেমন ধরনের জমি প্রয়োজন এই মিলেট চাষের ক্ষেত্রে?
0: দেখুন, তার আগে যে বিষয়টা খুব জরুরি যে জমি যদি বলেন তাহলে মিলেট এমন কতগুলি ফসল যেটা কিন্তু হেলায় ফেলায় চাষ হয়।
1: আচ্ছা,
0: অর্থাৎ এর জন্য না লাগে বেশি জল, না লাগে খুব বেশি উর্বর জমি, অর্থাৎ আপনি যেখানে ফেলবেন সেখানে এরা বাড়বে, সেখানেই তারা জন্মে উঠবে। প্রশ্ন হচ্ছে যে চাষির হাতে কি রকম জমি আছে, অর্থাৎ মিলেটকে আমি এখন তো কোনো একটি ফসলের কোন চাষি খুশি নয় এবং আমরাও খুশি নয়, কারণ এই যে বিপুল জনরাশি তাদেরকে যদি মানে খাদ্যের যোগান দিতে হয়, কেন আজকে মিলেট ভাবছি আমরা, কেন অল্টারনেটিভ অর্থাৎ মানে পরিবর্তন ফসলের কথা ভাবছি, এ ধান শুধু নয় কেন, জমির গুণমান রাখার জন্য, মানুষের খাদ্যাভ্যাসে সবকিছু ঢোকানোর জন্য, মানুষের পুষ্টির জন্য, এই যে ইন্টারন্যাশনাল মিলেটের যে আপনি ইয়ারের কথাটা বললেন, ইন্টারন্যাশনাল ইয়ার ফর মিলেটস, এর যে মূল ভাবনা তার সেটা কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মানুষকে সমস্ত রকম খাদ্যগুণ শরীরে ঢোকাতে হবে। অর্থাৎ মিলেট যেহেতু প্রচুর পরিমাণে তার মধ্যে খনিজ লবণ, একই সঙ্গে মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন সব কিছুর একটা সমাহার, সেই কারণে কিন্তু মিলেটের গুরুত্ব দিনকে দিন বাড়ছে। এবং পুষ্টি, আমরা যেটা বলি যে খাদ্য নিরাপত্তা, তার পাশাপাশি কিন্তু পুষ্টি নিরাপত্তার জন্য কিন্তু মিলেট হচ্ছে একটা আদর্শ ফসল। অর্থাৎ কৃষকের কাছে কি জমি আছে সেই অনুযায়ী হয়তো আমাদের আলোচনার মধ্যেই হয়তো উঠে আসবে
1: সেই মাফিক চাষবাসটা হবে। তো মিলেটের মধ্যে কোন কোন ধরনের শস্যগুলি আসে?
0: দেখুন, মিলেটের মধ্যে যে শস্যগুলি আসে সেগুলোর মধ্যে বিভিন্ন দেশে তো বিভিন্ন রকম মিলেটের চাষ হয়, এবং আপনি এই মুহূর্তে প্রায় 131টা দেশ কিন্তু পৃথিবীতে মিলেটের চাষ করে, এবং যেখানে প্রায় 59 কোটি লোক এই মিলেটের ওপরে কিন্তু খাদ্যাভ্যাসে অভ্যস্ত, এবং এটা মূলত এশিয়া এবং আফ্রিকান বিভিন্ন দেশে। উপজাতি যারা আছেন এশিয়াতে, বিভিন্ন উপজাতি, তারা কিন্তু এই মিলেটটাকেই মূল খাদ্য হিসেবে গ্রহণ করে,
1: যেহেতু উপায় নেই তাদের,
0: উপায়ও নেই, এবং যে সমস্ত স্ট্রেস এরিয়া যেখানে তাদের কোন জল নেই, কোন মাটি ভালো না, মাটি অনেক ক্ষয়িষ্ণু বা
1: খুব কষ্ট করে তারা বেঁচে
0: কষ্ট করে বেঁচে আছে সেই সব জায়গায় তারা। এবং দেখবেন খেয়াল করে যে এতে খুব এটা ইন্টারেস্টিং যে এই যে বললেন কোন কোন ফসলের মধ্যে পড়ে, তাহলে সেখান থেকে আমি ঢুকছি যে ডাইভার্সিটি যেটা বলি, বৈচিত্র্য, এই যে এত এর প্রজাতির বৈচিত্র্য সেটাই প্রমাণ করে দেয় যে এই যে বিভিন্ন জায়গায় চাষ, তাহলে একই ফসল বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষি আবহাওয়া ভিত্তিক অঞ্চলে চাষ হচ্ছে, তার মানেই ধরে নেবেন যে এর প্রচুর প্রজাতি আছে, যেটা শীতের জায়গায় একরকম, গরমের জায়গায় একরকম, ক্ষয়িষ্ণু মাটিতে একরকম, উর্বর মাটিতে একরকম, অর্থাৎ সব জায়গার জন্যই যখন জাত পাওয়া যাচ্ছে, অর্থাৎ কিন্তু ফসলের জাত প্রচুর আছে, তার একটাই কারণ সেটা বিভিন্ন জায়গায় তার চাষ হয়েছে পৃথিবীতে। এবং তার মধ্যে যে গুরুত্বপূর্ণ সবচেয়ে যে কটি ফসল আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, দেখবেন খেয়াল করে সবচেয়ে বেশি চাষ হয় কিন্তু পার্ল মিলেট, যেটা বাজরা বলি আমরা। বাজরার এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 60% হচ্ছে বাজরা মিলেটের মধ্যে, যেটা জোয়ার, তারপরেই জোয়ার 27%, আর যেটা ফিঙ্গার মিলেট বলি আমরা, যেটা রাগি, এটা ফিঙ্গার মিলেট বলার উদ্দেশ্য হচ্ছে এর যে মানে ফুলটা বা ইনফ্লোরেশন্স, মানে পুষ্পবিন্যাস, যেটা পুষ্প ফুলের যে তোড়াটা সেটা কিন্তু একদম দেখবেন আমাদের পাঁচটা আঙুলকে যেরকম ভাবে বেঁকিয়ে ধরলে যেরকম হয় ঠিক সেরকম দেখতে হয়, তার জন্য এটাকে আমরা ফিঙ্গার মিলেট বলি। আবার স্মল মিলেটের মধ্যে কিছু আছে যেটা, সেটা 2%, মূলত ফক্সটেল মানে শিয়াল লেজ, যে একটা শিয়াল লেজ বলে একটা ইয়ে আছে, একদম শিয়ালের লেজের মতো ওই ফুলের তোড়াটা হয় শিয়াল লেজের মতো। আবার যেটা প্রোজো বলে একটা, যেটা আমেরিকা প্রচুর প্রোডাকশন করে, প্রোজো মিলেট যেটা, তারপরে কোদো, বার্নিয়ার্ড, এবং এখন দেখবেন খেয়াল করে এই শপিং মলগুলোতে খুব বিক্রি হয় এগুলোকেও আমরা কিন্তু সিউডো মিলেট বলে আখ্যা দিয়েছি, অর্থাৎ সেটা মিলেট, মিলেট সম, মিলেট নয় কিন্তু সেটাকেও গোটা ওয়ার্ল্ডে ক্লাসিফিকেশনে মিলেট বলছি, মিলেট সম, এবং সেটা কিন্তু অ্যামারান্থ, যেটাকে আমরা আমাদের যেটা নোটে বলি, হ্যাঁ, এই অ্যামারান্থের বীজ। তারপরে দেখবেন কিনোয়া বলে একটা কুইনোয়া বা কিনোয়া বলে একটা বাংলাদেশে প্রচুর হয় এখন, তারা করছে বাংলাদেশে এবং কোস্টালেও খুব ভালো হচ্ছে।
1: বাংলাদেশের কোন কোন অঞ্চলে?
0: কোস্টাল এলাকাটা যেটা মানে যেটা আমরা আমাদের যেটা সুন্দরবন, ওদেরও যেটা সুন্দরবন, আমাদের এদিকেও

0: এই সমস্ত বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলছে, মানে এই কিনোয়ার সেরকম সুন্দরবনের ওই দিকটা পার্টেও কিন্তু এটা অস্ট্রেলিয়া গভর্নমেন্ট একটা বড় প্রোগ্রাম নিয়েছে এটাই। এছাড়া একটা টেপ বলে একটা আছে, এরকম বিভিন্ন রকম আছে। অর্থাৎ যদি কিন্তু মূলত যেটা আমাদের ভারতবর্ষের যে তিনটে মিলেট সবচেয়ে গুরুত্ব পাচ্ছে সেটা জোয়ার বাজরা এবং রাগি।
1: তো আপনি তো একটু আগে বললেন যে আগে কৃষক বন্ধুরা চাষবাস করতেন, তাহলে হঠাৎ করে আবার এই প্রোগ্রামটা করার প্রয়োজন হচ্ছে কেন?
0: এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে মানে মানুষকে বোঝানোরও খুব জরুরি দরকার এটা, যে আমাদের দেখবেন কৃষি নিয়ে যেটা একটু আগে বললাম যে এক সময় ছিল এটা বেঁচে থাকার জন্য চাষ, পরের দিকে ক্রমশ সেই চাষকে যখন আমরা উন্নত করলাম দুয়ারাই মানে শতকে, তখন দেখা গেল যে সেটা ইনপুট অর্থাৎ উপাদান ভিত্তিক চাষ। আরো যেটা সবুজ বিপ্লবের একটা সবচেয়ে চারটে স্তম্ভ ভাবুন, যে হাইল্ডিং ভ্যারাইটি বীজ এলো, হাইল্ডিং ভ্যারাইটি বীজ যেহেতু প্রচুর সার খায় তাই রাসায়নিক সার দেওয়া হলো, রাসায়নিক সার বেশি খেলে বেশি জল খায় তাই মাটির তলার জল তোলা হলো, বেশি জল এবং সার খেয়ে গাছ বেশি পরিপুষ্ট এবং নাদুস নুদুষ হলো, স্বাভাবিকভাবেই সেখানে পোকামাকড় বেশি লাগলো, তখনই কিন্তু পেস্টিসাইড চলে এলো। অর্থাৎ এই যে চারটে স্তম্ভ দিয়ে ভারতবর্ষের জনরাশিকে আমরা অন্ন যোগানের পথ খুঁজলাম, তার যে কুফল দিকটা, সেই কুফলে যেটা হলো এইটা প্রথম হারিয়ে গেল আমার প্রাচীন যে শস্যগুলো। দেখুন খেয়াল করে গম ধান এইগুলোর উপরেই কিন্তু আমার এগ্রি বিজনেসটা গড়ে উঠলো, অর্থাৎ কৃষি কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য গড়ে উঠল, এটা গেল একদিক। দ্বিতীয়ত যেটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ যেটা আমরা বাংলা কথায় রেশন বলি, এতে দেখবেন কিন্তু এই এখন গত দু আড়াই বছরে বা কয়েক বছরে আমাদের এইসব ভাবনা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বিভিন্ন রাজ্যে তারা আনতে শুরু করেছে যে পাবলিক প্রোডাকশন সিস্টেম ডিস্ট্রিবিউশন সিস্টেমে মিলেট কানা হলো, মিড ডে মিলে মিলেট কানা হচ্ছে কানা হয়েছে বা আরো আরো জায়গায় বেশি বিস্তার ঘটছে। অর্থাৎ এই দুটো জায়গা কিন্তু সবচেয়ে বড় জায়গা। দ্বিতীয়ত বিশ্বায়ন গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনের জন্য যেটা আমরা কি বলি যেটা এক্সোটিক ফুড অর্থাৎ যে যে ধরনের বাইরে থেকে বাইরের যেসব খাবার দেখবেন আজকে কেক প্যাস্ট্রি তারপরে এই যে বিভিন্ন রকমের যে ফাস্ট ফুড এর উপর যে ঝোঁক, আপনি ভাবুন যে
1: আমাদের বিজ্ঞাপন কিন্তু বেশি,
0: বিজ্ঞাপন বেশি
1: কারণ এদের
0: বিজনেসটা করতে হবে এবং এটার কিন্তু ওয়ার্ল্ড যেটা কর্পোরেট পুলে যাচ্ছে, এটা কর্পোরেট পুলে যখনই এটার জায়গাটা তৈরি হয়েছে, যার জন্য এখন কিন্তু মিলেটকে নিয়েও এইরকম ভাবনাই চলছে। মিলেট যে ফিনিশ প্রোডাক্ট ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট অর্থাৎ যেগুলো মূল্য সংযোজনের মাধ্যমে যেটা পাচ্ছি আমরা মিলেট থেকে অসংখ্য নানা রকম পরিস থেকে আরম্ভ করে বিভিন্ন নুডলস থেকে আরম্ভ করে বিভিন্ন মুখরোচক খাওয়ার,
1: এখন তো আমরা সাধারণ মানুষ তো অনেক বেশি স্বাস্থ্য সচেতন, তাই?
0: হ্যাঁ অবশ্যই,
1: তো সেই জন্য এগুলো গুরুত্ব বাড়ছে, তাই?
0: গুরুত্ব বাড়ছে। এবার ভাবুন যে একটা একটা আমাদের ছেলেবেলা বা যারা আমরা মানে মধ্যবয়সী বা আমাদের যারা প্রায় মানে পঞ্চাশ ঊর্ধ্ব লোকজন, তাদের ছেলেবেলায় কিন্তু তিনবার ভাত খাওয়ার অভ্যাস ছিল, তাহলে আজকে এখন কিন্তু কেউ ভাবতে পারে না যে তিনবার ভাত খাচ্ছে, সে দুপুরে ভাত খাচ্ছে কি সকালে স্কুলে যাওয়ার সময় একটা বাচ্চা ভাত খাচ্ছে, রাত্রে সে রুটি খাচ্ছে এবং সে দেখা যাচ্ছে বাকি সময়টা সে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ফাস্ট ফুড খাচ্ছে। অর্থাৎ এই যে এক্সোটিক ফুডের ওপরে অর্থাৎ বিদেশি খাওয়ার তার উপরে যে ঝোঁক, এটাও কিন্তু একটা বড় কারণ হয়েছে যে আমাদের এইসব চাষগুলো হারিয়ে যাওয়া। কারণ এই চাষের সঙ্গে অন্য কোন অনেক ফসল আছে যেগুলো আমরা আনতে গিয়ে পরবর্তীতে এখন ধাক্কা খেয়েছি, রোগ পোকা বেড়েছে কি হয়েছে, এখানে কিন্তু কিচ্ছু নেই, এর কোন মারাত্মক কোন রোগ পোকা নেই, এর জন্য মারাত্মক কোন জল লাগে না, এর জন্য মারাত্মক কোন পেস্টিসাইড লাগে না,
1: এই জন্যই তো কৃষক বন্ধুরা পছন্দ করবেন,
0: পছন্দ করবে এই জন্য, শুধু তাকে এই এই যে তার যে চেতনাটাকে জাগানোটাই
1: আমাদের
0: উদ্দেশ্য।
1: ঠিক ঠিক, তো ডক্টর ব্রহ্মচারী যদি একটু বলেন যে এই যে একটা তো ইতিহাস আপনি বলছিলেন, তো তাহলে এই ফসলের চাষটা কেন পিছিয়ে গেল, শুধুমাত্র কি বিজনেস নাকি আমাদের জ্ঞানের অভাব?
0: সবচেয়ে বড় কারণ যে আপনি যদি একটু আগে যেটা আপনি বললেন যে বিজ্ঞাপন কেন্দ্রিক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আজকে, শুধুমাত্র বিজ্ঞাপন নয়, বিজ্ঞাপন যখন হয় তার পাশাপাশি দেখবেন এই জিনিসটাও হয় যে কৃষকের মন মানসিকতাকে পাল্টে দেওয়ারও কতগুলো ভাবনা হয়।
1: ঠিক,
0: এবং আপনি ভাবুন আজকে যে এই ধরনের ফাস্ট ফুড সেন্টার আজকে একদম প্রত্যন্ত কোন গ্রামেও কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ তার মানে কি
1: সেখানে চাহিদাটা বেড়েছে,
0: চাহিদাটা বাড়ছে,
1: বিজ্ঞাপন হয়েছে বলে
0: বিজ্ঞাপন হয়েছেই বেড়েছে, একই সঙ্গে

0: টেস্টি খাবার।
1: ঠিক,
0: এই যে টেস্টি খাবারের দিকে যে ঝোঁক, অনেক প্রিজারভেটিভ আছে যেগুলো হয়তো মানুষকে টানছে, সেটা মানুষ বুঝছে না,
1: এবং কম বয়সে ছেলেমেয়েরা মুটিয়ে যাচ্ছে,
0: মুটিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বড় কারণ একটা, যে ওবেসিটির একটা বড় কারণ, মোটা হয়ে যাওয়ার একটা বড় কারণ কিন্তু ফাস্টফুড, ক্যালোরির যে একটা ব্যাপার আছে,
1: অথচ হয়তো আমাদের ঘরেই সেটা চাষ হতে পারে।
0: হ্যাঁ, এবং এই যে লো ক্যালোরি, এই যে মনে করুন কয়েকদিন কিছুদিন আগেও দেখলাম যে আমরা হয়তো একটা খুব দামি ক্যাপসুল খাচ্ছি যে সেখানে আমরা অ্যান্টি অক্সিডেন্ট পাওয়ার জন্য, অথচ দেখা যাচ্ছে ভারতবর্ষের 29টা ফসল মানে গাছ খুঁজে পাওয়া গেছে, সেই 29টা গাছের মধ্যেই সবচেয়ে বেশি অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটাকে আমরা ভাবি যে গাজর এবং টমেটোতে বেশি আছে, দেখা যাচ্ছে সেটা সবচেয়ে বেশি আছে চাইনিজ মেহগিনি বলে একটা ছোট্ট মেহগিনি গাছে। তারপরেই যারা আছে তারা হচ্ছে, একটা হচ্ছে তিতাপাট, তারপরে মিঠাপাট। অর্থাৎ এই অ্যান্টি অক্সিডেন্ট কন্টেন্টে টমেটো এবং গাজরকে কিন্তু পেরিয়ে গেছে আজকে মিঠা এবং তিতাপাট। ঠিক সেইভাবে আজকে মনে করুন একটা সময় ভুট্টা নিয়ে আমরা অনেক বলেছি, ভুট্টায় দেখা যাচ্ছে নিয়াসিন বলে যে ভিটামিনটা, তার অভাব আছে, যার জন্য কিন্তু পেলেগ্রার সমস্যা থাকে। দেখা যাচ্ছে সেই নিয়াসিন কিন্তু মিলেটে আছে, অর্থাৎ ভুট্টায় যেটা নেই সেটা মিলেটে আছে। আরেকটা সবচেয়ে যেটা বললেন এখনই, যে কেন আজকে আরো গুরুত্ব বাড়ছে এটার, তার বড় কারণ হচ্ছে যে এই যে আমাদের মানে টেকনিক্যাল, অর্থাৎ যদি আপনি বিজ্ঞানের ভাষায় বলেন, এটা সি4 প্ল্যান্ট বলে একটা গাছ হয়, যারা কিন্তু এই যে আবহাওয়ার যে পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন, এতে কিন্তু সবচেয়ে ভালো টিকে থাকে। এই যত আগাছা দেখছেন তাদের, তারা কিন্তু সব সি4। আর কৃষির যে ফসল আমরা মূলত চাষবাস করি সেগুলো মূলত সি3,
1: মানে ধান
0: গম এগুলো সব কিন্তু সি3। অর্থাৎ সি4 প্ল্যান্ট কিন্তু এই কৃষির যে কৃষি আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের মানে সাপেক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সি4 প্ল্যানকে কৃষকের জমিতে আরো বেশি বেশি করে আনা।
1: তাহলে কি সুন্দরবনের যে লোনামাটি অঞ্চল রয়েছে সেখানে কি চাষ সম্ভব?
0: হ্যাঁ, এটা এক মানে খুব মানে
1: মানে বিস্তীর্ণ বাদাবন অঞ্চল রয়েছে,
0: বাদাবন যেটা বলছেন সেটা মূলত আমরা যে জায়গাগুলোকে ফোকাস করছি, অর্থাৎ যে জায়গাটা কৃষকদের বা সরকারও যে জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হলো শুখা এলাকা, যেহেতু জল কম লাগে। নোনা এলাকায় আপনি পারবেন এটা করতে, যেখানে নোনা কম, সমস্ত ফসল হবে না, যেখানে নোনা কম এবং অবশ্যই সেটা একটু উঁচু জমি হওয়া বাঞ্ছনীয়। তার কারণ হচ্ছে যে আপনি যদি জমির কথায় আসেন, দেখবেন কৃষকদের কাছে কিন্তু মাত্র এই জমিগুলোই পড়ে থাকে, কারণ এই ফসলের মূল চাষ কিন্তু বর্ষাকালেই হয় মিলেটের। অর্থাৎ বর্ষাকাল মানে আমার কাছে ধান, আর পশ্চিমবঙ্গ বা আপনি যদি ওপার বাংলার কথা ভাবেন, বাংলাদেশ, সেই সমস্ত কৃষকের কাছে কিন্তু কখনোই ভাবতে পারবেন না ধান বিনা চাষ নাই।
1: অবশ্যই অবশ্যই, একটা একটা ধারণা কিন্তু
0: মানে ধান এবং চাষ কিন্তু সমার্থক।
1: হ্যাঁ অবশ্যই,
0: চাষবাস এবং ধান এটা সমার্থক, অর্থাৎ ধানকে প্রতিস্থাপন করে আপনি অন্য ফসল আনলেন তো হবে না,
1: তাহলে ওটাকে সঙ্গে নিয়ে চলতে হবে,
0: সঙ্গে নিয়ে চলতে। তাহলে কোথায়? তাহলে এমন জায়গায় যেখানে ধান আমি জল জমাতে পারছি না, যে জমিতে,
1: আচ্ছা,
0: অর্থাৎ একটু উঁচু জমি, উঁচু জমিতে যেখানে ধানের ফলন ভালো হয় না, ধান চটপট পেকে যায়, ধান পাশকাঠি কম ছাড়ে, এটা প্রচুর কৃষকের জমিতে এই সমস্যাটা আছে।
1: এটা কি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলার দিকে রয়েছে?
0: সব জেলাতেই উঁচু জমি আছে যেখানে ধান করা উচিত নয়। তাহলে আমাকে সেই জায়গাগুলোকে আগে
1: মানে
0: চিহ্নিত করতে হবে। জেলার মধ্যে যেটা সেটা আমি যেমন মনে করি, আমি বললাম পশ্চিমাঞ্চল, যেটা মানে রুক্ষ সূক্ষ্ম যে শুষ্ক জায়গা, লালমাটি অঞ্চল, এটা হচ্ছে উপযুক্ত জায়গা। পাহাড়ে বেশ কিছু মিলেট কিন্তু পাহাড়ে খুব ভালো হয়, অর্থাৎ যে জায়গাগুলো আমার সবচেয়ে আগে দরকার কৃষকদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা জাগানো, যে আমাকে পরিবর্ত ফসল হিসেবে মিলেটকে ভাবতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে মিলেটের যেভাবে হোক তার যে বাণিজ্যের জায়গাটা, অর্থাৎ কৃষক তখনই চাষ করবে যখন সে বুঝবে তারা গরিব হতে পারে, তারা বোকা নয়,
1: অবশ্যই
0: এই কথাটা বারবার ভাবতে হবে। দে আর পুয়ার বাট দে আর ক্লেভার, অর্থাৎ যদি আপনি বাজার দেখাতে পারেন, যদি বাজার তৈরি করে দিতে পারেন। এখন যেটা সুবিধা হয়েছে, রাজ্য সরকার তার নিজস্ব প্রত্যেকটা ব্লকে যেহেতু মিলেটের মানে প্রকল্প চালু করে দিয়েছে, তারা কিন্তু একই পাশাপাশি তারা প্রত্যেকটা ব্লকেই কিন্তু ফার্মারদেরকে ট্রেনিং দিচ্ছে, তাদের চাষবাসের জন্য যে সমস্ত উপাদান দরকার সেগুলো দিচ্ছে। অর্থাৎ সেই জায়গাটা যে সমস্ত কৃষক বন্ধুরা এতে আগ্রহী হবেন, তারা যেন তার নির্দিষ্ট যে ব্লকের যিনি অর্থাৎ সমষ্টির যে কৃষি আধিকারিক, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এটা হচ্ছে ট্রেনিং এর সবচেয়ে কাছের সুবিধা।
1: কৃষি বিজ্ঞান কেন্দ্র

0: কৃষি বিজ্ঞান, অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে এবং ব্লকের যেহেতু পেয়ে যাচ্ছে অফিসারকে, সে সবচেয়ে কাছের এবং সেইখানে এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে।
1: তো তাহলে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হবে, আমাদের হাতে একদম সময় নেই। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম মিলেট চাষের গুরুত্ব, এ বিষয় নিয়ে এতক্ষণ বলছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক কৌশিক ব্রহ্মচারী। নমস্কার কৌশিকবাবু।
0: নমস্কার পবিত্রবাবু, নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে, সকলে ভালো থাকবেন।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

নমস্কার, ডাক্তার শুভঙ্কর চৌধুরী বলছি। আমি পিজি হসপিটালের এন্ডোক্রিন বিভাগের হেড। ডায়াবেটিস আজকে আমাদের একটা মস্ত বড় সমস্যা। তার কারণ যে অনেক সংখ্যায় মানুষের ডায়াবেটিস আছে, শুধু সেইটুকু নয়, এবং রিসেন্টলি ICMR একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সারা দেশ জুড়ে একটা পরিসংখ্যান করছে। তার মধ্যে পশ্চিম বাংলার কাজটার চার্জে মেবি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ছিলাম। এখানেও কিন্তু ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি পাওয়া গেছে। প্রায় 15% থেকে 20% মানুষ অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে ডায়াবেটিস পাওয়া গেছে। এই ডায়াবেটিসের আরেকটা সমস্যা হচ্ছে, ডায়াবেটিস লং টার্মে নানা রকম কমপ্লিকেশনস আনতে পারে। চোখ, কিডনি, হার্ট, নার্ভ, যা বলেন, সব অর্গানকে ড্যামেজ করতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে, এগুলো প্রিভেন্ট করা যেতে পারে। প্রিভেন্ট করার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি, এক, ডায়াবেটিস যেন না হয়। তার জন্য আমাদের জীবনযাত্রার সহজ কিছু নিয়ম, কিছুটা কায়িক পরিশ্রম, কিছুটা খাওয়া দাওয়ার দিকটা নজর দেওয়া, দেখা যাতে ওজন না বাড়ে, ভুঁড়ি না বাড়ে, এবং তার সঙ্গে একটু কি করে আমরা সারা দিনের মধ্যে কিছুটা রিক্রিয়েশন, কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা মানসিক শান্তি খুঁজে নিতে পারি, এইগুলো চেষ্টা করা। তার সঙ্গে রেগুলার মনিটরিং করতে হবে, ওষুধপত্র যেগুলো বলা হবে সেগুলো ফলো করবেন। এগুলো করলে নিশ্চিত আমরা ডায়াবেটিস মুক্ত হতে পারবো না, কিন্তু ডায়াবেটিস নিয়েই সুস্থভাবে বাঁচতে পারবো, এই আমাদের আশা।

আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম জীবনের স্পন্দন। লিখেছেন রঞ্জন সেন। ক্ষুদ্র, ছোট, মাঝারি এই কথাগুলির সঙ্গে দেশের আমজনতার বেশ একটা অন্তরঙ্গ যোগাযোগ আছে। ক্রেতা বিক্রেতা সব মিলিয়ে এই তিন ধরনের শিল্পের মধ্যে আমরা দেশের শ্রমজীবী মানুষদের একটা বড় অংশের মুখ দেখতে পাই, টের পাওয়া যায় তাদের জীবনের স্পন্দন। ক্ষুদ্র কিংবা ছোট বলে বিজ্ঞাপিত হলেও দেশের বহু মানুষের বেঁচে থাকার রসদ সংগ্রহ করার জন্য ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ বা MSME একটা বড় জায়গা, আমাদের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অবলম্বন। ছোট হাত পাখা তৈরির কেন্দ্র থেকে ঘুড়ি তৈরির জায়গার মতো নানান ছোট বা মাঝারি প্রতিষ্ঠান কিংবা কারখানা সবই এর আওতায় আসে। এই ব্যবসার

আর্থিক সীমা বিনিয়োগ এবং বার্ষিক লেনদেন এই দুটি মাপকাঠির ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। এমএসএমই ক্ষেত্র ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা তৈরি করে স্বল্প পুঁজিতে বহু কর্মসংস্থানের সুযোগ, এছাড়াও সহায়ক ইউনিট হিসেবে কাজ করে বৃহৎ শিল্পগুলিকে সহায়তা দেয়। এক কথায় এমএসএমই গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের শিল্পায়নকে উৎসাহিত করে। যে গরিব মানুষগুলির আর কোনোভাবে কাজের জায়গা পাওয়ার তেমন সম্ভাবনা ছিল না, তাদেরও এই ক্ষেত্র কোনো না কোনোভাবে ডেকে নেয়, তৈরি হয় তাদের আয়ের একটা উৎস। প্রতি বছর 27 জুন দিনটি আন্তর্জাতিক এমএসএমই দিবস হিসেবে পালন করা হয়। ভারত সরকারের এমএসএমই মন্ত্রক তার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এই ক্ষেত্রটিকে এগিয়ে নিয়ে চলেছে। দেশীয় অর্থনীতির পালে বাতাস দেয় এমএসএমই, তা মোট দেশজ উৎপাদনে বা জিডিপিতে 31% বেশি এবং রপ্তানিতে 48.58% অবদান রাখে। সারা দেশে 32.80 কোটি বেশি মানুষের জীবিকা এমএসএমইর ওপর নির্ভরশীল। 7.90 কোটি বেশি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক অর্থনীতির সঙ্গে মিলিয়ে দেয়া হয়েছে। এর পাশাপাশি জেম, ট্রেডস এবং সমাধানের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এমএসএমইগুলির বাজারে প্রবেশাধিকার বাড়াতে এবং অর্থ পরিশোধ প্রক্রিয়া দ্রুততর করতে সহায়তা করা হচ্ছে। দেশে এমএসএমইর গুরুত্বটি পরিষ্কার হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মন্তব্যে। তিনি বলেছেন, এমএসএমই ক্ষেত্র ভারতের উৎপাদন ক্ষেত্র এবং শিল্পোন্নয়নের মেরুদণ্ড হিসেবে কাজ করে। 2020 সালে এমএসএমই সংজ্ঞা সংশোধনের এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তের ফলে এমএসএমইগুলির মধ্যে থাকা এই আশঙ্কা দূর হয় যে তাদের কার্যক্রম সম্প্রসারণ করলে সরকারি সুবিধা পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। উৎপাদন ও পরিষেবা মিলিয়ে এমএসএমই ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বস্ত্র ও পোশাক, হস্তশিল্প এবং কুটির শিল্প, ইঞ্জিনিয়ারিং ও মেটাল এবং চামড়া, প্লাস্টিক ও রবার পণ্য ইত্যাদি। তবে অর্থ, প্রযুক্তি, বিপণনের সমস্যা, উপযুক্ত পরিকাঠামো এমএসএমইর কিছু পরিচিত সমস্যা। সঠিক কাগজপত্র না থাকায় অনেক উদ্যোগী ব্যাংক ঋণ পেতে সমস্যায় পড়েন। প্রযুক্তি ও প্রশিক্ষণের অভাবও একটা বড় সমস্যা। মূলত এই সমস্যাগুলি দূর করলে এমএসএমইগুলি আরও দ্রুত এগোতে পারবে বলে বিশেষজ্ঞদের অভিমত। উদ্ভাবন এমএসএমইর একটা গুরুত্বপূর্ণ দিক। মূলধনের ঘাটতি আছে বলেই উদ্যোগীরা উদ্ভাবনের ওপর নির্ভরশীল হন। তারা জোর দেন স্থানীয় কাঁচামাল বা সম্পদের সঠিক ব্যবহারের ওপর। এই উদ্যোগগুলির ফলে একসময় অজানা বহু প্রাকৃতিক সম্পদ এবং স্থানীয় পদ্ধতি বা প্রযুক্তি একটা বড় বাজার পেয়ে যায়। দেশের অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। এমএসএমইর আয়নায় আমরা যেন দেশের উদ্যোগীদের এগিয়ে যাওয়ার একটা ছবি দেখি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। এখন অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থা প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে।

0: স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন, তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ঘটনার বিষয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট তৈরি করা হবে। তিনি আরও জানান, আগামীকাল বিধানসভায় তারাতলার এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হবে। নির্মাণে ত্রুটি থাকার সম্ভাবনার দিকটিও মুখ্যমন্ত্রী তুলে ধরেন।
1: এই প্ল্যানে ত্রুটি আছে, হেভি রেন বা মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি, সেটা হলে অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে উল্টে চলে গেছে, স্লিপ করেছে। মনিটরিং করছি, এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন, আমরা কাছে থাকব, আলোর ব্যবস্থা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন চালু।
0: দুর্ঘটনাস্থলে ত্রাণ উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 12 থেকে 15 জনের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে তাদের জল ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় নির্মাণাধীন বেসরকারি গুদামঘর ধসে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গুদামঘরটি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে লিজ দেওয়া জমিতে নির্মাণ করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, উদ্ধার কাজ জোর কদমে চলেছে এবং ইতোমধ্যে কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের সহায়তায় বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট সমস্ত সংস্থা এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। দুই দেশ 2030 সালের মধ্যে বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ আজ জানিয়েছেন, ভারত রাশিয়া বাণিজ্যের বর্তমান পরিমাণ প্রায় 60 বিলিয়ন মার্কিন ডলার। মস্কোয় দ্বাদশ প্রিমাকভ রিডিংস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলির অন্যতম এবং এর সম্ভাবনার দিকটি অত্যন্ত ব্যাপক। তিনি ভারত রাশিয়ার সম্পর্ককে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেছেন। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থার প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিশ্বব্যাপী মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানান, দুদিনব্যাপী এই বৈঠকে 10টি দেশের 26 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি ইসরো, ইনস্পেস এবং মহাকাশ বিভাগের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উই সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
2: I do think as foreign ministers it is clearly our responsibility to take this relationship forward, to oversee what different parts of the government and different parts of our economy of our country do with each other in their interactions, in coordinating that and in really fashioning a more forward looking, a more contemporary relationship in a more difficult world.
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা কত দূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও কথাবার্তা হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বেঙ্গালুরু মুম্বাইতে রাজেশ এক্সপোর্টস লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, গতকাল শুরু হওয়া এই তল্লাশি অভিযান বিদেশি মুদ্রা বিনিময় আইনের লঙ্ঘন সংক্রান্ত তদন্তের অঙ্গ। তদন্তে উঠে এসেছে বিদেশে হওয়া কিছু লেনদেনের নথি অনুপস্থিত রয়েছে। ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণপত্র বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহন্তি এবং বণিক।

0: সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ এই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, তারা সহসভাপতির দায়িত্ব থেকেও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন।
1: I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
0: নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালু করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO সহযোগিতায় নেওয়া হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার একটি বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। ইউক্রেনের বাহিনীর তরফে জানানো হয়েছে যে জ্বালানি কাঠামো এবং সামরিক ক্ষেত্রকে নিশানা করতে এই হামলা। রাতভর ধরে চলা অভিযানে রাশিয়ার ওরেনবার্গ গ্যাস প্রসেসিং প্ল্যান্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত 1094 জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 277 জনের মৃত্যু হয়েছে। গত 15ই মে এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করা হয়। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে 131 জনের শরীরে সংক্রমণের সন্দেহ করা হচ্ছে, 44 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক মহামারী বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। অরুণাচল প্রদেশের নিম্ন সুবনশিরি জেলায় ভারী বৃষ্টির জেরে সীমান্তবর্তী অসমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়াজেলি এলাকায় গত 24 ঘন্টায় 72.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপে তৃতীয় ম্যাচ খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার এবং সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের মুখোমুখি হবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ড খেলবে ব্রাজিলের বিরুদ্ধে। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের বাকি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। রাত 8টায় পশ্চিমবঙ্গের বাজেট সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। 8:30 আইনি কথা, পুলিশি নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তা নিয়ে একজন সাধারণ নাগরিকের সাংবিধানিক সুরক্ষা, এই বিষয়ে আইনজীবী নীল বসুর সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অঞ্জন সাহা।

মিনিটে বেহালায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। রাত ১১টায় বাংলা আধুনিক গান শিল্পী প্রিয়াঙ্কা দত্ত। রাত ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের বাকি অনুষ্ঠান সম্পর্কে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 18 জনকে। ধ্বংসস্তূপে আরও অনেকেরই আটকে থাকার সম্ভাবনা। চলতি বিধানসভা অধিবেশনের পঞ্চম দিনে আজও রাজ্য বাজেটের ওপর আলোচনা চলে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, পশ্চিমবঙ্গে শিল্প বান্ধব পরিবেশ শীঘ্রই ফিরে আসবে। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দুদফায় বন্ধ থাকবে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতরা বছর 40-এর রোহিত চৌধুরী ও বছর 30-এর কৃষ্ণ চৌধুরী বলে জানা গেছে। তৃতীয় ব্যক্তি

0: পরিচয় এখনও জানা যায়নি। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 18 জনকে, তাঁদের মধ্যে 8 জনের নাম জানা গেছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আহতদের চিকিৎসা চলেছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, সেনাবাহিনী, এনডিআরএফ, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। তবে কারা দায়ী, কী ধরনের গাফিলতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। রাতে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরই আইনানুগ পদক্ষেপের কথা জানানো হবে। আগামীকাল বিধানসভায় তিনি এ সম্পর্কে বিবৃতি দেবেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তারাতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকায় বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31শে জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
1: ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসিকে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31শে জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, পূর্ত দপ্তর, অসামরিক প্রতিরক্ষা, দমকল, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে টিম গড়ে সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং নির্মাণ স্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিবের নজরদারিতে এই প্রক্রিয়া চলবে। কলকাতা মেট্রো, কলকাতা বন্দর এলাকায় লিজে থাকা জমির নির্মাণও এই পর্যালোচনার আওতায় আনা হবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কাজে ছাড় দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলেছে যুদ্ধকালীন তৎপরতায়। রাতে উদ্ধার কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা ও ডক্টর শরদ্বত মুখার্জি, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
2: তারাতলায় নির্মীয়মান গুদাম ধসের কারণ খুঁজতে তৎপর রাজ্য প্রশাসন। একাধিক সংস্থা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, আজ সকাল থেকেই পাঁচতলা ওই ভবনের একটি অংশ অস্বাভাবিকভাবে দুলে উঠেছিল। সেই অবস্থার কারণ খতিয়ে দেখতে কয়েকজন শ্রমিক ছাদের নিচে জড়ো হন। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই বিশাল লোহার বিম ও ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জানা গিয়েছে, কয়েক হাজার বর্গফুট জুড়ে থাকা ওই জমিটির মালিক কলকাতা বন্দর কর্তৃপক্ষ। একটি বেসরকারি চা সংস্থা লিজ নিয়ে সেখানে বহুতল গুদাম নির্মাণ করছিল। গত প্রায় 1.5 বছর ধরে চলছিল নির্মাণ কাজ। দুপুরে সে নির্মীয়মান কাঠামোর বড় অংশ ধসে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন, শুধুমাত্র ভারী বৃষ্টি বা নরম মাটির কারণে এই বিপর্যয় ঘটেনি। প্রাথমিকভাবে পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, নির্মাণের পরিকল্পনাতেও ত্রুটি ছিল। দুর্ঘটনার সময় গুদামের ভিতর 40 থেকে 50 জন শ্রমিক কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেনাবাহিনী, এনডিআরএফ, দমকল, সিভিল ডিফেন্স এবং কলকাতা পুলিশের যৌথ উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে গ্যাস কাটার ও ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ওখানে যে অবৈধ নির্মাণ কাজ চলছে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল। এই ঘটনায় তিনি বন্দর কর্তৃপক্ষ, লিজ দেওয়া সংস্থা এবং কলকাতা পুরসভাকে সমানভাবে দায়ী করেন।
3: খুবই দুর্ভাগ্যজনক, সরাসরি ইনকাম করে না, সেগুলো কোন না কোন রাজনৈতিক সংস্পর্শে থাকা লোকজনকে কন্ট্রাক্ট দেওয়া হয়, তারা লিজ দেয় কম পয়সায়, আর তারপরে সেগুলোকে তারা অন্যান্য কোম্পানিকে আবার ভাড়ায় দেয়। গোটা স্ট্যান্ড রোড থেকে গাড়ি পর্যন্ত এই প্রক্রিয়া চলছে। ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, আমাদের তরফ থেকে আগেই অভিযোগ জানানো হয়েছে এটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে কোর্টের জমিতে। কোর্টও দায়িত্ব এবং যাকে লিজ দিয়েছে তারা দায়িত্ব, কর্পোরেশনের দায়িত্ব।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও তারাতলায় ঘটনাস্থলে যান। দলীয় কর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজও রাজ্য বিধানসভায় বাজেটের ওপর আলোচনা চলে। আজও আগামীকাল এই দুদিন মোট 10 ঘণ্টা আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টায় আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেন। আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা। উল্লেখ্য, গত সোমবার ড স্বপন দাশগুপ্ত 4,38,000 কোটি টাকার বাজেট পেশ করেন। এদিকে ট্রেজারি বেঞ্চে ন্যূনতম মন্ত্রী উপস্থিত না থাকায় কোরামের অভাবে অধিবেশন চলতে পারে না বলে বিরোধী দল আজ বিধানসভায় অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে কিছুক্ষণ অধিবেশনের কাজ বন্ধ থাকে। উল্লেখ্য, অধিবেশন চলাকালীন ট্রেজারি বেঞ্চে অন্তত 6 জন মন্ত্রিসভার সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক, কিন্তু আজ বেশ কিছুক্ষণের জন্য অধিবেশনে উপস্থিত ছিলেন 5 জন মন্ত্রী। রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেছেন, অচিরেই পশ্চিমবঙ্গের শিল্প বান্ধব পরিবেশ ফিরে আসবে। বণিক সভা অ্যাসোচেম আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারিবারিক ব্যবসা ঐতিহ্যকে সম্মান জানিয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বের ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ডক্টর দাশগুপ্ত বলেন, দীর্ঘদিন এই বাংলা থেকে শিল্প মুখ ফিরিয়ে নিয়েছে, সুফল পেতে একটু সময় লাগবে, তবে আগামী দিনে রাজ্যের অর্থনীতি ভারতের সামগ্রিক অর্থনীতির সঙ্গে পাল্লা দিতে সক্ষম হবে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ জৈব প্রযুক্তি উন্নয়ন লিমিটেডের অবসরপ্রাপ্ত পরামর্শদাতা ও অধিকর্তা পদ্মশ্রী সম্মানে ভূষিত ডক্টর নারায়ণ চক্রবর্তী বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির কারণে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন, প্রান্তিক মানুষ এবার প্রকৃত স্বাস্থ্য পরিষেবা পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
4: স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে নতুন সরকারের কাছে আশা করব একটাই জিনিস, সবকা সাথ সবকা বিকাশ। আমাদের প্রান্তিক রাজ্যের মানুষ তার থেকে ধরে উচ্চ পর্যায়ের মানুষ তারা যাতে সরকারি বেসরকারি পরিষেবা ন্যায্য মূল্যে বা যেখানে সুলভ মূল্যে দেওয়া যায় সেইগুলো পাবে, এটাই সরকারের কাছে আমি আশা করি।
0: রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহান্তি এবং বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন স্থানীয় সংবাদের পর রাত 8টা থেকে গীতাঞ্জলি ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নদিয়ার পলাশিপাড়া থেকে 1 জন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এরা হল ফাকার শেখ, জিয়ারুল শেখ ও সাবির শেখ। জিয়ারুল ও সাবিরকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 2018 সালের 13ই মে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাখালীতে সিপিআইএম কর্মী দেবু দাস ও উষা দাস নামে এক দম্পতিকে বাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে পুলিশ গতরাতে গ্রেপ্তার করে। এদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। দুর্নীতির দায়ে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আজ দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই আদেশ দেন। সুকান্ত নগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল 2 দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রথম দফায় আগামী শুক্রবার রাত 8টা থেকে 29 তারিখ সকাল 8টা এবং দ্বিতীয় দফায় 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন পশ্চিমবঙ্গের বাজেট সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান শুনবেন। অনুষ্ঠানটির প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ।
0: রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহান্তি এবং বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রর সঙ্গে কথা বলছেন অভিরূপ ভট্টাচার্য।
6: নমস্কার। বিধানসভায় পেশ হয়েছে চলতি আর্থিক বছরের বাকি 8 মাসের জন্য রাজ্য বাজেট। রাজ্যের নতুন বিজেপি সরকার এই বাজেট পেশ করেছেন। বাজেটের যে মূল বিষয়বস্তুগুলি সেগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন 2 বিশেষজ্ঞ। আমার সঙ্গে রয়েছেন বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ফিনান্স সরজিৎ মিত্র। রয়েছেন রাজ্যের অর্থ দপ্তরের অডিট এবং অ্যাকাউন্ট বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহান্তি। শরীদবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
7: নমস্কার।
6: প্রদীপবাবু, আপনাকেও আকাশবাণীতে স্বাগত।
7: নমস্কার।
6: এবছর আমরা বাজেট নিয়ে আলোচনা

0: হচ্ছে, কেননা এই বাজেট নিয়ে সত্যি আলোচনা করার মতো। রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এই বাজেট নিয়ে নাকি সমালোচনা করার কোনো জায়গা নেই, এবং সমস্ত দিককে বাজেটে ছুঁয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত ক্ষেত্রকে ছুঁয়ে যাওয়া হয়েছে, সমস্ত শ্রেণীর মানুষের দিকে তাকিয়ে বাজেট পেশ করা হয়েছে। তো সেই দাবি, রাজনৈতিক দাবি ঠিক বেঠিক তাতে আমরা যাব না, আমরা বিশেষজ্ঞদের কাছ থেকেই জেনে নেব যে সরকার যে দাবি করেছে সেই দাবি কতটা ঠিক কতটা বেঠিক। এবং সবার প্রথম আমি যেটা শুরু করব, যে বিষয়টা না বললেই নয়, সেটা হচ্ছে বাজেটে অনেক ঘোষণা রয়েছে, অনেক নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে যেরকম ঠিকই, কিন্তু তার সঙ্গে অর্থমন্ত্রী বাজেট পেশ করার সঙ্গে প্রথমেই যেটা জানিয়েছেন যে রাজ্য সরকার 8,15,891 কোটি টাকার বিশাল একটি ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এই ঋণের বোঝা কিভাবে মোকাবিলা করা হবে এটাই সরকারের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ। তারপরেও রয়েছে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের চাপ। আমি প্রদীপবাবুর কাছে জানতে চাইব যে আপনি এই বাজেটটাকে এক কথায় কি বলবেন, এটা কি কল্যাণমুখী না উন্নয়নমুখী?
1: আপনার প্রশ্নের উত্তরে একটা কথাই বলবো, সেটা হচ্ছে এবারের বাজেট, আমি দীর্ঘ 40 বছর ধরে বাজেট নিয়ে কাজ করছি, এটা একটা অভূতপূর্ব বাজেট হয়েছে, কল্যাণমুখী উন্নয়নমুখী। এবং সমস্ত আমাদের যে 58টি দপ্তর আছে, আমি অবাক হয়ে গেলাম, প্রত্যেকটি দপ্তরের একবারে খুঁটিনাটি বিশ্লেষণ করে তার সেখানে একটা ডেভেলপমেন্টাল উন্নতিমূলক কাজ করার জন্য প্রভিশন রেখে এবং কাজ করার বার্তা রেখে এই বাজেটটা তৈরি হয়েছে। বাজেটের মধ্যে বিভিন্ন রকমের দিশা দেখানো হয়েছে, নতুন ভাবনা চিন্তা, একটা ইনোভেটিভ চিন্তাভাবনা। প্রথমেই বলবো যে লোন নিয়ে যেটা বলা হলো, ঋণ নিয়ে, ঋণের সবসময় ছিল, ঋণের বোঝা ছিল, কিন্তু এই এত বড় ঋণের বোঝা নিয়ে এবারের এত কোটি টাকার বাজেট, 4,28,773 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, তার মধ্যে প্রায় 8,00,000 কোটি টাকা আমাদের লোন আছে। এটা নিশ্চয়ই বোঝা যাবে পরবর্তী ক্ষেত্রে লোনের ঝুঁকি আমাদের সবসময় ছিল, কিন্তু লোনের ঝুঁকি মিটে যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যারা সবসময় বলা হতো কেন্দ্রীয় বঞ্চনা হতো, কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু আমরা জানি যে কেন্দ্র টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। বিগত সরকার কখনোই কেন্দ্রের কাছে টাকা চায়নি এবং টাকা দিলেও সেটা খরচ করতে পারেনি। দেখা গেল যে কেন্দ্র টাকা দিতে চাইছে, কেন্দ্র পরিকল্পনা স্কিম পাঠাচ্ছে, সেই স্কিমগুলোকে এখানে রূপায়ণ করতে অনিচ্ছা, তার ফলে কেন্দ্র সরকার টাকা দিতে চাইলেও তারা টাকা দিতে পারেনি। এবারে খুব সুন্দর খবর, 24-25 যেটা অ্যাকচুয়াল ছিল, 15,205 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে গ্র্যান্ট পেয়েছি। বাজেট সত্যিকারের এই মাত্র 8 মাসের বাজেট, 4 মাসের ভোটন অ্যাকাউন্টস অলরেডি আমাদের হয়ে গেছে, মাত্র 8 মাসের জন্য বাজেট করা হয়েছে। সেই 8 মাসের মধ্যেও আমরা ধরেছি 71,400 কোটি টাকা ভারত সরকার থেকে আমরা অনুদান হিসাবে পাবো, যেটা আমাদের এই রেভিনিউ গ্র্যান্টস হিসাবে পাবো, এটা লোন না, আমাদের খরচ সংসার চালানোর জন্য দিচ্ছে, বিভিন্ন স্কিম করার জন্য। সুতরাং এখানে আপনি যেটা বললেন যে উপযোগী কিনা, ডেভেলপমেন্ট স্কিম যেটা হয়েছে, এত ডেভেলপমেন্ট স্কিম আমরা করবো এবছরে, সবই ক্যাপিটাল নেচার, মূলধনই খাতে বেরোতে হবে। এবং বাজেটের সবচেয়ে যেটা বৈশিষ্ট্য, সেটা যে বাজেট একটা আমাদের রাজ্যের অর্থনীতিকে একটা দিশা দেখায়। শুধু বাজেট মানে সাধারণের ব্যাপার না, রাজ্যের স্টেট যদি মূলধনী খাতে বেশি খরচ করতে পারি, তার যে ইনভেস্টমেন্ট যদি করি, তার যে সাবসিকোয়েন্ট পরবর্তী ক্ষেত্রে তার যে এফেক্ট, সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, গ্রোথ হবে, ইন্ডাস্ট্রি হবে, সেখান থেকে প্রোডাকশান হবে, তার সাথে বিভিন্ন রকমের এরিয়ার ডেভেলপমেন্ট হবে, রাস্তাঘাট, বিভিন্ন রকম জিনিস নিয়ে ডেভেলপমেন্ট স্কিম এবারে ভাবা হয়েছে। এত ডেভেলপমেন্ট স্কিম একসাথে কোনো বছরই আমরা এভাবে দেখিনি।
0: অবশ্যই আমাদের এইটাতে তো আসবোই, এই যে এই ঋণের ব্যাপারটা নিয়ে আরও একটু আলোচনা বোধ হয় দরকার। সেটা হচ্ছে এই বাজেটে যেটা অর্থমন্ত্রী বলেছেন, আনুমানিক রাজস্ব ঘাটতি হচ্ছে GSDP-র নিরিখে 1.2% হবে, মানে ওটা উনি আলোচনা করেছেন, 25-26 এটা সংশোধিত হার ছিল 2.07%। আর্থিক ঘাটতি GSDP-র নিরিখে হবে 2.91%, আর GSDP-র নিরিখে ঋণের হার 37.98% হবে, এটা কমবে খানিকটা, আগের বার এটা ছিল 38.29%। যাই হোক, তা সত্ত্বেও এই রাজস্ব ঘাটতি এবং রাজকোষ ঘাটতি এগুলো কিন্তু রয়ে যাচ্ছে। তো আপনি যেটা বললেন যে কেন্দ্রীয় অনুদানের একটা প্রসঙ্গ, বা কেন্দ্র থেকে যে আর্থিক সাহায্য এবার বিপুলভাবে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটাতে তো রাজ্যের রাজকোষ ঘাটতি বা রাজস্ব ঘাটতি মেটার জায়গা তৈরি হয় না, রাজ্যের নিজস্ব আয়ের পরিসর বার। আপনি যেহেতু নিজে বাজেট তৈরি করেছেন, নিজে হাতে তৈরি করেছেন, সুতরাং এই রাজস্ব ঘাটতি মেটানোর জন্য রাজ্যের নিজের আয়, কারণ আমরা জানি GST যখন থেকে হয়েছে রাজ্যের কিন্তু কর বসানো বা শুল্ক আদায় জায়গাটা অনেকটা সীমিত হয়ে গিয়েছে, তো এখান থেকে রাজ্য কিভাবে নিজেদের আয় বাড়িয়ে এই ঘাটতিগুলোকে মোকাবিলা করতে পারে বলে আপনি মনে করেন?
1: খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি এই প্রসঙ্গে যে আসতে চাইছিলাম যে আমরা সবসময় যে বাজেটটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা হয়, তো এক্সপেন্ডিচার রিলেটেড বাজেট, কিন্তু আমরা সাধারণ লোকেরা জানতেই পারি না যে আমাদের ইনকাম বা রেভিনিউ রিসিপ্ট বাজেটটা কীভাবে তৈরি হয়। আমাদের দেশে কোন সেক্টর থেকে আমাদের আয় হয়। বিগত দিনগুলোতে দেখা গেল যেভাবে কাটমানি গেছে বা যেভাবে সরকারের টাকাটা আদায়ের জায়গাটা থেকে কমে গেছে, টাকা বিভিন্ন জায়গা থেকে আমাদের সেস ট্যাক্স যা যা আদায় করা ছিল সেই টাকাটা আমরা আমাদের কোষাগারে রাজ্যের কোষাগারে কম জমা পড়েছে। এবারে আমার মনে হচ্ছে যে এই দুর্নীতিকে তাড়ানোর জন্য যে আদর্শ নিয়ে সরকার তৈরি হয়েছে, এই সরকার চাইবে না কোনো জায়গায় কোনো লেভেলে কালেকশন লেভেলে যেটা সংগ্রহ করার জায়গা, যেটা রিসোর্স মোবিলাইজেশন করার টাকা, সেটা লোকাল বডিজ হতে পারে, কর্পোরেশন হতে পারে, মূল গভর্নমেন্ট হতে পারে, বিভিন্ন সেক্টর থেকে আমাদের যে আয় হয় সে আয়ের কিন্তু বিশাল একটা পার্সেন্টেজ আমাদের সেখান থেকে সাইফন হচ্ছিল, সেই টাকাটা আমাদের কোষাগারে ঢুকছিল না। এবার আমার মনে হয় এই আয়ের ব্যাপারটা যতটা প্রজেক্টেড করা যায় যে রেভিনিউ রিসিপ্ট আমার টোটাল হবে 3,20,000 কোটি টাকা, আমার মনে হচ্ছে এটা রেভিনিউ ইনকাম আমার যে কোনোভাবে আমরা যদি চেষ্টা করি, সবার চেষ্টা, এত সুন্দর স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিহীন যে প্রশাসন, সেই প্রশাসনের সৎ উদ্যোগে এবং সমস্ত আজকে এই সরকারি কর্মচারীরা যারা সরকারি পরিকল্পনাকে রূপায়িত করে, তারা যদি সবাই এই যেটাকে সচেষ্ট হয় যে আমাদের কোষাগারে রোজগারটা অবশ্যই বাড়বে, আমাদের বিভিন্ন সেক্টরের ইনকাম কিন্তু বাড়বে, আমাদের বিভিন্ন ট্যাক্স, বিভিন্ন কালেকশন, অনেক ছোটোখাটো ব্যাপার আছে সেখান থেকে আমরা কালেকশন করি না, সেই কালেকশনটা চলে যাচ্ছিলো দালালের কাছে, সেই যে টাকাগুলো সব ইচ্ছা করলেও সেটা আমরা গভর্নমেন্টের ঘরে আনতে পারতাম না, যে সেটা চেষ্টা করা হবে।
0: নতুন কর না বসিয়েও নতুনভাবে আয়ের পথ খোলার থেকেও, মানে আপনি বলছেন যে টাকাগুলো যদি সঠিকভাবে রাজ্যের কোষাগারে
1: জমা পড়ে,
0: জমা পড়ে, তাহলেই এই ঘাটতি অনেকটা মোকাবিলা হওয়ার
1: সম্ভাবনা আছে, বিশাল একটা টাকা।
0: একদমই তাই। এবার একটু সরোজিৎবাবুর কাছে চলে যাব, কারণ শিল্পমহল এই বাজেটে আমরা যেটা দেখতে পেয়েছি যে শিল্প খাতে, লজিস্টিক খাতে অর্থাৎ পরিকাঠামো খাতে এবং ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য একাধিক ঘোষণা রয়েছে, মানে সাম্প্রতিককালে কোনো রাজ্য বাজেটে এত ঘোষণা শিল্পমহলকে কেন্দ্র করে তো মনে হয় না আমরা শুনেছি। কয়েকটা বিষয় না উল্লেখ করলেই নয়, যেরকম হচ্ছে মানে রাজ্যের বলতে গেলে এটা এখন সবথেকে বড় ফ্ল্যাগশিপ প্রজেক্ট, সেটা হচ্ছে যেটা তাজপুর বিগত সরকার ভেবেছিল, তাজপুরের বদলে বর্তমান সরকার একই জেলায় পূর্ব মেদিনীপুরে দাদন পাত্রবারে তমলুকের কাছে সেখানে একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করবে, এবং যেটা আমাদের কেন্দ্রীয় বাজেটেও ছিল যে ডানকুনি ভিত্তিক যে একটা লজিস্টিক হাব এবং ফ্রেট করিডোর এটা আছে। এছাড়া অসংখ্য নতুন সড়ক এবং সেতু প্রকল্পের ঘোষণা হয়েছে, বিদ্যুৎ ক্ষেত্র নিয়ে একাধিক ঘোষণা হয়েছে, অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো, এবং যেটা বিগত সরকারের আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ইনসেন্টিভ স্কিম শিল্পের জন্য। এই ব্যাপারগুলো এবং এইবার সরকার ঘোষণা করেছে তাদের প্রথম বাজেটে যে ইনসেন্টিভ স্কিম আবার ফিরিয়ে আনা হচ্ছে, তো এই ব্যাপারগুলোকে আপনারা কিভাবে দেখছেন?
2: দেখুন, প্রত্যেকটি বাণিজ্য সংস্থান, যে কোনো কর্পোরেট হাউস, যে কোনো ব্যবসায়ী চাইবে যে তার ব্যবসাটা বাড়ুক। গত হয়তো মানে 50 বছরেই বলবো, এই প্রথমবার একটা ইনফ্রাস্ট্রাকচারের ওপর এতটা জোর দেওয়া হচ্ছে যেটা ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের সাথে কাঁধ মিলিয়ে যেন সরকারও নেবেছে তাদের মুনাফা বাড়ানোর জন্য। এই যে মুনাফা বাড়ানোর জায়গাটায় গত বছর থেকে এবছরের যে বাজেট, তাতে কোনো স্টেট ট্যাক্সের কোনো রেট চেঞ্জ হয়নি। তার মানে যদি আমার বিজনেসের ভলিউমটা বাড়াই, তাহলে সেই বিজনেস ভলিউমটা বাড়ানোর জন্য আমরা কিন্তু রোজগারটা নিজে নিজেই বাড়বে, এবং সেই বাড়ার রাস্তাটাই ওইভাবে। আমি সাধুবাদ দেব এই নতুন সরকারকে যে তারা বাড়তি করের বোঝান মানে ব্যবসায়ের ওপর না দিয়ে তারা কিন্তু চেষ্টা করছে একই ভলিউম অফ বিজনেসটা বাড়ানোর, এবং বাড়লে রেট অফ ট্যাক্সটা যদি একও থাকে সেটার থেকে তারা তাদের বেনিফিট এবং গ্রোথটা আসবে। ব্যবসায়ী মহল এইটা নিয়ে অত্যন্ত খুশি। স্পেসিফিক সেক্টর যেগুলো ইনফ্রাস্ট্রাকচারাল সেক্টর, যেটার সাথে ব্যাপারটা কি হয়, যদি ইনফ্রাস্ট্রাকচারাল সেগমেন্টে ইনভেস্টমেন্ট হয়, সেই ইনফ্রাস্ট্রাকচারের সাথে লাইন ইন্ডাস্ট্রিজের মধ্যে প্রচুর সাপ্লায়ার আছে, প্রচুর লেবার কন্ট্রাক্টর আছে, যেটাকে আমরা ইকোনমিক্সে কাসকেডিং এফেক্ট বলি। সে কাসকেডিং এফেক্টে কিন্তু অনেক অনেক লোকজন অনেক বেশিভাবে লাভ পাবেন, এবং যেহেতু মানুষরা লাভ পাচ্ছেন সেই হেতু সরকারও কর থেকে রোজগার পাবেন।
0: একদম।
2: এবারে আরেকটা ভালো একটা দিক যেটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন স্টেট লেভেল ট্যাক্সে ছোট ব্যবসায়ীদের ওপর থেকে করের বোঝা কমানোর চেষ্টা, এটা একটা অত্যন্ত লজিক্যাল ওয়ে ফরওয়ার্ড। সারা পৃথিবীতে এইভাবেই বাজেট হয়, আমাদের পশ্চিমবঙ্গে হতো না সেটা।

0: আমাদের দুর্ভাগ্য যে সবার কাছ থেকে একই রেটে ট্যাক্স নেওয়া হচ্ছে ইত্যাদি। এক্সেমশন লিমিটগুলো বাড়িয়ে দিয়ে যেটা হয়েছে, বাকিরা যতটা ট্যাক্স দিতে পারবে সেটাতে যতটুকু, মানে যদি আমি ক্ষতি বলি তাহলে সরকারের ওই ক্ষতিটা মেক আপ হয়েও সারপ্লাস হবে, এবং সেই জন্যই এবারের বাজেটে টোটাল অ্যামাউন্ট অফ ডেফিসিট কিন্তু কমে 2 ডিজিটে চলে এসেছে কোটি হিসেবে। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ব্যবসায়ী মহলকে রিপ্রেজেন্ট করি, আমরা বলছি যে এর চেয়ে সিস্টেমেটিক ওয়েতে বাজেট হতে পারতো বলে আমাদের জানা নেই, এবং আমরা সেটাকে ওয়েলকাম করছি। একটা কথা, কল্যাণমুখী না উন্নয়নমুখী, এইটা নিয়ে বণিক সভারও কিছু বক্তব্য থাকে। কল্যাণ এবং উন্নয়ন দুটোর থেকে আলাদা না, এটা কন্ট্রাস্ট না। কল্যাণ হলেই উন্নয়ন হয়, উন্নয়ন হলেই কল্যাণ হয়। সুতরাং ওইভাবে জিনিসটাকে না দেখে আমরা যদি সার্বিক উন্নতির কথা বলি, এর চেয়ে ব্যালেন্সড বাজেট যেটাকে বলি সেটা হওয়ার সম্ভাবনা ছিল বলে আমাদের মনে হয় না। আর একটা ছোট্ট জিনিস বলি, এবছরে বিত্তমন্ত্রীর ওপর যে লোড ছিল, একটা এন্ট্রেন্স সরকার যখন পাল্টায় আশার বোঝা কিন্তু দেনার বোঝার চেয়ে বেশি হয়।
1: একদমই তাই।
0: তো আশার বোঝাটা যখন
1: প্রতিশ্রুতিও ছিল,
0: প্রতিশ্রুতি ছিল এবং দেনার বোঝাটা থেকে আশার বোঝা বেশি, আশার বোঝাটা যখন এতটা বেশি, সবাইকে তুষ্ট করে ডেফিসিটটা ওই ডাবল ডিজিটে রাখাটা, এটা একটা হারকিউলিয়ান টাস্ক যেটা অ্যাচিভ হয়েছে, এইটাই আমাদের বক্তব্য ছিল এবং রিকোয়েস্টও ছিল।
2: না, ডেফিসিটটা হচ্ছে 2 কোটি টাকা, ডাবল ডিজিট না, 1 ডিজিট, ছিল 24-25 এ, রিভাইজ ধরা ছিল 30.58।
1: হ্যাঁ,
0: আমাদের সার্বিক ভাবে
1: সামগ্রিক ভাবে, হ্যাঁ সামগ্রিক ভাবে মানে ব্যালেন্স বাজেট, মানে
0: একদম
1: কল্যাণমূলক, সেটা অবশ্যই একটা গণতান্ত্রিক দেশে কল্যাণমুখী সরকার এবং উন্নয়ন দুটোর মধ্যে,
2: দুটোই পরিপূরক শব্দ,
1: এবং দুটোর মধ্যে ব্যালেন্স করেই করা হয়েছে। এবং আর একটা জিনিস সরজিৎ বাবুকে যে জানতে চাইবো, মানে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে মূল শক্তি হচ্ছে এমএসএমই, মানে ক্ষুদ্র এবং মাঝারি, এবং আপনি যে বণিক সভাকে রিপ্রেজেন্ট করেন সেখানেও প্রচুর আপনাদের মেম্বার আছে যারা হচ্ছেন এমএসএমই, তো আমি একটা পার্টিকুলার এই যে ডানকুনি সুরাট ফ্রেট করিডোর আর এই পূর্বাঞ্চলীয় যে লজিস্টিক উন্নয়নের কথা যেটা প্রধানমন্ত্রীও বলেছেন এবং বাজেটেও একাধিকবার উল্লেখ করা হয়েছে, যদি এইটা সম্ভব হয় যখন এই কাজটা শেষ হবে, তখন কি আমরা পশ্চিমবঙ্গ কি পূর্ব ভারতের ম্যানুফ্যাকচারিং হাব একসময় ছিল, সেটা কি হবে আবার?
0: দেখুন, গত 3টে বাজেটে আমরা শুনে আসছি যারা পশ্চিমবঙ্গের ব্যবসায়ী তাদের একটা যেটাকে আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড, মানে বাইরের ব্যবসায়ীরা অন্য রাজ্যে যা সুবিধে পায় আমরাও সেই সুবিধাটা পাবো, কিন্তু আমরা পেতাম না, পাইনি। আজকে আমাদের সম্ভাবনা দেখা দিয়েছে যে এইটা যদি হয়, দেখুন কোনো জিনিস একদিনে হয় না, একটা ফ্রেট করিডর, ডেডিকেটেড ফ্রেট করিডর করতে অন্তত 7 বছর টাইম
1: লাগে। অবশ্যই।
0: এবং লজিস্টিক্স ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কোল্ড চেনের যে কাজটা, সেটা এবার স্পেসিফিক একদম ফোকাস আছে অন কোল্ড স্টোরেজ। এই কোল্ড চেন কিন্তু পাহাড় থেকে সাগর মিলিয়ে দেবে, যে মেটিরিয়ালটা ট্রান্সফার হয়ে আসছে তার কস্টটাকে র্যাশনালাইজ করা। শুধু তাই নয়, মানে যে জিনিসগুলো ঠিক বলা হয় না যে বেনিফিট ইন্ডাস্ট্রিটা কীরমভাবে ডাইরেক্টলি হচ্ছে কি না, সেটা হচ্ছে এই যে মেট্রো রেল শিলিগুড়ি জলপাইগুড়ি দুর্গাপুর আসানসোল, এতে কি হবে, এতে হচ্ছে কাছাকাছি যে ল্যান্ডস্কেপটাই পাল্টে যাবে। সেইখানে যে ছেলেটি নতুন গ্রাজুয়েট হয়ে দুর্গাপুরের থেকে 20 কিলোমিটার ভেতরে থাকে, সে কিন্তু আসানসোলে প্রত্যেক দিন গিয়ে কাজ করবে।
1: একদম।
0: এতে দুটো জিনিস হবে, তাকে যদি আলাদা একটা এস্টাবলিশমেন্ট মেনটেন করতে হয় যে খরচা করতো সেটা এখন করতে হবে না, তাকে রেগুলার যাতায়াত করে তার শরীর ক্ষয় হবে না, ইন্ডাস্ট্রি লো কস্টে বা অপটিমাল কস্টে ম্যান পাওয়ার পাবে, এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস দিয়ে, বিন্দু বিন্দু দিয়ে কিন্তু সিন্ধু হবে।
1: একদম।
0: এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে ব্যালেন্স করতে গেলে এমএসএমইকে প্রথমেই আগলে রাখতে হবে, যেমন করে শিশুকে আগলে রাখতে হয় এমএসএমইতে। একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল এই রাজ্যে যে এন্টায়ার ইনসেন্টিভ প্রোগ্রামটাকে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছিল। এখন ফান্ড ছিল না, ইচ্ছে ছিল, সামর্থ্য ছিল না, যে কোনো কারণেই হোক, রাজনৈতিক বা অন্য রকমের, পুরো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটমসফিয়ারটা কিন্তু একেবারে বিষিয়ে গেছিল। তারা বলেছিল আমরা করবো কেন, আমাদের কোনো ইনসেন্টিভ নেই, আমরা অন্য জায়গায় যাব। এবং পারিপার্শ্বিক বিভিন্ন রাজ্যে কিন্তু ইনসেন্টিভগুলো হই হই করে আছে। ইনসেন্টিভ আছে শুধু না, ইনসেন্টিভ ডিসবার্স হয়, যেটা এইখানে হচ্ছিল না, হয়নি। আজকে কিন্তু সম্ভাবনা আছে রিভার্স চেঞ্জের, মানে যারা বেরিয়েছিল তারা কিন্তু ফেরত আসতে পারে। এইটা কিন্তু একটা ভীষণ আশার খবর।
1: প্রদীপবাবু, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা শুরু করেছিলাম, আমি আপনার কাছে আবার চলে যাবো যে ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয়টা, এটা এই যে কেন্দ্রীয় বরাদ্দ বা এটা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী, এটা কিভাবে বাজেটে কি রিফ্লেকশন?
2: বাজেটে যেটা ইনফ্রাস্ট্রাকচার যেটা বলা হলো, যে কোনো টাইপের, সেটা রোড হতে পারে, রেল হতে পারে, জলবহন পরিবহন, যে কোনো জায়গা থেকে, যত আমরা দেখেছি, আপনি ছোট্ট খাটা হিসাব করে দেখবেন কোনো একটা ন্যাশনাল হাইওয়ে হলো, সেখানে যখন প্রথম প্রথম খুব বাধা হচ্ছে, রাস্তা তৈরি করতে দেবো না, এটা সেটা হচ্ছে, তারপর রাস্তা তৈরি হওয়ার পর দেখছি সেই জায়গার লোকেশনটা টোটালটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সমস্ত যে ইকোনমিক আর্থিক যে অবস্থা, প্রত্যেকটি লোকের ওখানকার লোকালিটির লোকরা সবাই উপভোগ পাচ্ছে। সুতরাং আমাদের বাজেটের মধ্যে সবসময় থাকে, আবারও বলছি, সেই মূলধনী খাতে ব্যয়, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা যত থাকবে বাজেটে আমাদের, তত সুবিধা হবে যে বাজেটটা খুবই ভালো। এত স্টেটের ইকোনমিকে নিয়ে ভাবা হয়েছে, স্টেটের ইকোনমি মানে অ্যাজ এ হোল, প্রত্যেকটি মানুষ এখান থেকে উপকৃত হবে, প্রত্যেকটা সমাজ উপকৃত হবে, প্রত্যেকটা সোসাইটি, তাদের এখানে যে কোনো সেক্টর বলি, যে আপনাকে এখানে এমন বাজেট করা হয়েছে, এগ্রিকালচার সেক্টর, রুরাল ডেভেলপমেন্ট, ইরিগেশন, এনার্জি, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির জন্য আলাদা প্রভিশন করা হয়েছে, ট্রান্সপোর্ট সেক্টর, সায়েন্স টেকনোলজি সেক্টর, এডুকেশন, স্পোর্টস, কালচার সেক্টর, হেলথ সেক্টর, ওয়াটার সাপ্লাই সেকশন, প্লাস ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এত সুন্দর ন্যাশনাল, আমরা যেটা বলি ন্যাশনাল বাজেটিং বলা হয়, প্রত্যেকটা জায়গা দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে সুন্দরভাবে টাকা দিয়ে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু আমার শুধু আবারও একটা বক্তব্য থাকবে, যতই আমরা এই যে বাজেট নিয়ে আলোচনা করি, বাজেটটা কিন্তু সবসময় মনে রাখবেন অ্যাক্টিভিটির উপরে আমাদের ফাইন্যান্সিয়াল বাজেটটা নির্ভর করে। উনি ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আছেন আমাদের সরজিবু, উনি বুঝতে পারছেন আমাদের যে অ্যাক্টিভিটি করবো তারপরে আমার ফাইন্যান্স ইনভলভমেন্টটা হবে। এখন গভর্নমেন্ট সেটা তৈরি করেছে, ভেবেছে যে পারফরমেন্স বাজেটের সাথে আমাকে ফাইন্যান্স বাজেটটাকে লিঙ্ক করতে হবে, এখানে কী কী অ্যাক্টিভিটি করবো তার কাছে আমার কী কী খরচ হবে সেটা আমার বাজেটিং হওয়ার কথা, অ্যাক্টিভিটি বাজেটিং, অ্যাক্টিভিটি বাজেটিং সঙ্গে ফাইন্যান্সিয়াল বাজেটিং লিঙ্ক করার কথা। আমরা দেখেছি এই যে সরকারের যে এত কাজ, আপনারা তো সবাই একটা প্রশ্ন করতে পারেন যে এই সরকারি কাজগুলো কীভাবে রেকর্ডিং করা থাকে, কীভাবে লিপিবদ্ধ হচ্ছে। এখানে একটা আমাদের কোডিফিকেশন আছে, ডিজিটাল আমরা ব্যবহার করি, 17 ডিজিট কোড বলি, সেটা আমাদের যারা অডিটার অ্যাকাউন্ট সার্ভিসেস, বিভিন্ন অফিসার বিভিন্ন জায়গায় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার হিসাবে আছেন, তারা প্রত্যেকটাই জানেন যে এই কোডিফিকেশন করে আমাদের কাছে দেওয়া হচ্ছে, কারণ এত অ্যাক্টিভিটিসকে চকডাউন করা যাবে না, লেখা যাবে না, আমরা কোডের মাধ্যমে বুঝে নেবো যে কোন সেক্টরে কোন কারণ কী কী কাজ হচ্ছে। এই কোডিফিকেশন করে আপনারা দেখবেন বাজেট বইতে দেখতে পারবেন, 17 ডিজিট কোড বলি, মেজর আছে, সাব মেজর আছে, মাইনর আছে, স্কিম আছে, এইভাবে আমরা কোডিফিকেশন করি।
1: আমরা যদি মূলধনই ব্যয় ক্ষেত্রে যাই, যেটা বলছিলেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তো সেখানে আমরা যে পূর্ববর্তী বাজেটের সঙ্গে তুলনা করি, এক্ষেত্রে ঠিক নতুন বাজেটে কতটা বাড়ছে মূলধন খাতে ব্যয়?
2: আপনাকে বলে রাখি, টোটাল যেটা 53,000 crore ছিল, সেটা এবছর বাজেট ধরা হয়েছে 86,000 crore,
1: মানে 53,000 crore থেকে
2: বেড়ে দাঁড়িয়েছে 86,000 crore। এই জায়গায় আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে আমাদের আউটলে করা আছে,
1: দেড় গুণেরও বেশি
2: বেশি, কিন্তু তার মধ্যে 86,000 যদি আমি পরিষ্কার খরচ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হতো, কিন্তু তার মধ্যে আমাকে 44,000 crore টাকা আমাকে লোন স্যাংশন করতে হবে, শোধ করতে হবে, শুধু বিভিন্ন জায়গা থেকে লোন নেওয়া, সেই লোনের জন্য রিপেমেন্ট করতে হবে 44,000 crore টাকা। তাহলে অ্যাকচুয়ালি হাতে আমি পাচ্ছি এই 44,000 বাদ দিলে মাত্র আমার 42,000 crore টাকা মতো পাচ্ছি এখন আমি মূলধনী খাতে, নেট আমি খরচ করতে পারবো। আমার এই যে লোনগুলো যে ধারাবাহিকভাবে যে বছরের পর বছর লোন নিয়ে আসা হয়েছে সেটাকে আমাকে আগে কমাতে হবে, তার একটা বিরাট ফ্যাক্টর আমাদের কাজ করছে, আমরা সবাই বুঝতে পারছি এই লোন শোধ করতে গিয়ে আমাদের শেষ হয়ে যাচ্ছে সব। সুতরাং আমাকে এইটাকে কাটেল করতে হবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে যদি প্রপারলি আমাকে বাজেটিং করতে গিয়ে আমাকে
1: বর্তমান সরকারে যারা আছেন শাসক দল, তারা যখন বিরোধী দলে ছিলেন তারা বলতেন যে পূর্ববর্তী সরকার মেলা খেলার দিকে মন দিচ্ছে, এবং হচ্ছে অনুদান নির্ভর প্রকল্প এবং দান খয়রাতির প্রকল্প করে টাকা খরচা করছে, টাকা নষ্ট করছে। কিন্তু আমরা সরকার পরিবর্তনের পরেও কিন্তু আমরা দেখলাম যে সামাজিক প্রকল্পগুলো সেগুলো থেকে কিন্তু সরকার পুরোপুরি বেরোতে পারেনি, কারণ এবছরও বাজেটের একটা বড় অংশ এই সামাজিক প্রকল্পে রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে, যেরকম যদি আমি উদাহরণ দিয়ে অন্নপূর্ণা যোজনার কথা বলি, অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা, মানে যেটা আগের সরকার

0: আমলে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেটার নাম পরিবর্তন হয়েছে, কিন্তু আবার অনুদানটা কিছু সেখানে বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন এবং অন্যান্য মন্ত্রী যারা নারী কল্যাণ মন্ত্রী বলেছেন, অর্থমন্ত্রীও বলেছেন যে স্ট্রিমলাইন করা হবে, অর্থাৎ কিছু বেনো জল ঢুকে গেছে, কিছু লোক পাওয়ার উপযুক্ত নয়, সেগুলো কাটেল করা হবে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে 1,500 টাকা ছিল যেটা মাসিক, সেটাকে বাড়িয়ে 3,000 টাকা করা হয়েছে। এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম। আবার গ্রামীণ আবাসনের জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং তার সঙ্গে যেটা না বললেই নয় যে সরকারি কর্মচারী অবশ্যই তাদের ন্যায্য পাওনা তারা লড়েছেন, দীর্ঘদিন লড়ে সেটা আদায় করেছেন বলবো আমি, যে 20% অতিরিক্ত মহার্গ ভাতা, কারণ বিগত বাজেটগুলোতে আমরা দেখি 2%, 3% মহার্গ ভাতা বেড়েছে, 1% বেড়েছে, সেটা একবারে এই সরকার 20% অতিরিক্ত মহার্গ ভাতা ঘোষণা করেছেন। তা এই যে এতে তো রাজ্যের আর্থিক বোঝা আরও বাড়ছে, তাহলে এক্ষেত্রে কি নতুন প্রকল্প এবং এই বেতন ভাতা বৃদ্ধির ফলে রাজস্ব ঘাটতির ঝুঁকি বাড়বে না?
1: না না, আপনাদের একটা জিনিস বলে রাখি, এই ভাতা সিস্টেম বা যেটা আমরা অনুদান হিসেবে দিচ্ছি বা কাউকে পেমেন্ট করছি, সে বিভিন্ন রকমের আমাদের আশাকর্মী থেকে আরম্ভ করে সিভিক ভলেন্টিয়ার থেকে বিভিন্ন রকমের ভাতা বাড়ানো হচ্ছে। বাজেট প্রিপারেশনের সময় দেখছি এই অনুদানটা কিন্তু স্টেট ইকোনমিতে একটা ফ্যাক্টর, রোল ফ্যাক্টর কাজ করছে। এই টাকাটা কিন্তু ঘুরে ঘুরে আমার কাছে আসছে আবার, কারণ এই ইকোনমিতে এই টাকাটা নিয়ে সে কোথায় যাবে? সে মার্কেটে যাবে, সে ঘুরবে, সে এটা কেনাকাটা করবে, তার ক্রয় ক্ষমতা বাড়ছে। তো টোটালিটিতে আমার স্টেটের ইকোনমির উপরে কিন্তু একটা পজিটিভ এফেক্ট থাকছে।
0: আচ্ছা,
1: কিন্তু আমাকে দেখতে হবে অনুদানটা প্রপারলি পাচ্ছে কিনা, উপযুক্ত লোক পাচ্ছে কিনা। সেখানে যেটা এখন তৈরি করা হয়েছে যে জায়গাটা, সেই মেকানিজমটা তৈরি করতে হবে। আর একটা শুধু লাস্ট কথা বলে ছাড়বো, এই যে বাজেট যেটাই করা হোক না কেন, বাজেটটাকে মনিটারিং করতে হবে টাইমলি। বাজেটটাকে ইমপ্লিমেন্টেশন কী হচ্ছে সেটা দেখতে হবে। আমরা প্রত্যেকটি ডিপার্টমেন্টে দেখি প্রজেক্ট মনিটারিং একটা ইউনিট আছে, প্রজেক্টটাকে মনিটার করা। আমার সাজেশন হচ্ছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাজেট মনিটারিং ইউনিট করার দরকার আছে, যারা বাজেটটাকে মনিটর করবে, প্রত্যেকটা স্কিম ওয়াইজ টাকাটা খরচ হচ্ছে কিনা, উপযুক্ত পেমেন্ট হচ্ছে কিনা, অ্যাকচুয়ালি সে টাকাটার উপর অডিট হচ্ছে কিনা, এইগুলো তাকে দেখার জন্য টিম তৈরি করার দরকার আছে।
0: এবার সরজিৎদাকে জিজ্ঞেস করবো যে এই যে সামাজিক সুরক্ষায় এত বড় ব্যয় আর শিল্পে বিনিয়োগ, এই বাজেটে এই দুটোর মধ্যে ভারসাম্যটা কতটা আপনার মনে হয়?
2: সাধারণ নাগরিককে সুস্থিরভাবে বেঁচে থাকার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার সেটা যখন নেওয়ানোর ব্যবস্থা করা যায় সেই সরকার সবচেয়ে সফল, এবং আইনত সেটা যদি সে না করতে পারে তবে সে অ্যাকচুয়ালি বিফল। এই রকম জায়গায় দাঁড়িয়ে শুধু ব্যবসায়িক ক্লাব বা ব্যবসায়িক ইনফ্রাস্ট্রাকচার, ব্যবসার টাকা হবে তার থেকে যেটা হবে সেইটার দিকে তাকিয়ে কোনো সরকার ভারতবর্ষের মতন দেশে যেখানে ইনইকোয়ালিটি এবং মানুষের এরকম ডাইভার্স লেভেল অফ ইকোনমিক স্টেটা থাকে, একদম খুবই বিলো পভার্টি লাইন থেকে শুরু করে একদম বড় ব্যবসায়ীদের বা ধনপতিদের দিকে তাকিয়ে সেখানে কোনোভাবে ব্যালেন্স আনতে গেলে একটা মিডল পাথ, যেটা গৌতম বুদ্ধর যে মিডল পাথ যেটা আছে সেটা কিন্তু আনতেই হবে এক নম্বর। দ্বিতীয়ত আমি যেটা বলে শুরু করেছিলাম যে এক্সপেক্টেশন মানুষ পাল্টাতে বলে কেন, পাল্টানোর ব্যবস্থা করে কেন, তাদের সেই রাইট এক্সারসাইজ করে কখন, যখন সে জানে আমার বিশ্বাসটা রাখবে। এইটাই কিন্তু একটা জিনিস যেটা এই বাজেটে খুব পরিষ্কারভাবে হয়েছে। প্রত্যেকটি মানুষের লেবারের সম্মান আছে, প্রত্যেকটি মানুষ, সে প্রফেশনাল হোক আদারওয়াইজ সরকারি এমপ্লয়ি হোক, একজন টিচার যে এখানে পড়ায় সে কি কোনো দোষ করেছে যে সে বাকি রাজ্যে সমানভাবে যা পাচ্ছে তার চেয়ে প্রায় 50% কম পাবে? তবে তো তাকে তাদের অপমান করা হচ্ছে। এই সম্মানটা ফেরত নিয়ে আসার যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা অত্যন্ত সাধুবাদের যোগ্য।
0: হ্যাঁ, এই প্রশ্নের সূত্র ধরেই একটু প্রদীপদাকে জিজ্ঞেস করব যে আপনার অভিজ্ঞতা থেকে আপনার কী মনে হয় যে সামাজিক খাতে ব্যয় বাড়ানো আর মূলধনী ব্যয় মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ানো দীর্ঘমেয়াদীভাবে আমরা যদি ধরি, মানে বাজেট তো অবশ্যই এই বছরের 8 মাসের জন্য, কিন্তু সরকারের তো একটা রূপরেখা বোঝা যায় বাজেট থেকে যে কোন পথে সরকার এগোতে চাইছে। তো এই ক্ষেত্রে আপনার মনে হয় যে দীর্ঘমেয়াদীভাবে আমরা যদি যাই তাহলে এর মধ্যে কোনটা বেশি ফলপ্রসূ?
1: লং টার্ম বলি, শর্ট টার্ম বলি, আমরা দুটো টার্মে আমরা সবসময় প্ল্যানিং করি বা বাজেট করি। এটা তো একটা 1 ইয়ার বাজেট, সবসময় যেন প্ল্যানিং পিরিয়ড আগে যেন ছিল পরিকল্পনা, সেটা 5th ইয়ার প্ল্যানিং বলা হতো। সেটা লং টার্ম প্ল্যানিংয়ের ব্যাপার থাকতো, একটা ক্যারি ফরওয়ার্ড হতো, এই বছর থেকে ওই বছরে যেত। সুতরাং আমরা এখানে যেটা আমাকে বলবো, সমস্ত কিছু বাজেটের মেন থিম হবে আমাকে এক্সপেন্ডিচারটাকে কীভাবে কন্ট্রোল করা যায় ইকোনমিক এক্সপেন্ডিচার করা যায়, আর আমাদের উইদাউট দুর্নীতিবাজ আবার বলছি সেইটা বাদ দিয়ে কীভাবে খরচটাকে করা যায়, এক্সপেন্ডিচার কন্ট্রোলটা করতে হবে, এক্সপেন্ডিচারটাকে মনিটারিং করতে হবে, আর একটা যে রিসিট রিসোর্সটাকে আমাকে জেনারেট করতে হবে, হাউ টু জেনারেট দ্য রিসোর্স, তবে গিয়ে ব্যালেন্সিং হবে, তবে গিয়ে আমরা লং টার্মে এগোতে পারবো। আজকে এই বছর থেকে শুরু হয়েছে, আমার আশা সরকার

0: এটা যেখানে কালেকশন সেন্টার রেভিনিউ যেখানে আয় হচ্ছে সেই জায়গাগুলোকে আমাকে স্টেবল করতে হবে, আরও তাকে শক্তশালী করতে হবে, আর খরচের জায়গাগুলোকে আবার বুঝি মনিটরিং করতে হবে কোনো জায়গায় সেখানে যেন বাড়তি খরচ না হয়, এক্সেস খরচ না হয়, ইল্লিগাল খরচ না হয়, আনলফুল খরচ না হয়, সেগুলোকে দেখতে হবে। দুটো দিকে আমরা যদি ব্যালেন্স করতে পারি, আমাদের অভিজ্ঞতা যে রিসিপ্ট আর এক্সপেন্ডিচারকে ব্যালেন্স করতে হবে। বাজেট মানে যে দুটো দিক, শুধু বলছি না এক্সপেন্ডিচার বাজেট, আমাকে ইনকামটাকেও বাড়াতে হবে, মানে রিসিপ্টটাকেও বাড়াতে হবে, এক্সপেন্ডিচার রিসিপ্টটাকেও মনিটরিং করতে হবে হাউ টু ইনক্রিজ, আর এক্সপেন্ডিচারটা কী করতে হাউ টু ডিক্রিজ, এইটাকে ব্যালেন্স করে আমাকে এগোতে পারলে লং টার্মে আমাদের যা ভিশন, যা কাজ করার ইচ্ছা, আমার মনে হয় ফান্ড মোবিলাইজেশন হবে, টাকা জেনারেট হবে, আমরা সরকারকে উদ্বৃত্ত অনেক টাকা আসতে পারবে, সেইখানে আমরা
1: মানে এখানেও সেই আপনি ব্যালেন্সের কথাই বলছেন,
0: অবশ্যই
1: বাজেট ভারসাম্য ভারসাম্য রক্ষা করে চলাই বাজেটের মূল বিষয়,
0: মূল বিষয় দুটো জিনিস।
1: এবার এই প্রশ্নটা আমি দুজনকেই করতে চাইবো এক এক করে, যে এই বাজেটের সবচেয়ে বড় শক্তি, আর পাঁচ বছর পরে যদি আমরা এই বাজেটটাকে ফিরে দেখি, তাহলে যদি যে কোনো একটা সিদ্ধান্ত, এত বড় বাজেট, এতগুলো ঘোষণা, এত রকমের অঙ্গীকার, প্রতিশ্রুতি, এর মধ্যে কোন একটা সিদ্ধান্তের জন্য আপনার মনে হয় যে এটাকে আগামী পাঁচ বছর পরে লোকে মনে রাখবে, যদি কোনো একটা পার্টে যাই? প্রথমেই সরজিৎবাবুর কাছে যাব।
2: এই বাজেটে আমি বলবো অসাধারণ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রথম কথা, আমরা কোথায় বসে আছি বা আমার রাজ্যটা কোথায় আছে সেইটার রিয়ালিটিটা বোঝা এবং সেটা সাধারণ নাগরিকের কাছে পৌঁছে দেওয়া। সেইখানে করতে গিয়ে যেমন ওয়েলফেয়ার মেজার্সগুলো কমানো যায় না, যাবে না এবং উচিতও না, কিন্তু সেটা যাতে ঠিক হাতে পৌঁছয়, আজকে কোনো ওয়েলফেয়ার এক্সারসাইজ যেটা সরকার করেছে এখন এবং আগেকার কোনোটাই খারাপ না, ঠিক জায়গায় পৌঁছয়নি এবং তার ভেতর দুর্নীতি মজ্জাগত হয়ে গেছিল, এক টাকা খরচা করে হয়তো কুড়ি পয়সা পৌঁছচ্ছে, এই জায়গাটা থেকেই তো ক্যাশ ড্রেনেজ। এই সরকার কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে সমস্ত কিছুর দিক দিয়ে দেখে নিয়েও, প্রথম যেটা করেছে যে ওই ভারসাম্য রেখে কল্যাণমূলক কাজ তো কমায়নি বরঞ্চ বাড়িয়েছে, কিন্তু শিল্প এবং শিল্প রিলেটেড যতগুলো প্যারামিটার আছে প্রত্যেকটা বাড়ানোর অ্যাকশন নিয়েছে। ইতিহাস কিন্তু এই যে অ্যাকশনটা, এটা আমার মনে হচ্ছে একেবারে এক্সেপশনাল এবং ইতিহাস খুব ফেভারেবলি মনে রাখবে।
0: আমি একসাথেই একটা কথাই বলবো, ওনার সাথেই সাপ্লিমেন্ট করবো, মানে একটু যুক্ত করতে চাইবো, যা বলেছেন যে বাজেট হয়েছে, যে স্টেটমেন্ট হয়েছে, এটা বলা হচ্ছে এগুলোকে আমরা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলি, বাস্তবমুখী করতে হবে, এটাকে রূপায়ণ করতে হবে, আবার বলছি রূপায়ণে জোর দিতে হবে, এবং এত সুন্দর বাজেট, এত ব্যালেন্সিং বাজেট, আবার বলছি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কনসিডার করা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা ইনোভেটিভ চিন্তাভাবনা করা হয়েছে, মানে এটা এই কারণে মনে থাকবে যে ইনোভেটিভ শুধু চিন্তা করি না, চিন্তার আমরা বাস্তবায়ন করি, এই বাস্তবায়ন যখন হবে তখনই এইটা ইতিহাস হয়ে থাকবে, এই বাজেটটা লোকে মনে রাখবে।
1: আজ সময় শেষ, দুই বিশেষজ্ঞ আজকে আমাদের সঙ্গে ছিলেন, বণিক সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স থেকে এসেছিলেন সরজিৎবাবু, আপনাকে আবারও ধন্যবাদ জানাই,
2: ধন্যবাদ।
1: রাজ্যের অর্থ দপ্তরের প্রাক্তন আধিকারিক প্রদীপবাবু, প্রদীপবাবুকেও অনেক ধন্যবাদ,
0: নমস্কার নমস্কার।
3: রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনলেন বিশেষ আলোচনা, অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহান্তি এবং বণিক সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রর সঙ্গে কথা বললেন অভিরূপ ভট্টাচার্য, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা, উপস্থাপনা তনয়া বিশ্বাস, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত।
5: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আইন আদালত এবং আপনাদের অধিকার নিয়েই আমরা সাজিয়ে থাকি গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আমাদের এই আইনি কথা অনুষ্ঠানটি। আজকে যে বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব, সে বিষয়ে যাওয়ার আগে একটা কথা একটু বলি, মনে করিয়ে দিই যে গ্রিক পুরাণের ন্যায় বিচারের দেবী থিমিস, তার চোখে কাপড় বাঁধা থাকে সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি, কেন থাকে বলুন তো? কারণ আইনের চোখে সবাই সমান, এটা বোঝানোর জন্যই এই পট্টিটা। কিন্তু

0: ভেবে দেখুন, বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ যখন বিপদে পড়ে থানার দ্বারস্থ হয়, তখন কিন্তু একটা অদ্ভুত দ্বিমুখী সংকটের জন্ম হয়। কি সেই সংকট? কখনো মনে হতেই পারে যে পুলিশ হয়তো নিষ্ক্রিয়, আবার কখনো মনে হতে পারে যে ক্ষমতার জোরে আইনের ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের ওপরে অতি সক্রিয় হয়ে উঠছে পুলিশ। এই প্রেক্ষিতে মনে পড়ে যাচ্ছে রোমান কবি জুভেনালের সেই বিখ্যাত উক্তি, যার বাংলা তর্জমা করলে এটাই আসে যে রক্ষককেই বা পাহারা দেবে কে। তাই এই মুহূর্তে আমাদের এই ক্রম পরিবর্তনশীল সমাজে দাঁড়িয়ে সাধারণ নাগরিক বনাম পুলিশ প্রশাসন, এই সম্পর্কটি কিন্তু একটি অত্যন্ত সংবেদনশীল জায়গায় এসে পৌঁছেছে। এই কারণেই আজকের আমাদের এই অনুষ্ঠানটি, যেখানে আমরা সরাসরি কাঁটাছেড়া করব এবং সেই সব প্রশ্ন করব যা হয়তো প্রতিদিন আপনাদের মনে দোলা দেয়। আজ আমাদের এই বিষয়টিকে একেবারে স্বচ্ছভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সঙ্গে স্টুডিওয় উপস্থিত হয়েছেন আইনজীবী নীল বসু। স্বাগত জানাচ্ছি তাকে আকাশবাণী কলকাতার তরফে। নমস্কার।
1: নমস্কার।
0: প্রথমেই যেটা আপনার থেকে জানতে চাইব, এই যে বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা দুটো শব্দের কথা প্রথমেই বললাম, পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশি অতি সক্রিয়তা, এই দুটো সংজ্ঞাটা যদি একটু আপনি আমাদের বোঝান।
1: অদ্ভুত দুটো সংজ্ঞা, একটি পুলিশি নিষ্ক্রিয়তা, একটি পুলিশি অতি সক্রিয়তা। পুলিশি নিষ্ক্রিয়তা বলতে আমরা বুঝি যখন কোনো ব্যক্তি কোনো একটি অভিযোগ দায়ের করলেন সংশ্লিষ্ট থানায়, বা এখন নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী যদি ইমেল মারফত সেই অভিযোগটি দায়ের করেন, সেই অভিযোগ পাওয়ার পরেও যদি পুলিশ আইন অনুক ব্যবস্থা না নেয়, তাহলে সেটাকে আমরা বলবো পুলিশি নিষ্ক্রিয়তা। আর পুলিশি অতি সক্রিয়তা কখন বলবো? যদি দেখতে পাই যে পুলিশ নিজের আয়ত্তের বাইরে বেরিয়ে কিছু করছে, যেমন ধরুন পুলিশ অনেক ক্ষেত্রে দেখা যায় নোটিশ ছাড়া কাউকে থানায় ডেকে পাঠাচ্ছে, নোটিশ ছাড়া কারোর বাড়িতে উইদাউট ওয়ারেন্ট সার্চ করতে যাচ্ছে, মধ্যরাতে কারোর বাড়ি হঠাৎ করে চলে গেল উইদাউট এনি ওয়ারেন্ট, উইদাউট এনি নোটিশ সার্চ করতে, কোনো জিনিস সিজ করতে, যেটাতে সে আর কি ল তাকে প্রোভাইড করে না যে ক্ষমতা, ক্ষমতার অপব্যবহার করা যাকে আমরা বলি, সেটাই হচ্ছে পুলিশি অতি সক্রিয়তা।
0: বেশ, এবার আমাদের একটু বলুন যে যদি ধরুন কেউ থানায় গেলেন একটি এফআইআর করতে, কিন্তু সেই থানা সেই এফআইআরটি নিতে অস্বীকার করে, তাহলে সেই সাধারণ মানুষটির তাৎক্ষণিক আইনি প্রতিকার কি হতে পারে?
1: তাৎক্ষণিক আইনি প্রতিকার যেটা, সেটা হয়তো অনেক বইতেও লেখা নেই, কিন্তু প্র্যাকটিক্যালিটিতে আমরা যেটা সবাইকে সাজেস্ট করে থাকি, প্রথমত যদি সেই অভিযোগ দায়ের করতে পুলিশ রাজি না হন, সাথে সাথে সেটিকে ইমেল মারফত পাঠানো সেই অভিযোগটি, এবং ইমেল আইডি কোথায় পাবেন না, গুগলে সার্চ করলেই আপনি যে কোনো থানার ইমেল আইডি এখন পাবেন সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো থানা। এবং আরেকটি জিনিস আমরা সবসময় সাজেস্ট করে থাকি, সেটা হচ্ছে যে সেই যে চিঠিটা আপনি ইমেলে মারফত পাঠাচ্ছেন সেটি অরিজিনাল সাইন করে একটি স্পিড পোস্ট, ইন্ডিয়া পোস্টের মাধ্যমে স্পিড পোস্ট করে সে সংশ্লিষ্ট থানায় পাঠানোর জন্য।
0: বেশ, এবার পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কি কি সাংবিধানিক প্রতিকার রয়েছে?
1: দেখুন, পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সাংবিধানিক প্রতিকারের আগে আমি বলি, সাধারণভাবে যদি কেউ একটি অভিযোগ দায়ের করে, সেই অভিযোগ যদি পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের 156 ক্লজ 3 সিআরপিসিতে, যেটি এখন হয়ে গেছে 175 ক্লজ 3 বিএনএসএস এ, আমরা ম্যাজিস্ট্রেটের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে বলি, এবং সেই অ্যাপ্লিকেশন করা হলে সেই ম্যাজিস্ট্রেট ডাইরেকশন দেয় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে, বড়বাবুকে সেই থানার, যাতে এফআইআর দায়ের করা হয়। কিন্তু আপনি যেই কথাটা বললেন যে সাংবিধানিক কি আমাদের প্রতিকার আছে, সাংবিধানিক প্রতিকার বলতে অনুচ্ছেদ 226 অর্থাৎ আর্টিকেল 226 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তে আমরা একটি অ্যাপ্লিকেশন করতে পারি, রিট পিটিশন করতে পারি। রিট পিটিশন করে আমরা এই পুলিশি নিষ্ক্রিয়তা বা পুলিশি অতি সক্রিয়তা, এই দুই উভয়কেই আমরা কোর্টের পর্যবেক্ষণে আনতে পারি।
0: আচ্ছা, এবার ধরুন গ্রেপ্তার বা আটক হওয়ার মুহূর্তে সংবিধানে একজন সাধারণ নাগরিকের ঠিক কি কি মৌলিক অধিকার সুরক্ষিত রয়েছে?
1: গ্রেপ্তার যেই মুহূর্তে একটি মানুষ হচ্ছে,

0: আমাদের আইন অনুযায়ী মেমো অফ অ্যারেস্ট বলে একটি জিনিস থাকে, এই মেমো অফ অ্যারেস্টে দুজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সিগনেচার লাগে, তার কাছ থেকে কি কি সিজ হচ্ছে তার জন্য একটা সিজার লিস্ট তৈরি হয়, এবং এই যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে তার মেডিকেল করা হয়, এই সমস্ত জিনিসগুলো। শুধুমাত্র তাই নয়, যেই ব্যক্তি অ্যারেস্ট হচ্ছেন তার পরিবারকে জানানো যে তিনি অ্যারেস্টেড হয়েছেন, এবং সর্বোপরি তাকে বলা যে সে যদি নিজে তার আইনি সহায়তা নিতে চায় তার আইনজীবী মারফত, সেটি যেমন তিনি নিতে পারবেন ঠিক তেমন ভাবে তাকে সরকারের পক্ষ থেকে লিগাল এইড সার্ভিসও প্রোভাইড করা হয়। যেই ক্ষেত্রে যেই অভিযুক্ত ব্যক্তি অ্যারেস্টেড হচ্ছেন সে যদি তার আইনজীবী প্রোভাইড করতে না পারে, তার কাছে সেই টাকা পয়সা না থাকে নিজের আইনজীবীকে প্রোভাইড করার, তাহলে সরকার তাকে ওয়েস্ট বেঙ্গল, যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিসেস অথরিটি থেকে তাকে আইনজীবী দিয়ে সাহায্য করা হবে, এবং এটা পুলিশের দায়িত্ব সেটা তাকে এবং তার পরিবারকে অবগত করার জন্য।
1: আচ্ছা, এবার নীলবাবু দেখুন, আগে ছিল আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড, এখন হলো বিএনএস। এবার বিএনএসএস এর ক্ষেত্রে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আমরা জানি, এই যে পরিবর্তনটা, তার ফলে কি আমাদের কিছু সুবিধে বাড়লো নাকি নতুন করে কিছু জটিলতার তৈরি হলো এই ক্ষেত্রে?
0: অবশ্যই আমাদের সুযোগ বাড়লো, কারণ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আসার পর, যেটি একটি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এর মাধ্যমে এলো, হচ্ছে জিরো এফআইআর। এর আগেও জিরো এফআইআর এর কনসেপ্ট হয়তো ছিল, কিন্তু সেটা জিরো এফআইআর বলতে আমরা বুঝি, ধরুন একটি ঘটনা ঘটলো বালিগঞ্জে, এবং এই বালিগঞ্জে ঘটনাটি ঘটার পরিপ্রেক্ষিতে যার সাথে এই ঘটনাটি ঘটলো তিনি গড়িয়াহাট থানায় গিয়ে একটু অভিযোগ দায়ের করতে গেলেন। গড়িয়াহাট থানা বলল না, এই যেখানে আপনার ঘটনাটি ঘটেছে সেটা বালিগঞ্জ বা গড়িয়াহাট জুরিসডিকশনে পড়ে না, তিলজলা থানার জুরিসডিকশনে পড়ে।
1: বেশ,
0: অতএব আগে হলে যখন সিআরপিসি ছিল সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনো এক্সপ্রেসলি বলা ছিল না, কিন্তু বিএনএসএস আসাতে এটা এক্সপ্রেসলি জিরো এফআইআর এর কনসেপ্ট বলা হয়েছে, যে আমার সাথে যদি ঘটনাটা টালিগঞ্জে ঘটে আর আমি যদি হেয়ার স্ট্রিট থানায় এসে অভিযোগ করি, হেয়ার স্ট্রিট থানা এই অভিযোগটি গ্রহণ করতে বাধ্য এবং গ্রহণ করে সেটিকে মানে ডিপার্টমেন্টালি ফরওয়ার্ড করে দেবে টু দি কনসার্ন পুলিশ স্টেশন।
1: অনেকটাই কোন ডাক্তারবাবুর কাছে আপনি গেলেন, তিনি সেই জিনিসটার হয়তো স্পেশালিস্ট নন, তিনি তারপরে রেফার করে দেন আরেকজন ডাক্তারবাবু।
0: রাইট, অ্যাবসলিউটলি, এটাই হলো, এটাই অনেকটাই, এটাই হলো কনসেপ্ট এক নম্বর। দ্বিতীয় একটি আমূল পরিবর্তন এসছে বিএনএসএস 2023 আসার পর, সেটা হচ্ছে যে অনলাইনে এফআইআর দায়ের করা।
1: আচ্ছা,
0: এটা কি? আগে আপনি শুরুতেই অনুষ্ঠানের শুরুতেই একটি প্রশ্ন করলেন যে যদি কোনো অভিযোগকারী একটি অভিযোগ জানাতে যায়, সেই অভিযোগকারীর অভিযোগ যদি পুলিশ গ্রহণ না করে তাহলে আমাদের কি, আমরা কি করব? আমি আপনাকে উত্তরে বললাম যে আমরা ইমেল মারফত এই অভিযোগটি জানাবো। এই যে ইমেল মারফত এই অভিযোগটি জানাবো, ইমেল মারফত অভিযোগটি জানানোর পর সংশ্লিষ্ট থানার কর্তব্য হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর ড্রপ করা, এবং এটার জন্য এক্সপ্রেসলি বিএনএসএস 2023 এই একটি সেকশনে বলা রয়েছে যে অনলাইন এফআইআর কে তাদেরকে গ্রহণ করতে হবে।
1: বেশ, এবার ধরুন কিছু ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো কোনো রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে, সেখানেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে, এবার এরকম কোনো ঘটনার ক্ষেত্রে সরাসরি কি কোর্ট হস্তক্ষেপ করতে পারে?
0: একদমই সরাসরি কোর্ট হস্তক্ষেপ করতে পারে। বিগত দিনে আমরা দেখেছি বহু মামলাতে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছেন এবং কেন্দ্রীয় বাহিনীকে ডাইরেকশন দিয়েছেন, ম্যান্ডামাস যাকে বলি আমরা, রিটে ম্যান্ডামাস ইস্যু করেছেন কেন্দ্রীয় বাহিনীকে, এবং সিনিয়র আইপিএস আইএএস অফিসারদেরকে ডাইরেকশন দিয়েছে যাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন হয়, পিস থাকে, এবং সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তে এরকম যদি পরিস্থিতি হয় সেই মুহূর্তে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বলছেন যে 24/7 যাতে আদালত অ্যাক্সেস টু জাস্টিস এবং জাস্টিস ডেলিভারি সিস্টেম এই দুটো যেন 24 ঘন্টা, যেরকম একটা হসপিটালে ইমার্জেন্সি 24 ঘন্টা খোলা থাকে, সেরকম ভাবেই আমাদের প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি বারংবার এই কথা বলছেন যে তারা চেষ্টা করছেন যাতে অ্যাক্সেস টু জাস্টিস এবং জুডিশিয়াল ডেলিভারি সিস্টেমটা 24 ঘন্টা খোলা থাকে এবং যে কোনো মুহূর্তে যাতে কোর্টের দ্বারস্থ হতে পারেন যে কোনো ভারতীয় নাগরিক।
1: বেশ, শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে রেডিও সেট টিউন ইন করেছেন, জানিয়ে রাখি চলছে অনুষ্ঠান আইনি কথার। আজকে মূলত আইনের এই যে জটিল গোলক ধাঁধাকে অনেকটা সহজ ভাষায় বুঝে নিতে এবং নিজের সুরক্ষার কবচটাকে চিনে নিতে, নিজেকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে আজকে আমরা আলোচনাটা করছি। এবং এখনো পর্যন্ত যে বিষয়গুলো

0: আমরা ছুঁলাম তা হলো পুলিশি নিষ্ক্রিয়তা বা পুলিশি অতি সক্রিয়তার ক্ষেত্রে কি কি সাংবিধানিক আমাদের কাছে প্রতিকার রয়েছে। এবার নিষ্ক্রিয়তার কথাটা আমরা খানিকটা আলোচনা করলাম। জানতে চাইব এবার আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওয়ে উপস্থিত আইনজীবী নীল বসু, তিনি খুব প্রাঞ্জলভাবে এই গোটা ব্যাপারটা আমাদের বোঝাচ্ছেন। তার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসব যে ধরুন যখনই পুলিশের অতি সক্রিয়তার বিষয়টা চলে আসে, এটাকে মোকাবেলা করা যায় কিভাবে, কি বলছে আইন?
1: অতি সক্রিয়তা বহু ক্ষেত্রে পুলিশই অতি নজরে এনেছে কলকাতা হাইকোর্ট তথা অন্যান্য হাইকোর্ট পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে, যে আর মারফত আমরা দেখতে পেয়েছি যে পুলিশ অতি সক্রিয়তার মারফত কোনো একজন মানুষকে, যাকে আমরা বলি ইললিগাল ডিটেনশন, উইদাউট এনি কজ কোনো মানুষকে ডিটেন করা হলো, কিংবা কোনো সময় হয়তো কোনো রাজনৈতিক দলের বা কোনো রিলিজিয়াস দলের কোনো প্রোগ্রাম, সেই প্রোগ্রামের পারমিশন দিল না, এই এই যে অতি সক্রিয়তা পুলিশের যেটা করার কথা নয় আইনের স্ট্যাটুটে যেটা বলা নেই, তার বাইরে বেরিয়ে তারা যখন কিছু করে ফেলছে তাকেই আমরা বলি অতি সক্রিয়তা। এবং এই অতি সক্রিয়তার ফলে যখন মানুষ মনে করে যে তারা প্রেজুডিসড হচ্ছে এই অতি সক্রিয়তার জন্য, তারা কোর্টের দ্বারস্থ হয়েছে এবং হাইকোর্ট তার এই 226 অনুচ্ছেদের দ্বারা রিট পিটিশনের মাধ্যমে, রিট পিটিশনে অর্ডার দিয়েছেন যে অতি সক্রিয়তাকে বহু ক্ষেত্রে স্টে করে দিয়েছেন এবং স্যাটিসফাইড করে দিয়েছেন।
0: বেশ, আমি যখন এই গোটা ব্যাপারটা নিয়ে একটুখানি পড়াশোনা করছিলাম যাতে আপনার মুখোমুখি হতে পারি, তখন একটি মামলার কথা চোখে পড়ল, তা হলো অর্ণেশ কুমার মামলা। একটু যদি সেটা আমাদের শ্রোতাদের সবিস্তার জানান।
1: অর্ণেশ কুমার একটি খুব রিপোর্টেড জাজমেন্ট এবং এটিকে নিয়ে চুলচেলা বিশ্লেষণ হয়েছে নানান স্তরে, সুপ্রিম কোর্ট থেকে নানান হাইকোর্টে, যেখানে সুপ্রিম কোর্ট বলছে 7 বছরের কম শাস্তিযোগ্য অপরাধে গ্রেপ্তারে ব্যতিক্রম হওয়া উচিত, কিন্তু পুলিশ প্রায়ই প্রমাণ নষ্ট হতে পারে বা পালিয়ে যেতে পারে এই ধরনের যান্ত্রিক যুক্তি ব্যবহার করে গ্রেপ্তারকে বৈধতা দেয়। এটাই হচ্ছে ঘটনা এবং হাইকোর্ট এখন এই ধরনের মামলায় আরো বড় আরো কড়া নির্দেশিকা এবং নজরদারি রাখছে।
0: মানে বলা যেতেই পারে যে অর্ণেশ কুমার মামলার নির্দেশিকাকে অনেকটা ঢাল বানিয়ে পুলিশি অতি সক্রিয়তা এবং যথেচ্ছ যে গ্রেফতার সেটাকে রুখে দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে এখন, তাই তো? বেশ, এবার আচ্ছা নীলবাবু, এবার আমাকে বলুন, সচরাচর যখন পুলিশ কোনো তদন্তে নামে, অনেক সময় তো হয় আমরা শুনি যে তদন্তভার অন্য কোনো সংস্থা, কোনো কেন্দ্রীয় সংস্থার হাতে হস্তান্তর করে দেয়া হলো, ঠিক কোন কোন পরিস্থিতিতে এটা সম্ভব?
1: বহু ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্ট এবং অন্যান্য হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টও প্রচুর ক্ষেত্রে এই তদন্ত হস্তান্তর করে দিচ্ছে কোনো স্পেশালাইজড এজেন্সিকে। স্পেশালাইজড এজেন্সি বলতে আমরা কি বুঝি? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, সিআইডি, সিবিআই মানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইত্যাদি। অতএব যেই মুহূর্তে কোর্টের কাছে এটা স্থাপিত হয় যে ঠিকমতো এই যে প্রক্রিয়া অর্থাৎ ইনভেস্টিগেশন আমরা যাকে বলি, সেই ইনভেস্টিগেশন পুলিশ, লোকাল পুলিশ অথরিটি সেই ইনভেস্টিগেশন প্রপারলি কন্ডাক্ট করছে না, যেই মুহূর্তে সেটা কোর্টের কাছে মনে হয় কেস ডায়েরি দেখে, সেই মুহূর্তে কোর্টের এই পাওয়ার আছে এবং এটা একটি একমাত্র হাইকোর্টেরই পাওয়ার আছে, কোনো ম্যাজিস্ট্রেটের পাওয়ার নেই, কোনো ডিস্ট্রিক্ট জাজের পাওয়ার নেই, একমাত্র হাইকোর্টেরই পাওয়ার আছে যে ইনভেস্টিগেশন এজেন্সিটাকে হস্তান্তর করে দেওয়া, পুলিশ থেকে কোনো স্পেশালাইজড ইনভেস্টিগেটিং এজেন্সিকে হস্তান্তর করে দেওয়া।
0: আচ্ছা, এবার আমি একজন সাধারণ নাগরিক, সবসময় আমার কি কি আইনি অধিকার আছে সে সম্পর্কে আমি ওয়াকিবহাল নাই হতে পারি। ধরুন এরকম কোন একটা পরিস্থিতি আছে যেখানে হয়তো সরকারি তরফ থেকে বলা হচ্ছে যে অমুক জায়গাটি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত সংবেদনশীল জায়গা, সেন্সিটিভ জায়গা বা এক্সট্রা সেন্সিটিভ জায়গা, তো সেখানে আপনি যাবেন না বা সেখানে গেলে কোনো সমস্যায় পড়লে আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে বা চলতে হবে, তো এই যে সতর্কতা আপাতভাবে আমাদেরকে দেওয়া হচ্ছে সরকারি তরফ থেকে, এই সতর্কতার নিরিখে আমরা কি কি পদক্ষেপ করতে পারি, মানে আমরা নিজেদেরকে কিভাবে ঠিক রাখতে পারি?
1: আমরা নিজেদের ঠিক রাখতে পারি বলতে, বহু ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ তাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এবং নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল জানিয়ে দিচ্ছে যে কোন কোন জায়গাটা সেন্সিটিভ জায়গা বা কোন কোন পরিস্থিতিতে মানুষের কোন অঞ্চলে যাওয়া উচিত না, ডিউ টু সাম রিজন, ডিউ টু কোনো পলিটিক্যাল টেনশন বা রিলিজিয়াস টেনশনের জন্য। অতএব সেই দিক থেকে দাঁড়িয়ে যে কোন একজন নাগরিক হিসেবে পুলিশের সেই

0: মতামত এবং পুলিশের যে বক্তব্য সেটা শুনে চলাটাই শ্রেয়। যেহেতু আমরা বলি আমাদের স্টেটটা ইজ আ ওয়েলফেয়ার স্টেট, তো অতএব সেই জন্য সেইভাবেই পুলিশের সেই গাইডলাইন্স মেনে চলাই উচিত, এবং সেই গাইডলাইন্স ভাঙলে পুলিশ সেই ব্যক্তি বা সেই নাগরিকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে পারে।
1: এবার আপনি আরেকটা কথাও বলেছিলেন যে ধরুন আমি কোনোভাবে হয়তো মনে করছি যে

0: এবার কোর্টে মামলা করতে গেলে পদ্ধতিগতভাবে বা ব্যবহারিক কি কি দিক আমাদের মাথায় রাখা উচিত?
1: ব্যবহারিকভাবে প্রথম যে দিক মাথায় রাখা উচিত সেটা হলো যে পুলিশের কাছে আমি ঠিকভাবে আমার অভিযোগটা দায়ের করেছি কিনা। তার মানে কি, যে পুলিশের কাছে আমি গেলাম অভিযোগটি দায়ের করতে, পুলিশ অভিযোগটি দায়ের করলো না, আমি সেই কাগজটি নিয়ে বাড়ি চলে এসে বসে রইলাম, পরের দিন কোর্টে গিয়ে মামলা করলাম, তা করলে হবে না। আমাকে সাথে সাথে সেই অভিযোগপত্রটি ইমেল মারফত সংশ্লিষ্ট থানার বড়বাবুর কাছে পাঠাতে হবে, এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে বাই স্পিড পোস্ট পাঠাতে হবে সংশ্লিষ্ট থানাকে। এই দুটি যদি আমি না করি, করে ডিরেক্ট কোর্টে চলে যাই, কোর্ট কিন্তু আমার এই অ্যাপ্লিকেশন এন্টারটেন নাও করতে পারে।
0: আচ্ছা,
1: অতএব আমাদের ব্যবহারিকভাবে দুটো জিনিস মনে রাখতে হবে। পুলিশ যদি আমার অভিযোগ না নেয়, আমাকে সাথে সাথে সেটি ইমেল মারফত জানাতে সংশ্লিষ্ট থানাকে, এবং সেটিকে বাই স্পিড পোস্ট ইন্ডিয়া পোস্টের মাধ্যমে এটিকে সেই থানার কাছে পৌঁছে দিতে।
0: আচ্ছা, শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে যে সময় প্রায় শেষের পথে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমার মনে হয় আমাদের এই আলোচনার যারা শুনছিলেন তারা ভালোই বুঝতে পেরেছেন যে আমরা যেটা চেষ্টা করছিলাম সেটা হচ্ছে আমাদের নাগরিক যে অধিকারগুলো, যে অধিকারগুলো আমাদের জেনে রাখা দরকার আমাদের নিজেদের সুরক্ষা কবচ হিসেবেই, সেটা আপনাদের সামনে আরেকটু সুস্পষ্ট করতে। এবং এই কাজে আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন আইনজীবী নীল বসু। এই প্রেক্ষিতে ব্রিটিশ আইনজ্ঞ লর্ড ডেনিং তার একটি কথা মনে পড়ে গেল, যার বাংলা অনুবাদ করলে এরকমটা দাঁড়াবে, আইন যদি সমাজের সুরক্ষা কবচ হয় তবে সচেতনতা হল সেই কবচের ধার। অর্থাৎ থানা বা প্রশাসন যদি নিজেদের ক্ষমতার সীমাটা লঙ্ঘন করে যায় তাহলে হাইকোর্ট বা দেশের বিচার ব্যবস্থা সর্বদাই কিন্তু অতন্দ্র প্রহরীর মতো জেগে রয়েছে যাতে আপনাদের অধিকার তারা রক্ষা করেন। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিজেদের অধিকার জানতে হবে, আইনকে জানতে হবে, এবং অন্যায় বা ধরুন কর্তব্যের কোনো গাফিলতি আপনি দেখতে পান তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের এই অধিকারের লড়াই কিন্তু প্রতিনিয়তই সচল। আজ এখানে ইতি টানছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আইনজ্ঞ নীল বসুকে, যিনি এতক্ষণ সময় ধরে আমাদের সবিস্তারে এই গোটা বিষয়টা বোঝালেন। আশা করছি পরবর্তীতেও তার সান্নিধ্য আমরা পাব। ততক্ষণ শ্রোতা বন্ধুরা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন, আর অবশ্যই প্রত্যেক বুধবার ঠিক রাত 8:30 শুনতে থাকুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আমাদের এই অনুষ্ঠান যার নাম আইনি কথা। শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আইনি কথা, উপস্থাপনা তনয়া বিশ্বাস, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বিধানসভা পর্যালোচনা করেছেন সাংবাদিক বিপ্লব চক্রবর্তী।

রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন পর্বের আজ ছিল পঞ্চম দিন। এদিন সকাল ১১টায় উল্লেখ পর্ব দিয়েই শুরু হয় অধিবেশন। অধিবেশন কক্ষে একে একে নিজের বিধানসভা এলাকার সমস্যা সমাধানের জন্য উল্লেখ করেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। পটাশপুরের বিধায়ক কেলেঘাই কপালেশ্বরী নদী সংস্কারের দাবি করেন। তার বক্তব্য, এই গুরুত্বপূর্ণ নদীগুলো সংস্কার না হওয়ায় প্রতি বছর বন্যা কবলিত হয়, প্রচুর মানুষ দুর্ভোগে পড়েন, কাঁচাবাড়ি ভাঙে,

মগ্ন অবস্থায় বিপাকে পড়েন মানুষ, যা থেকে পরিত্রাণ দরকার, কিন্তু বিগত সরকার সমস্যা সমাধানের চেষ্টা করেনি। এই সমস্যার সমাধান করলে হাজার হাজার মানুষ উপকৃত হতো। বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি ব্যারাকপুরের সাধারণ মানুষের জন্য মেট্রো রেলের কথা তুলে ধরেন। তিনি বলেন, ব্যারাকপুরের মানুষের দীর্ঘদিনের দাবি এই মেট্রো রেলের। এই প্রক্রিয়াও চলছিল, তবে কাজ থমকে গেছে, পাইপলাইনের কাজের জন্য আটকে যাচ্ছে। এটি তৈরি করা গেলে নিত্যযাত্রী তথা গোটা ব্যারাকপুরবাসীর সুবিধা হবে। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বলেন, জল সমস্যায় দীর্ঘদিন ধরে জেরবার মধ্য ও উত্তর কলকাতা। প্রতি বছর বর্ষার জল জমার বড় সমস্যা। আগের সরকার চেষ্টা করেছে সমস্যা সমাধানের, তা সত্ত্বেও পুরো সমাধান করা যায়নি। বেলেঘাটা চত্বরে খাল রয়েছে, এই খালের কারণেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। খাল সংস্কার করা ঠিক না হওয়ার জন্য বেলেঘাটা এলাকায় জল জমার সমস্যা তৈরি হয়, ফলে দ্রুত সংস্কার কাজ প্রয়োজন। আর যাতে সমস্যা না হয় তার জন্য এটা খুবই জরুরি। এরকমই শাসক ও বিরোধী দলের বিধায়করা উল্লেখ পর্বে সমস্যার কথা তুলে ধরেন। বুধবার রাজ্য বাজেটের উপরে 5 ঘন্টা আলোচনা চলে। আলোচনায় অংশ নেন বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস সহ বিভিন্ন দলের 32 জন বিধায়ক। গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্তের পেশ করা 4,38,000 কোটি টাকার বাজেট নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাগযুদ্ধের সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থান, যুবভাতা, অন্নপূর্ণা যোজনা, শিল্প বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং রাজ্যের আর্থিক অবস্থাকে কেন্দ্র করে সরকারকে চাপে ফেলতে পারে বিরোধীরা। অন্যদিকে বিজেপি বিধায়কদের বাজেটকে অন্তর্ভুক্তিকরণ এবং উন্নয়নমুখী বলে তুলে ধরে সরকারের অবস্থানও ব্যাখ্যা করা হয়েছে। তৃণমূল বিধায়ক সমীর জানা বাজেটের ভূয়সী প্রশংসা করেন। বিরোধী বেঞ্চে বসেও পুরোটাই রাজ্য বাজেটের সমর্থনে বক্তব্য রাখেন তিনি। সমীর জানা বলেন, বাজেটে দৃষ্টিভঙ্গি ভালো, সর্বক্ষেত্র তুলে ধরা হয়েছে, রাজ্যে লগ্নি ও শিল্প সম্ভাবনা তৈরি হবে। বাজেটে যে কর্মসংস্থান ঘোষণা হয়েছে তা বাংলার জন্য মঙ্গল। তোলাবাজি বন্ধে আইন আনা হচ্ছে, এটা ভালো একটা দিক। বাজেট নিঃসন্দেহে একটা ভালো জায়গায় যাবে। তিনি বলেন, শিল্পপতি ও অর্থনীতিবিদরাও এই বাজেটের প্রশংসা করেছেন, এমন ভালো বাজেট বিগত দিনে হয়নি। তৃণমূল বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় বলেন, হাউসে গণতন্ত্র ছিল না, আগের স্পিকার আমাকে বলতে দিতেন না, মাইক বন্ধ করে দিতেন, আমার ফোন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের আঘাত করা হয়েছিল, সিনিয়র বিধায়কদের মারধর করে চশমা ভেঙে ফেলা হয়েছিল। এখন তো হাউসে কথা বলা যাচ্ছে, রাজ্যে গণতন্ত্র ফিরে আসছে। রাজ্যে শিল্পায়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি। হিরণ বলেন, বড় বড় কাট আউট দিলেই শিল্প হয় না, উন্নয়ন হয় না, শিল্প উন্নয়নের জন্য জমি লাগে, বর্তমান সরকার শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বর্তমান সরকারের এই বাজেটকে ঐতিহাসিক বাজেট বলে আখ্যা দেন। তিনি বলেন, 15 বছর পর এমন বাজেট দেখল রাজ্য। 350 জন কার্যকর্তা খুন হয়ে যাওয়ার পরে রাজ্যে বদলে এসেছে। ডিএ দেওয়া নিয়ে বিগত সরকার ছিল চরম উদাসীন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের বলতেন, ঘেউ ঘেউ করবেন না। সরকারি কর্মচারীদের কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করা হতো। এই সরকার বাজেটে সরকারি কর্মচারীদের প্রতিশ্রুতি পূরণ করেছে। পাশাপাশি এদিন নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হয়েছেন তিনি। মেধাকে গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তরুণজ্যোতি। রাজারহাট গোপালপুর বিধানসভায় স্বাস্থ্যকেন্দ্র নেই, সেটা হলে প্রচুর মানুষের সুবিধা হবে বলেও জানান তরুণজ্যোতি তিওয়ারি। বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল আক্রমণাত্মকভাবেই রাজ্য বাজেট নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিগত দিনে চোরদের জন্য বাজেট হতো, মিড ডে মিলে কম বরাদ্দ হতো, মিড ডে মিল লুট হতো, বিভিন্ন ক্ষেত্রে লুট হয়েছে, গঙ্গা ভাঙনের নামে প্রচুর টাকাও লুট হয়েছে,
তদন্তের

0: আওতায় আনতে চাইছি। বর্তমান সরকার গোটা বিষয়গুলোকে সার্বিকভাবে তদন্তের আওতায় আনুক। কুলপির বিধায়ক নদী ভাঙন নিয়ে বিধানসভার অধিবেশন কক্ষে সরব হন। তিনি বলেন, নদী ভাঙন রোধ করতে হবে। নদী ভাঙনের ফলে কাঁচা বাড়ি ঘর ভেঙে পড়ছে, বিনামূল্যে সেচের জল দেওয়ার ব্যবস্থা করা হোক, এমনই দাবি তুলেছেন তিনি। হাসপাতালের পরিষেবা ভালো করার কথাও বলেন কুলপির এই বিধায়ক। কুলপিতে জল আর্সেনিক প্রবণ, জল স্বপ্ন প্রকল্পে 100% পানীয় জল পরিষেবা দেওয়া হোক। 42টা ইটভাটায় বায়ু দূষণ হচ্ছে, গোটা কুলপি বিধানসভাকে দূষণমুক্ত করার দাবি তোলেন কুলপির বিধায়ক। বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী বলে, নারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে, ভাইপো সংস্কৃতি ছিল রাজ্যে, এখন আর সেটা থাকছে না। টালিগঞ্জ বিধানসভা এলাকায় চুরি ও দুর্নীতি চলছিল, এবার নতুন করে সাজাতে হবে। আগামীকাল সকাল 11টায় বসবে ফের অধিবেশন। তারাতলা দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বাজেটের উপর আরও 5 ঘন্টা আলোচনা শেষে জবাবি ভাষণ দেবেন তিনি।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক বিপ্লব চক্রবর্তী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রাগেশ্রী রাগে সেতার, শিল্পী অঞ্জন সাহা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সঞ্জয় কুমার মুখোপাধ্যায়। শুরু হচ্ছে রাগেশ্রী রাগে সেতার, শিল্পী অঞ্জন সাহা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রাগেশ্রী রাগে সেতার, শিল্পী অঞ্জন সাহা, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সঞ্জয় কুমার মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অনুরোধের আসর। প্রথম গানটির অনুরোধ করেছেন আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা ও শ্রীমনধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে। শুনতে চেয়েছেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটি।

পরের গানটির অনুরোধ করেছেন নিতাই সরকার, অমিতা সরকার, শর্মী সরকার ও তরুণ সরকার, পূর্ব বর্ধমান কুকুরা আমিলা থেকে। শুনতে চেয়েছেন মান্না দের কণ্ঠে এই গানটি।

এবারের গানটির অনুরোধ করেছেন শুভ্রাংশু রচনা শেলী ঋদ্ধি ও মলয় কুমার বিশ্বাস ঘূর্ণী কৃষ্ণনগর নদিয়া থেকে, শিল্পী সুমন কল্যাণপুর।

এবারের গানটির অনুরোধ করেছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

পরের গানটির অনুরোধ করেছেন তপন বসাক, অর্কদেব বসাক ও প্রতিমা বসাক মারুগঞ্জ কোচবিহার থেকে। শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

পরের গানটির অনুরোধ করেছেন সন্দীপ ঘোষ, তালডাংরা বাঁকুড়া থেকে, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এবারের গানটির অনুরোধ করেছেন গয়াচরণ রানো, প্রিয়ব্রত রানো, নবনীতা রানো, পূর্ব বর্ধমান কেতুগ্রাম থানা থেকে। শুনতে চেয়েছেন সুমন কল্যাণপুরের কণ্ঠে এই গানটি।

শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে এবারের গানটির অনুরোধ করেছেন শ্রীমন্ত নাথ ও অনিমা নাথ, দিগনগর পূর্ব বর্ধমান থেকে, শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুরোধের আসর, আকাশবাণী কলকাতা। এখন ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন তোমাকে ছাই ছায়াছবি থেকে, অরিজিৎ সিং অন্বেষার দ্বৈত কণ্ঠে।

শুনছেন ছায়াছবির গান। আমরা ফিরব ছায়াছবির গানে, কিন্তু তার আগে আবহাওয়ার সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি জেলার কিছু অংশ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সাথে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শুনলেন আবহাওয়ার সতর্কবার্তা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। তোমাকে চাই ছায়াছবি থেকে, এবারের শিল্পী দেব অরিজিৎ।

এবারের গানটি শুনবেন সুরজিৎ চট্টোপাধ্যায় ইমন চক্রবর্তীর দ্বৈতকণ্ঠে, ছায়াছবি গোত্র।

ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভজন, শিল্পী মধুরা ভট্টাচার্য। প্রথম ভজনটি কবীরের ভজন।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন বেহালায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়।

বেহালায় লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আধুনিক গান, শিল্পী প্রিয়াঙ্কা দত্ত, প্রথম গানটির গীতিকার ভবেশ গুপ্তা।

শুনলেন আধুনিক গান শিল্পী প্রিয়াঙ্কা দত্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন নায়কী কানারা ও কামুদ্রাগে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তাপস গুহ ঠাকুরদা, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। শুরু হচ্ছে নায়কী কানারা ও কামুদ্রাগে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।

0: entirely unmanned and AI-driven. This system will also eliminate human intervention and bring transparency to the entire process. Indian women's doubles pair of Teresa Jolly and Gayatri Gopichand advanced to the second round of the US Open Super 300 Badminton Tournament. The Indian duo defeated Spain's Paula Lopez and Lucia Rodriguez in the opening round. The duo will next take on Japan's Sumir Nakade and Miyu Takahashi today. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন 25 জুন 2026 বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত। এই অনুষ্ঠানে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা বিকিরণ চিকিৎসার নবদিগন্ত শুনবেন তৃতীয় পর্ব, বলবেন ডক্টর অরিন্দম চৌধুরী, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও শুভদীপ দে, 7:45 তৃষা পারুইয়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, 8:00 জানা অজানা কথিকা পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান শুনবেন প্রথম পর্ব, বলবেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চোধ্যায়ী, 8:05 নজরুল গীতি শিল্পী পল্টু বিশ্বাস, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সুশান্ত কুমার শীতের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, বলবেন দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অনিন্দিতা দেব, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় ও মেঘ বালিকা আচার্য, 12:00 ভজন শিল্পী উৎস ঘোষ, 12:15 লোকগীতি শিল্পী অনিতা পাল, 12:33 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান কারুশিল্পে রেজিনের ব্যবহার এই বিষয়ে শিশির বসাকের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত বিষয়ে রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হরিনাভির শিক্ষক আব্দুল হালিম শেখ ও তার দুজন শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর গ্রামীণ ক্ষেত্রে সংরক্ষণাগারের গুরুত্ব এ বিষয়ে অরিন্দম সাহা সর্দারের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:10 রামায়ণ গান পরিবেশনায় কৃষ্ণা দাস ও সহশিল্পীবৃন্দ, 7:30 সমীক্ষা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ প্রযোজিত, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা। বিজ্ঞানের খবর শুনবেন প্রথমেই, এরপর IISER এর গবেষণা কার্যক্রমের বিষয়ে অধ্যাপক অনিন্দিতা ভদ্রের সাক্ষাৎকার শুনবেন, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অনিন্দিতা দেব, 9:30 নজরুল গীতি শিল্পী পল্টু বিশ্বাস, 9:45 ভজন শিল্পী তৃষা পারুই, 10:00 শ্রবণে স্বাস্থ্য আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস প্রথমেই শুনবেন, তারপরে বর্ষাকালের অসুখ বিসুখ সংকলন রূপময় কোলে, 10:30 লোকগীতি শিল্পী অনিতা পাল, 10:40 অতুল প্রসাদের গান শিল্পী অসীম কুমার ঘোষ, 11:00 হাওয়াইন গিটার বাজিয়ে শোনাবেন চিরঞ্জীব চৌধুরী, 11:10 পরম্পরা হৈমন্তী শুক্লার সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণ করেছেন রত্নাবলী সাহা। গীতাঞ্জলির পর এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে।

শুনবেন সেতার, পরিবেশনায় পণ্ডিত দেবী প্রসাদ চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পল্টু বিশ্বাস। 6:35 ধারাবাহিক রামচরিতমানস, পর্ব 152। 6:45 ভজন, শিল্পী উৎস ঘোষ। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। 8:30 দ্বিজেন্দ্র গীতি, শিল্পী অসীম কুমার ঘোষ। 8:45 রাগ প্রধান গান, শিল্পী তৃষা পারুই। 9:10 রস ধারা। 10:15 অঞ্জুমান। 11:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী কৌশিক বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তৃষা পারুই। 5:20 উর্বশী। 6:10 হিন্দি কথিকা। 6:30 ICC মহিলা T20 বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের হিন্দি ও ইংরেজি ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:30 গুলগুলসান। 7:10 ভজন। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন 25 জুন 2026 বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি, গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 30.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 78%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাঁদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে 25 জুন পর্যন্ত ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে বাতাসের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, কখনো কখনো সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের 25 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 57 সেকেন্ড। জয় হিন্দ।